আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসম বিজ্ঞান বিভাগ থেকে পাওয়া খবর অনুযায়ী হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হুগলি, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া জেলার কিছু অংশে। আগামী দুই থেকে তিন ঘণ্টায় এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে। শুনলেন আবহাওয়া সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং সেই সঙ্গে হলুদ সতর্কতা।

শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় এবং শ্রীকান্ত আচার্যর দ্বৈত কণ্ঠে শুনলাম গানটি। এরপর স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত।

মনোময় ভট্টাচার্যের কণ্ঠে শুনলাম শুধু যাওয়া আসা, শেষ করব অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠের গান দিয়ে, এবং তারপর বন্দে মাতারা।

ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে

আজ বোধ হয় শহর কলকাতার ঘুম ভাঙল বিশাল বিশাল মেঘের গর্জনে, কারণ এতটাই ভোর রাত থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। সত্যি সত্যি বলতে কি, বিভাবরই আজকে জেগে উঠল একেবারে, আমি আপনি আমরা সবাই কিন্তু জেগে উঠছি সেই মেঘের গর্জনে। হ্যাঁ, মেঘের চাদর সরিয়ে আলো ফুটেছে ঠিক সময়, সূর্য উঠেছে 5:15, যদিও আমরা তাকে এখন আকাশে দেখতে পাচ্ছি না, কারণ একেবারে মেঘ মেখে আকাশ একদম গোমড়ামুখো হয়ে রয়েছে। শুধু তাই নয়, কেঁদেই চলেছে, বৃষ্টি হয়েই চলেছে। নতুন দিন এসেছে আমাদের প্রত্যেকের জীবনে, নতুন দিন আমার আপনার আমাদের সবার জীবনেই এলো। আজকে নতুন দিনে এখন নতুন একটা তারিখেও কিন্তু আমরা রয়েছি। প্রত্যেকটা দিনের আবেদন অবশ্যই আলাদা আলাদা, ইতিহাসের পাতায় জায়গাও করে নেয়, বিভিন্ন ঘটনার সাক্ষী হয়ে থাকে সেই দিনটা। কখনো কোনো বিখ্যাত মানুষের জন্মদিনে, কখনো বা কোনো যুদ্ধের জন্য, কখনো বা কোনো ঘটনাকে কেন্দ্র করে, আবার কখনো সমাজকে বার্তা দিয়ে, মেসেজ দিয়ে অ্যাওয়্যার করবার জন্য বিশেষ একটা দিনকে বেছে নিয়ে সেলিব্রেট করা হয়। কথা বলতে বলতেই দেখছি 6:08 হয়ে 27 সেকেন্ড হয়ে গিয়েছে, ঘুম ভাঙছে শহর কলকাতার, ঘুম ভাঙছে। এখন হয়তো একটু বেশি ব্যস্ত গ্রামের মানুষজন, ঘুম ভেঙে ভোরের আলো ফোটার আগেই তো গ্রাম শহর সবাই ব্যস্ত হয়ে ওঠে নতুন একটা দিন শুরু হয় বলে। আজও নতুন দিন, তবে নতুন দিন যেমন তেমন কিন্তু বিষয়েও একটা নতুনত্ব। আমি এখন স্টুডিওতে, আপনি আপনার বাড়িতে, আপনার আশ্রয়ে, অথবা বেরিয়ে পড়েছেন আপনি বাড়ি থেকে, কানে হয়তো হেডফোনটা গুঁজে আপনি শুনছেন আমাকে, সে যা

আভিজাত্য প্রকাশ পায় ওই বাড়ির সৌন্দর্য আর বিলাসিতায়। সেই সব না হয় হলো, আপনি এখন চায়ের কাপ হাতে বসেছেন 107 FM রেনবো টিউন করে। যারা শহরে বসে শুনছেন তাদের খুব চেনা ছবি এখন জানি আমি কথা বলবো আজকে, তবে গ্রামে যারা আছেন বা মফস্বলে যারা আছেন তাদের কাছে চেনা হলেও এখনই হয়তো রাস্তায় বেরিয়েই আপনি সেই দৃশ্য বা সেই ছবিটা দেখতে পাবেন না, এটাও ঠিক। তবে পাবেন না এটা যেটা শহরে রয়েছে, শহরে আছে। যত বড় শহর তত বড় তাদেরও গল্প। আপনি হয়তো থাকেন আবাসনে, ফ্ল্যাটে বা শহরেই আছে আপনার হয়তো তিনতলা বাড়ি, যার জানলা থেকে তাকালেই চোখে পড়ে গাছ বা আকাশ। সেগুলো কিন্তু চোখে পড়ে না, চোখে পড়ে বিরাট বিরাট ইমারত, আকাশ ছোঁয়া বাড়ি, গগনচুম্বী ইমারত। কোনোটা হয়তো 18 তলা, কোনোটা হয়তো 33 তলা। হ্যাঁ, আছে তো এমন আকাশ ছোঁয়া এমন বিল্ডিং, এরকম গগনচুম্বী বিল্ডিং কিন্তু আমাদের শহর কলকাতাতেও আছে। রাতের অন্ধকারে চাদর সরিয়ে যখন ভোরের আলো প্রথম আসে তখন সূর্যের সেই সোনালি আলো সবার আগে কিন্তু এসে পড়ে কোথায়? অবশ্যই ওই বহুতল ভবনগুলোর ঠিক চূড়াটায়। কাঁচ, স্টিল, কংক্রিটের তৈরি বিশাল ইমারতগুলো, এরা শুধু কিন্তু আধুনিক শহরের কংক্রিটের জঙ্গল নয়, এরা আমার আপনার মানে আমাদের মানুষের আকাশ ছোঁয়ার একটা অদম্য ইচ্ছের প্রতীকও। নিচ থেকে ওপরের দিকে তাকালেই মনে হয় ওই ভবনগুলো, ওই ইমারতগুলো যেন মেঘেদের সাথে কানাকানি করছে, যেন কথা বলছে। আবার উল্টোটাও বলতে পারি, ওই ভবনের হয়তো 21 বা 22 তলাতে আপনি বসে আছেন ব্যালকনিতে, এবং নিচে তাকালেই আপনার মনে হয় যে ছোট্ট ছোট্ট লোকজন গাড়ি সব যাতায়াত করছে, ওগুলো যেন পিঁপড়ে যাচ্ছে, পিঁপড়ে সার সার যাচ্ছে, বা আপনার হয়তো মনে হয় এটা একেবারে লিলিপুটের নগর। ওই ভবনে বা বিল্ডিংয়ের টপ ফ্লোরে দাঁড়িয়ে মনে করতেই পারেন পুরো শহরটা আপনার পায়ের নিচে। না, এখন আর কোনো কথা নয়, অনেকগুলো কথা বলে ফেললাম আজকে, বলবো তো অনেক কথা, তাকে নিয়ে তাদেরকে নিয়ে হবে আজকে ইমারতের গল্প, সেই উঁচু উঁচু ভবনগুলোর কথা, আকাশ ছোঁয়া গগনচুম্বী ইমারত, আজ তাদের গল্প হবে 107 FM রেনবোর ভোড়াইতে। এবার আপনার হঠাৎ করে মনেই হতেই পারে যে আরে বাবা, আজ হঠাৎ করে এরম বৃষ্টির দিনে কেন মৌমিতা আজকে এই সমস্ত কথা বলছে, ইমারতের গল্প কেন বলবে? আসতেই পারে আপনার মনে এই কোয়েশ্চেনটা বা এই প্রশ্নটা। আধুনিক স্থাপত্য এবং উন্নত টেকনোলজিতে তৈরি এক একটা বিস্ময়কর নিদর্শন বলেই কি আজকে মৌমিতা এরকম একটা বিষয় বেছে নিল? তা কিন্তু নয়, কারণটা বলবো বলেই তো এই সকালে হাজির হয়েছে। এই বৃষ্টি ভেজা সকালে হাঁটু সমান জল ভেঙে নরসিংদার গাড়িতে চড়ে তারপরে আমি চলে এলাম ইমারতের গল্প নিয়ে 107 FM রেনবো স্টুডিওতে। আছি আপনার সঙ্গে আর জে মৌমিতা।

হবে। আজকে হবে অবশ্যই সব ইমারতের গল্প। আজকে একটা বিশেষ দিন, অজানা গল্পে ঘটনায় ধীরে ধীরে বলবো কেন এমন ইমারতের গল্প নিয়ে হাজির হলাম আজকে আমি আর জে মৌমিতা। এই যে দেশের গণ্ডি ছাড়িয়ে যাব কখনো বিদেশে, আছে তো কত দেশে কত অবাক করা বিস্ময়কর সব ভবন রয়েছে, সব ইমারত রয়েছে যা ছুঁতে চেষ্টা করছে কিনা আকাশ, গগনচুম্বী ইমারত সেগুলো। একটা সময় মানুষ ছিল বনবাসী, সময় যত এগিয়ে গিয়েছে মানুষ হয়েছে ততই সভ্য, আর যখনই সভ্য হয়েছে তখনই কিন্তু দরকার পড়েছে স্থায়ী একটা ঠিকানার, একটা আশ্রয়ের। একটা সময় ছোট ছোট ঘর বানিয়ে মানুষ থাকতো যা ছিল মাটি বা কাঠের তৈরি, তারপর সেই মানুষের স্বপ্নও বড় হয়েছে, প্রয়োজনটাও তার বেড়েছে, আর তার সঙ্গে সঙ্গে সেই স্বপ্নের হাত ধরেই একদিন ইট পাথর সেই কংক্রিটের ইমারত গড়েছে সে। পৌঁছে গেল একটা সময় ওই আকাশের কাছাকাছি, হলো সে গগনচুম্বী। ওই গগনচুম্বী ইমারত আমাদের একটা দারুণ কথা কিন্তু শেখায়, কি বলুন তো, স্বপ্নের উচ্চতার কোনো সীমা নেই। আজ আমি আপনি যে ইমারতগুলোকে আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে থাকতে দেখি, যেগুলো একদিন ছিল শুধুমাত্র আমাদের কল্পনায় আমাদের ভাবনায়, সেই কল্পনা আজকে একেবারে বাস্তব। যেখানে থাকি আমি আপনি, কেউ হয়তো থাকি আমরা কোনো আবাসনে কোনো ফ্ল্যাটে 9 বা 11 তলায়, আবার কেউ হয়তো আছেন 27 কিংবা 37 তলায়, এই শহর কলকাতায় আছে তো এমন আকাশ ছোঁয়া বাড়ি। ইমারত যতই উঁচু হোক না কেন তার শুরুটা কিন্তু আপনি ভেবে দেখুন কোথা থেকে, অবশ্যই সেই মাটি থেকে। মানুষই কিন্তু পারলো উঁচু বাড়িগুলো বানাতে, যে কিনা আকাশ ছোঁতে চায়। সেই আকাশ ছোঁয়া ইমারতের গল্পই আজকে 107 FM রেনবো। যে ইমারত আকাশ ছুঁতে চায়, যে ইমারত গগন ছুঁতে চায়, তাকেই তো বলি আমরা গগনচুম্বী ইমারত বা স্কাই স্ক্র্যাপার। একতলা, দোতলা থেকে 10 তলা, সেখান থেকেই 20 তলা, সেখান থেকেই 50 তলা, এইভাবেই বহুতলের গল্পই হচ্ছে কিন্তু আজকে। কিন্তু কেন কেন আজকে বহুতলের গল্প হচ্ছে, কেন আজকে গগনচুম্বী সেই ভবনগুলোর কথা বলছি, ভাবুন ভাবুন আপনি। আর

বাবা ভাবতে তো কোনো অসুবিধা নেই, আর ভাবতে কোনো পয়সাও লাগে না, ভাবতে কোনো কিচ্ছু লাগে না, শুধুমাত্র আপনার মাথাটা, আপনার ব্রেনটা খাটান, আপনি ভেবে যান। আপনার আমার ভাবনা কল্পনাগুলোই তো এখন বাস্তব। যখন আমরা একটা গগনচুম্বী বিল্ডিংয়ের নিচে দাঁড়াই, বলি তো আমরা কি বিশাল বিল্ডিংটা, বাপরে বাপ। আবার ওই যে সেই বাড়ির উপরতলায় যে মানুষটি থাকেন বা অফিস করেন, তিনি যখন জানলা দিয়ে নিজের শহরটা দেখেন, তার কাছে কিন্তু রাস্তার গাড়িগুলো অনেকটা খেলনার মতো, মানুষগুলো একেবারে ছোট্ট ছোট্ট বিন্দুর মতো, আর অন্যান্য বাড়িগুলো একে অপরের পাশে যেন ঠিক সাজানো বাক্স। ওই বহুতল ওই গগনচুম্বী ঘরে পৌঁছতে গেলে সিঁড়ি ভেঙে যাওয়া সম্ভব নয় কখনোই, আমরা মুহূর্তে পৌঁছে যেতে পারি লিফটে। ঠিক কীরকম, ওই অনেকটা স্বপ্নের মতো আর কী।

আকাশবাণী দেখো, ইটের পাহাড় দাঁড়িয়ে এক, মেঘের দল সব ছুঁয়ে যায়, পাখিরা তার চূড়ার গায়, কাঁচের গায়ে রোদের খেলা, নিচে চলে গাড়ির মেলা, আকাশ ছোঁয়া লম্বা বাড়ি মেঘেদের সঙ্গে দেয় না আড়ি, শহর জুড়ে আলোর কণা, ছাদ থেকে যায় আকাশ গোনা, লিফ্ট চলেছে বন বনিয়ে, মানুষ ওঠে ক্লান্তি ভুলে, জানলা দিয়ে তাকাও যদি ছোট্ট দেখায় মাঠ ও নদী, এত উঁচুতে আকাশ নীল, উড়ে বেড়ায় চিল গাং চিল, মনের ভেতর জাগে বিস্ময়, মানুষের হাত কি সত্যি আকাশ ছোঁয়? সত্যি এই প্রশ্নটা কিন্তু আমাদের প্রত্যেকের মনেই হয় যে ওই বহুতল বা ওই গগনচুম্বী বাড়িগুলোর ছাদটাকে কি আকাশটা খুব সহজেই ছোঁয়া যায়, আকাশটা কি ধরা যায়, নাকি একটা লগা দিয়ে আকাশের চাঁদটার গায়ে একটু টোকা মেরে দেখা যায়। আচ্ছা, শুধু কি এই ইচ্ছে পূরণের জন্যই এমন সব বাড়ি তৈরি হলো, নাকি জায়গা সংকুলনের জন্যই, অল্প জায়গা কীভাবে লোকজন থাকবে এই কারণেই এমন গগনচুম্বী বাড়ি তৈরি, নাকি শুধুই নজর কাড়ার জন্য এমন ইমারত? আমাদের একটা তিনতলা বাড়ি তো বড় জোর কতটা হয়, ওই 35 থেকে 40 ফুটেই হয়ে যায়, আর এই সব বহুতল তারাই হয় 100 থেকে 150 মিটার, অনেক অনেক উঁচু উঁচু ভবনগুলো।

0: কিন্তু এই তালিকাতে রয়েছে। অল্প জায়গা আর নজর কাড়া শুধু নয়, নগরায়নের চাহিদা থেকেই কিন্তু এই সমস্ত গগনচুম্বী আকাশ ছোঁয়া ভবনের জন্ম। 1880 ওই সময়টাতেই আমেরিকার শিকাগো এবং নিউ ইয়র্ক শহরে প্রথম এই ধরনের বিল্ডিং, এই ধরনের ইমারত তৈরি শুরু হয়। 1885 সালে শিকাগোতে তৈরি 10-তলা এক বিল্ডিং প্রথম বহুতল তালিকাতে সে কিন্তু ঢুকে যায়, একেবারে শুরুতে সেই 1885 সালের শিকাগোতে। মাত্র 10-তলা একটা বিল্ডিং, সেটাই হচ্ছে প্রথম বহুতল তালিকাতে ঢুকে। সময়টা একবার ভাবুন, মাত্র কিন্তু তখন নয় এই 10-তলাটা, 1885। হোম ইন্স্যুরেন্স বিল্ডিং, এটাই হচ্ছে পৃথিবীর প্রথম গগনচুম্বী ইমারত হিসেবে ধরা হয়। এই এটাও ঠিক, লিফট বা এলিভেটর যদি কিনা আবিষ্কার না হতো, তাহলে কিন্তু এই গগনচুম্বী ইমারতের স্বপ্ন ওই স্বপ্নই থেকে যেত, অধরাই থাকতো, বাস্তব কিন্তু কিছুতেই হতো না। বাস্তব হয়েছে শুধুমাত্র এলিভেটর বা ওই লিফটের জন্যই। আর সেই বড় বড় বিশাল উঁচু গগনচুম্বী বাড়িগুলো এখন কি হয়েছে, এখন হয়ে গেছে সেগুলোই বাসস্থানের অভাব যেমন মেটাচ্ছে, শুধু তো তা নয়, বরং সে দেখাচ্ছে সেই দেশের প্রযুক্তিগত সক্ষমতা, সে দেখাচ্ছে কতটা সে আধুনিক, সেই দেশ কতটা এগিয়ে রয়েছে, তার প্রযুক্তির দিক থেকে সে কতটা সক্ষম, সব কিছু কিন্তু সে দেখাচ্ছে ওই গগনচুম্বী ইমারতটা। আধুনিকতার প্রতীক হয়ে বিশ্বজুড়ে স্থাপত্য শৈলীর শ্রেষ্ঠত্বর জানান দিচ্ছে সে। এক কথায় আকাশকে ছোঁয়ার এই যে আকাঙ্ক্ষা, ইচ্ছে, স্বপ্ন আর সঙ্গে প্রযুক্তির মেলবন্ধন, এই হচ্ছে গগনচুম্বী ইমারত। হবে আজকে তাদের কথা, ওই যে মার্দেকা 118 বা সাংহাই টাওয়ার বা মক্কা রয়্যাল ক্লক টাওয়ার থেকে বুর্জ খলিফা, সবার কথাই আজকে হবে। কারণ ওই যে আজকে যে বসেছি ইমারতের গল্প বলবো বলে, শুনতে হলে জানতে হলে আপনাকে অবশ্যই থাকতে হবে কটা পর্যন্ত, অবশ্যই অবশ্যই সেই 7টা পর্যন্ত। আপনি আমার পাশে এসে বসুন, কাছে এসে বসুন, রেডিও সেটটা অন করে 107 FM রেনবো শুনতে থাকুন আর যে মৌমিতাকে। কারণ আজ আপনার হাতটা ধরে আমি কিন্তু ঘোরাচ্ছি গগনচুম্বী ইমারতে।
1: এসো কাছে বসো, কিছু কথা বলো।

0: কিছু কথা বলো।
1: কিছু কথা আমি বলবো না, অনেক কথা বলবো বলেই তো আজকে 107 FM রেনবো এরকম একটা দুর্যোগের দিনেও কিন্তু হাজির হয়েছি আপনার কাছে। আপনাকে তো কাছে থাকতেই হবে, রেডিও সেটের পাশে বসতেই হবে, এমন সব গগনচুম্বী ইমারতের গল্প শুনতে হলে 7টা পর্যন্ত থাকতেই হবে আর যে মৌমিতার সঙ্গে আপনাকে। আচ্ছা, এখন তো 6:30 সেই 6টা থেকে সেই সব ইমারতের কথা বলে চলেছি। আসবে অবশ্যই সেখানে বুর্জ খলিফা থেকে মার্দেকা 118-র কথা, অথচ এখনও কিন্তু বলিনি কেন আজকে সকাল থেকে বলে চলেছি এই কংক্রিটের কথা। তার মানে কি এই যে এত বৃষ্টি হচ্ছে, বাড়িতে জল ঢুকে যাবে নিচু বাড়ি হলে, সেই জন্যই কি বলছি? তাই কি ওই গগনচুম্বী ওই ফ্ল্যাটগুলো, গগনচুম্বী ওই যে আবাসনগুলো, ইমারতগুলো রয়েছে বা ওই স্কাইস্ক্রাপার যাই বলি না কেন, সেই কারণেই কি আজকে বেছে নিলাম এই বিষয়টাকে? শুনতে হলে আপনি ভাবতে থাকুন এবং শুনতে হলে ওই যে 7টা পর্যন্ত মৌমিতার সঙ্গে থাকুন। কারণ ইট কাঠ পাথর লোহা লক্করে তৈরি সেই বিশাল উঁচু উঁচু সব ভবন, যা কিনা আকাশ ছোঁয়া, যাকে আমরা বলি স্কাইস্ক্রাপার বা গগনচুম্বী, আজকে তাদের কথাই বলছি। আমি তো বলবোই, কারণটা তার জন্যই তো আজকে 107 FM রেনবো স্টুডিওতে হাজির হয়েছি এইরকম একটা দিনে। দেখতে দেখতে সময় কীভাবে এগিয়ে চলেছে দেখুন, 7টার দিকে আমি আপনি আমরা সবাই এগোচ্ছি, 6:31 হয়ে 8 সেকেন্ড হয়ে গেল কথা বলতে বলতে। সত্যি 7টার দিকে আমরা এগোচ্ছি আর বছরটাও কীভাবে শেষ হতে চলল, তাই বোধহয় বলে সময় চলিয়া যায় নদী স্রোতের প্রায়। এই এলো 26 সাল, দেখতে দেখতে অগস্ট চলে গিয়ে এখন সেপ্টেম্বরে, আজকে 3rd September। মাস বদলেছে, বিষয়টাও বদলেছে, সময়টা বদলায়নি। শনিবার রবিবার সকাল 6টা একই আছে, শনি রবিবারে ভোরায়ের বিষয়ের জাস্ট চেঞ্জ হয়েছে, কারণ মাস বদল অগস্ট থেকে সেপ্টেম্বরে। আমি আপনি এই সেপ্টেম্বরে আমি আপনি কোন বিষয়ে আপনি আমাদেরকে আপনার বার্তা শেয়ার করবেন ভোরাইতে, চলুন শুনে নিই। শুনে নিয়ে গানের ওপারে ফিরছি আমি আর যে মৌমিতা, কারণ আজকে ইমারতের গল্প বলে হাজির হয়েছি এই 107 FM রেনবো স্টুডিওতে। তাহলে আপাতত সেপ্টেম্বর মাসে কোন বিষয়ে আপনি আপনার বার্তা, আপনি আপনার মনের কথা সেন্ড করবেন, শেয়ার করবেন আমাদের সঙ্গে, চলুন শুনে নিই।
2: যদি এমন হতো কোনো মনোহারি দোকান থেকে সময় কিনতে পাওয়া যাচ্ছে, তবে সেটা হয়তো দুর্মূল্য হয়ে উঠত বা আউট অফ স্টক। কিন্তু সত্যি যদি জীবনে কোনো মুহূর্তে সময় কেনা যায়, সেটা 5 মিনিটের জন্য হলেও, তবে সেই সময়ে তুমি কি করতে চাও, কি ফিরে পেতে চাও বা কোথায় পৌঁছতে চাও? সেপ্টেম্বর মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল সময়ের দোকান। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোড়াই FM রেইনবো প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, অর্থাৎ 9903659992 এই নাম্বারে। ইমেল পাঠান AIRFM Rainbow Kolkata, দ্যাট ইজ AIRFM RAINBOWKOLKATA AIRFM Rainbow Kolkata@gmail.com। সেপ্টেম্বর মাসের বিষয় আমরা রাখলাম সময়ের দোকান। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি সকাল ঠিক 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: 6:37 হয়ে 54 সেকেন্ড, 7টা বাজতে চলেছে, সময় এগিয়ে চলেছে আর সময়ের সঙ্গে সঙ্গে আমরাও যাচ্ছি এগিয়ে। আজকে 3rd September, আজকে সকাল থেকে বলে চলেছি তাদের কথা, সেই উঁচু উঁচু বাড়ি, সেই ইমারতের গল্প নিয়েই রয়েছি আপনাদের সঙ্গে আমি আরজে মৌমিতা। আকাশের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রাসাদ ভারী, মেঘেদের সাথে মিতালি পাতায় ওই দূর আকাশ ছোঁয়া বাড়ি, ইটের উপর কংক্রিট জমে শহর ছোঁয়ে আকাশকে, মেঘের দল সব থমকে দাঁড়ায় দেখতে গগনচুম্বীর কারুকাজকে, বাতাস এসে কানাকানি করে, ছুঁয়ে যায় তার সুউচ্চ চূড়া, শহরের বুকে সে দাঁড়িয়ে গর্বে সে যে আত্মহারা। হ্যাঁ, আজকে সেই গগনচুম্বী ইমারতের গল্পই হচ্ছে আপনাদের সঙ্গে। আজকে তো 2026 তেসরা সেপ্টেম্বর, একটু পিছনে ফিরে যাব। একটু আগেই আপনাদেরকে বলেছি পৃথিবীর প্রথম গগনচুম্বী ইমারত 1885 তৈরি হয়েছিল শিকাগোতে। হোম ইন্স্যুরেন্স বিল্ডিং হচ্ছে প্রথম যে ইমারত গগনচুম্বী ইমারত হিসেবে যে এন্ট্রি নিয়েছিল, একদম প্রথম যে বিল্ডিং সেটার কথাই আপনাদেরকে একেবারে শুরুতেই বলেছি, যেটা তৈরি হয়েছিল 1885, 10 তলা সেই বিল্ডিং। তবে সেটা কিন্তু ওই 100 বা 150 তলা নয়, 10 তলা, মাত্র 10 তলা ভবন সেটা। কিন্তু সেই সময় মানুষের কাছে সেটাই ছিল একটা বিরাট বিস্ময়, আকাশ ছোঁয়ার প্রথম সফল চেষ্টা। তবে হ্যাঁ, এরপর কিন্তু আর পিছন ফিরে তাকাতে হয়নি, একটার পর একটা দানবীয় সব ইমারত তৈরি হলো। আধুনিক ইঞ্জিনিয়ারিং আর প্রযুক্তির হাত ধরে তৈরি হলো এম্পায়ার স্টেট বিল্ডিং থেকে বুর্জ খলিফা। মানুষ যেন মাটির সীমানা ছাড়িয়ে আকাশের বুক চিড়ে ওপরে ওঠার এক প্রতিযোগিতায় নেমে পড়ল। সেই 1885 জার্নিটা শুরু, যাত্রাটা শুরু। 138 ফুট উঁচু সে সময় সেই 10 তলা বিল্ডিংটা, আর বর্তমানেই সবচেয়ে উঁচু বিল্ডিং 2717 ফুট বুর্জ খলিফা। সে না হয় হলো, কিন্তু আজকে সেই সকাল 6টা থেকে এই সমস্ত কথা কেন বলে চলেছি? একে তো দুর্যোগের দিন, আজকে গত রাত থেকে যেভাবে বৃষ্টি হচ্ছে, শুধু বৃষ্টি নয় তার সঙ্গে সঙ্গে গুরুম গুরুম করে মেঘ ডাকছে, আর সেই মেঘ ছোঁয়ার গল্পই কেন আজকে হচ্ছে? মানে গগনচুম্বী সেই বিল্ডিং, স্কাইস্ক্র্যাপার যে বিল্ডিংগুলো রয়েছে তাদের কথা কেন আজকে বলছি, সেই ইমারতের গল্প কেন আজকে করছি? আসলে আজকে হচ্ছে গগনচুম্বী দিবস। আধুনিক বহুতল ভবনের স্থপতি বা জনক লুই এইচ সুলিভান তাঁর জন্মদিনকে স্মরণীয় করে রাখতে কিন্তু দিনটা পালিত হচ্ছে বহু বছর ধরেই। লুই এইচ সুলিভান, যিনি গগনচুম্বী বাড়ি বা বহুতল ইমারতের নকশায় একটা পরিবর্তন এনেছিলেন, এই আধুনিক স্থাপত্যে তাঁর বিখ্যাত নীতি ছিল যেটা, সেটা হচ্ছে ফর্ম ফলোজ ফাংশন। তাঁর এই অবদানকে স্মরণ করতে এই বিশেষ দিনটাকে বেছে নেওয়া হয়েছে। কম জায়গায় প্রচুর পরিমাণে মানুষের একসঙ্গে থাকা, মানুষের বসবাস এবং কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য গগনচুম্বী ভবনগুলোর গুরুত্ব সবার কাছে তুলে ধরার জন্যই কিন্তু দিনটা পালিত হচ্ছে। আজকে গগনচুম্বী দিবসে তাই আজ একটু অন্যভাবেই বলছি আপনাদেরকে সেই ইমারতের গল্প। আর এই দিনটা উদযাপনের লক্ষ্য বা উদ্দেশ্য অবশ্যই সেই আধুনিক যুগে এই যে 2010 তৈরি যে বুর্জ খলিফা বা এম্পায়ার স্টেট বিল্ডিং, এই সমস্ত আকাশ ছোঁয়া ভবনগুলো তৈরিতে যে সমস্ত প্রকৌশলীরা, যে স্থাপত্য যারা করেছেন, যে স্থপতিরা জুড়ে রয়েছেন, তাদের সবাইকে সম্মান জানানো, শ্রদ্ধা জানানোর জন্যই কিন্তু এই দিনটা পালন করা হচ্ছে। দিনটার উদ্দেশ্য পালন করার এটাই হচ্ছে উদ্দেশ্য বা এটাই হচ্ছে লক্ষ্য। আজকে বলবো সেই সব গগনচুম্বী ইমারতের কথা, অবশ্যই বলবো তিয়ানজিন সিটি ফিনান্স সেন্টার বা ওই গুয়াংজু সিটি এফ ফিনান্স সেন্টার বা সাংহাই টাওয়ার বা ওই CICI টাওয়ার, সবার কথাই আজকে হবে। আছি তো আপনার সঙ্গে আমি আরজে মৌমিতা ইমারতের গল্প নিয়ে ঠিক সকাল 7টা পর্যন্ত।

দিস বাসি বিস্কুট, দরজায় আছে নম্বর লেখা, তাই দেখে দেখে ঠিকানাটা শেখা, যদিও বাসার আসল ঠিকানা 10 ফুট বাই 10 ফুট, জোনা ছাড়ে কে বাসায় ঘরে 5 জন হবে কিছুদিন পরে, ঘেঁষা ঘেঁষি আর ঠেসা ঠেসি করে গায়ে গায়ে শুধু কুট।

বয়স কদুই দেহ মিলে যায় আধার ঘনালে ঘুট ঘুট দরজায় আছে নম্বর লেখা তাই দেখে দেখে ঠিকানাটা শেখা যদিও ভাষার আসল ঠিকানা দশ ফুট।

0: 10 ফুট বাই 10 ফুট।
1: সত্যি ওই রকম ছোট্ট একটা ঘরে বসে স্বপ্ন দেখা, ওই 10 ফুট বাই 10 ফুট। আর তারপর একটু বড় হয়ে সোজা আমেরিকা, সেখান থেকে ফিরে 1981-তে দেশে ফিরে বাবার মুক্তোর ব্যবসায় না গিয়ে স্থপতি হলেন। সেই লক্ষ্যে কাজের কিন্তু তার শুরু। আর কাজ কাজ আবার যে সে কাজ নয়, 163 তলার স্কাইস্ক্র্যাপার যা 2717 ফুট উঁচু, সেই ইমারতটা বানিয়ে ফেললেন তিনি। গগনচুম্বী ইমারত, দুবাইয়ের বুর্জ খলিফা। ছোট্ট একটা ঘরের মধ্যেই কিন্তু তার ছোটবেলাটা কেটেছিল। যে প্রকৌশলী আছেন এর পেছনে তাঁর কথা বলছি, তিনি মোহাম্মদ আলাব্বার। দুবাইতে সুউচ্চ মল, দুবাই ফাউন্টেন, এই সব কিছু তাঁরই কীর্তি। যারা দুবাইতে গিয়েছেন তারা নিশ্চয়ই এই সুউচ্চ মলও দেখেছেন, এবং তাঁর যে ফাউন্টেন, সেই ফাউন্টেনের কীর্তি এই মানুষটিরই, মানে তিনি তৈরি করেছিলেন, মোহাম্মদ আলাব্বর। শুধু তাই নয়, বুর্জ খলিফা তো নিশ্চয়ই দুবাইতে যাঁরাই যান তারা একবার না একবার ঘুরে দেখবেন, এবং আমাদের সেই ইচ্ছেটার জন্যই হয়তো বিভিন্ন পুজো প্যান্ডেলেও ওই থিমটাকে নিয়ে এসেছে এর আগে আগে কলকাতা বা শহরতলিতে। যাই হোক, আছে আরও এক আকাশ ছোঁয়া ইমারত, 2227 ফুট উঁচু, যে মালয়েশিয়ার কুয়ালালামপুরে, মার্দেকা 118। বলতেই হবে চীনের সাংহাই টাওয়ারের কথা, সে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উঁচু ইমারত। 128 তলা বিশিষ্ট এই ভবন নকশা করেছেন জেনসেল। সব থেকে স্পেশাল কি জানেন, এই যে যে উঁচু ইমারতটার কথা বললাম, এই 128 তলা যে বিল্ডিংটা, যে ভবনটা, সেই চীনের সাংহাই টাওয়ারের কথা যার কথা বলছি, এর স্পেশালিটি হচ্ছে এই ভবনে আছে পৃথিবীর দ্রুততম লিফট। বলতেই হবে আপনাকে মক্কা ক্লক টাওয়ারের কথা, 120 তলা ভবন। আছে হোটেল, সেখানে আছে মহাকাশ মিউজিয়াম, শপিং মল, সব কিন্তু রয়েছে ওই স্কাইস্ক্র্যাপার বিল্ডিংটায়, ওই গগনচুম্বী ইমারতে। আর আছে চোখ ধাঁধানো ঘড়ি, যেটা রয়েছে সেই চীনে, সেই পিং আন ফিনান্স সেন্টার, গুয়াংডং এর সেনঝেন শহর, জনপ্রিয় বাণিজ্যিক ভবন এটা, 115 তলা ভবন। যদি আপনি আসেন এখানে পাবেন যেটা, সেটা হচ্ছে ফ্রি স্কাই নামে একটা ওপেন ডেক, যেখানে দাঁড়িয়ে সেনঝেন শহরটাকে একেবারে পাখির চোখে আপনি দেখতে পাবেন। আছে শপিং মল এবং পেট পুজো করার রাজকীয় রেস্তোরাঁ কাম ডাইনিং হল। আর আজকে তো 3rd September, পুজো ভ্যাকেশনে কোথায় যাবেন প্ল্যানে, এই সমস্ত কিন্তু গগনচুম্বী ইমারত আপনি রাখতেই পারেন যদি আপনি চান। যাবেন নাকি আপনি একবার ওই লোটে ওয়ার্ল্ড টাওয়ার দেখতে, 123 তলা ভবন, সুপার টল গগনচুম্বী ভবন, দক্ষিণ কোরিয়ার সিওলে আছে এই টাওয়ার। হোটেল, অফিস, শপিং মল থেকে কনসার্ট হল, সব আছে এর মধ্যে। আর আছে দ্রুত গতির ডাবল ডেক লিফট, স্কাই শাটল নামে এই লিফট, 1 মিনিটের মধ্যেই আপনি 123 তলায় পৌঁছে যাবেন, আপনাকে সে নিয়ে চলে যাবে, এতটাই তার গতি। 1 মিনিটে 123 তলায় আপনাকে নিয়ে চলে যাচ্ছে সেই স্কাই শাটল নামের লিফটটা। ব্যাগ গোছাতে বসবার আগে প্ল্যানে আপনি রাখতেই পারেন নিউ ইয়র্কের ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারকে, এর আরেক নাম ফ্রিডম টাওয়ার, 104 তলা ভবন। এখানে যদি আপনি আসেন তাহলে অবশ্যই যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে অবজারভেরি ডেক, যেটা নিউ ইয়র্ক সিটির একেবারে 360 ডিগ্রি প্যানোরামিক ভিউটা আপনি দেখতে পাবেন যদি এই অবজারভেটরি ডেকে যদি আপনি চলে আসেন। চীনে যদি আপনি আসেন একবার চীনে নিয়ে, তাহলে আপনার চিনতে কোনো অসুবিধাই হবে না, এই শহরে আপনি পেয়ে যাবেন গগনচুম্বী সুপার টল বিল্ডিংয়ের দেখা, যেমন তিয়ানজিন শহরে রয়েছে তিয়ানজিন সিটি সেন্টার। যাই হোক, আপনি বা আমি দুবাইয়ের বুর্জ খলিফা বিশ্বের উঁচু ইমারত সেটা আমরা জানি, আর এখন তাকেই, সেই বুর্জ খলিফাকেই পিছনে ফেলে আরও লম্বায় বাড়ছে দুবাইতে নয়, সৌদি আরবের এক ইমারত, বুর্জ খলিফা 8,298 মিটার উঁচু। আর যে ইমারতটা তৈরি হচ্ছে সেটা রিয়াদ, রিয়াদের কিং খালিদ এয়ারপোর্টের কাছে। লম্বায় সে কতটা জানেন? আপনি সকালবেলা হয়তো হাঁটেন, প্রতিদিন হয়তো আপনি 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার হাঁটেন, না তার থেকেও বেশি। লম্বায় যে বিল্ডিংটা এখন তৈরি হচ্ছে কিং খালিদ, মানে এয়ারপোর্ট, রিয়াদের যে এয়ারপোর্ট, সেই তার কাছে যে সবথেকে বড় যে লম্বা যে ইমারতটা তৈরি হচ্ছে, তা সে লম্বায় 2 কিলোমিটারেরও বেশি। ভাবুন, আপনি আমি হাঁটতে পারি কি ওই 2 কিলোমিটার? একটা বিল্ডিং হয়ে গেছে 2 কিলোমিটার, আকাশের দিকে হেঁটে যেতে হবে আপনাকে। তাহলে কী ডিসাইড করলেন আপনি? যাই করুন না কেন, প্ল্যানে করে আপনি রাখতে পারেন বা প্ল্যানে আপনি রাখতেই পারেন, আজকে 3rd September, অন্ততপক্ষে নিজের শহরে গগনচুম্বী সবচেয়ে উঁচু ইমারতের সামনে দাঁড়িয়ে উপরের দিকে তাকাবেন আর মনে মনে শ্রদ্ধা অবশ্যই জানাবেন সেই সব স্থপতিদের যাঁরা করেছেন এমন সব ইমারতের নকশা। আছি আরও কিছুটা সময় আপনার সঙ্গে, তাই যাব এবারে বাস্কেট ইমারত থেকে মাটির বহুতলেও, মরুভূমির ম্যানহাটনে। কতক্ষণ পরে? বেশি সময় নেব না, এই 2 মিনিট 40 সেকেন্ডের মতো। চলুন তাহলে যাব এরপর মাটির ম্যানহাটনে।

আজকে হচ্ছে সেই সব গগনচুম্বী ইমারতের কথা, কারণ আজকে গগনচুম্বী দিবস। লম্বা আকাশ ছোঁয়া বিল্ডিং যে ইট পাথর লোহার ফ্রেমে হবে, এটা তো একেবারে স্বাভাবিক, তাই না? তাই বলে মাটি? হ্যাঁ, এই গানের আগেই আপনাকে বলেছিলাম, এই 2 মিনিট 46 সেকেন্ডস আগেই আপনাকে বলেছি যে আপনাকে আমি নিয়ে যাব মাটির ম্যানহাটন শহরে। তাই বলে সত্যি এটা ভাবতে পেরেছেন কখনো যে আমি আপনি জানি আকাশছোঁয়া বিল্ডিং মানে ইট পাথর লোহার ফ্রেমে তৈরি হবে? একদম, এটাই স্বাভাবিক, ন্যাচারাল ব্যাপার এটাই। কিন্তু মাটির কিভাবে সম্ভব? মাটির বাড়ি মানে তো চোখে আমাদের ভাষায় যেটা, সেটা হচ্ছে কুড়ে কুড়ে ঘর, ছোট ছোট ঘর। তবে ইয়েমেনে হাদরামাউত উপত্যকায় আছে কিন্তু শিবম শহর, এটা বিশ্বের অন্যতম পুরনো উঁচু ভবন।

নগরী শিবাম শহর, একে বলে মরুভূমির ম্যানহাটন। এই শিবাম শুধু শহর নয়, এ হলো মানব সভ্যতার স্থাপত্য শিল্পের এক বিরল নিদর্শন। এখানে বহুতলের সংখ্যা কম করে 500 আর 11 থেকে 15 তলা, অথচ মাটি দিয়ে কিন্তু সব তৈরি। মরুভূমির শহর, বৃষ্টি কম হয় ঠিকই, তবে যখন হয় বৃষ্টি তখন কিন্তু প্রবল বেগে বৃষ্টি হয়। ভূমিকম্প থেকে বৃষ্টির জলে কোনোভাবেই কিন্তু ক্ষতি হয় না এই ঘরগুলোর। কম খরচে পরিবেশ বান্ধব এই সব বহুতল বাড়ি, প্রত্যেকটা দালানি এক একটা দুর্গের মতো মনে হবে আপনি যদি দেখেন। ইচ্ছে করলে বিদেশ ভ্রমণ করলে আসতেই পারেন আপনি একটা বারে ইয়েমেনের শিবামে, পৃথিবীর প্রথম উঁচু ভবনের শহর বা মরুভূমির এই ম্যানহাটন যাকে বলছি সেই শিবামে। আজকে গগনচুম্বী দিবসে হচ্ছে সকাল থেকে গগনচুম্বী ইমারতের কথা। এবারে বলবো কিছু বস্তুর অবয়বে তৈরি ইমারত, দ্য বাস্কেট বিল্ডিং। বিশাল বাজারের এক ঝুড়ি আছে আমেরিকার ওহিওতে, আছে তো ওয়ান, সেই শহরেও কিন্তু কি আছে, পিয়ানো আর ভায়োলিনের হাউস রয়েছে। চীনেই রয়েছে বিশাল মাটির তৈরি কেটলির মতন দেখতে এক ইমারত, আর আছে বিশাল উড়ন্ত মাছের মতো বিল্ডিং। বিদেশে যেতে হবে না, এটা আমাদের দেশে হায়দ্রাবাদে গেলেই আপনি দেখতে পাবেন। যদি যান পোল্যান্ডে, ভয় পাবেন না প্লিজ, একটা শপিং কমপ্লেক্স সমেত বাড়ি আছে, দুমড়ে মুচড়ে গেছে এমনটাই কিন্তু দেখতে তাকে। ওটা রূপকথার গল্প থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি হয়েছে। আছে প্রাগে ডান্সিং হাউস, ঠিক ঘাগড়ার মতন ছড়ানো, মনে হবে যেন নাচ করছে। আছে কিউব বা ঘনক শেপের ইমারত রটারড্যাম শহরে, আর দক্ষিণ ফ্রান্সে আছে গোল গোল বুদবুদের সমষ্টির মতো দেখতে সুউচ্চ ইমারত। দোমরানো কাগজের ঠোঙার মতো দেখতে হলে বহুতল আছে সিডনিতে, স্থপতি ফ্রাঙ্ক এটা তৈরি করেছিলেন। তিনি বলেছিলেন এমন জিনিস আর কোথাও, পৃথিবীর কোথাও হবে না, দুনিয়ার সেরা কাগজের ঠোঙা যা কিনা তৈরি করেছিলেন তিনি, সেই বহুতলের কথাই বললাম। ফ্রান্সে আছে ট্রি হাউস, 27 তলা বহুতলে 113টা অ্যাপার্টমেন্ট আছে, ঠিক মনে হবে যেন ডালপালা মেলে গাছ দাঁড়িয়ে রয়েছে ট্রি হাউস 27 তলা। আছে এক আজব ইমারত যা 2015 পেয়েছে সেরা ইমারতের শিরোপা। এই ইমারতটা কীরকম জানেন, এই ইমারতটা রয়েছে সিঙ্গাপুরে, যারা সিঙ্গাপুরে গিয়েছেন তারা হয়তো দেখেছেন, ইন্টারলেস এই ইমারতের নাম। বহুতল হলেও এখানে উঠতে কিন্তু কোনো ক্লান্তি নেই, একঘেয়েমি নেই, বরং কিছুটা তলা উঠে গিয়ে ঘুরে যাবে অভিমুখ। দুবাইতে বুর্জ খলিফার কথা যেমন বলেছি, বলতেই হবে অর্ধচন্দ্রাকৃতি 33 তলা ইমারতের কথা, জাবিল পার্কে আছে। আর এই সব ইমারতের কথা বলতে বলতেই দেখছি সময় 6:56 হয়ে গিয়েছে। একটা ইমারতের কথা না বললেই নয় তো আপনাকে, প্লিজ দুবাইতে এলে যাবেন কিন্তু ফ্রেমে ফ্রেম বন্দি হতে। হ্যাঁ, সেই ইমারতের নামই তো ফ্রেম, এক বিশাল ইমারত, 250 মিটার দীর্ঘ, ফ্রেমের সর্বোচ্চ তলে পৌঁছতে সময় লাগে মাত্র 75 সেকেন্ড। সেখান থেকে গোটা দুবাইকে আপনি দেখতে পাবেন। দেখা যাচ্ছে তো স্টুডিওর ঘড়ি, 6:57। আজ গগনচুম্বী দিবসে ইমারতের গল্প হলো, যা সেই দেশের প্রযুক্তিগত উন্নতির পরিচয়। কম জায়গায় একসঙ্গে অনেক মানুষের থাকা ভবনগুলো একটা দারুণ সমাধান যেমন, তেমন কিন্তু অর্থনৈতিক উন্নতিরও প্রমাণ। এগুলো আধুনিক সভ্যতা, মানুষের মেধা, মানুষের ব্রেইন আর আকাশ ছোঁয়ার স্বপ্নের প্রতীক বলতে পারি। মানুষের আবাসন থেকে অফিস, রেস্তোরাঁ, সেখান থেকে শপিং মল, সব কিন্তু আপনি পেয়ে যাবেন এই বহুতল ভবনে। ইটের ওপর সাজিয়ে ইট, আকাশ ছোঁয়ায় কঠিন জিদ, পাথর স্টিলের মস্ত কায়া, শহর জুড়ে আলোর মায়া, দিনের শেষে ক্লান্তি এসে দু চোখে নেমে আসে, আধার নামলে শহর জুড়ে ইমারতের গল্পে ফুরোয় যে। ইমারতের গল্প নিয়ে পথ চলা থামাচ্ছি ঠিকই, তবে ফিরছি 7:02 নমস্কার কলকাতা নিয়ে, আমি আর জে মৌমিতা। থাকতে হবে কিন্তু আপনাকেও 7:02 থেকে একদম 10:00 পর্যন্ত মৌমিতার সঙ্গে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার আজ নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বৈঠকে দুদেশের সম্পর্কের পূর্ণাঙ্গ পরিসর এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা। নেপালে হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1250। উদ্ধারকারীরা বৃষ্টি উপেক্ষা করেই ভোতেকোশী নদীর গতিপথের সুড়ঙ্গ এবং ভূগর্ভস্থ বিদ্যুৎ কেন্দ্রে আটকে পড়া ব্যক্তিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন। এদিকে গত সপ্তাহে বন্যায় নিখোঁজদের পরিবার তাদের প্রতীকী শেষকৃত্য সম্পন্ন করেছে। উল্লেখ্য, নিখোঁজদের মধ্যে 583 জন বিদেশি নাগরিক রয়েছেন। কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ মুম্বাইতে ব্যাংক এবং রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের প্রতিনিধিদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করবেন। স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ঋণ বিতরণের গড় পরিমাণ বৃদ্ধির বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া বিভিন্ন সমবায় ব্যাংকের ঋণদানের পরিকাঠামো ব্যবস্থা আরও জোরদার করার কথাও বৈঠকে তুলে ধরা হবে। ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন, আগামীকাল EOS-05 আর্থ অবজারভেশন স্যাটেলাইট বা পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহটি শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হবে। শ্রী নারায়ণন জানান, এটি একটি অত্যাধুনিক পৃথিবী পর্যবেক্ষণকারী মহাকাশযান এবং ভারতের প্রথম ইমেজিং স্যাটেলাইট বা জিওসিনক্রোনাস কক্ষপথে স্থাপন করা হবে। উত্তরপ্রদেশে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের লক্ষ্যে আজ থেকে আগামী 17 তারিখ পর্যন্ত রাজ্যজুড়ে একটি বিশেষ HPV টিকাদান কর্মসূচি পালিত হবে। রাজ্যের 75টি জেলায় 14 বছর বয়সী প্রায় 10 লক্ষ কিশোরীকে HPV টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ডেঙ্গু মোকাবিলায় বাড়ি বাড়ি পরিদর্শন এবং উপসর্গ থাকা রোগীর রক্ত পরীক্ষার নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। এ নিয়ে এক নির্দেশিকা জারি করে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জ্বর হয়েছে এমন রোগীর সন্ধান করবেন। যেসব এলাকায় ডেঙ্গু আক্রান্তের খবর মিলবে সেই এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশার লার্ভা নির্মূল করার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: এভরি গ্রেট জার্নি বিগিনস উইথ পিপল কামিং টুগেদার টু লিসন, টু লার্ন, টু ইমাজিন হোয়াটস পসিবল। দিস ইজ দ্য ব্রিক্স 2026, আ মোমেন্ট ওয়্যার লিডার্স, ইনোভেটর্স, বিজনেসেস অ্যান্ড কমিউনিটিস ফ্রম দ্য ব্রিক্স নেশনস কাম টুগেদার টু স্ট্রেংথেন পার্টনারশিপস। India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: Shuncho 107 FM Rainbow, Shat Shure Sharadi, Shat Shure Sharadi.
3: Shunchen Namaskar Kolkata,
4: Namaskar Kolkata,
3: 107 FM Rainbow te Namaskar Kolkata,
4: Namaskar Kolkata.
5: ঘড়ির কাঁটা অলরেডি সাতটার ঘরে, মাস বদলে চলে এসেছি আজ বৃহস্পতিবারে। অগস্ট মাসের পর্ব শেষে এসেছে সেপ্টেম্বর। ব্রেকফাস্ট ব্রেড ওমলেট নাকি ইডলি সাম্বার, ক্যালেন্ডার দেখাচ্ছে আজ সেপ্টেম্বরের দিন। বৃষ্টি হলেও গরম থাকবে দিন প্রতিদিন। এখন থেকে প্রায় ঘন্টা তিনেক গানের সঙ্গে হবে প্রচুর কথা। FM রেইনবো, ইটস টাইম ফর নমস্কার কলকাতা। দেখতে দেখতেই ঘড়ি সাতটা ছুঁয়ে ফেলেছে, আর দেখতে দেখতেই অগস্ট শেষে সেপ্টেম্বরে তুমি আমি, গুড বাই বলেছে শ্রাবণ এসেছে, গুড বাই বলেছে শ্রাবণ, আর এসেছে কিন্তু ভাদ্র। ভাদ্র মানেই তো শরৎ, চলে গিয়েছে শ্রাবণ সংক্রান্তি, কিন্তু হয়নি তো বৃষ্টির রীতি। এখনো একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, বৃষ্টির এই বারবারন্ত ভাদ্র মাসেও হবে নাকি এর অন্ত? আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীবার। লক্ষ্মীবারে ওয়েদার যে এতটুকুও লক্ষ্মীমন্ত নয় সে তো বুঝতে পারছি তুমি আমি, কারণ একেবারে মাঝরাত থেকে যেভাবে ঝেঁপে বৃষ্টি হচ্ছে সেটা আমরা সবাই বুঝতে পারছি। লক্ষ্মীবারে ওয়েদার থেকে বাজার দর, তবুও কতটা ঠিকঠাক থাকবে, লক্ষ্মীমন্ত থাকবে, সমস্ত আপডেট তো শেয়ার করবোই। মন যে চাইছে বিশ্রামে, যাক এবার বরুণ দেব। কালকে জন্মাষ্টমী, হাল ধরুক সূর্যদেব। আর তুমিও উইকের ফোর্থ ডেতে উইকনেস কাটিয়ে অকেজো না হয়ে বৃহস্পতিবারের কেজো দিনটা কীভাবে ম্যানেজ করবে চকআউট করে ফেলো। আর টুকটাক ওয়ার্কআউট করতে করতেই পথ চলা শুরু হোক এই বৃষ্টি ভেজা শহর কলকাতায়।

0: ভালো করে একেবারে ঘুম থেকে উঠেই তুমি তাকিয়ে দেখো না, শহর ভিজে একেবারে একসা। সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, সারা রাত ধরে বৃষ্টি ভিজে শহর কলকাতা। আর এই শহর কলকাতা মানেই হচ্ছে তোমার আমার ভালোবাসা। শীত গ্রীষ্ম বর্ষা আছে তো সেখানেই ভরসা, আর সেই চিরকুটেই কিন্তু লেখা থাকে আমাদের এই ভালোবাসার কথা। তোমার আমার রিলেশনটাও তো ভালোবাসাবাসির, দিনের শুরু থেকে শেষ থাক সেই ভালোবাসার আবেশ। তবে আমরা কেউ চাইছি না দিনের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত তোমার আমার সঙ্গে থাক বৃষ্টি, না এখন আমরা কেউ চাইছি না। শ্রাবণ শেষে তুমি আমি ভাদ্র মাসে, চলে গিয়েছে কবেই শ্রাবণ সংক্রান্তি, কিন্তু এখনও হচ্ছে না বৃষ্টির রীতি। বৃষ্টি স্বাভাবিকের তুলনায় 64% বেশি হয়ে গিয়েছে শ্রাবণে, আর হাওয়া অফিসের আপডেট অগস্টের মতো সেপ্টেম্বরেও বেশি বেশি বৃষ্টি হবে। হবে তো গুচ্ছ গুচ্ছ অকেশন সেলিব্রেশন। কালকে জন্মাষ্টমী, এই মাসেই রয়েছে গণেশ চতুর্থী, আর গণেশ চতুর্থীর পরেই আছে বিশ্বকর্মা আরাধনা। সেটা তুমি আমি জানি, কিন্তু জানি না আজকে 3rd September ডেটা কেন মেমোরেবল। আর সেটা জানতে গেলে, সেটা দেখতে গেলে অবশ্যই উল্টাতে হবে ডায়েরির পেজ। আর এখন সেই ডায়েরি তো আর যে মৌমিতার হাতে। আজকে 1433 বঙ্গাব্দের 17ই ভাদ্র, 3rd September পঞ্জিকা বলছে, ডায়েরিও দেখাচ্ছে। এবারে ডায়েরির পেজ উল্টিয়ে তোমাকে শেয়ার করছি ডেটা কেন মেমোরেবল। আজকের দিনে ক্রুসেডের যুদ্ধ শুরু হয়। আজকে সেই দিন 1850-এ আজকের দিনেই হনুলুলু নামে যে শহরটা রয়েছে সেই শহরটা শহরের মর্যাদা প্রথম পায় 1850-এ আজকের দিনে। আজ আবার বেলিজের স্বাধীনতা দিবস 1859-এ 3rd September মাইকেল মধুসূদন দত্তের প্রথম নাটক শর্মিষ্ঠা প্রথম মঞ্চস্থ হয়েছিল, অভিনীত হয়েছিল। আর আজকে যারা ভোরাইতে আমাকে শুনেছ তারা তো জেনেইছ যে আজকে গগনচুম্বী অট্টালিকা দিবস, আজকে স্কাই স্ক্র্যাপার ডে। ইমারতের গল্প তো আজকে তোমাদেরকে বলেছি। আর দেখছি আজকে অনেক সেলেবের বার্থডে, হবে তো তাদের কথা অবশ্যই হবে। তবে তার আগে বলছি তোমাকে যে দিনটা তুমি না আজকে শুরু করো, যতই বৃষ্টি হোক না কেন একটু লেমন জুসে চুমুক দিয়ে তুমি তবেই কিন্তু দিনটা তোমার শুরু করতে পারো। আর ব্রেকফাস্ট থেকে লাঞ্চ চিজের আইটেম প্লিজ রেখো, এমনিতেই বেশ বৃষ্টি বৃষ্টি হচ্ছে, ভাজাভুজি খেতে ভালোইবাসি। আর আজকে হচ্ছে ডিপ ফ্রাইড চিজ ডে, তাই ভাজাভাজি খাওয়ার জন্য, ভাজাভুজি রাখার জন্য অবশ্যই চিজটাকে বেছে নিতেই পারো, কারণ আজকে এই চিজ এবং লেমন জুসের দিন। আর তুমি নিশ্চয়ই হেলথ কনশিয়াস, তাই তোমাকে বলছি আরও একটা বার মনে করিয়ে দিচ্ছি, এই সপ্তাহটাই কিন্তু পুষ্টি সপ্তাহ, সেলিব্রেশনের উইক। তাই তো তুমি নিজে উইক না হয়ে সেলিব্রেট করো, পুষ্টিকর খাবার খাও, পুষ্টি সপ্তাহ সেলিব্রেট করো। খাওয়া দাওয়ার পাশে জমিয়ে কাটাও দিনটা তুমি তোমার মনের মানুষের সঙ্গে। এখন আর কোনো কথা নয়, আজকের মতো ডায়েরির পেজ বন্ধ করে রাখবো তোমার জন্য একটা রোমান্টিক গান।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: বালাই শার্ট, তুমি ছাড়বে কেন? একেবারেই ছাড়বে না, অবশ্যই অবশ্যই যেটা করবে সেটা হচ্ছে একদম জুড়ে জুড়ে থাকবে, তবেই না তোমাদের ভালোবাসার কেমিস্ট্রিটা একদম জমে যাবে। তবে হ্যাঁ, আমি কিন্তু এখন তোমাকে ছাড়বো, কারণ ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেকের পরেই ফিরে আসছি আমি তোমার কাছে। আবারও নমস্কার কলকাতায়।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননী গোপাল দাস।
3: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
4: এভরি গ্রেট জার্নি বিগিনস উইথ পিপল কামিং টুগেদার টু লিসেন, টু লার্ন, টু ইমাজিন হোয়াটস পসিবল। This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: Shuncho 107 FM Rainbow, Shat Shure Sharadi, Shat Shure Sharadi. Shunchen, Namaskar Kolkata.

0: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
0: নমস্কার কলকাতা।
2: জল থই থই কলকাতা নাকি আজকে একেবারে জল খটখটে কলকাতা? তবে হ্যাঁ, আজকে যখন নমস্কার কলকাতা বা এই ভোড়ায়ের জন্য আসছি স্টুডিওতে, তখন কিন্তু একটা দারুণ জিনিস দেখলাম। শহর কলকাতায় যে সমস্ত জায়গায়, এই ধরো ঠনঠনিয়া কালীবাড়ি বা ওই ধরো তোমার কলেজ স্ট্রিট যে অঞ্চলটা, যেখানে যেখানে জল একেবারে একটু বৃষ্টি হলেই জমে যায়, সেখানে এত এত বৃষ্টি হওয়ার পরেও কিন্তু জলটা সেভাবে জমেনি। যেটা ভাবছিলাম যে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের ওখানটা এসে সাংঘাতিকভাবে জল পাবো, না পাইনি। তার মানে শহর কলকাতায় কিন্তু এতটা বৃষ্টি হলেও জল থই থই কলকাতা কিন্তু এই মুহূর্তে বলবো না, আর বলবো না তো তোমাকে ওই ভুলে যাওয়ার কথা মোটেই বলবো না, যে গানটা একটু আগেই শুনছিলাম ওই কমার্শিয়াল ব্রেকে যাওয়ার আগে। পারবো না আমি ছাড়তে তোকে, কেন বাবা তুমি ছাড়বে বলো তো? ছাড়াছাড়ি কোনো প্রশ্নই নেই। সকাল 10টা পর্যন্ত আমিও আছি তোমার সঙ্গে, তুমিও কিন্তু থাকবে তোমার মনের মানুষের সঙ্গে সারা জীবন। তবেই না তোমাদের ওই রিলেশনের কেমিস্ট্রিটা আরও জমে যাবে। আর তবে এটাও ঠিক, ভালোবাসা কতটা গভীর হলো, প্রেমের পাল্লাটা ঠিক কতটা ভারী হলো, এই সমস্ত না প্রেডিক্ট করতে আমি পারবো না বাপু। ওয়েদারের মতোই সেও কিন্তু আনপ্রেডিক্টেবল। যেমন কালকে রাত্রে যখন শুতে যাচ্ছি, তখন ভাবছি যে ও বাবা ঠিক আছে, আজকে বাবা বেশি বৃষ্টি টিষ্টি হবে না, সারা দুপুর ধরে বৃষ্টি হচ্ছে শহর কলকাতা যে অঞ্চলে আমি থাকি সেখানে। কিন্তু না, তারপরেই আবার সেই মেঘের তর্জন গর্জন শুনেই কিন্তু আমার ঘুমটা ভেঙে গেল অ্যালার্ম বাজার আগেই। তবে এটাও তো ঠিক, এই যে প্রেম ভালোবাসা সব যেমন জমে যায় মিষ্টি মিষ্টি রোমান্টিক গানে, আর মেঘ ডাকার গর্জনে ঘুমটা ভেঙে যায় ঠিকই, তবে ডে সেলিব্রেশন কিন্তু জমে যায় ইটিং আউটিংয়ে, এবং বার্থডে জমে যায় কেক কেটে পায়েস মুখে দিয়ে, আর হইচই তো থাকবেই ওই প্যাকেজটার মধ্যে। আর আজকে তো 3rd September, ড্যাডির পেজ উল্টিয়ে যখন দেখছিলাম যে এটা কেন মেমোরেবল, তখনই তো দেখলাম সিলভার স্ক্রিনের অনেকের বার্থডে আজকে। আজ অনেক সেলেবি কিন্তু কি করবে, সেলিব্রেট করবে দেয়ার বার্থডেস, আমরাও করছি উইশ।
1: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
2: আজকে অ্যাক্টর শক্তি কাপুর, বিবেক ওবেরয়, অ্যাক্টর এবং মডেল হর্ষ অরোরা, অ্যাক্ট্রেস অমৃতা সপ্রুর বার্থডে আজকে। আর আজই তো 3rd September, আজ এমন একজনের জন্মদিন যাকে 8 থেকে 80 আমি তুমি আমরা সবাই ভালোবাসি। এবছর জন্ম শতবর্ষ 100 বছর হতো তিনি যদি সশরীরে থাকতেন তবে। তবে হ্যাঁ, তিনি চলে গিয়েছেন 46 বছর আগে, তবুও তিনি আছেন তাঁর সুপার ডুপার হিট সব ছবির মধ্যে দিয়ে। তিনি ফ্লপ মাস্টার থেকে তিনি নায়ক, মহানায়ক, নায়ক ছবির নায়ক, তিনি কৃষ্ণেন্দু, তিনি অগ্নিশ্বর, তিনি সন্ন্যাসী রাজার রাজা রামেন্দ্র কুমার রায় বা সেই ভ্রান্তি বিলাসের দুই চরিত্র চিরঞ্জীব, কখনো বা চিরঞ্জিৎ। তিনি তোমার আমার ম্যাটিনি আইডল, মহানায়ক উত্তম কুমার, তোমার বা মানে আমার ম্যাটিনি আইডল তিনি, তোমার বা আমার কাছে উত্তম কুমার ঠিক কী? এর উত্তর একটাই, শুধুই উত্তম, অতি উত্তম, সর্বোত্তম। ফ্লপ মাস্টার তকমা থেকে কিন্তু ব্লকবাস্টার ছবি বক্স অফিসকে তিনিই দিয়েছেন, যিনি অভিনেতা, যিনি মহাতারকা থেকে সঙ্গীত পরিচালক এবং গানও গেয়েছেন, সেই 1926, সেই জন্ম তাঁর 3rd September। আর আজকে 2026, এই 3rd September আজও কিন্তু তাঁর জন্যই এই দিনটা বিশেষভাবে বরাদ্দ হয়েই থাকবে বছরের পর বছর। তিনি ম্যাটিনি আইডল, তিনি তোমার আমার বাঙালির আইকন, তিনি আমাদের বাঙালির আবেগ। আজকে তিনি 100। মিডনাইট কেক কাটিংয়ের মধ্যে দিয়ে কিন্তু শুরু হয়েছে তাঁর জন্মদিন সেলিব্রেশন। হবে আজকে অনেক কথা, আরও কথা তাঁকে নিয়ে বলবো। তিনি যে তোমার আমার আবেগ, সর্বকালের মহানায়ক, এখন আর কোনো কথা নয়, হবে গান। তবে যে গান এখন হবে সেই গানটা মানে ওই বলতে পারো তুমি আজকে বৃষ্টির জল নয়, গঙ্গা জলে একটু গঙ্গা পুজোই হবে, যদিও এখন সকালবেলা, কিন্তু গানটা মহানায়ক উত্তম কুমারের।

এমন মানুষের সঙ্গে গল্প করতে ইচ্ছে করে, এমন মানুষের গল্প বারবার শুনতে ইচ্ছে করে, বারবার বলতে ইচ্ছে করে। তিনি আজও তোমার আমার ম্যাটিনি আইডল, তিনি বাঙালির আইকন, তিনি বাঙালির আবেগ। 100 বছর হলেও কিন্তু আজও তাঁর অভিনীত ছবি, তাঁর যে কোনো সিনেমা হলে দেখানো হলেই কিন্তু মুহূর্তে হাউসফুল। তাই তো তিনি নায়কের নায়ক, মহানায়ক উত্তম কুমার। 8 থেকে 80 সবাই আমরা তাঁকে ভালোবাসি, তিনি তোমার আমার আবেগ। আর তাঁর শতবর্ষেই হয়েছে তো, মানে আজকে রাতে বলবো না, ওই রাত 12টার পরে মাঝ রাতে সেই মিডনাইট কেক কাটিং পার্টিটা কিন্তু হয়েছে। রয়েছে আজকে থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত তাঁর অভিনীত ছবি প্রদর্শনী থেকে হবে আজকে নস্টালজিক হেরিটেজ ওয়াক। এই বৃষ্টির মধ্যেও কিন্তু হেরিটেজ ওয়াক হবে তাঁর উদ্দেশ্যে। তো রয়েছে মহানায়কের বেশ কিছু নির্বাচিত ছবি নিয়ে ওপেন এয়ার ট্রিবিউট। আর নন্দন চত্বর থেকে ওই একাডেমি বা রবীন্দ্র সদন বা শিশির মঞ্চ বা উত্তম মঞ্চ, তুমি যেখানেই যাও না কেন, তোমার ডেস্টিনেশন আজকে হতেই পারে এই সমস্ত জায়গাগুলো। কারণ তুমি আজকে পাবে সেখানে, এখানে এই জায়গাগুলোতে এলেই দেখতে পাবে তুমি দুর্লভ ছবি পোস্টারের স্পেশাল এক্সিবিশন। আজই রয়েছে নন্দনের সেমিনার, হবে সিম্পোজিয়াম, তবে হবে যে মহানায়ককে নিয়ে জানা অজানা ঘটনা গল্পে আজকেই বই প্রকাশ হবে। কখন আসছো তুমি প্ল্যান করে নাও, আমি কিন্তু তোমাকে সকাল সকাল সব কিছু বলে দিলাম। উত্তম মঞ্চ থেকে নন্দন নিউ টাউন চত্বরে আজ সারাদিন শুধুই তিনি, তিনি নায়ক, মহানায়ক উত্তম কুমার, শতবর্ষে উত্তম কুমার। আর তাই বছর ভর আছে কিন্তু তাঁকে নিয়ে নানা ছবির উৎসব। যেমন এই যে 16 ডিসেম্বর থেকে শুরু হবে আমাদের, 23 ডিসেম্বর পর্যন্ত চলবে 32তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, সেখানেও কিন্তু থাকবেন মহানায়ক জুড়ে, তাঁর অসংখ্য ছবি কিন্তু থাকবে এই পুরো ফিল্ম ফেস্টিভ্যালে। অফিস ফেরতা পথে ফিল্ম ফেস্টিভ্যালের প্ল্যানটা এখনই করতে বলছি না, কিন্তু আজকে থেকে 6 তারিখের মধ্যে অফিস ফেরতা পথেই তোমার এই আজ অথবা কাল অথবা পরশু হোক না, তোমার ডেস্টিনেশন নন্দন বা উত্তম মঞ্চ বা শিশির মঞ্চ বা রবীন্দ্র সদন শহর কলকাতায়, আজকে থেকে এই পরপর 3 দিন ধরে স্পেশাল ডে আর স্পেশাল প্রোগ্রামগুলো রয়েছে। তাছাড়া কলকাতা মানেই তো চোখের আরাম, মনের স্বপ্ন পূরণ। শহরে এখন বড় সড়ো ট্রিপ না চাইলেও জমাতে পারো কিন্তু তুমি যে কোনো সময় ছোটোখাটো সফর। আর এই শহরেই রয়েছে হেরিটেজ বিল্ডিং থেকে আছে কত পার্ক, আছে গঙ্গা থেকে আছে ওয়াটার পার্ক, চাইলেই গঙ্গাতে ভেসে পড়তে পারো ক্রুজে বা ওয়াটার মেট্রোতে বা ময়ূরপঙ্খী নাওতে। তোমার প্রিন্সেসকে নিয়ে তুমি যেতেই পারো একদম গঙ্গায় ভাসতে ভাসতে, অথবা অথবা তুমি বেছে নিতে পারো টু হুইলারে চড়ে হারিয়ে যেতেই পারো তুমি নিশ্চিন্তে শহর কলকাতাতে। আরে বাবা, হারিয়ে তো যাবেই, আজকে তুমি যদি হারিয়ে যাও এই বৃষ্টি ভেজার দিনে শহর কলকাতা থেকে একটু শহরতলির রাস্তাতে ওই টু হুইলারে চড়ে, জাস্ট মনে মনে নিজেকে কি ভাববে বলো তো। না আমি তুমি

0: ছেলে না মেয়ে আমি সেটা বলছি না, কিন্তু তুমি ভাবতেই পারো, তুমি মহানায়ক উত্তম কুমারের ঠিক বাইকের পিছনটাতে বসে আছো। ওই যে যে মুভিটা, যে 1981 সালের 26শে জুন যে মুভিটা রিলিজ হয়েছিল, সেই সর্বকালের সর্বোচ্চ বা মানে কি বলবো, মানে আমাদের মন ছুঁয়ে যাওয়া একটা সুপার ডুপার হিট ছবি, মহানায়ক উত্তম কুমারের সপ্তপদী। সেই ছবির গানই কিন্তু এখন আসছে তোমাকে, তোমার জন্য, মানে তুমি এই গানটা শুনতে শুনতে আজকে হারিয়ে যাওয়ার কথা ভাবতেই পারো। শহর কলকাতা থেকে সোজা শহরতলিতে রেইনবো ফ্ল্যাশব্যাকে এখন শুধুমাত্র উত্তম কুমারকে শ্রদ্ধা জানানোর জন্য, সম্মান জানানোর জন্য এবং তার প্রতি ভালোবাসা জানানোর জন্যই রেইনবো ফ্ল্যাশব্যাকে এখন আসছে সেই সর্বকালের সেরা সেরা গানটা।
1: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: হরে কৃষ্ণ। সকল ভক্তদের জানাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবে সাদর আমন্ত্রণ। উৎসব স্থান ইসকন নিউ টাউন কলকাতা, সাপুজি বাস স্ট্যান্ড, 2রা সেপ্টেম্বর থেকে 5ই সেপ্টেম্বর 2026।
0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা
3: রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক।
1: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 7:34 হয়ে 40 সেকেন্ড। তুমি শুনছো বৃহস্পতিবারে নমস্কার কলকাতা আর যে মৌমিতার সঙ্গে 107 FM রেইনবো। সময়ের সঙ্গে চলতে গেলে, ছুটতে গেলে ফিট অ্যান্ড ফাইন তোমাকে থাকতেই হবে, মানে তোমাকে টাইম ম্যানেজমেন্টে এক্সপার্ট হতে হবে। সঙ্গে

0: অবশ্যই খেয়ে দেয়ে ফিট অ্যান্ড ফাইন থাকতে হবে। এই শহরে অলিতে গলিতে রয়েছে কত শত রেস্তোরাঁ, লাঞ্চ থেকে ডিনার জমিয়ে কিন্তু তুমি আমি সারতেই পারি। আর পাড়ার মোড়ের কচুরি পুরি ধোসা এই সমস্ত তো রেডি রয়েছে তোমার ব্রেকফাস্টের জন্য। আবার বাড়িতেও কিন্তু হতে পারে ধাবা স্টাইল রেস্তোরাঁর মতন কিন্তু ডিশ বানিয়ে নেওয়া যেতেই পারে। তাহলে চলো আর দেরি কেন, সোজা একদম কোথায় বলো তো ধাবা বা রেস্তোরাঁতে যাবো না, এখন যাব তোমাকে নিয়ে সোজা তোমার রান্নাঘরে।
1: Food Fanda Fanda
0: রান্নাঘরে এলাম এই জন্যই, কারণ যা যা লাগবে সবই আজকে মিলে যাবে তোমার হেঁশেলে। আজকে ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব, দুটো আইটেম থাকবে তোমার জন্য, তোমার ফাস্টিং ব্রেকের জন্য আজকে দুটো আইটেম আমি তোমাকে সার্ভ করছি। ভরপুর সবজিতে একটা টিফিন আইটেম, এক বাটি সুজি, আর সেই বাটি যে বাটিটাতে তুমি এক বাটি সুজি নিচ্ছ সেই বাটিরই হাফ বাটি টক দই, হাফ বাটি নারকেল কোড়া, আর সামান্য জল দিয়ে একটা মোটা থিকনেসের ব্যাটার তৈরি করে ফেলো। এবার এই ব্যাটারটা তৈরি হয়ে গেলে 5 মিনিট ওই মিক্সচারটাকে রেস্ট দাও। এরপর মিশ্রণটাতে একটু গ্রেট করা গাজর, ক্যাপসিকাম, টমেটো, আলু, কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু অ্যাড করে হাফ চামচ আদা বাটা, চিলি ফ্লেক্স দিয়ে স্বাদ মতো নুন মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে আবারও তুমি ওদেরকে রাখো মিনিট দশেক রেস্টে। তবে তুমি নিজের রেস্টে যাচ্ছ না, তুমি এরই মধ্যে কী করবে, একটা প্যানে তেল নিয়ে সর্ষে আর কারি পাতা মানে দক্ষিণী ফোড়ন তুমি সেটা দিয়ে দেবে, ওটা মিশিয়ে তারপরে জাস্ট কী করবে, ওটা একটু গরম হয়ে গেলে ফুটফুট করতে শব্দটা হলেই তুমি ওই যে তেল সর্ষে কারি পাতা যেটা তুমি করলে সেইটাই তুমি ওই যে রেস্টে থাকা যে ব্যাটারটা রয়েছে তার মধ্যে জাস্ট ঢেলে দাও। ঢেলে দিয়ে এবার তুমি ওটাকে ভালো করে একটু মিক্স করে রেখে দাও। এবারে তোমার একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে একটা ভালো দেখে বড় কড়াই নাও, সেই কড়াইটায় খানিকটা জল দাও আর একটা স্ট্যান্ড বসিয়ে দাও তার মধ্যে। এবার যে মিক্সচার যে ব্যাটারটা তুমি তৈরি করলে সেই ব্যাটারটা তুমি একটা ভালো বড় দেখে একটা সার্ভিং বোল নাও, সেই সার্ভিং বোলের মধ্যে ভালো করে একটু বাটার মাখিয়ে নাও আর তারপরে ওই সার্ভিং বোলে দাও ঢেলে তুমি যে ব্যাটারটা রেখেছো সেই ব্যাটারটা সেই মিক্সচারটা। এবার দাও তুমি তার উপর একটা ঢাকনা চাপিয়ে দাও 20 মিনিটের জন্য। এরপর একটা কাঠি ঢুকিয়ে ওই 20 মিনিট পর তুমি টেস্ট করো যে কাঠির গায়ে কোনো রকমভাবে ওই ব্যাটারটা একটু লেগে যাচ্ছে কিনা। যেই দেখছো যে লাগছে না ওকে নামিয়ে ফেলো। তোমার রান্নাটা তোমার ওই আর কি ব্রেকফাস্টের যে রেসিপিটা তোমাকে আজকে শেয়ার করছি সেটা কিন্তু রেডি হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলেই তুমি ওকে কি করবে, রেডি তোমার মিক্সড ভেজ নারকেল ধোকলা। হ্যাঁ আজকে বৃহস্পতিবার, অনেক বাড়িতেই আছে ওই ওই নিরামিষ টিরামিষ খাওয়া খাইয়ের ব্যাপার, মানে কিছুতেই ননভেজ আইটেম ঢোকে না, তো সেই জন্য তো এই ননভেজ আইটেম না আসুক না এন্ট্রি নিক তাতে কি হয়েছে, কিন্তু এই ধোকলাটা কিন্তু তুমি খেতেই পারো, মিক্সড ভেজ নারকেল ধোকলা। আসলে গতকালই তো ছিল ওই নারকেল দিবস, ওয়ার্ল্ড কোকোনাট ডে, তো সেই নারকেল দিবসের পরের দিনই তোমার বাড়িতে নিশ্চয়ই একটু নারকেল আছে আর যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে বাজার যাওয়াটাও একটু চাপের, তো সেই জন্যই তোমাকে বলছি তুমি কিন্তু এই ডিশটা বানিয়ে নিতেই পারো। তবে হ্যাঁ, এই যে তুমি আজকে এই একটা ডিশ খেলে তারপরে তোমার একটু মুখ মিষ্টি করতে ইচ্ছে করতেই পারে, কারণ ডেজার্ট হিসেবে আজকে তুমি কি রাখতে পারো, ওই নারকেল নাড়ু বা নারকেল পুর ভরা পিঠে এই সমস্ত তোমাকে রাখতে হবে না। যেটা করতে পারো তুমি মিক্সড ভেজ এই যে ধোকলা যেটা খেলে এরপরেই মিষ্টি মুখ করো তুমি নারকেল বরফি দিয়ে। কিভাবে করবে, খুব সহজ গো, খুব ইজি, তবে খটোমটো হচ্ছে যে ব্যাপারটা সেটা হচ্ছে নারকেল কোড়া, ওটা কিন্তু অনেকটাই খটোমটো। কিন্তু আমি তোমাকে বলছি আমি নিজে কখনো ট্রাই করিনি, তবে তোমাকে আমি একটা টিপস দিচ্ছি নারকেল কিভাবে তুমি জাস্ট কোড়াটা কত ইজি হয়ে যাবে সেইটা একটু তোমাকে আমি বলতে পারি আর কি। আধখানা তুমি নারকেলটাকে আধখানা করে নিচ্ছ, তারপরে জ্বলন্ত যে তোমার গ্যাস ওভেন রয়েছে সেই গ্যাস ওভেনের ওপরে তুমি সাঁড়াশি দিয়ে এদিক ওদিক করে সামান্য একটু চাপ দেবে, দেখবে সুন্দর করে শক্ত খোলাটা পুরো উঠে চলে আসবে নারকেলের খোলা থেকে। এবারে তুমি কি করবে, ছুরি বা পিলার দিয়ে পাতলা খোসাটা ছাড়িয়ে নাও নারকেল, তারপরে নারকেলটাকে টুকরো করে দিয়ে দাও মিক্সিং জারে, ঘূর্ণি মেশিনে ঘুরিয়েই ঘুরপাক খাইয়েই নারকেল কোড়া হয়ে যাবে তোমার রেডি। এবারে তুমি কি করবে, নারকেলের বরফিটা বানাচ্ছ, তার জন্য তোমাকে কি করতে হবে, প্যানে ভালো করে একটু ঘি গরম করে নাও, তারপরে তার মধ্যে নারকেল যে কোড়াটা করলে সেটা দাও, খানিকটা কন্ডেন্সড মিল্ক দিয়ে দাও, মিল্ক পাউডার 2 স্পুন মতন অ্যাড করো, সঙ্গে এই 1 লিটার মতন দুধ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে একটা মিক্সচার করে নাও। এবার একটা সার্ভিং ট্রেতে বাটার পেপার দিয়ে মিশ্রণটা ঢেলে দিয়ে তুমি কি করবে, কোনো ব্যাপার না, জাস্ট এটাকে স্কোয়ার বা বরফি বা গোল মানে রাউন্ড যে কোনো শেপে তুমি তোমার ইচ্ছে মতন দিয়ে ড্রাই ফ্রুট দিয়ে সাজুগুজু করিয়ে দাও মুখে পুরে। নারকেল তো থাকছেই সঙ্গে, আর কয়েকটা ইনগ্রিডিয়েন্টসের খেলা, মুখে দিলেই তুমি বুঝবে এই দুই আইটেমের স্বাদের ঠেলা। আর দেরি নয়, হোক শুরু, সকাল থেকে গোটা দিনের প্ল্যান রিকল করাবো এমনই কিন্তু গান তোমাকে এখন এই মুহূর্তে আর যে মৌমিতা ডেডিকেট করছে।

সকালে উঠেই আমিও কিন্তু মনে মনে বলি সারাদিন আমি যেন ঘড়ি ধরে চলি। তাই তো ঘড়ি ধরে চলতে চলতেই তোমার ব্রেকফাস্টে আর যে মৌমিতা শেপ মৌমিতা হয়ে সার্ভ করলাম দুটো আইটেম, মিক্সড ভেজ নারকেল ধোকলা সঙ্গে নারকেল বরফি। আসলে এই নারকেলের সঙ্গে জাস্ট কয়েকটা উপকরণের খেলা, দুটো আইটেম মুখে দিলেই তুমি বুঝবে এদের স্বাদের ঠেলা। গতকাল ছিল ওয়ার্ল্ড কোকোনাট ডে, আর আজকে সেজন্যই তো আর যে মৌমিতা জাস্ট তোমাকে সার্ভ করলাম আমি শেপ মৌমিতা হয়ে দুটো নতুন নতুন রেসিপি। তো এই নতুন নতুন রেসিপি দেখে ইনফো যদি তুমি শুনতে চাও, যদি পেতে চাও, আইডিয়াস যদি পেতে চাও, শুনতে থাকো অবশ্যই রোজ রোজ 107 FM রেনবো। টিউন করো প্রতিদিন সকাল 7:02। প্যাকেজটা এখন অনেকখানি লম্বা, নতুন অনেক সেগমেন্ট নিয়েই কিন্তু আমরা প্রায় 3 ঘন্টা মতো, মানে এই 2 ঘন্টা 54 মিনিট এই নমস্কার কলকাতায় থাকি। আর এদিকে এই কলকাতায় টাইম লাইন হচ্ছে মেট্রো রেল, সেই মেট্রো সার্ভিস দিচ্ছে নতুন নতুন রুটে। আর এবারে পুজোর প্যাকেজেও কিন্তু জুড়ে যাবে আবারও সেই প্রত্যেক বছরের মতোই মেট্রো। পুজো পরিক্রমায় প্যান্ডেল হপিংয়ে তোমাকে সচল রাখতে রেডি থাকবে সব রুটেই মেট্রো রেল। রেডি আমিও মেট্রোতে উঠবো বলে নয় গো, রেডি একটা খবর, একটা ইনফো শেয়ার করবো বলে। ওই যে শুরু হয়েছে তো পুষ্টি সপ্তাহ, আর একটা ফুড ইটার অ্যাপ আসছে, কে কতটা খেয়েছে না খেয়েছে সব বলে দেবে সেই অ্যাপ। ওদিকে আবার মিষ্টি খেলেই বা মিষ্টি দেখলে জিভে জল আসা লোকজনদের ওপরে বসেছে ট্যাক্স, সেটা এই ট্যাক্সটা বসেছে শহর কলকাতায় নয়, সেটা বসেছে ডেনমার্কে। আর নরওয়েতে তো লজেন্স থেকে ললিপপ বা ডেজার্ট সব কিছু নিষিদ্ধ, কেউ কিনলেই ফাইন হিসেবে বছর জুড়ে ট্যাক্স দিতে হয় তাকে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে এমন ট্যাক্স যদি তোমার আমারও দিতে হয়, যদি গুনতে হয়, নির্ঘাত চিন্তা ভাবনা ঘুম সব উড়ে যাবে।

আগুন ফাগুন জ্বালিও না, কারণ এখন এই যদি বৃষ্টির মধ্যে আগুন জ্বালাতে যাও জাস্ট ওটা ফালতু করা হবে। মানে না, আগুন তোমাকে আমি জ্বালাতে বারণ করছি, কারণ হচ্ছে আগুন যেমন আর কি ছ্যাঁকা লাগতে পারে, আগুন খুব ভয়ঙ্কর। না, যেটা আরও আগুনের থেকেও ভয়ঙ্কর সেটা হচ্ছে ঘুম টুম যদি ঠিকঠাক করে না হয়, ঘুম যদি উড়ে যায়। ঘুম উড়ে যাবে তো, ওই যে মুটোসুটো হলে ওয়েট গেইন করলে তো তোমার আমার ঘুম একেবারে উড়ে ছুটে চলে যায়। আবার গুচ্ছ গুচ্ছ খাবার দেখলে জিভে জল আসে, লোভনীয় রকমারি আইটেম দেখে পুরো কনফিউজ হয়ে যায়, আমি কিছুতেই বুঝতে পারি না কোন খাবারে প্রোটিন বেশি, কোনটাতে মিনারেল, কতটা ফ্যাট টানবে শরীর খেলে সর্ষের তেল, থালাভর্তি খাবার খেলেও পুষ্টি কিন্তু কম, এসব কথায় কান না দিয়েই হাত খাচ্ছি হরদম। খাওয়া মানেই শুধু কি আজ মনের সন্তুষ্টি, টেস্টি খাবার খেলেই হলো, নাই বা থাকুক পুষ্টি, না না এবার কিন্তু সময় হয়েছে ভাবো অহরহ, সেপ্টেম্বর ফার্স্ট উইক যে পুষ্টি সপ্তাহ, তাই তো আজই ছোট্ট করে তুমি জানিয়ে যাও টেস্টি নাকি হেলদি কোন খাবারটা খেতে চাও, এরই সঙ্গে তুমিই বলো লোভনীয় আইটেম এলে কোন টেকনিক অ্যাপ্লাই করে বাদ দাও তোমার জিভের জলে। হ্যাঁ, ইমোশন আর ফুডের একটা সিক্রেট পার্টনারশিপ আছে, চেনা নাম্বারে জানিয়ে ফেলো কমফোর্ট ফুড কোনটা তোমার কাছে। আজকে 3rd September, পুষ্টি সপ্তাহ শুরু হয়েছে, আর তাই তো সকাল সকাল ব্রেকফাস্টের আগেই তোমাকে বলছি যে কথায় বলে আগে দৃষ্টিধারী পরেই গুণ বিচারী, ঘ্রাণে না অর্ধ ভোজনং। এই যে দেখতে ভালো আর গন্ধে আকৃষ্ট হয়ে তুমি আমি কি করি, প্লেটের পর প্লেট রকমারি আইটেম সামনে এলেই মুহূর্তের মধ্যে ফিনিশ করে ফেলি, সাবার করে ফেলি। আবার অনেকেই আছে শত হাত দূরে থাকেন, তারা শুধু হেলদি খাবার খান। আজকে তুমি বলে ফেলো পেট পুরে হেলদি খাবার নাকি মন ভরে টেস্টি খাবার, কোন খাবারটাকে ফুয়েল হিসেবে তুমি এগিয়ে রাখবে, তোমাকে কে এনার্জেটিক করে। আর হ্যাঁ, যদি এমন কোনো একটা দিন আসে যেখানে ওই বিস্কিট রুটি ভাত মাছ চিকেন এই সমস্ত কোনো অপশন নয়, যে কোনো একটাই আইটেমে সকাল থেকে রাত তোমাকে খেতে হবে, তাহলে তুমি কাকে বেছে নেবে? সঙ্গে বলো প্লিজ, লোভনীয় আইটেম যখন সামনে আসে, হেভি প্রিয় একটা আইটেম চোখে দেখে না চেখে কিভাবে তুমি তোমার জিভের জলে বাঁধ দাও, মানে টেকনিকটা প্লিজ বলো আজকে, জিভের জলে বাঁধ দেওয়ার কৌশল কথা সেন্ড করো 9903653992 তে। আছে আছে আরও আছে, জানতে চাইছি তোমার কাছে ইমোশন আর ফুডের একটা সিক্রেট পার্টনারশিপ আছে, মুড আর ফুডের একটা সম্পর্ক আছে, একটা রিলেশন আছে, মুড খারাপ হলে চকলেট চাই, আবার রাগ হয়েছে বিরিয়ানি চাই, তো তুমি বলে ফেলো না, ভুলো না কিন্তু জানাতে তোমার কমফোর্ট ফুড কোনটা। আর জানো তো গতকাল নারকেল দিবস ছিল, ফুড অ্যান্ড হসপিটালিটির বিচারে নারকেল নাড়ু পেয়েছে সেরা সেরা ডেজার্ট খেতাব। হবে এমন সব ইন্টারেস্টিং কথা জাস্ট এই মিনিট তিনেক পর।

0: সত্যি এমন দৃশ্য দেখলে কিন্তু ভগবানকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই। মনের জোরে অনেকে কিন্তু হার্ডল পেরিয়ে যায়, তাই বলে দাঁতের জোরে মিনিটে 5 থেকে 6টা নারকেল চুলে এই নারকেল ছুঁড়ে ফেলা, এটা কখনো দেখেছো কি? স্রেফ দাঁতের জোরেই বছর 24-এর বিশ্বজিৎ বিশ্ব জয় করে ফেলেছে। 1 মিনিটে 6টা নারকেল চুলে সে বিশ্ব রেকর্ড গড়েছে, ফালা কাটার বিশ্বজিৎ। দাঁতেই কিন্তু করে নারকেল ফালা ফালা। আর বিহারের ধর্মেন্দ্র সিং, সিং নয় সিং, সেই সিং শুধুমাত্র মাথা দিয়েই 1 মিনিটের মধ্যে 57টা নারকেল ভেঙে রেকর্ড করেছেন। আর ওদিকে গতকাল ছিল নারকেল দিবস, আর ফুড অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রির বিচারে নারকেল নাড়ু জিতেছে সেরা সেরা ডেজার্ট। অনেকেরই প্রিয় আইটেম মিষ্টি, আবার অনেকেই খান চিকেন, কারো বিরিয়ানি, আমরা সবাই জানি। কিন্তু জানি না যে যেটা তুমি আর কি বলবে আজকে, যে এই যে পুষ্টি সপ্তাহ শুরু হয়েছে, সেন্ড করে ফেলছো তুমি পেট পুরে হেলদি নাকি মন ভরে টেস্টি, কোন খাবার তোমাকে এনার্জেটিক করে তোলে, কোন খাবার ফুয়েল হিসেবে তোমাকে সচল রাখে। আর হ্যাঁ প্লিজ, অবশ্যই হেলথ কনসিয়াস হতে গিয়ে জীবের জলে কিভাবে বাঁধ দিতে হয় তোমাকে আমাকে সেই টেকনিকটাও, কিন্তু কৌশল কথাটাও আজকে কিন্তু অবশ্যই অবশ্যই জানিও। আর একটা সিক্রেট যে আর কি মানে রিলেশনশিপ আছে ফুড আর মুডের সঙ্গে, তো সেই তোমার কমফোর্ট ফুড কোনটা সেটাও কিন্তু আজকে বলে ফেলো। আর যদি সারাদিন ধরে একটাই মাত্র আইটেম তোমাকে খেয়ে যেতে হয়, ভাত রুটি বিস্কিট চা সব কিছু বাদ দিয়ে জাস্ট একটা আইটেম যদি তোমাকে একটা অপশন বেছে নিতে বলা হয়, তাহলে কোনটাকে তুমি বেছে নেবে সেটাও কিন্তু আজকে 9903659992 তে কিন্তু অবশ্যই অবশ্যই জানিয়ে ফেলো। জানিয়ে ফেলেছে অ্যাজ ইউজুয়াল সৌভিক, আজকেও একদম কসবা হালতু থেকে প্রথম মেসেজ আমাকে করেছে। আজকে ভোড়াইতে ইমারত বা বড় বড় বিল্ডিং নিয়ে অনেক কথা শুনেছে, বেশ ভালো লেগেছে সেটা বললো। আর তারপরে ও যেটা বলছে, হেলদি খাবার অবশ্যই খাবে, তবে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে ডেফিনেটলি টেস্টি খাবার, সকাল থেকে রাত যদি হয় তাহলে রুটি তরকারি সঙ্গে সেদ্ধ ডিম আর ছানা খেতে রাজি। ওরে বাস, এতগুলো হবে না, একটা মাত্র হবে বস, এতগুলো নয়। আর কমফোর্ট ফুড হচ্ছে আমাদের সৌভিকের, সেটা হচ্ছে নানা রকম ফল। বাহ খুব ভালো, টেস্টি খাবার সম্বরণ করে মানে লোভ সম্বরণ করে কিভাবে, জীবের জলে বাঁধ দেয় কি করে, মনকে বলে যে এই খাবারটা বাজে, থাক খেলেই না শরীর খারাপ হবে টাকা নষ্ট হবে তাই আরও খায় না, এইভাবে কিন্তু জীবের জলে বাঁধ দেয় আমাদের সৌভিক। আর রজত কি করে, রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে রজত বলছে যে আজকে ভোরাইতে অনেক কিছু শুনেছে, বেশ ভালো লেগেছে সেটা তো বলেইছে, তার সঙ্গে যেটা বলছে হেলদি খাবারও খেতে চায়, ওটায় অনেক বেশি এনার্জেটিক হয়, সেজন্যই এনার্জেটিক করে তুলবে তাই। আর যদি একটাই মাত্র আইটেম খেতে হয় সারা দিন ধরে সকাল থেকে রাতে, তাহলে অবশ্যই ও 3 বেলায় রুটিকেই বেছে নেবে আমাদের রজত। আর লোভনীয় খাবার দেখেও লোভ মানে সামলানোর জন্য যেটা করে থাকে রজত, সেটা তুমি আমিও করতে পারি, সেটা হচ্ছে খাবার খেলে কি কি অসুবিধা হতে পারে সেগুলোই না মনে মনে আওড়াতে থাকে, বাবা ওই আঙুর ফল টক নয়, মানে এইরকম টাইপেরই আর কি। আর মুড খারাপ হলে খাবেও মিষ্টি, এটাই হচ্ছে ওর কমফোর্ট ফুড, সেটাও কিন্তু রজত আমাদেরকে জানিয়ে দিয়েছে ওর কমফোর্ট ফুডের কথা। কারণ মুড আর ফুডের একটা আলাদা রিলেশন কিন্তু আছে, একটা পার্টনারশিপ আছে। তো সেই সমস্ত কিছু হচ্ছে কথা, শ্রাবণ শেষে এখন ভাদ্র মাসে, মাস অনুযায়ী শরৎ হলেও বৃষ্টি তো একেবারে ফর্মে, শ্রাবণ ফিরে গেলেও বৃষ্টি ফেরেনি। আর সেজন্যই কিন্তু আজকে বৃহস্পতিবার লক্ষ্মীবারে ওয়েদার কেমন থাকবে সেই জানতেই আমি সোজা চলে যাচ্ছি হাওয়া অফিসে।
1: হাওয়া অফিসের হালচাল হালচাল,
0: আকাশের মোড় থেকে থেকে বিগড়োচ্ছে গো, এই ভালো এই খারাপ, প্রেম ভালোবাসার মতোই প্রেডিক্ট করা যাচ্ছে না, বৃষ্টির চান্সেস আজও সারাদিন ধরেই রয়েছে। টেম্পারেচার থাকবে রেসপেক্টেবলি 31-26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, গতকাল বুধবারের হাইস্ট টেম্পারেচার ছিল 29.6, স্বাভাবিকের 2.9 কম, লোয়েস্ট টেম্পারেচার 25.5, স্বাভাবিকের থেকে 0.8 ডিগ্রি কম। বাতাসের হিউমিডিটি ম্যাক্সিমাম 99%, মিনিমাম 88%, বৃষ্টি 78.2 মিলিমিটার হয়েছে। ফিশারম্যানদের জন্য কোনো ওয়ার্নিং মেসেজ নেই, তাই ট্রলার ভাষাও আর ইলিশ নিয়ে চলে এসো। 8টা চলেছে অফিসে যাওয়ার সময় এগিয়ে আসছে, রাত পোহালেই জন্মাষ্টমী, অকেশন মানেই খাওয়া দাওয়ার সেলিব্রেশন, আর এদিকে এখন চলছে পুষ্টি সপ্তাহ। স্বাস্থ্যই সম্পদ, মুখে বলি তুমি আমি কিন্তু মানাটা খুব চাপের, তাই তো আজকে জানতে চেয়েছি তোমার কাছ থেকে হেলদি নাকি টেস্টি, কোন খাবার তোমাকে এনার্জেটিক করে রাখে সচল করে রাখে জানাচ্ছ তুমি, এরই সঙ্গে লোভনীয় আইটেম চোখের সামনে এলে না চেখে কিভাবে চলে যাও তুমি সেই কৌশল কথা। আর সঙ্গে এটাও জানতে চেয়েছি মন আর মানে মুড আর ফুড এই দুটোর সঙ্গে তো একটা রিলেশন আছে, একটা সিক্রেট পার্টনারশিপ আছে, তো সে এখানে মানে কারোর মন খারাপ হলে বিরিয়ানি খায়, কারোর রাগ হলে চকলেট খায়, প্রেম জমাতে কেউ ফুচকা খায়, তো ফুড আর ইমোশন এই সিক্রেট পার্টনারশিপে তোমার কমফোর্ট ফুড কোনটা সেটা বলো। অবশ্যই আর ভুলো না জানাতে যে সারাদিন ধরে যদি একটাই মাত্র খাবারে তোমাকে মন একদম জমিয়ে রাখতে হয়, তোমাকে যদি সচল থাকতে হয়, তাহলে তুমি কোন খাবারটাকে বেছে নেবে। আমি যাচ্ছি এখন নিউজ হেডলাইন্স ব্রেকে, ফিরছি ঠিক 8:02 তোমার বার্তা থেকে, থাকবে শহরের রীতিকথা, হবে অনেক ইন্টারেস্টিং গল্পকথা, স্টে টিউনড 107 FM রেইনবো। আর যেতে যেতে আজকে যে এমন ওয়েদারটাই এসেছি সেই গানটাই থাকছে, কারণ আজকে মহানায়ক উত্তম কুমারের জন্মদিন, আর পরের ঘন্টায় যাচ্ছিও সেই গানটাই শুনতে শুনতে মহানায়কের সঙ্গে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি এবং ভবিষ্যতে জলের প্রয়োজনীয়তা থেকে উদ্ভূত চ্যালেঞ্জগুলো সম্পর্কে নগর পর্ষদগুলিকে আরও সচেতন করার আহ্বান জানিয়েছেন। জলশক্তি মন্ত্রক আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে সভাপতিত্ব করে তিনি এই পরামর্শ দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার আজ নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বৈঠকে দুই দেশের সম্পর্কের পূর্ণাঙ্গ পরিসর সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা হবে। উল্লেখ্য, তিন দিনের ভারত সফরে বেলজিয়ামের প্রধানমন্ত্রী গতকাল রাতে রাজধানী দিল্লিতে এসে পৌঁছেছেন। দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি সংক্রান্ত পরিসংখ্যান নিয়ে ব্যাখ্যা দিয়েছে পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রক। মন্ত্রকের সচিব ডক্টর সৌরভ গর্গ জানিয়েছেন, আন্তর্জাতিক সংস্থা এবং স্থানীয় অর্থনীতিবিদদের সঙ্গে পুঙ্খানুপুঙ্খ আলোচনার পরেই নতুন ভিত্তি বছর বা বেস ইয়ার অনুসরণে এই তথ্য প্রকাশ করা হয়েছে। বায়ুসেনার পশ্চিম কমান্ডের প্রাক্তন কমান্ডিং অফিসার অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র অযোধ্যা শ্রীরাম জন্মভূমি ক্ষেত্র ট্রাস্টের প্রথম সিইও নিযুক্ত হয়েছেন। নবনিযুক্ত সিইও শ্রীরাম মন্দির চত্বরের প্রশাসনিক কাজকর্ম পরিচালনা এবং মন্দির সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব সামলাবেন। মস্কো ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধবন্ধের লক্ষ্যে কোনোরকম শান্তি চুক্তির বিষয় সম্মত হলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তুত বলে তিনি জানিয়েছেন। ট্রাম্প জানান, রাশিয়া ও ইউক্রেন উভয় দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষে আজ নানা অনুষ্ঠানে তাকে স্মরণ করা হচ্ছে। এই উপলক্ষে রাজ্য সরকার আজ থেকে ৬ তারিখ পর্যন্ত কলকাতা জুড়ে শতবর্ষে মহানায়ক শীর্ষক একগুচ্ছ কর্মসূচির আয়োজন করেছে। থাকছে চলচ্চিত্র চর্চা, প্রদর্শনী ও সঙ্গীতায়োজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেশামুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসেবে রাজ্য সরকার মাদকমুক্ত পশ্চিমবঙ্গ গঠনে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। এই মুহূর্তে খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 এফএম রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 এফএম রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
3: রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক।
4: 8:03 হয়ে 18 সেকেন্ড। তুমি শুনছো বৃহস্পতিবারের নমস্কার কলকাতা 107 এফএম রেইনবো আর জে মৌমিতার সঙ্গে। আজকে 17ই ভাদ্র, আজকে 3rd সেপ্টেম্বর, চলে গিয়েছে শ্রাবণ সংক্রান্তি, তবে হয়নি কিন্তু এখনও বৃষ্টির রীতি। রাত পোহালেই এদিকে জন্মাষ্টমী, আসছে গণেশ চতুর্থী, থেকে আসছে বিশ্বকর্মা আরাধনা, গুচ্ছ গুচ্ছ অকেশন, হবে সব সেলিব্রেশন। আর তার সঙ্গে হবে অবশ্যই যেটা, সেটা হচ্ছে পেট পুজো। আর এই এত এত খাবার দাবার দেখে না চেখে এই ব্যাপারটা কীরকম যেন একটা হয়ে যায়, তাই না? মানে না দেখে দেখছি অথচ খাচ্ছি না, খাবো না, এইটা ভীষণভাবে আমি কনফিউজ। মানে কোন খাবারে প্রোটিন বেশি, কোনটাতে মিনারেল, কতটা ফ্যাট টানবে শরীর খেলে সর্ষের তেল, থালা ভর্তি খাবার খেলেও পুষ্টি কিন্তু কম, এসব কথায় কান্না দিয়েই খাচ্ছি হরদম। খাওয়া মানেই শুধুই কি আজ মনের সন্তুষ্টি, টেস্টি খাবার হলেই হলো, নাই বা থাকুক পুষ্টি। না না, এবার কিন্তু সময় হয়েছে, ভাবো অহর সেপ্টেম্বরের ফার্স্ট উইক যে পুষ্টি সপ্তাহ, তাই তো আজই ছোট্ট করে তুমি জানিয়ে যাচ্ছ টেস্টি নাকি হেলদি, কোন খাবারটা খেতে তুমি চাইছো। এরই সঙ্গে বলছো তুমি লোভনীয় আইটেম এলে কোন টেকনিক অ্যাপ্লাই করে বাদ দাও তোমার জিভের জলে। স্বাস্থ্যই সম্পদ, মুখে বলি তো, সেই জন্যই তো হেলথ কনশিয়াস হতে গিয়ে তোমাকে আমাকে জিভের জলে বাদ দিতেই হয়। তো কোন টেকনিকটা তুমি ফলো করছো সেটা তুমি অবশ্যই আজকে আমাকে 10টার আগে জানিয়ে ফেলো। আর মনের সঙ্গে তো খাবারের একটা আলাদা আর কি গোপন একটা সম্পর্ক আছে, মানে মুড আর ফুডের সঙ্গে কিন্তু একটা ইমোশনের সঙ্গে ফুডের একটা রিলেশন আছে, একটা মানে কি বলবো, একটা

পার্টনারশিপও আছে বলতে পারি, একটা সিক্রেট পার্টনারশিপ আছে। তো অনেক সময় যেটা হয়, রাগ গলাতে চকলেট, মন খারাপ হলে বিরিয়ানি, আবার প্রেম জমানোর জন্য ফুচকা, এমন কোন আইটেমটা তোমার কমফোর্ট ফুড বলে মনে হয় সেটাও তুমি প্লিজ আজকে বলে ফেলো। আর এমন কি করলে, কোন টেকনিকটা অ্যাপ্লাই করলে তোমার মনে হয় আমাদের লোকজনদের জীবের জলে বাঁধ দেওয়া যাবে, 9903653992 জানাতে ভুলো না প্লিজ। ভুলিনি আমিও, গোনাগুনতি আমিও করছি, কাউন্টিং আমিও করছি, গুনে আমি চলেছি আজকে থেকে। গোনাগুনি করে যদি আমি কাউন্টিং করি, মোটামুটি দেখছি যা সেটা হচ্ছে 42 days বাকি, 42 দিন পরেই মা দুর্গা ফুল ফ্যামিলি নিয়ে চলে আসছেন তোমার আমার কাছে। আর আর রয়েছে তো এই যে রয়েছি তুমি আমি পুষ্টি সপ্তাহে, হেলদি খাবার নাকি টেস্টি খাবার, কে তোমাকে এনার্জেটিক করে তোলে সে কথা তুমি জানাচ্ছ, লোভনীয় আইটেম চোখে দেখেও না চেখে চলে যাওয়ার অভিনব কৌশল কথাও তোমাকে সেন্ড করতে বলেছি। আর আমিও বলবো এই ঘন্টায় শেয়ার করব ট্রাম কথা থেকে রেল অ্যাপ কথা, বলবো ট্রাফিক কথা থেকে, বলবো তো শহরের রীতি কথা, হবে অনেক ইন্টারেস্টিং গল্পগাথা। আছি তোমার পাশাপাশি, আছি তোমার কাছাকাছি, সেই একদম কটা থেকে, সকাল 7:02 থেকেই।

এসে তো গিয়েছি, একদম সেই সকালবেলা চলে এসেছি তোমার কাছে। 7:02 থেকে রয়েছি নমস্কার কলকাতায়, তুমি আমি পাশাপাশি আছি, কাছাকাছি। এখন তুমি আমি নমস্কার কলকাতা দ্বিতীয় ঘন্টায় চলে এসেছি। আর আসছে তো পুজো, পুজোর সময় বড় চমক থাকছে, কিন্তু রেলের চালু হচ্ছে অন দ্য স্পট টিকিট, থাকছে শিয়াল।

0: সংস্কার চলছে। পূজোর সময় ভিড় সামাল দিতে 24 ঘন্টাই খোলা থাকবে শিয়ালদা কলকাতা স্টেশন এবং দমদম স্টেশনের সব টিকিট কাউন্টার। শিয়ালদা এবং কলকাতা স্টেশনে আসছে পূজোর আগেই রেল কোচ ক্যাফে। খাবার দাবারের কোয়ালিটি থেকে কোয়ান্টিটি নিয়ে থাকবে না কোনো রকম ঝামেলা ঝুঁকি, কারণ ফুড সেফটি মোবাইল চেকিং শুরু হয়েছে সেপ্টেম্বর থেকেই। চালু আছে, খোলা আছে 9903652992। এই নাম্বারটা কিন্তু খোলা রয়েছে। তোমার কাছ থেকেই লোকজনকে আমি জানাবো যে ওই যে তুমি বলবে লোভনীয় খাবার চোখে দেখে না চেখে চলে যাওয়ার কৌশল কথা। আর ওদিকে আজকে তো 3rd সেপ্টেম্বর, মহানায়কের জন্মশতবার্ষিকীতে নন্দন একাডেমি উত্তম মঞ্চ থেকে নানা হলে কিন্তু চলছে তাঁর অভিনীত ছবির প্রদর্শনীর সেমিনার। আর তার সঙ্গে সঙ্গেই যেটা মানে স্পেশাল অনুষ্ঠান রয়েছে তাঁর জন্য, আর রিপন স্ট্রিটেও তো রয়েছে আলাদাভাবে একটা আলাদা অনুষ্ঠান, যাবে নিশ্চয়ই সেই সমস্ত জায়গা। আর তাই তো তোমার জানা দরকার এই বৃষ্টি বাদলার দিনে শহর কলকাতায় কোথাও জল টল জমে আছে কিনা বা মিটিং মিছিল আছে কিনা শহরে। এই মুহূর্তে যারা আরজে মৌমিতাকে শুনতে শুনতে গাড়ি স্টিয়ারিং এ রয়েছো আর ভাবছো রাস্তাঘাট এখন কেমন, সেই আপডেট তো অবশ্যই শেয়ার করব। তার তাই জন্যই কিন্তু সোজা চলে যাচ্ছি লালবাজারে।
1: নমস্কার, লালবাজার ট্রাফিক কন্ট্রোল থেকে বলছি। এই মুহূর্তে শহরে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আজকে উল্লেখযোগ্য মিটিং মিছিল বলতে গেলে আপনার যেটা রয়েছে সেটা হচ্ছে আজকে একটি প্রোগ্রাম রয়েছে, আজকে মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উপলক্ষে একটি প্রোগ্রাম রয়েছে, মহানায়ক উত্তম কুমার স্ট্যাচু টসগঞ্জে রয়েছে সকাল 8টা থেকে। এছাড়া আরেকটি এই কানেকশনে আরেকটি প্রসেশন রয়েছে সন্ধ্যে 6টার সময়, এটা রবীন্দ্র সদন গেট নম্বর 1 ক্যাথিড্রাল রোডের ওপরে অবস্থিত যে গেটটি, সেখান থেকে একটি প্রসেশন বেরোবে ভায়া বিড়লা হয়ে চিলড্রেন মিউজিয়াম হয়ে এক্সাইড ক্রসিং হয়ে আবার এন্ট্রি করবে গেট নম্বর 5, 1200 থেকে 1400 মতন স্ট্রেংথ হবে। এছাড়া আরেকটি প্রসেশন রয়েছে দুপুর 2টা নাগাদ, এটা হচ্ছে আপনার একটি বিজয়গড় কলেজ থেকে প্রসেশনটি আসবে যাদবপুর এমপি, 300 থেকে 400 মতন স্ট্রেংথ হবে। আর একটি প্রসেশন দুপুর 1টার সময় পাচ্ছি রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বেরিয়ে 12 নম্বর আর এম কয়েকটি রোড হবে 120 থেকে 130। ট্রাফিকের তরফ থেকে আমরা উপযুক্ত ব্যবস্থাপনা রেখেছি, আশা রাখি ট্রাফিক ইন্টারভিউ ট্রাফিক বন্ধ হয়ে থাকবে। নমস্কার।
0: তাহলে শুনে নিলে এই মুহূর্তে শহরের রাস্তার অবস্থা কীরকম, যেমন জানলে তেমনই কিন্তু শুনে নিলে মিটিং মিছিলের কথা, আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই জানলে মহানায়ক উত্তম কুমারের এই যে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান যেগুলো হচ্ছে আজকে সারাদিন ধরে যেগুলো চলবে বা সকাল 8টায় যে টালিগঞ্জে শুরু হয়ে গিয়েছে সেই সমস্ত জায়গায় যাওয়ার জন্য কোনো রকম রাস্তায় জল টল নেই জমে, তুমি কিন্তু ইজিলি সেসব জায়গায় পৌঁছে যেতে পারবে। আর রাস্তায় বসেছে কিন্তু হাই রেজলিউশন ওই সিসিটিভি, হাই রেজলিউশন যুক্ত সিসিটিভি। রাস্তায় ট্রাফিক আইন ভাঙলে যেমন দিতে হবে ফাইন, তেমন কিন্তু থুতু ফেললেই রাস্তা নোংরা করলেই দিতে হবে জরিমানা। সেপ্টেম্বরের 1 তারিখ থেকে কিন্তু জরিমানা অবশ্যই গুনতে হচ্ছে লোকজনকে যারা এমন অপকর্ম করছে। শুধুমাত্র এমনটা করলেই গুনতে হবে ফাইন, এটা যেমন ঠিক কথা, তার সঙ্গে সঙ্গে কিন্তু রাস্তা শুধু নয়, মনে রেখো রেলের প্ল্যাটফর্ম থেকে ট্রেন কম্পার্টমেন্ট সর্বত্র এমনটা করলেই কিন্তু গুনতে হবে ফাইন, এসেছে এরকমই আইন। আর এদিকে কলকাতা হাওড়া শিয়ালদা স্টেশন চত্বরে রয়েছে তো বসেছে ফেস রিকগনিশন ক্যামেরা, যেখানে কিনা আইডেন্টিফাই করে ধরপাকড় চলছে। শিয়ালদা স্টেশনে বসেছে আরও অনেকগুলো ওয়াটার কুলার, খুলেছে ডিজিটাল ক্লোক রুম, আর এদিকে খোলা রয়েছে 9903652992। দেখবো তোমার সেন্ড করা সেই সমস্ত খাবার দাবারের কথা বার্তা সব কিছু আমি দেখবো জাস্ট এই 3 মিনিট 14 সেকেন্ডস পর। আসলে এখন রেনবো নিউ টিউন থাকছে তোমার জন্য, তো চলো সেই গানটা আমরা একটু শুনে নিই। আরে বাবা, তোমার আমার বাড়িতে আছে তো বড় পিসি ছোট পিসি আছে, ফুল পিসি রাঙা পিসি হয়তো খুঁজলে পাওয়া যেতেও পারে, তো সেই ফুল পিসি এডওয়ার্ড মুভি থেকে কিন্তু সেই সাউন্ড ট্র্যাক থাকছে তোমার জন্য রেনবো নিউ টিউনে।
2: FM রেনবোতে রেনবো নিউ টিউন।

0: কোথায় পাবি রে, মাতাল আগুন রাঙা আগুন মেশায় আবি রে, লুকো চুরির এমন খেলা কোথায় পাবি রে।
1: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM Rainbow তে, নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।
4: Rainbow time check,
5: Rainbow time check।
6: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 8:18 হয়ে 37 সেকেন্ড। তুমি শুনছো 107 FM Rainbow, বৃহস্পতিবারের নমস্কার কলকাতা আর জে মৌমিতার সঙ্গে। আর এই কলকাতাতেই ময়দান থেকে সল্টলেকের মধ্যে মেট্রো রেলে উইদাউট ড্রাইভার, হ্যাঁ চালক ছাড়াই কিন্তু সফল ট্রায়াল হয়ে গিয়েছে। আর এবারে কলকাতায় চালক ছাড়াই মেট্রো ছুটবে সেই ছাড়পত্র কিন্তু মিলে গেছে। মিলেছে তো আরও একটা খবর, আরও একটা ইনফো ইসরো থেকে মিলেছে, এসেছে সেই ইনফোটা। এবারে মহাকাশে যাবে গগনযান, প্রথম চালকহীন রকেট পাড়ি দেবে গগনে মহাকাশে। এই 2026 যেমন মেট্রো সার্ভিস দেবে চালকহীন হয়ে, ঠিক তেমনই কিন্তু গগনযান গগনে যাবে চালকহীন রকেটে ভেসে ভেসে। যাবে তুমিও, যাব আমিও। আরে কিন্তু কোথায় যাব? দীঘায় শুয়ে বসে তাম্রলিপ্ত কান্ডারি এক্সপ্রেসে মাত্র 180 টাকা পে করলেই কিন্তু তুমি আমি দীঘায় পৌঁছে যেতে পারি জাস্ট শুয়ে বসে। জুড়েছে দুই ট্রেনেই কিন্তু AC 3 tier থেকে AC এবং ইকোনমি ক্লাস, অথচ পকেট কিন্তু সাপোর্ট করবে এতটাই কম ভাড়া। আসতে চলেছে মেট্রোতে নতুন প্রযুক্তি থেকে আসছে গাড়ি বাইকের হেডলাইটে নতুন নিয়ম, আর আসছে তো তোমার কাছ থেকে এই পুষ্টি সপ্তাহে পুষ্টিকর বার্তা। চেক করে নেব এবারে 9903659992 তে আমি এবার কিন্তু চলে যাচ্ছি। গুড মর্নিং মৌমিতা লিখেছেন কে, অবশ্যই নিবেদিতা শেওড়াফুলি থেকে। কি বলছে নিবেদিতা, আজকে মহানায়কের জন্মদিন, তাকে আমাদের নিবেদিতা আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়েছে প্রত্যেকেরই। তো একদম মানে বাঙালির কাছে তিনি আইকন, তিনি ম্যাটনি আইডল, তিনি আমাদের প্রত্যেকের আবেগ, তিনি এখনও আমাদের সঙ্গেই রয়েছেন। নিবেদিতাও বলছেন একই কথা যেমন আমরা বলে থাকি সবাই, যে বিখ্যাত বিখ্যাত মুভির মাধ্যমে সিনেমার মাধ্যমে তিনি কিন্তু আমাদের সবার সঙ্গে রয়েছেন আজও। আজকে যে রেসিপিটা আর যে মৌমিতা তোমাদেরকে শেফ মৌমিতা হয়ে বলেছে সেটা নিবেদিতা দারুণ লেগেছে, সেই ধোকলাটা ও অবশ্যই ট্রাই করবে বলছে। এবং সাধারণত খাবার খায় যেটা সেটা হচ্ছে বাড়ির খাবার দাবারই খায়, সাধারণ খাবার, হেলদি খাবার। তবে হ্যাঁ লোভনীয় আইটেম যখন সামনে আসে তখন চোখে দেখেও না চেখে চলে যায়, জাস্ট বলে এটা আমার জন্য নয়, ও এই জন্য এইটা বলেই জাস্ট ও সরে চলে যায় সেখান থেকে। এরপরে আমাকে শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া থেকে কি বলছে, শুভ সকাল, গুড মর্নিং শর্মিষ্ঠা, মনটা টেস্টি খাবার খেতে ভালো লাগলেও বাড়িতে পুষ্টিকর হেলদি খাবারই খেতে দেয়, তাই সেই টেস্টি খাবার খেতে চাইলেও না পুষ্টিকর খাবারটাই খেয়ে ওকে থাকতে হয়, মানে হেলদি খাবার খেয়ে থাকতে হয়। আর এটা আজকে আচ্ছা এরপরে ও কি বলছে সেটা একবার দেখে নিই, এরপরে না ও নয় সুভাষ দা, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে কি বলছেন, টেস্টি খাবার সরিয়ে হেলদি খাবার সব সময় কিন্তু আমাদের সুভাষ দা হাত বাড়ান সেদিকে, কারণ সুভাষ দা হেলথ কনশিয়াস, স্বাস্থ্য সচেতন ব্যক্তি, তাই জন্যই তিনি টেস্টি খাবার সরিয়ে রেখে হেলদি খাবারেই নিজেকে সচল রাখেন, এনার্জেটিক করে রাখেন। লোভনীয় খাবার থেকে দূরে থাকতে মুখে চকলেট রাখেন আমাদের সুভাষ দা, এইভাবেই কিন্তু জিভের জলে বাঁধ দেন। সারাদিন যদি একটাই মাত্র আইটেম খেতে হয় তাহলে কি খাবেন আমাদের সুভাষ দা, শরীরটাকেও সচল রাখতে হবে, সেজন্য বুদ্ধিমানের মতোই ছাতু খাবেন, ছাতুর শরবত, কখনো বা ছাতু একটু অন্য কোনোভাবে হয়তো একটা আইটেম বানিয়ে নিয়ে তিনি খাবেন, মানে ছাতুতেই তিনি থাকবেন এটা কিন্তু তিনি বলে দিয়েছেন। এরপর কি আমাকে মেসেজ করেছে দীপক দা, দীপক কুমার তুং বেলপুকুর তুংপাড়া শ্যামপুর হাওড়া থেকে কি বলছেন, মৌমিতা সব সময় খাওয়ার পেট এবং শরীর বুঝে খাওয়াই কিন্তু একদম ভালো, মানে হেলদি হোক বা টেস্টি হোক, না হলে লোভ সংবরণ মানে এই ব্যাপারটা না করতে পারলে উল্টোপাল্টা খেয়ে নিলাম ব্যাস শরীর তো বিগড়ে যাবে, এটাই বলছেন। তারপর দেখা গেল শরীরটাও খারাপ হয়ে গেল, পেটও খারাপ হয়ে গেল, কার হলো না নিজেরই হলো। তাই আমাদের দীপকদার মতে সব সময় হেলদি খাওয়াটাই ভালো, তাতে শরীরও ভালো থাকবে পেটও ভালো থাকবে, ব্যাস তুমি ফিট তো তুমিই হিট, সব কাজেই হিট, সেটাই কিন্তু দীপকদা বলছেন। কিন্তু যদি সারাদিন ধরে একটা খাবারই খেয়ে যেতে হয় আর কোনো অপশান যদি না থাকে তাহলে কি করবে সেটা কিন্তু দীপকদা জানাননি, বা দীপকদা কোন খাবারটাতে আর কি মানে একদম কমফোর্ট আর কি কমফোর্ট ফুড কী তাঁর সেটাও কিন্তু বলেননি, কারণ মুড আর ফুডের সঙ্গে একটা আলাদা মানে সিক্রেট একটা পার্টনারশিপ আছে, যে ইমোশনের সঙ্গে কিন্তু ফুডের একটা একটা মানে গোপন সম্পর্ক সম্পর্ক আছে, একটা সিক্রেট রিলেশনশিপ আছে, যেমন ধরো রাগ হচ্ছে প্রচণ্ড, মুখে একটু চকলেট দিয়ে দিলে রাগটা গলে জল হয়ে গেল, আবার ধরো ভীষণভাবে মানে খিদে পেয়েছে সেই মুহূর্তে ভাত টাত খাচ্ছ, ঠিক আছে, আবার ধরো তুমি আবার কি ভীষণভাবে ঝগড়া করছো, ঝগড়া করতে করতে সামনে যদি বিরিয়ানি আসে তাহলে ঝগড়াটা ভুলে গিয়ে বিরিয়ানিতেই তোমার মন মজে যাবে, আবার ধরো তুমি কাউকে প্রপোজ করবে কিছুতেই বলতে পারছো না, খুব ইজি, চলে যাও ফুচকা স্টলে, ফুচকা খাইয়ে দাও পেট ভরে, বলে ফেলো তুমি তোমার মনের কথা, মানে এইভাবেই কিন্তু বলে দেওয়া যায়। তাই ফুডের সঙ্গে মুডের কিন্তু একটা রিলেশন আছে, আর সেজন্যই তোমাকে বলেছি তোমার কমফোর্ট ফুড কী সেটাও আজকে প্লিজ জানিয়ে ফেলো 9903653992। আরে দেখছি তো তোমার লোভনীয় আইটেম চোখে দেখে না চেখে চলে যাওয়ার সেই অভিনব কৌশল কথা দেখে দেখছি আমি ফুড আর মুডের সেই সিক্রেট রিলেশনশিপের মতো কমফোর্ট ফুড কী তোমার সেটাও আমি দেখতে চাইছি, তোমার জিভের বিচারে কে আর কি রয়েছে এগিয়ে সেটা বলবে তুমি, আর এনার্জেটিক কে করছে তোমাকে, হেলদি নাকি টেস্টি খাবার, কে তোমাকে ফুয়েল যোগাচ্ছে সেটাও কিন্তু আমি চেক করছি। এবারে বলবো তোমাকে ওই যে গাড়ির কথাটা বলছিলাম, গাড়ি বা বাইক চালানোর সময় রাতের রাস্তায় সবচেয়ে বড় সমস্যা যেগুলো হয় সেটা হচ্ছে ওই লাইট নিয়ে, মানে একটা হচ্ছে যে চোখ ধাঁধানো হেডলাইট অপোজিট সাইডে যখন আসছে তখন গাড়ির হাই বিমের যে তীব্র আলো সেটা না সেকেন্ডের মধ্যে চোখটা পুরো ধাঁধিয়ে দেয়, চোখ ঝাপসা করে দেয় চালকের যিনি কিনা ড্রাইভ করছেন তার, এবং শুধু তাই নয় ড্রাইভারের পাশে বসে থাকলে তারও কিন্তু চোখ একদম ঝলসে যায়, আর সেই সময় সেই মুহূর্তে মনে হয় কি করে মানুষটার গাড়ি চালাচ্ছে এরকম আলোর মধ্যে। তাই সেই সমস্যা সেই প্রবলেম কমাতে এবারে একটা বড় চেঞ্জেস আসতে চলেছে, সেটিংসে সামান্য পরিবর্তন আনলেই সেটা সম্ভব, অটোমেটিক হেডল্যাম্পে অন বা AHO সিস্টেম এটা চালু থাকলেই হেডলাইট পাসিং বিম অর্থাৎ কিনা লো বিমে কাজ করবে, অর্থাৎ টু হুইলারে যেটা 1.5 লাখ ক্যান্ডেলা সেটা থেকে কমিয়ে 1 লাখ ক্যান্ডেলা হবে, এবং চার চাকার ক্ষেত্রে 2.25 লাখ আর কি যে ক্যান্ডেলা রয়েছে সেটা থেকে কমিয়ে 1.5 লাখ ক্যান্ডেলা ইউজ করে নাইট টাইম রোড সেফটি বাড়ানো হবে। আগামী বছরেই এইটা কিন্তু কার্যকরী হয়ে যাবে, এখন থেকে কিন্তু সেটার জন্য তুমি তৈরি হয়ে নাও আসছে খুব সহজেই, যাতে কিনা নাইট মানে সেফ যাতে থাকতে পারো গাড়ি চালানোর সময়, সেই জন্যই কিন্তু এই নতুন নিয়ম আসতে চলেছে। আর হবে তো দুর্গাপুজোর সময় থেকে ভিড় সামাল দেওয়ার জন্য অন দ্য স্পট টিকিট কাটার সুবিধা, আর আসতে চলেছে ব্যারাকপুর বেলুর চন্দননগরে হাইব্রিড ওয়াটার ফেরি, যানজট এড়িয়ে জমে যাবে জলপথে ভ্রমণ, আর এখন জমে যাবে কিভাবে বলো তো তোমার ভ্রমণটা। আরে বাবা এমন একটা গান আসতে চলেছে সেই রেইনবো ফ্ল্যাশব্যাকে, অবশ্যই অবশ্যই মহানায়ক উত্তম কুমারের গানই কিন্তু এখন আসছে রেইনবো ফ্ল্যাশব্যাকে শঙ্খবেলা মুভির সেই সাউন্ড ট্র্যাক থেকে। চলো যেটা বলছি যে গানটা আমি শোনাতে চলেছি, যে গানটা তোমার মনটা শুনতে চাইছে, তোমার মনটা যা চাইছে সেই গানই কিন্তু এখন থাকছে

হারিয়ে তো তুমি যেতেই পারো, ঘুরতেই পারো, আর বিশেষ করে মনের মানুষের সঙ্গে, ফিয়ান্সের সঙ্গে বেড়াতেই পারো। আর যখন কিনা আজকে মহানায়কের জন্মদিন, তখন নিজেকে একটু মহানায়কের মতো নায়ক নায়ক ভেবে এরকমভাবে কিন্তু ঘুরতেই পারো, বেড়াতেই পারো। এই শহরে কত শত পার্ক তো আছেই, আর আছে শহরের টাইমলাইন মেট্রো, যানজট ছাড়াই সার্ভিস দিতে সকাল 6:30 থেকে রাত 10:30 পর্যন্ত কিন্তু সে রেডি রয়েছে। আর পুজোর সময় তো সারা রাত সচল রাখবে তোমাকে আমাকে মেট্রো থেকে বাস। তবে পুজোতে প্যান্ডেল হপিংয়ের সময় তোমাকে আমাকে এনার্জেটিক করবে যে কে সে বাপু আমি জানি না। দেখো পুজো মানে অবশ্যই পেট পুজো, এটাও তো মাস্ট, পেট পুজোটা মাস্ট। আর হেলথ কনসাস হলেও, মিষ্টি মুখ না হলে উৎসব অকেশন এই সমস্ত কেমন যেন একটা জলো জলো হয়ে যায়। কিন্তু যা শুনছি চিনির দাম নাকি আরও একটু বাড়তে পারে, রস ভরা রসগোল্লা বা মিষ্টি দই কিংবা ল্যাংচার স্বাদ মিষ্টি হলেও বাঙালির পাতে এ যেন করলার মতো তেতো হয়ে যাচ্ছে। তাই তো লোকে কিনছে না অত, ওই করলার মতো তেতো কে কিনবে বলো অত? পুষ্টি সপ্তাহে মিষ্টিতে অরুচি এলে সুস্বাস্থ্যের অধিকারী হওয়া যাবে নরওয়েতে না গিয়েও, কারণ নরওয়েতে মিষ্টি খেলেই কিন্তু ট্যাক্স দিতে হয়। আর ওদিকে আম আদমির কান্না থামাতে আসছে এখন কান্দা এক্সপ্রেস। গোলমেলে শোনালেও শেয়ার করব কান্দা এক্সপ্রেসের কথা। সেন্ড করছো তো তুমি এই যে তোমার বার্তা, তো সেই বার্তা এখন দেখবো, সেটা চেক করবো, আর সেই খাওয়ার কথা দেখে নিয়েই কিন্তু তোমাকে বাদ বাকি কথা বলবো। তবে তার আগে রয়েছে ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেক, আর তারপরেই ফিরে আসছি তোমার সেই সেন্ড করা সমস্ত খাওয়া কথা, খাওয়া বার্তা নিয়ে পুষ্টি সপ্তাহে।

0: জুড়ে সারা দিন, সাত জুড়ে সারা দিন।
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: হরে কৃষ্ণ, সকল ভক্তদের জানাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের সাদর আমন্ত্রণ। উৎসব স্থান ইসকন নিউ টাউন কলকাতা, শাপুরজি বাস স্ট্যান্ড, 2 সেপ্টেম্বর থেকে 5ই সেপ্টেম্বর 2026।
3: শুনছেন নমস্কার কলকাতা,
4: নমস্কার কলকাতা
3: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
4: নমস্কার কলকাতা।
5: আর আজকে নমস্কার কলকাতায় তোমার সঙ্গে রয়েছি আমি আরজে মৌমিতা। হ্যাঁ, পুষ্টি সপ্তাহে তুমি আমি এই মুহূর্তে রয়েছি, আর এই পুষ্টি সপ্তাহে কিন্তু গুচ্ছগুচ্ছ প্রশ্নও আমি তোমার সামনে নিয়ে চলে এসেছি। আসলে আমি নিজে না খাবার দাবার নিয়ে ভীষণভাবে কনফিউজ, তো সেজন্যই তোমাকে আমি জানাতে বলেছি কোন খাবারে প্রোটিন বেশি, কোনটাতে মিনারেল, কতটা ফ্যাট টানবে শরীর খেলে সর্ষের তেল, থালা ভর্তি খাবার খেলেও পুষ্টি কিন্তু কম, এসব কথায় কান্না দিয়েই খাচ্ছি হরদম। খাওয়া মানে শুধুই কি আজ মনের সন্তুষ্টি, টেস্টি খাবার হলেই হলো, নাই বা থাকুক পুষ্টি? না না, এবার কিন্তু সময় হয়েছে, ভাবো অহরহ সেপ্টেম্বরের ফার্স্ট উইক যে পুষ্টি সপ্তাহ, তাই তো আজই ছোট্ট করে তুমি জানিয়ে যাচ্ছ টেস্টি নাকি হেলদি কোন খাবারটা তুমি খেতে চাইছো। এরই সঙ্গে তুমি বলছো লোভনীয় আইটেম এলে কোন টেকনিক অ্যাপ্লাই করে বাঁধ দাও তোমার জিভের জলে। ইমোশন আর ফুডের একটা সিক্রেট পার্টনারশিপ আছে, চেনা নাম্বারে জানিয়ে ফেলছো কমফোর্ট ফুড কোনটা তোমার কাছে। আরে বাবা, আজকে তো 3rd সেপ্টেম্বর, পুষ্টি সপ্তাহ শুরু হয়েছে, আর তাই তো সকাল সকাল তোমাকে জানাতে বলেছি কথায় বলে আগে দৃষ্টিধারী পরে গুণবিচারী, ঘ্রাণে না অর্ধ ভোজনাং। তো এই দেখতে ভালো আর গন্ধে আকৃষ্ট হয়ে তুমি আমি প্লেটের পর প্লেট রকমারি আইটেম যখনই কিনা সামনে আসে ফিনিশ করে ফেলি মুহূর্তে। আবার অনেকেই আছে শত হাত দূরে থাকে, তারা শুধুই হেলদি খাবার খায়, যেমন সুভাষদা বললেন। আর আজকে তুমি বলে ফেলো যে পেট পুড়ে হেলদি খাবার নাকি মন ভরে টেস্টি খাবার কোনটাতে, কোন খাবারটা তোমাকে ফুয়েল হিসেবে এগিয়ে রাখবে। আর যদি কোনো একটা আইটেম আসে যেখানে রুটি ভাত মাছ চিকেন অপশন একেবারেই থাকছে না, যে কোনো একটা আইটেমেই তোমাকে সকাল থেকে রাত পর্যন্ত খেতে হবে, তোমাকে সচল থাকতে হবে, কাকে তুমি বেছে নেবে, কোন আইটেমটাকে, সেটাও কিন্তু আজকে বলো। সঙ্গে বলো প্লিজ লোভনীয় আইটেম যখন তোমার সামনে আসে, হেভি প্রিয় তোমার আইটেম, দেখলে তোমার জিভে একেবারে শসর শসর করে জোয়ার ভাটা খেলে যায়। তো সেই জোয়ার আসা জিভের জলে কিভাবে তুমি ভাঁটা দাও, মানে কিভাবে তুমি জিভের জল আটকাও, সেই টেকনিকটাও প্লিজ আজকে বলো। জিভের জলে বাঁধ দেওয়ার কৌশল কথাও কিন্তু 9903653992 জানাতে, সেন্ড করতে প্লিজ ভুলো না। আর ইমোশন আর ফুডের একটা সিক্রেট পার্টনারশিপ আছে, একটা সম্পর্ক আছে মুড আর ফুডের মধ্যে। মুড খারাপ হলেই চকলেট চাই, রাগ হয়েছে বিরিয়ানি চাই, ঝগড়া করছো এই সামনে একটুখানি পোলাও চাই, বা ধরো প্রেমটা একটু জমাতে হবে এটি বেশ ফুচকা চাই, তো এই ব্যাপারগুলো মানে তোমার কমফোর্ট ফুড কোনটা সেটা প্লিজ তুমি জানাতে ভুলো না। ভুলছি না আমিও, যা রয়েছে আমার সামনে সেটাও আমি সবার সঙ্গে শেয়ার করব। হুগলির অর্ণব দা আগরতলা থেকে বলছেন কি, মনে হয় ড্রাই ফুড চানাচুর আর চা এই কম্বিনেশনটা খুব সুন্দর ভালো থাকবেন, এই কথাই বলেছেন। জাস্ট ছোট্ট করে কিন্তু নিজের কথাটা বলেই অর্ণবদা আজকে চলে গেছেন, বাকি কথা বললেন না কেন কি জানি, কমফোর্ট ফুড যে এটাই অর্ণবদা সেটা বুঝতে পারছি, আর এই ফুড কম্বিনেশনের কথাটাও তিনি জানিয়েছেন, ভালো লাগলো। এরপরে আমি সোজা কোথায় যাচ্ছি, এবারে কিন্তু চলে যাচ্ছি পূর্ব মেদিনীপুরে, মানে আমি শহর কলকাতা ছেড়ে কিন্তু এখন জেলায় স্টেটে অন্য স্টেটেও চলে যাচ্ছি। যেমন একটু আগে গিয়েছিলাম আমি কোথায়, ওই যে আগরতলা ত্রিপুরাতে, এরপর আমি এখন যাচ্ছি অন্য জেলায় পূর্ব মেদিনীপুরের কাঁথি জুখিয়া বাজার। যাদবেন্দ্রদা কী বলছেন সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যাদবেন্দ্রদা বলছেন কমফোর্ট ফুড হচ্ছে গরম ধোঁয়াওটা ভাতের সঙ্গে কাঁচা মরিচ দিয়ে আলু সেদ্ধ মাখা আর সব রকমের সবজির ঝোল, পোস্তর বড়া আর বাড়িতে পাতা টক দই। ওরে বাস, প্রচুর একটা লম্বা লিস্টই কিন্তু উনি পাঠিয়ে দিয়েছেন, একটা মাত্র কমফোর্ট ফুডের কথাই কিন্তু আমি জানাতে বলেছি। যাই হোক, এরপরে আমাদের যাদবেন্দ্রদা কী বলছেন, সুষম পুষ্টিকর খাবার নানান ফল উনি খেতে পছন্দ করেন, আর টেস্টি খাবার খেলে শরীর খারাপ হবে তাই চিন্তা করে না জাস্ট আর কি জিভের জলে বাঁধ দেন, মানে লোভটাকে সংবরণ করেন এড়িয়ে।

যান, সারাদিনে যদি একটাই মাত্র আইটেম খেতে হয়, বাড়িতে ভাজা মুড়ি খেয়েই থাকতে পারবেন, বাদবাকি আর কিচ্ছু দরকার নেই। আর আজকে ফুড ফান্ডায় যে আর যে মৌমিতা শেফ মৌমিতা হয়ে যে রেসিপিগুলো বলেছে সেইটার খুব ভালো লেগেছে আমাদের যাদবেন্দ্রদার, সেটা বলেছেন নারকেলের ধোকলা এবং নারকেলের বরফি, দুটো আইটেমই শুনেছেন ছুটির দিনে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। এর আগেও কিন্তু শুনেছি যে বাড়িতে তৈরি করবেন ছুটির দিনে এবং খেয়ে দেখবেন, কিন্তু টেস্টগুলো কেমন হচ্ছে সেটাও একটু ছোট্ট করে জানিয়ে দেবেন যে অমুক দিন অমুকটা খেয়েছি এটা বেশ কেমন লেগেছে একটু বলবেন। আর যে মৌমিতা আর কি শেফ হয়ে চলে আসে তো রান্নাঘরে না গিয়েও, তো সেজন্যই আর কি একটু জানতে ইচ্ছে করে এই আর কি। আর তার সঙ্গে বলছেন আমাদের যাদবেন্দ্রদা যে আজকে ভোরাই আমার ওই দেখো আমার সেই নিজের কথা যখন মানে নিজের সার্টিফিকেট নিজের ঢাক যখন পেটাতে শুরু করতে হয় কেমন একটা লজ্জা লজ্জা করে, তা হোক যাক, লজ্জা টজ্জাকে আমি সরিয়ে রেখেই বলি, কারণ পুজো আসতে তো আর বেশি দিন বাকি নেই, মাত্র 42 ডেজ পরেই আসছে পুজো, আর কালকে জন্মাষ্টমী, মানে ঢাকে কাঠি পড়ে গেল বলে, তো সেই ঢাকে নিজের ঢাক নিজে পেটাতে পেটাতেই বলছি আমাদের যাদবেন্দ্রদা আমাকে কি বলেছেন, আপনার সুমিষ্টি গলাতে কথায় গানে গগনচুম্বী অট্টালিকা দিবসে আকাশ ছোঁয়া উঁচু বহুতল স্থাপত্যের নিদর্শনের অনেক কথা আলোচনা শুনলাম, ভীষণ ভালো লাগে, অসাধারণ উপস্থাপনা, থ্যাংকস আ লট দাদা আমার সঙ্গে সেই সকাল থেকে থাকার জন্য, খুব ভালো সুস্থ থাকবেন। আর যে দিদি ভাই যাদবেন্দ্রদা জুখিয়াবাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে এত সুন্দর করে মিষ্টি করে লিখে পাঠিয়ে দিয়েছেন, তুমিও পাঠাচ্ছ দেখছি তো, তোমার খাওয়ার মানে লাগাম টানা কথা থেকে ওই টানাটানি মানে যেটা হচ্ছিল আর কি, ভীষণভাবে টানাটানি চলছিল, ট্রলার ভরে কিছুতেই ইলিশ মাছ আসছিল না, কিন্তু এখন আর ওই ফিশারম্যানদের জন্য কোনো ওয়ার্নিং মেসেজ নেই, তাই তারা কিন্তু টানাটানি কাটিয়ে একদম সোজা ট্রলার নিয়ে কিন্তু মাছ সমুদ্র থেকে ইলিশ ধরে নিয়ে চলে আসতে পারেন আমাদের জন্য, আর সেটাই আসছে, ট্রলার ভরে আসছে এখন ইলিশ, সেই ইনফোটা আমি দেখছি। আর দেখছি যেটা সেটা হচ্ছে ডাল চাল থেকে তেল চিনি সবজি সবার দাম ঊর্ধ্বমুখী, আটা থেকে ময়দা দামে তুলছে সবাই ফায়দা, আর ওদিকে ঝোপ বুঝে কোপ দিচ্ছিল কে, ঝাঁঝে চোখের জলে নাকের জলে করে দিচ্ছিল লোকজনকে, সেই আম জনতার কান্না থামাতে আসছে কিন্তু এবারে কান্দা এক্সপ্রেস, যে কান্দা এক্সপ্রেসের কথা তোমাকে বললাম কোনো রকমভাবেই তোমাকে এবার কি গোলমেলে শোনালেও সেটা গোলমেলে ব্যাপার নয়, কান্দা এক্সপ্রেস কি তোমার কান্না থামাতে আসছে, সেটা আসছে নাসিক থেকে, বাংলা দিল্লি চেন্নাই গুয়াহাটি কোচি সব জায়গাতে, নাসিক নামটা শুনলেই বুঝে ফেলেছো কান্দা এক্সপ্রেস কান্না থামাতে আসছে যখন, পেঁয়াজ ছাড়া আর কি হবে, হ্যাঁ পেঁয়াজই যোগান দিতে আসছে কান্দা এক্সপ্রেস, নাসিক থেকে আসছে বাংলা দিল্লি চেন্নাই গুয়াহাটি কোচি সব জায়গাতেই সে ছুটছে, তবে দাম কিন্তু একটু কমেছে কার বলো তো, সোনার উপর, কিন্তু মার্কেট অ্যানালিস্টরা বলছেন দাম নাকি আরও কমতে পারে, 15,000 টাকার মতো ভরিতে নাকি কমবে, সে তো সময় বলবে, আর আমি বলবো সুস্থ থাকতে ফিট অ্যান্ড ফাইন থাকতে সময় মতো খেতে, আর তাই তোমাকে যেতেই হবে বাজারমুখী, হতেই হবে বাজারমুখী, দাম বাড়াবাড়ির বাজারেও কিন্তু আর কি তোমাকে বাজার যাওয়াটা মাস্ট, হ্যাঁ তোমাকে যেতেই হবে, আর সেই জন্য তুমি যতই বলো না কেন এই বাজারে যাবো বাবা কিরম যেন মানি ব্যাগে হাত দিলে, এই মানি না কাঁটার খোঁচা খাচ্ছি, হ্যাঁ কাঁটা তো খোঁচা খাবেই, কারণ গোলাপ তুলতে গেলেও কাঁটার খোঁচা খেতে হয়, আর এই দাম বাড়াবাড়ির বাজারে বাজার করতে গেলেও মানি ব্যাগের থেকে কাঁটারই খোঁচা খেতে হয়।

0: কইছে।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
3: স্টুডিও ঘড়িতে এখন ঠিক সময় 8:41 হয়ে 36 সেকেন্ড। আজ উইকের ফোর্থ ডে, বৃহস্পতিবার। লক্ষ্মীবারে ওয়েদার তো একেবারেই লক্ষ্মীমন্ত নয়। গতকাল মাঝরাত থেকে একেবারে ঝেঁপে বৃষ্টি যাকে বলে শহর কলকাতায় হচ্ছে। শহর কলকাতা শুধু নয়, শহর কলকাতা, শহরতলি, গ্রামে গঞ্জে সর্বত্রই কিন্তু বৃষ্টি হচ্ছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি হচ্ছে। ওয়েদার মোটেই এখন লক্ষ্মীমন্ত নয়। বর্ষা তো চলে যাওয়ার কথা, কারণ এখন শ্রাবণ মাস চলে গেছে। বর্ষা চলে গেলেও, মানে ঋতু তো চলে গেলেও, বৃষ্টি কিন্তু তোমাকে আমাকে ছাড়েনি। তোমার আমার সঙ্গেই রয়েছে বৃষ্টি। আর এই বৃষ্টি থাকলেও, বৃষ্টি ঝেঁপে হলেও, তোমাকে আমাকে ফিট অ্যান্ড ফাইনও কিন্তু থাকতে হবে। হ্যাঁ, আপডেট যেটা পেয়েছি, হাওয়া অফিসের আপডেট পেয়েছি। আর বাজার দর, মানে পকেট সাপোর্ট করবে কিনা সেটাও তো জানতে হবে, তাই না? তুমি যতই হিসেবই হও না কেন, যতই হিসেব করে ব্যাগ হাতে বাজারমুখী হও না কেন, পকেট ভর্তি টাকা নিয়ে গেলেও না প্যাকেট ভর্তি বাজার আসবে কিনা যথেষ্ট যথেষ্ট সন্দেহ আছে, ডাউট আছে। তবুও শরীর ছোটাতে গেলে খেতে তো হবেই, আর তাই বাজারও তোমাকে যেতে হবে। দাম টাম কেমন যাচ্ছে সবজি থেকে মাছ জানা না থাকলেও, দরদাম জানার জন্য প্রতিদিন বাজারে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই টিউন করতেই হবে 107 FM রেইনবো।
4: প্রাইস ট্যাগ, মার্কেটে কার দর কত দূর, প্রাইস ট্যাগ, প্রাইস ট্যাগ।
3: লাফিয়ে লাফিয়ে, জাস্ট লাফিয়ে লাফিয়ে বাড়ছে, চড়ছে সবজির দাম। শেয়ার মার্কেটের মতোই চাল ডালের দাম বাড়ছে। গোবিন্দভোগ চাল 200 টাকা কেজি, আর বাসমতি চাল 220 টাকা মতো কেজি। আর অন্যান্য চালের দামও কিন্তু কেজিতে বেড়েছে 3-5 টাকা। আটা ময়দা দামে তুলছে ফায়দা। পোস্ত তো দাম বাড়ানোতেই ব্যস্ত, এখন 2200 টাকা কেজি রয়েছে পোস্ত। আর ওদিকে আলুর দামটা ঠিক থাকলেও, ঢ্যাঁড়স এখন কিন্তু 60-70, পটলও কিন্তু 70-80 টাকার মতো কেজি। বেগুন পুরো আগুন, এখন সে প্রায় ওই সেঞ্চুরি ছোঁয়াছুঁই করছে আর কি, মানে করতে চলেছে। আদা তো কবে 250-300 টাকা ক্রস করে গেছে। পেঁপে কুমড়ো শুধুমাত্র ওই 50 টাকার মধ্যে মিলছে। তবে ঝালে কিন্তু আছে একই, কিন্তু দামে দামে বেড়েছে। ঝাঁজ লঙ্কার এক থাকলেও দামে কিন্তু সে বাড়িয়েছে, ডাবল সেঞ্চুরি ক্রস করে সে কিন্তু এখন বিকোচ্ছে। আর টমেটো, সেটাও মোটামুটি সেঞ্চুরির নিচেই আছে, কিন্তু টমেটোর দামটাও বেড়েছে। পেঁয়াজ তো এখনও কান্দা এক্সপ্রেস যখন আসছে তখন আস্তে আস্তে একটু চোখের জল পড়াটা কমবে, কিন্তু পেঁয়াজের দাম এখনও কিন্তু ওই হাফ সেঞ্চুরির কাছাকাছি আছে। বরবটি, চিচিঙ্গে, ঝিঙে, এগুলোর দাম কিন্তু এই বর্ষাকাল বলে তারা বলছে, চাষিরা বলছেন না আর কি, চাষিদের কাছে নাকি ভালো মতন হচ্ছে না, পাওয়া যাচ্ছে না, সেজন্যই বাজার থেকে তোমাকে আমাকে অনেক বেশি দামে কিনতে হচ্ছে। বরবটি, চিচিঙ্গে, ঝিঙে দামে কিন্তু এখন ওই 70-80 টাকার মতন রয়েছে। আর ডিম, হাঁসের ডিম 15 টাকা পিস, মুরগির হচ্ছে 8-9 টাকা পিস। আর বাজার করতে করতে গলা শুকিয়ে গেলে তুমি বৃষ্টির জলে একটু আজকে গলাটা ভিজিয়ে নিও, কারণ ডাব কিনতে যাবে, করতে যেও না, ডাবের সঙ্গে আজকে ভাব করতে যেও না, কালকে জন্মাষ্টমী মনে রেখো, দাম আরও সাংঘাতিকভাবে বেড়ে গেছে। 70-80 টাকা নয় আজকে কিন্তু সেঞ্চুরি, হ্যাঁ 100 টাকা পিসে একটা ডাব বিক্রি হচ্ছে। আর ওই যে তাল, তাল ছাড়া কি করে তালের বড়া হবে, কি করে শ্রীকৃষ্ণর ওই আবির্ভাব তিথিতে তুমি কিভাবে তাকে তার সামনে প্লেট ফ্লেট সাজিয়ে দেবে, এইটা একটা সন্দেহের ব্যাপার রয়েছে। তো তাল কিনতে গেলে তোমাকে মোটামুটি 70-100 টাকার মধ্যে তাল তুমি পেয়ে যাবে। আর নারকেল ছাড়া কি আর তালের বড়া ভালো জমে বলো? সেই নারকেলটা যদি কিনতে যাও তাহলে কিন্তু 70-80 টাকা পিস, হ্যাঁ, যেটা 35-40 ছিল সেটাই এখন 70-80 টাকা পিস হয়ে গিয়েছে। বাদবাকি ফলের দামও 200-250 এমনটাই রয়েছে। চিকেন তুমি কিনতে পারো, চিকেন কিনে তুমি কিচেন আনতে পারো, কারণ চিকেন এখন দামটা একটু ঠিকঠাক আছে। মাটন কিন্তু 1100-1200 টাকা, এই ব্যাপারটাই আর কি রয়েছে এখন। হাজার আর নেই, হাজারে তো এতদিন তো মুখটা বেজার করছিলে, কিন্তু মাটন এখন 1100-1200 টাকায় মিলছে। আর ইলিশের সিজন এখন, হ্যাঁ বর্ষা চলে গেছে কিন্তু বৃষ্টি তো রয়েছে। এতদিন ট্রলার ভর্তি করে ইলিশ আসছিল না, টানাটানি চলছিল, কিন্তু ইলিশ এবার পাওয়া যাচ্ছে। আর এই যে এখন সামনেই আসছে আবার সেই বিশ্বকর্মা পুজোর দিন রান্না পুজো আছে না, তো সেই রান্না পুজোয় কিন্তু ইলিশ

বেশ মনে হচ্ছে মিললেও মিলতে পারে, মানে পকেট সাপোর্ট করবে, তো সেটাই জানা যাচ্ছে। তবে সব কিছু সাপোর্ট তো করবে, রুই কাতলা পাবদা থেকে আছে মৌরলা গলদা, সবাই আছে এখন বাজারে, তবে দামে বেড়েছে সবাই এক গাদা। রুই কাতলা মিলছে 400 থেকে 450 টাকার মধ্যে, ট্যাংরা 800 ক্রস করেছে, পাবদা পমফ্রেট আছে 750 ওই আশেপাশে, আর মৌরলা 500 টাকার মতন রয়েছে। বাগদা গলদা 1000 ছুঁতে নেই বেশি বাকি। ইলিশ আসছিল কম কিন্তু এখন আসছে, দাম তাই একটু চড়া রয়েছে, সাইজ অনুযায়ী 1600-1700 এমনটাই মিলছে। তবে চোখ দিচ্ছে কিন্তু এবারে রূপালী শস্য থেকে সোনালি ধাতুর দিকে, হঠাৎ করেই দামটা একটু কমে গেছে। 22 ক্যারাট এখন ওই মোটামুটি 1,47,000 টাকার মতো রয়েছে। বিয়ের মরশুম এখন নয়, ভাদ্র মাস, তবে হ্যাঁ এই সময় জন্মাষ্টমীতে অনেক সময় কিন্তু অনেক দোকানপাট একটু ছাড়টার দেয়। কি করবে বলো তো, ভেবে নাও তুমি কি করবে, তুমি সোনাদানা কিনবে নাকি তোমার ফিয়ান্সকে জাস্ট তুমি গানে গানেই তার মনটা জয় করবে, ভাবো তো। সেই রকমই একটা গান তোমার জন্য রাখছি, যেটা শুধুমাত্র ডেডিকেট করছি তোমাকে।

আরে বাবা, 8টা বেজে 50 মিনিট হয়ে 22 সেকেন্ড হয়ে গেল, এত শোনা শোনা করলে কি চলবে? হ্যাঁ, শোনা শোনা করলেও চলবে, শোনা শুনি করতেও হবে। হিসেব কষেই বলছি আমি, 9টার দিকে এগোচ্ছি ঘড়িটার, এগোচ্ছে

0: কিন্তু গঙ্গাপাড়ের কাজ থেকে নতুন রুটে মেট্রোর কাজ। গঙ্গাপাড়ে হতে চলেছে দুর্গা মূর্তি থেকে কলকাতা আই, আর গঙ্গাপাড়েই কিন্তু আসছে ডলফিন পার্কও, আর মেট্রোর কাজও কিন্তু এগোচ্ছে খুব তাড়াতাড়ি। কিন্তু মেট্রো ছুটবে ভিক্টোরিয়া থেকে ইডেনমুখী, আর ওদিকে ট্রামে জুড়বে উত্তর দক্ষিণ কলকাতা। পুজোর আগে শহরে আসছে ওয়াটার ট্যাক্সি থেকে আসছে ডাবল ডেকার বাস, আর হিসেব কষেই বলছি পুজো আসতে বাকি ওই মাত্র 42 দিন মতো। আর আসছে তো তোমার হিসেবি বার্তা, ওই যে জিভের জলে বাঁধ দেওয়ার কৌশল কথা থেকে, তোমাকে হেলদি নাকি টেস্টি কোন খাবারটা তোমাকে রাখে এনার্জেটিক, তোমাকে ফুয়েল যোগায় সেটাও দেখব। সঙ্গে ভুলো না কিন্তু জানাতে মুডের সঙ্গে যে ফুডের একটা সিক্রেট রিলেশনশিপ আছে, অর্থাৎ কিনা ফুড আর ইমোশনের যে একটা যোগাযোগ আছে, আর সেই যোগাযোগের জন্যই তোমার কমফোর্ট ফুড কোনটা সেটা কিন্তু জানাতে প্লিজ ভুলো না। আমি চেক করছি তো 9903653992। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি রানাঘাটে, কৃষ্ণেন্দু দা রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু বিশ্বাস পায়রাডাঙ্গা রানাঘাট থেকে কি বলছেন? বৃষ্টি ভেজা সুপ্রভাত তিনি জানিয়েছেন, আর আজকে ভোরাইতে ইমারত যে গল্পটা বলেছি, যে অট্টালিকা নিয়ে যে কথাগুলো বলেছি সেগুলো জেনে খুব ভালো লেগেছে, অনুষ্ঠান খুব ভালো হচ্ছে উনিও জানিয়েছেন, আর নমস্কার কলকাতাও ভালো হচ্ছে তোমার মিষ্টি কণ্ঠে। ও, সেই ঢাকটা নিয়ে যখন হাতে বসেছি তখন তো ঢাক পেটাবো বলেই তো রয়েছি না। তো পরিশেষে যেটা বলছেন, নায়কের জন্মদিনে, মহানায়কের জন্মদিনের শুভেচ্ছা প্রণাম জানিয়ে ইতি টানলেন, কারণ তিনি খুব ব্যস্ত রয়েছেন এই মুহূর্তে। এখন এই যে কাজগুলো তিনি করে চলেছেন সেন্সাসের কাজ, তো সে কথাই তিনি বলেছেন। তবে কৃষ্ণেন্দুদা, আমিও ছোট্ট করে জানিয়ে রাখি, আপনার কথা জেনেছি, আপনার কথা পড়েছি লিডিং নিউজ পেপারে যেটা বেরিয়েছে আপনার সেই গাছপালা নিয়ে, রাখি পূর্ণিমা রাখি বন্ধনের দিন, ভালো লেগেছে জেনে শুনে। এরপরে আমি সোজা যাচ্ছি এস এন মণ্ডল বাপি কোরাকাঠি সন্দেশখালি থেকে কি বলছেন। হেলদি খাবার খেতে হবে একটু বেশি রোজ প্রতিদিনে, তা বলে কি ছাড়তে হবে টেস্টি খাবারকে? মুখরোচক খাবার তখন শরীর যেন বাঁচে, চোখের সামনে লোভের খাবার যাব না তার কাছে, মন বুঝতে ভেবেই নেব পয়সা টাকা বাঁচে, মন খারাপ নয় সর্বদা তো ভালোবাসি মিঠাই খাবারে, চকলেট খাই বড্ড বেশি মুখের ভিতরে। আচ্ছা, এস এন মণ্ডল বাপি কোরাকাটি সন্দেশখালি থেকে তিনি তার কথা, সমস্ত কথা কিন্তু ছন্দে বেঁধেই আমাদের কাছে সেন্ড করে দিয়েছেন। বলবো বাকি সবার কথাই বলবো, কারণ রাত পোহালেই আসছে জন্মাষ্টমী, আসছে গণেশ চতুর্থী থেকে আসছে বিশ্বকর্মা পুজো, আর তারপরেই ফুল ফ্যামিলি মা দুর্গা আসছেন হাতে, সময় ওই মাসখানেকের একটু বেশি, আর পুজোর পরেই তো ছুটবে শহরে নতুন রুটে নতুন লুকে ট্রাম, আর ট্রাম ছুটবে সল্ট লেক, নিউ টাউন, রাজারহাটে। অস্ট্রেলিয়া আর ফ্রান্সের প্রযুক্তিতে ভর করে নতুন রূপে কিন্তু এবারে আসছে শহর কলকাতায় ট্রাম, আর মানে জুড়বো তো জুড়ে তো চলেইছে উত্তর এবং দক্ষিণ কলকাতাও কিন্তু জুড়বে এই ট্রামে, আর ট্রামেই কিন্তু হবে দক্ষিণেশ্বর থেকে কালীঘাট ভ্রমণ, আর এবারে আসছে তো সেই হাই স্পিড ট্রাম। না, এখন আর কোনো কথা নয়, এখন শুনবো সেই গান, যে গান শুনলেই মন ভালো হয় এবং লোকজন একটু নাচানাচিও করে, তো সেই গানই কিন্তু এখন আসছে তোমার জন্য রেইনবো নিউ টিউনে নয়, রেইনবো ইন্ডি পপে।
1: FM Rainbow Indie Pop Playlist, Indie Pop Playlist, Indie Pop.

8টা বেজে 56 মিনিট অলরেডি হয়ে গিয়েছে, মানে এই 9টা বাজতে চলেছে আর অফিস টাইম এগিয়ে আসছে আর এগিয়ে আসছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে তোমার ওই সেই খাওয়া দাওয়ার কথা। আরে বাবা, যেটা আর যে মৌমিতা আজকে তোমার কাছে জানতে চেয়েছে, কোন খাবারে প্রোটিন বেশি, কোনটাতে মিনারেল, কতটা ফ্যাট টানবে শরীর খেলে সর্ষের তেল, থালাভর্তি খাবার খেলেও পুষ্টি কিন্তু কম, এসব কথায় কান্না দিয়েই খাচ্ছি হরদম। খাওয়া মানে শুধুই কি আজ মনের সন্তুষ্টি, টেস্টি খাবার হলেই হলো, নাই বা থাকুক পুষ্টি, না না, এবার কিন্তু সময় হয়েছে, ভাবো অহরহ সেপ্টেম্বরের ফার্স্ট উইক পুষ্টি সপ্তাহ, তাই তো আজই ছোট্ট করে তুমি জানিয়ে যাচ্ছ টেস্টি নাকি হেলদি কোন খাবারটা খেতে চাইছো। এরই সঙ্গে তুমি বলছো লোভনীয় আইটেম এলে কোন টেকনিক অ্যাপ্লাই করে বাঁধ দাও তোমার জিভের জলে। হ্যাঁ, ইমোশন আর ফুডের একটা সিক্রেট রিলেশনশিপ আছে, চেনা নাম্বারে জানিয়ে ফেলো কমফোর্ট ফুড কোনটা তোমার কাছে। আর আমি তো এগুলো শুনবো, তার জন্য তো আমি রয়েছি ওই 10টা পর্যন্ত, যাচ্ছি আমি পরের ঘন্টায়, বলছি না টাটা বাই বাই, 10টা পর্যন্ত আর যে মৌমিতার সঙ্গে তোমার থাকা চাই চাই চাই। আর যেতে যেতে কোন গানটা বলো তো এখন শুনবো, আরে বাবা যে গানটার জন্য ওই রেডিওতে গান গাইতে এসেছিলেন হৃদয় হর, হ্যাঁ সেই গানই তো এখন শুনতে শুনতে পরের ঘন্টায় চলে যাচ্ছি। দেয়া নেয়া মুভির সাউন্ড ট্র্যাক থেকেই থাকছে শ্যামল মিত্র সেই গান, যেখানে আমরা লিপসিঙ্ক করতে দেখেছি মহানায়ক উত্তম কুমারকে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। বিজ্ঞানভিত্তিক গবেষণা ও উন্নয়ন, শিল্পক্ষেত্র এবং নতুন উদ্যোগ সর্বোপরি রাজ্যে স্টার্ট আপ পরিমণ্ডলের দ্রুত বৃদ্ধির লক্ষ্যে ষষ্ঠ রাইজ কনক্লেভ 2026 আগামী 6 সেপ্টেম্বর সিএসআইআর আইআইসিবি সল্টলেক ক্যাম্পাসে শুরু হচ্ছে। দুদিনের ওই সম্মেলন স্টার্ট আপ, শিল্প, শিক্ষা জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব, উদ্ভাবক এবং প্রযুক্তিবিদদের এক মঞ্চে নিয়ে আসবে। ইতিমধ্যে 150-এর বেশি স্টার্ট আপ নাম নথিভুক্ত করেছে। সম্মেলনের মূল ভাবনা 2047-এ বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে উদ্ভাবন এবং নতুন উদ্যোগকে উৎসাহিত করা। তৃণমূল কংগ্রেসের ক্যামাক স্ট্রিটে দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। আজ ভোরে একদল লোক ওই কার্যালয়ে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ দলীয় নেতৃত্বের দাবি। পুলিশকে বারবার ফোন করা হলেও 2 ঘণ্টা ধরে তাদের দেখা পাওয়া যায়নি। দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। রক্ত প্লাজমা পাচারের অভিযোগে সিআইটি রোডের একটি বেসরকারি ব্লাড ব্যাংকের লাইসেন্স বাতিল করেছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। ওই ব্লাড ব্যাংকে যাবতীয় কাজকর্ম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি রাজ্যের বিভিন্ন বেসরকারি ব্লাড ব্যাংকগুলিতে একাধিক অনিয়ম প্রকাশ্যে আসার পর পদক্ষেপ করে স্বাস্থ্য দপ্তর। বীরভূমে তারাপীঠ বা কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেলে আগুন লাগার মতো ঘটনার পুনরাবৃত্তি রুখতে রাজ্য সরকার হোটেল রেস্তোরাঁগুলিকে প্রয়োজনীয় অগ্নি নির্বাপন ব্যবস্থার ঘাটতি মেটাতে 1 মাস সময়সীমা বেঁধে দিয়েছে। কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষে আজ নানা অনুষ্ঠানে তাঁকে স্মরণ করা হচ্ছে। এই উপলক্ষে রাজ্য সরকার আজ থেকে 6 তারিখ পর্যন্ত কলকাতা জুড়ে শতবর্ষে মহানায়ক শীর্ষক একগুচ্ছ কর্মসূচির আয়োজন করেছে। থাকছে চলচ্চিত্র চর্চা, প্রদর্শনী ও সঙ্গীতায়োজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমে এক বার্তায় এই কিংবদন্তি অভিনেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। ভুয়ো জন্ম নিবন্ধন এবং অবৈধ অনুপ্রবেশ রুখতে এবার স্কুলের নথি যাচাই করে দেখবে স্কুল শিক্ষা দপ্তর। জেলা স্কুল পরিদর্শকের এ ব্যাপারে নির্দেশিকা পাঠিয়ে বলা হয়েছে জেলা স্তরে জন্ম ও মৃত্যুর রেজিস্ট্রারের সঙ্গে স্কুলে ভর্তি ও স্কুল ছাড়ার শংসাপত্র, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রেজিস্ট্রার, টিকাকরণের তথ্য মিলিয়ে দেখা হবে। এক্ষেত্রে কোনো অসঙ্গতি ধরা পড়লে তা বিস্তারিত যাচাই অনুসন্ধানের জন্য পাঠাতে হবে জেলা শাসকের কাছে। এ মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
3: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
4: রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক।
5: স্টুডিওর ঘড়িতে সময় এখন ঠিক 9:55। তুমি শুনছো 107 FM রেনবো, আর যে মৌমিতার সঙ্গে বৃহস্পতিবারের নমস্কার কলকাতা। আজকে বৃহস্পতিবারের শহরে তো বৃষ্টি হচ্ছেই গতকাল রাত থেকে, আর আজও কিন্তু সারাদিন ধরে বৃষ্টি হবে সে আপডেট তোমাদেরকে শেয়ার করেছি। আর ওদিকে বজ্রবিদ্যুৎ সহ বেগুনি বৃষ্টি হচ্ছে বৃহস্পতি গ্রহে, মাঝে মাঝেই হচ্ছে সেখানে আবার ভূমিকম্প, সেই আপডেট আছে কিন্তু ইসরোর কাছে। আর আমার কাছে আছে তোমার সেন্ড করা লোভনীয় আইটেম, চোখে দেখেও না চেখে চলে যাওয়ার কৌশল, কথা থেকে আছে তোমাকে সচল রাখে, এনার্জেটিক করে যে খাবারটা, সেই টেস্টি নাকি হেলদি খাবার, সেই বার্তা থেকে আছে তো তোমার কমফোর্ট ফুডের কথা, সেই সমস্ত কথা সবার সঙ্গে শেয়ার করবো বলেই আছি ঠিক লাইভ 10টা পর্যন্ত। কথায় বলে না, আপরুচি খানা পর রুচি পর না, আবার এও শুনি শরীরের নাম মহাশয়, যা সবে তাই সয়। কিন্তু সত্যি কি তাই সয়, সব কি সয়? কেউ কেউ বলে তো সূর্যাস্তের পর নাকি কোনো শর্করা জাতীয় খাবার খাওয়া উচিত নয়। আচ্ছা তাহলে তুমিই বলো, নেমন্তন্ন বাড়ি গিয়ে পোলাও, বিরিয়ানি বা রাধাবল্লবী, এই সমস্ত সমস্ত খাবো না। আচ্ছা পেটে খিদে নিয়ে কি আর ডায়েট করা ঠিক? ডায়েট করছি মানে কি খিদে পেলেও মুখে সেলো টেপ দিয়ে রাখবো? তুমি আমি ভাবি তো ফ্যাট জাতীয় খাবার খেলেই ফ্যাটি হয়ে যাব। অনেকেই দুধে জল মিশিয়ে খায়, এতে নাকি ফ্যাটটা ডাইলিউট হয়ে যায়, গায়েব হয়ে যায়। সত্যি কি তাই? এরকমটা কি হয়? আবার ভাবি তো কলা খেলেই বোধহয় মোটা হয়ে যাব। আবার এটাও ভাবি পেট ভর্তি খাবার খাবো না, একটু ফাঁকা রেখে খাবো, তাহলে ফিট থাকবো। আর এটাও শুনি তিন বেলা পেট ভরে ভাত রুটি খেলেই ওই পুষ্টিতেই নাকি হবে শরীর সন্তুষ্টি। এমন অনেক মিসকনসেপশন আছে কিন্তু তোমার আমার খাওয়া দাওয়া নিয়ে। আজকে এই পুষ্টি সপ্তাহে সেই ভুল কনসেপশনই দূর করবো ডায়েটিশিয়ানের সাজেশনস গাইডলাইন শুনে এই হ্যালো ডক্টরে। আপাতত আছি পাশাপাশি, বন্ধুত্বের হাত বাড়িয়ে দশটা পর্যন্ত তোমার কাছেই আছি। আর তোমাকে ছেড়ে আমি কোথায় যাব বলো তো? তাই তো চেনা জানা ঘরে 107 FM রেনবোয় মাঝে মাঝেই তোমার কাছে আমি চলে আসি। আর যে মৌমিতা,

দিল্লিতে একটা অত্যাধুনিক ওয়াটার মেট্রো কিন্তু আসতে চলেছে, এসেছে সেও নতুন নিয়ম, না মানলেই কিন্তু দিতে হবে জরিমানা। সবই বলবো এই ঘন্টাতে, বলবো তো সেই অভিনব ভেন্ডিং মেশিনের কথা যা কিনা বসতে চলেছে শহর কলকাতায়, বিধাননগর, দমদম এবং হাওড়া বাজারগুলোতে, বলবো সেই মেয়েটার কথাও কি অসাধ্য সাধনই না করেছে, মাত্র 12 বছর বয়সে 100-এর বেশি ডাইভ দিয়েছে সমুদ্রে, তুলে নিয়ে চলে এসেছে 7,000 কেজির প্লাস্টিক, সবই বলবো তোমার বার্তা চেক করে। তোমার বার্তা দেখার আগে শেয়ার করব যে মঙ্গলে নাকি রোজ একটা করে নারকেল পড়ছে। হ্যাঁ গো, মঙ্গলে রোজ একটা করে নারকেল পড়ছে, তাই বলে কালকে জন্মাষ্টমী তুমি এইটা শুনে নিয়েই সোজা মঙ্গলে ধাঁ করে চলে যাবে সেটা করো না। মানে মঙ্গল মানে আমি মঙ্গল গ্রহের কথা বলছি। গতকাল ছিল নারকেল দিবস আর আগামীকাল হচ্ছে জন্মাষ্টমী, আর মঙ্গলে গেলেই কতই না নারকেল পারতাম আনতে, তাই না? এমনটা তো মনে হচ্ছে। আরে না গো না, মজা করছে আর যে মৌমিতা তোমার সঙ্গে, নারকেলের মতো দেখতে হলেও নারকেল তো নয় ওটা, যেমন মানে ছাড়াতে তো তুমি পারবেই না, নারকেলের মতো দেখতে ঠিকই সেটা, কিন্তু তুমি নারকেল ফারকেল ভেবে ওটাকে কিছু করতে পারবে না। এক একটা বিরাট বিরাট সেই উল্কাপিণ্ড ধপাস ধপাস করে মঙ্গলের মাটিতে পড়ছে, যার জেরে মঙ্গলে 25 থেকে 26 ফুট গর্ত তৈরি হচ্ছে রোজ রোজ, আর রোজ রোজই হচ্ছে ভূমিকম্প। সেই সব কিছু দেখছে নাসার মঙ্গল যান কিউরিওসিটি, আর আমারও আছে কিউরিওসিটি। আরে বাবা, তোমার ওই বার্তা নিয়ে যে বার্তাগুলো বন্দি রয়েছে 9903653992 তে, এবারে তো সেখানেই আমি যাচ্ছি চেক করব বলে। এই মুহূর্তে আমি সোজা চলে যাচ্ছি কোথায় বলো তো, একদম অনেকখানি দূরে গো, মাধাইদার কাছে, বহরু ঘোষপাড়া থেকে। মাধাইদা কি বলছেন, বৃষ্টি ভেজা প্রভাতী শুভেচ্ছা আমাদেরকে জানিয়েছেন, এর নামই বোধহয় পচা ভাদ্র। এক্স্যাক্টলি, ভাদ্র মাস মানে কোথায় আমরা জানি হাইড অ্যান্ড সিক খেলে সবসময় ওয়েদার, এই রোদ এই বৃষ্টি, কিন্তু রোদ দূরের মোটেই দেখা পাওয়া যাচ্ছে না। যাই হোক, বৃষ্টির বিরাম নেই। যাই হোক, এরপরে যেটা বলছেন আমাদেরকে মাধাইদা সেটা হচ্ছে, মাধাইদা ফাস্টফুড এড়িয়ে চলেন, টেস্টি খাবার বলতে বাড়িতে রান্না যেগুলো হয় সেগুলোই পছন্দ করেন, সেগুলোই খান উনি, যেমন মাটন চিকেন এগুলো বাড়িতেই খান, লোভনীয় খাবার দেখলে জিভে জল এলে একদম সেই খাবারের দিকে ফিরেও তাকান না, মানে জাস্ট একটাই ঘোড়ার মতন দুদিক থেকে কিছু একটা ঝুলিয়ে টুলিয়ে রাখেন, কারণ তখনই মন বলে দেয় ওই খাবারটা তোমার শরীরের পক্ষে ভালো নয়, তাতে তোমার লোভ সংবরণটা ইজিলি হয়ে যায় আর কি। আর সারাদিন যদি একটা মাত্র খাবার খেতে বলা হয় তাহলে মাধাইদা কাকে বেছে নেবেন, বিস্কিট, কারণ বেশিরভাগ সময় সকাল বিকেল টিফিন করেন বিস্কুট খেয়ে, আর কোনো কিছু তিনি খান না। আর যেখানেই থাকেন সেখানে কি না যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সিঙ্গারা, কচুরি, পরোটা, আলুর চপ, কি নেই, কিন্তু এই সমস্ত মুখরোচক খাবার একদম এড়িয়ে চলেন, অ্যাভয়েড করে চলেন আমাদের স্বাস্থ্য সচেতন হেলথ কনশাস মাধাইদা। যখন মন খারাপ হয় তখন কোনো খাবার খেতে রুচি হয় না, মন খারাপ হলে ফেলে আসা সুন্দর মুহূর্তের কথা মনে করতে থাকেন, ঘন ঘন জল খান, মানে এইটাই হচ্ছে ওনার আর কি, ওই আর কি কমফোর্ট ফুড বলা যায় জলকেই। তো যাই হোক, এই মাধাইদা মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন, জানিয়েছেন। এরপর আমাকে সুব্রত দা কি বলছেন, সুব্রত চ্যাটার্জি রানাঘাট থেকে কি বলছেন। সুব্রত দা যেটা বলছেন, হেলদি টেস্টে দুটোরই কম্বিনেশন থাকা উচিত, কেননা হেলথকে গুরুত্ব দিলে জীব না বলবে, আর জীবকে গুরুত্ব দিলে হেলথ, ব্যাপারটা কেমন যেন একটা গড়বড়ে হয়ে যাবে, সুতরাং দুটোরই কম্বিনেশন ইজ দ্য বেস্ট চয়েস। ওয়াও, দারুণ ব্যাপার সুব্রত দা। আর তার সঙ্গে বাদবাকি যা আর যে মৌমিতা জানতে চেয়েছে সুব্রত দা কীভাবে যেন অ্যাভয়েড করে গিয়েছেন, বলেননি কিন্তু সে কথাগুলো। এরপরে আমি কোথায় যাচ্ছি, ক্যান্টনমেন্টে, দমদম ক্যান্টনমেন্টে সোমনাথ দা রয়েছেন, সোমনাথ ঘোষ কি বলছেন। সোমনাথ দা বলছেন, অনুষ্ঠান শুনছি ভীষণ ভীষণ ভালো লাগছে, ভেরি নাইস টপিক, আমি রোগা। আচ্ছা, আমাদের সোমনাথ দার রোগা, তাই হেলদি ফুড লাইক করেন, আর বাড়ির বাইরের খাবার অলমোস্ট ইনজুরিয়াস টু হেলথ এটাই ভেবে তিনি অ্যাভয়েড করেন। বা খুব ভালো, আর মায়ের হাতের রান্না আমাকে এনার্জেটিক করে, তবে ফুচকা খেতে এবং খাওয়াতে লাইক করি। আচ্ছা বুঝলাম, যদি চান্স পান তাহলে আমাকে উনি ফুচকা খাওয়াবেন, এমনটাও কিন্তু বলেছেন। আর যে মৌমিতাও ফুচকা খেতে ভালোবাসে, কে ভালোবাসে না বলুন তো, সবাই কিন্তু এই ফুচকা খেতে ভালোবাসে। আর তার সঙ্গে সঙ্গেই আরও কিন্তু প্রচুর মেসেজ আসছে দেখছি এই মুহূর্তে। সোমেন যাদবপুর থেকে কি বলছেন, বৃষ্টি ভেজা শুভ সকালে মৌমিতা, আজকে মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবর্ষে মহানায়ককে প্রণাম জানাই, আমার কাছে মানে আমাদের সোমেনের কাছে টেস্টি খাবার হচ্ছে যেটা হেলদি খাবার সেটাই বেশি পছন্দের। সবাই কি সুন্দর হেলথ কনশিয়াস, সবাই কি সুন্দর স্বাস্থ্য সচেতন, আমার ভালো লাগছে এই পুষ্টি উইকে এসে এই সমস্ত বলতে আর কি, নিউট্রিশন উইক চলছে তো সেইখানে যে তোমরা কেউ উইক হও না,
বিভিন্ন রকম টেস্টি খাবার দাবার খেয়ে এটা জানতে পেরে ডেফিনেটলি আমার খুব ভালো লাগছে। তাই পুষ্টিকর খাবারের মধ্যে বিভিন্ন ধরনের ফল এগুলো ভীষণ পছন্দের। চোখের সামনে টেস্টি খাবার থাকলেও সেটা এড়িয়ে যান, মনে মনে বলেন না বাবা এই সমস্ত খাবারে না খাওয়াই ভালো, লোভ সংবরণ করাটাই বেস্ট। তো এইগুলো খেলে শরীরের ক্ষতি হবে আর সেই জন্যই কিন্তু নিজে সুন্দরভাবে নিজের জীবের জলে বাঁধ দিয়ে দেন আমাদের সোমেন। আর

0: মাছে ভাতে বাঙালি, তাই কমফোর্ট ফুড বলতে গেলে অবশ্যই মাছের ঝোল আর ভাত। এটা হলেই রাগ গলে জল, বা ওই ঝগড়া পেলেও ঝগড়াও আর পায় না এই মাছের ঝোল আর ভাত পেলে। এটাই কমফোর্ট ফুড আমাদের সোমেনের কাছে। বাদ বাকি রয়েছে এখনও অনেক কথা, অবশ্যই অবশ্যই বলবো। তুমি তো সেন্ড করছো পুষ্টি সপ্তাহে, পেট পুরে হেলদি নাকি মন ভরে টেস্টি খাবার কাকে এগিয়ে রাখছো, যা তোমাকে এনার্জেটিক করে তোলে সেটা তুমি বলছো। তবে আমি না জানি না, বিশ্বাস করো, চেন্নাইয়ের 12 বছরের মানে ক্লাস 7-এর স্টুডেন্ট থারাগাই আর্থানা কীভাবে স্কুবা ডাইভে সমুদ্র থেকে 7,000 কেজির বেশি প্লাস্টিকের বর্জ্য তুলে এনেছে। এই ওশানস লিটল গার্লকে এনার্জেটিক করে আসলে কে, কোন খাবারটা তাকে এনার্জি এইভাবে আর কি জোগায়, যখন এই পলিপ্যাক প্লাস্টিকের যেখানে সেখানে ব্যবহারে নাকাল তুমি আমি, আর সেখানেই এই মেয়েটি 7,000 কেজির বেশি প্লাস্টিকের বর্জ্য তুলে নিয়ে চলে আসছে। মাত্র 12 বছর বয়স চেন্নাইয়ের মেয়ে থারাগাই আরাথান স্কুবা ডাইভে সমুদ্র থেকে 7,000 কেজির বেশি প্লাস্টিক বর্জ্য সে তুলে নিয়ে চলে এসেছে। আর এই প্লাস্টিকের ব্যবহার করোনা করোনা করোনা এমনটা বলেও, কোনো আইন এনেও ফাইন নিয়ে এসেও কিন্তু আমাদের আটকানো যাচ্ছে না, কিন্তু আটকানো যাবে এমন একটা অভিনব ব্যবস্থা কিন্তু আমাদের শহর কলকাতায় হতে চলেছে। আরে বাবা, এই অভিনব ভেন্ডিং মেশিন আসছে, মেশিন বসছে কলকাতা বিধাননগর দমদম হাওড়ার বাজারে। ভিলেনের হাত থেকে পরিবেশ বাঁচাতে বসছে মেশিন, যার মধ্যে ব্যবহৃত ইউজড প্লাস্টিকের বটল ঢোকালেই বেরিয়ে আসবে পরিবেশ বান্ধব চটের ব্যাগ বা বায়োডিগ্রেডেবল উপাদানে তৈরি ব্যাগ। যেখানে সেখানে ওই প্লাস্টিকের বটল বা পলিথিনের ব্যাগ ফেলে লোকজন যাতে আর পরিবেশকে দূষিত না করে সেই জন্যই কিন্তু এই ব্যবস্থা। বলবো আরও অনেক ইন্টারেস্টিং কথা বলবো, অবশ্যই বলবো রেইনবো নিউ টিউন শুনে নিয়ে, কারণ এখন মন মানছে না গো, সেই মন মানে না তো রেইনবো নিউ টিউনের সেই গানই কিন্তু এখন আসছে তোমার জন্য। তাহলে চলো আর কোনো কথা না বলে রেইনবো নিউ টিউন শুনে নিই।
1: FM Rainbow Rainbow New Tune.

আমি তো সামনে দেখছি যেটা সেটা একেবারে আসল সময়কে দেখছি। 9:21 হয়ে 40 সেকেন্ডে 107 FM রেনবোর স্টুডিওর ঘড়ি কিন্তু সেটাই দেখাচ্ছে। আজকে সেপ্টেম্বরের 3 রাত, পোহালেই শ্রীকৃষ্ণের জন্মদিন, হবে তো সেলিব্রেশন। আরে বাবা, আসছে তার সঙ্গে গণেশ চতুর্থী, থেকে আসছে বিশ্বকর্মা আরাধনা, আর আসছে ঘড়ি ওড়ানোর দিন, তাই না? এদিকে আবার আসছে দুটো হাইব্রিড ফেরি, অত্যাধুনিক সব ব্যবস্থায় একেবারে দুই প্রমোদতরী কিন্তু আসতে চলেছে, যা চলাচল করবে আমাদের এই শহরে গঙ্গাতে। ভেসে ভেসে তুমি যেতে পারবে বাবুঘাট থেকে দক্ষিণেশ্বরে, বেলুড় মঠে, আবার তুমি যেতে পারবে হংসেশ্বরী মন্দিরে, অন্নপূর্ণা মন্দিরে যেতে পারবে, ইতিহাস জড়িয়ে থাকা ব্যারাকপুর, শ্রীরামপুর আর চন্দননগরেও। কলকাতায় পুজোর আগেই আবার ভাসবে গঙ্গায় ওয়াটার ট্যাক্সি। গঙ্গাতে চলছে এখন ওয়াটার মেট্রো থেকে, ক্রুজ চলছে ময়ূরপঙ্খী নাও থেকে, প্যাডেল স্টিমার চলছে। প্ল্যান করো তুমি কোথায় কবে যাবে। আমি তো যাবো এখন 9903-65992 চেক করতে। এই মুহূর্তে আমি বেহালায় রয়েছি, বেহালায় উৎপলের মেসেজে। উৎপল মাইতি বেহালা থেকে কি বলছে, আজকে শুনলাম ভোরাইতি ইমারত গগনচুম্বী ইমারত নিয়ে ঝকঝকে এক সুন্দর অনুষ্ঠান, প্রথম বিল্ডিং সমস্ত ইতিহাস জানলাম, খুব ভালো লেগেছে, সেটাও বলেছে। তারপরে যেটা বলছে, লোভনীয় খাবার খুব কম খায় আমাদের উৎপল, খাই না বলবো না এটা তা নয়, খায়। তবে মুড যদি ভালো থাকে, দিনটা যদি গার্ডেন গার্ডেন হয়, তবেই কিন্তু টেস্টি ফুড খায়, তবে পরিমাণে অল্প। রাস্তায় যতই চটকদার খাবার, হট আইটেম, গরম গরম স্ট্রিট ফুড বিক্রি হোক না কেন, উৎপলের কাছে কিন্তু গুরুত্ব নেই। চটকদার খাবারের প্রতি অত একটা ওর জিভ লক লক করে না, তাই ওর একদমই লোভ নেই, ও সেটা বলছে। হেলদি ফুড ফার্স্ট চয়েস উৎপলের, আর সারাদিন খেতে চায় ও যেটা, সেটা হচ্ছে চিকেন স্টু, মাটন স্টু, ভেজ স্টু, মানে স্টু থাকলেই হলো ব্যাস, সেটা চিকেন মাটন না কি হবে সেটাই ওই অপশন ফপশনে ও যায় না, যেটা হবে সেটা একটা হলেই হবে, কিন্তু স্টু থাকলেই হলো, এটাই হচ্ছে ওর কমফোর্ট ফুড। আর ওকে ফুয়েল যোগাচ্ছে অবশ্যই হেলদি খাবার, তেল ঝাল জিনিস যতটা পারে অ্যাভয়েড করে, কিন্তু উৎপলের ওই রেস্টুরেন্টে কী কী আছে সেটা কিন্তু একটু জানতে ইচ্ছে করছে। সেখানে এই তেল ঝোলের ব্যাপার স্যাপার কি নেই, নাকি শুধুই ডেজার্ট আইটেম থাকে, সেটাও একটু ছোট্ট করে পরের দিন বলে দিও। বিকাশ দা, বিকাশ রঞ্জন দাস যাদবপুর বিজয়গড় থেকে কি বলছেন, এখন বয়সের কারণে নিজেকে সুস্থ রাখতে অনেক লোভনীয় খাবার না বর্জন করতে হয়েছে। বাঙালির প্রিয় খাবার মাছের ঝোল ভাত আর নানা রকম সবজি খেয়ে এখন শরীর সুস্থ রাখতে হচ্ছে, ফিট অ্যান্ড ফাইন থাকতে হচ্ছে। এই ফাইন সুন্দর কিন্তু একটা মেসেজ আমাদের বিকাশ দা করেছেন, বাদ বাকি উত্তর দেননি, তাতে কি হয়েছে লিখেছেন তো। এরপরে আমাকে জালালসি রায়ের বাগান হাওড়া থেকে রাকেশ কুন্তি কি বলছে, খাবারে মানে হেলদি খাবারের থেকে টেস্টি খাবারটা বেশি পছন্দ করে। এই তো একজনকে পেয়েছি যে কিনা সত্যি কথাটা আজকে একদম এসে চুপি চুপি বলে দিয়েছে, না বাদ বাকিরা মিথ্যে বলছে তা আমি বলছি না, কিন্তু নিয়ম মেনে টাইম বুঝে ও আমাদের খায় সেটা বলছে। আর গরম গরম বিরিয়ানি ধোঁয়া ওঠায়, এইটা হচ্ছে একদম হট ফেভারিট, তো এইটা যদি পেয়ে যায় আর কিচ্ছু লাগবে না। আমাদের রাকেশ কুন্তির জালালসি থেকে পাঠিয়ে দিয়েছে এই কথা, এই মেসেজ। আর এরপরে আমি যাচ্ছি শাওনের কাছে, শাওন বারাসাত থেকে কি বলছে, সবসময় টেস্টির থেকে হেলদি ফুড ওর বেশি পছন্দ, তাই চরম লোভনীয় খাবারও না ওকে টানতে পারে না, যদি না ও নিজে থেকে সেদিকে এগিয়ে যায়। আমি বলি না শাওন মানে গুড বয়, সেজন্যই শাওন এরকমটা করে, হেলদি ফুড যদি টেস্টি হয় তাহলে কোনো কথাই নেই, ও সেটাই খেয়ে নেয় একেবারে সোনা মুখ করে। আর ওর কমফোর্ট ফুড হচ্ছে ভাত আর গরম মাছের ঝোল, ব্যাস এটা হলেই হলো, যে কোনো মাছের ঝোল হলেই হলো, দিনের পর দিন ওই খেয়েই কাটিয়ে দিতে পারে, ওই একটা দিন কেন, কোনো অপশন ছাড়াই শুধু মাছের ঝোল আর ভাত থাকলেই 365 দিন কাটাতে পারে আমাদের শাওন, সেটাই বলেছে। একবেলা কিন্তু ভাত দিনে একবেলা, ওর বেশি খাবে না। আচ্ছা তাহলে কিভাবে হবে গোটা দিন সারা দিন তুমি কিভাবে এই একটা ফুডেই চালাবে সেটা আমি জানি না, কিন্তু আমি জানি চলতে বাড়ার সাথেই আমি এখনো আছি, কারণ শঙ্করদা রয়েছেন আমাদের সঙ্গে। শঙ্করচন্দ্র দে একেবারে ছন্দে বেঁধে তার পুরো প্যাকেজটা আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, শেয়ার করেছেন, সেটা বলি। হেলদি খাবার খাবো নাকি লোভনীয় টেস্টি, চপ কাটলেট ফুচকা নাকি বার্গার কেক পেস্ট্রি, মোগলাই রোল লাল শালুকে মোড়া হাঁড়ির বিরিয়ানি, মনটা সবার পাগল হবে জানি জানি জানি, আমার কাছে ওসব জিনিস বিষাক্ত ফলাফল, বিশ্বাস করো ওসব দেখেও আসে না জিভে জল, খাবার ব্যাপারে আমার ডাক্তারের নির্দেশ, টেস্টি খাবার না খেয়েও দিব্যি আছি বেশ, ডাল ভাত রুটি তরকারি করি হেলদি।

রোজ একটা শশা টক দই চাই যে আমার রোজ, সামনে আমার যতই ধরো লোভনীয় খাবারের ডিশ, রসনাতে আসবে না জল, আমার চোখে সব বিষ। ও হো, এমনভাবে যদি কেউ মনে করে আর এমন সুন্দর করে যদি তার পুরো প্যাকেজটাকে আমাদের কাছে পাঠিয়ে দেন, না পড়ে কোথায় যাই, না কুর্নিশ জানিয়ে কোথায় যাই বলুন তো শঙ্করদা, দারুণ দারুণ দারুণ কথা কিন্তু আমাদেরকে বলেছেন। আর বলছো তো তুমিও, আরে বাবা আজকে তুমিও বলছো তোমার সেই খাবার দাবারের কথা, আর আমিও তোমাকে আরও একবার মনে করিয়ে দেব যে আজকে মহানায়ক উত্তম কুমারের যে জন্মদিন, মানে 100 বছর তাঁর শতবর্ষে, আজকে কত কি অনুষ্ঠান রয়েছে শহর কলকাতা জুড়ে সেটা বলেছি, আবারও তোমাকে মনে করিয়ে দিচ্ছি। আজকে থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত তাঁর অভিনীত ছবি প্রদর্শনী থেকে হবে আজকে নস্টালজিক হেরিটেজ ওয়াক, যেটা হচ্ছে এই মুহূর্তে। আর রয়েছে মহানায়কের বেশ কিছু নির্বাচিত ছবি নিয়ে ওপেন এয়ার ট্রিবিউট, আর নন্দন চত্বরে আজকে থেকে তোমার ডেস্টিনেশন কিন্তু হতেই পারে নন্দন ছাড়াও রবীন্দ্রসদন বা একাডেমি বা উত্তম মঞ্চ কিংবা শিশির মঞ্চ, সমস্ত জায়গায় দুর্লভ ছবি পোস্টারের স্পেশাল এক্সিবিশন রয়েছে। আজই রয়েছে নন্দনের সেমিনার, হবে সিম্পোজিয়ামও, হবে মহানায়ককে নিয়ে জানা অজানা ঘটনা গল্পে বই প্রকাশ। কখন আসছো প্ল্যান করে নাও। উত্তম কুমারের জন্য উত্তম মঞ্চ থেকে নন্দন নিউটাউন চত্বরে আজকে সারাদিন শুধুই তিনি নায়ক, মহানায়ক উত্তম কুমার, শতবর্ষে উত্তম কুমার, আর তাই বছরভর কিন্তু আছে তাঁকে নিয়ে নানা ছবির উৎসব, নানা ছবির অনুষ্ঠান। আপাতত যেটা হচ্ছে সেটা হচ্ছে শহর কলকাতায় তুমি ঘুরছো, ঘোরাঘুরিটা করো, আর সেটা কীভাবে হবে, অবশ্যই উত্তম কুমারের গানে গানে। আরে বাবা, যে গানটাই উনি বলছিলেন না কনফিউজ হয়ে যাচ্ছিলেন, সেই গানটাই তো এখন আসছে তোমাদের কানে ছদ্মবেশী সাউন্ড ট্র্যাক থেকে, মান্না দের সেই গানটা।

হয়তো মনের দরজা খুলে তুমিও ছিলে বসে, বেসতে গেল সুন্দরী গো সবই কপাল দোষে। হয়তো মনের দরজা

0: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses, and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: হরে কৃষ্ণ। সকল ভক্তদের জানাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের সাদর আমন্ত্রণ। উৎসব স্থান ইসকন নিউ টাউন কলকাতা শাপুজি বাস স্ট্যান্ড, 2 সেপ্টেম্বর থেকে 5ই সেপ্টেম্বর 2026।
2: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
3: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
4: তুমি তো সেন্ড করছোই যে আজকে এই পুষ্টি সপ্তাহে, মানে 3rd সেপ্টেম্বর আজকে পুষ্টি সপ্তাহ শুরু হয়েছে। তো এই আর কি সেপ্টেম্বরের শুরু থেকেই তুমি কিন্তু রয়েছি, তুমি আমি যে একদম পুষ্টি সপ্তাহে, এবং সেখানে তুমি আজকে আমাকে শেয়ার করছো, সেন্ড করছো সকাল সকাল, যে ওই আমরা যেটা বলে থাকি না, যে প্রথমেই কথায় বলে যে আগে দৃষ্টিধারী পরে গুণবিচারী, ঘানে না অর্ধভোজনাং। তো সেই দেখতে ভালো আর গন্ধে আকৃষ্ট হয়ে তুমি আমি প্লেটের পর প্লেট রকমারি আইটেম ফিনিশ করে ফেলি, কিন্তু অনেকেই আছে শত হাত দূরে থাকেন, তারা শুধুমাত্র হেলদি খাবার খান। আজকে তুমিই সেটা আমাকে বলছো যে পেট পুরে হেলদি খাবার নাকি মন ভরে টেস্টি খাবার, কোন খাবারটা ফুয়েল হিসেবে তোমাকে এগিয়ে রাখে। আর যদি এমন কোনো একটা আইটেম শুধুমাত্র আসে তোমার সামনে, কোনো অপশান যদি না থাকে, রুটি, ভাত, মাছ, চিকেন, এমন বিভিন্ন রকম অপশান যেগুলো আমাদের থাকে গোটা দিন জুড়ে, সেটা না থাকে, যদি একটা মাত্র খাবারকে বেছে নিতে বলা হয়, তাহলে তুমি কোন আইটেমটাকে সকাল থেকে রাত পর্যন্ত খেতে হবে, কাকে বেছে নেবে? সঙ্গে অবশ্যই তুমি বলছো যেটা, সেটা হচ্ছে লোভনীয় আইটেম যখন তোমার সামনে আসে, হেভি প্রিয় একটা আইটেম চোখে দেখছো অথচ না চেখে জিভে জলে বাঁধ দিয়ে কোন টেকনিক অ্যাপ্লাই করে তুমি সেখান থেকে সরে যাচ্ছ, সেটাও কিন্তু জানাচ্ছে 9903653992 তে। আর ইমোশন আর ফুডের তো একটা সিক্রেট পার্টনারশিপ আছে, একটা রিলেশন আছে ফুড আর মুডের মধ্যে। যেই মুড খারাপ হলে চকলেট চাই, রাগ হয়েছে বিরিয়ানি চাই, একটু প্রেম জমাতে চাইছি চলো একটু ফুচকা খেয়ে আসি, তো তোমার সেই কমফোর্ট ফুড কোনটা সেটাও তুমি আজকে আমাকে জানাচ্ছো। তুমি সেন্ড করছো পুষ্টি সপ্তাহে সমস্ত কথা। আর আমি বাপু জানি না যে মানে এই যে খাওয়া দাওয়া নিয়ে যে আমাদের মধ্যে বিস্তর একটা মিসকনসেপশন আছে, সেই আমরা অনেকে ভাবি যে রাতে ফল খেলে বিফলে যাবে, শরীরের হাল বেহাল হবে, এটা কি মিথ নাকি সত্যি? খাবার বারবার গরম করলে কি তার পুষ্টিগুণ কমে যায়? আচ্ছা, যেমনটা বলছিলাম না যে দুধের মধ্যে যদি বেশি বেশি করে জল মিশিয়ে যায় তাহলে ফ্যাটটা বোধহয় একদম ডাইলিউট হয়ে যাবে, আর সেই দুধটা খেলে বুঝি আমি আর মুটুসুটু হব না, আমি আর ওই ফ্যাটি হব না, ফ্যাটটাকে আমি বাদ দিয়ে ফ্যাটি না হওয়ার জন্য এই দুধে জল মিশিয়ে খেতে পারি। অনেকেই ডায়াবেটিক না হয় মিষ্টি ছোঁয় না, আমরা অনেকেই আছি ব্রেকফাস্ট স্কিপ করি ওজন কমানোর জন্য, সত্যি কি ওজন কমে নাকি উল্টে বেড়ে যায়? আবার ডায়েট করছি মানেই খিদে পেলে মুখে সেলোটে পাটকে রাখবো নাকি যখন তখন যখনই খিদে পাবে খেয়ে নেবো? খাওয়া নিয়ে বেশ কিছু মিসকনসেপশন আজকে দূর করবো ডায়েটিশিয়ানের সঙ্গে কথা বলে, শুনবো তাঁর সাজেশনস, গাইডলাইন। ফিরছি একটু পরে হট লাইনে সেই ডায়েটিশিয়ান জয়িতা ব্রহ্মকে সঙ্গে নিয়ে, থাকো আমাদের সঙ্গে, আসছি আসছি একটু পরেই, তাকে সঙ্গে করে নিয়ে চলে আসছি হট লাইনে 107 FM রেইনবো এ।
5: হ্যালো
6: হ্যালো নেতাজি ফাস্ট ফুড, একটা অর্ডার নেবেন?
5: রং নাম্বার।
6: ও সরি।

0: এমন অর্ডার কিন্তু মিলতে পারে যদি আর কি ওই ঠিক নাম্বারে ফোনটা চলে যায়, তাহলে কিন্তু এরকম অর্ডার গুচ্ছগুচ্ছ খাবারের অর্ডার কিন্তু মিলে যায় এবং গুচ্ছগুচ্ছ খাবারও কিন্তু নিমেষের মধ্যেই তোমার সামনে আমার সামনে চলে আসে। তো এইরকম গুচ্ছগুচ্ছ খাবারের যদি অর্ডার করে বসো, যদি না ওইটা রং নাম্বার নাও হয়, কিন্তু তোমার আমার জন্য কিন্তু রং ব্যাপারটা হয়ে যেতেই পারে। কারণ এই এত এত খাবার দাবার খেলে সত্যি কি শরীর ঠিক থাকবে, ডায়েটটা কি ঠিকঠাক হবে, এই ব্যাপারটা কি ঠিক, মানে শরীরকে সুস্থ রাখতে চাই সঠিক খাবার দাবার, এটা তুমি আমি জানি। এই সঠিকের না গেঁড়োতেই বাঁধে যত গণ্ডগোল, মানে কোনটা ভালো আর কোনটা উচিত নয়, এটা বাঁচতে গিয়ে তুমি আমি পুরো কনফিউজ হয়ে যাই। জীবনটা তো একদম মানে অল্প সময়ের জন্য, ক্ষণিকের জন্য, তো সেই জীবনকে ফিট অ্যান্ড ফাইন রাখাটাই হচ্ছে সবথেকে বড় চ্যালেঞ্জের। তো সঠিক খাওয়া দাওয়া, পুষ্টিকর খাবার, কখন কোনটা খাওয়া ভালো, এই সমস্ত করতে গিয়ে না শরীরের হাল করে ফেলি আমরা, একদম বেহাল, রোগা হব, ডায়েট করব, এই ভেবে ব্রেকফাস্ট স্কিপ করি অনেক সময়। আবার ডায়েট মানেই মুখে কি সেলো টেপ দিয়ে খিদে পেলেও দাঁতে কিচ্ছুটি কাটবো না। আবার ডায়াবেটিক না হয়েও অনেকে আছেন, মিষ্টি ছোন না, পাছে যদি ডায়াবেটিক হয়ে যান, ডিম নিয়ে ডামাডোলে কুসুম না ছুঁয়ে শুধু সাদা অংশই খাই আমরা অনেকেই। আবার এটাও ভাবি যে তিন বেলা পেট ভরে থালাভর্তি ভাত রুটি খেলেই পুষ্টিতে হবে শরীর সন্তুষ্টি। খাওয়া নিয়ে আছে অনেক কনফিউশন, খাওয়া দাওয়াতে মিসকনসেপশনকে দূর করে ডায়েট না, ডায়েটটা ঠিক কেমন হওয়া উচিত, এমনই কিন্তু সাজেশনস গাইডলাইন নেব আজকে। সঙ্গে আছে বিশিষ্ট ডায়েটিশিয়ান, আমাদের সঙ্গে রয়েছে আজকে জয়িতা ব্রহ্ম।
1: হ্যালো ডক্টর,
0: 107 FM রেইনবো তোমাকে আমরা আমাদের ওয়েলকাম জানাচ্ছি, বলো।
2: একদম, তো সবাইকে বৃষ্টি ভেজা একটা সকালের সুন্দর শুভেচ্ছা, আর আমাকে আরেকবার ইনভাইট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
0: আমরা তো মাঝে মাঝেই চাই, কিন্তু তোমার তো ব্যস্ত শিডিউল, তো সেখান থেকে সময় করে নেওয়াটা মানে বেশ টাফ আছে, তো বলো চলো।
2: তো যেহেতু এখন একটা জাতীয় পুষ্টি সপ্তাহ চলছে, তো সেই জন্য আমরা পুষ্টি নিয়ে একদমই সচেতনতা নিয়ে আবার একটু কিছু কথা বলতে চলে এসেছি আজকে।
0: সূর্যাস্তের পরে নাকি কোন রকম শর্করা জাতীয়, কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাওয়া উচিত নয়, এটা কি ঠিক? যদি সেটাই ঠিক হয় তাহলে রেস্টুরেন্টে বলো বা নেমন্তন্ন বাড়িতে, যখন আমরা ইনভিটেশন বাড়িতে যাই তখন আমরা পোলাও, বিরিয়ানি, লুচি, রাধা বল্লভী এগুলো খাবো না, মেনু চার্ট থেকে জাস্ট বাদ দিয়ে দেবো এগুলোতে কার্বোহাইড্রেট আছে বলে, এই ব্যাপারটা যদি একদম প্রথমে ক্লিয়ার করে দাও।
2: হ্যাঁ একদমই তাই, কারণ যেহেতু কমপ্লেক্স কার্বোহাইড্রেট আমরা যখন খাচ্ছি, আমরা জানি যে তার মধ্যে ডায়েটারি ফাইবারের মাত্রা বেশি থাকে, এবং যেটা কি করে আমাদের স্যাটাইটিটাকে অনেকক্ষণ ফুলফিল রাখে, এবং রাতের দিকে মানে সূর্য ডোবার পর যেটা তুমি বললে, তখন আমাদের মেটাবলিজমটা অলরেডি স্লো থাকে। তো সেই সময় যদি আমরা বেশি পরিমাণে ডায়েটারি ফাইবার মানে রাদার কমপ্লেক্স কার্বোহাইড্রেট ইনটেক করি, তো অটোমেটিক্যালি কিন্তু আমাদের মেটাবলিজমটা আরো স্লো ডাউন হবে, এবং তার ফলে আমাদের একটা না হজম হওয়া, ডাইজেশনের একটা প্রবলেম হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা অ্যামাউন্ট মেজার করে খাবো, হ্যাঁ সিম্পল কার্বোহাইড্রেট অল্প পরিমাণে রাখবো, এবং সূর্য ডোবার পরে যতটা পরিমাণ কমপ্লেক্স কার্বোহাইড্রেট বা ডায়েটারি ফাইবারের মাত্রা, যেমন শাক সবজি এই জিনিসগুলো বা যেটা পাতাযুক্ত সবুজ পাতাযুক্ত যে সবজিগুলো, সেগুলোতে ফাইবারের মাত্রা বেশি, তন্তুর মাত্রা বেশি, সেগুলোকে একটু কম পরিমাণে রাখাই ভালো, যেহেতু আমাদের মেটাবলিজমটা কম থাকে।
0: আচ্ছা আচ্ছা, আর ওবেসিটি তো এখন সব থেকে বড় সমস্যা ধরলাম, মানে ধরো তুমি যেটা বললে যে আমাদের ওই কার্বোহাইড্রেটটা রাত্রে খাওয়ার কথা, হ্যাঁ আমাদের বিয়ে বাড়ি বা নেমন্তন্ন বাড়িতে যখন যাচ্ছি তখন একটু বুঝে শুনে আমাদের খেতে হবে এটা বললে, আর এই ওবেসিটিটা তো সব থেকে বড় সমস্যা। অনেক সময় আমরা যেটা করে থাকি, ডায়েটিশিয়ান ছাড়াই নিজেরা ডায়েট করতে শুরু করি, বিভিন্ন রকম পত্রিকা দেখছি বা ওই ধরো গুগলে দেখছি, তো সেটা আমরা করতে শুরু করি, রোগা হয় যখন একমাত্র লক্ষ্য থাকে, আমরা তখন শুরুতেই অনেকে স্কিপ করি ব্রেকফাস্ট, এতে কি সত্যি ওজন কমে নাকি ওজন আমরা ওয়েটটাকে গেইন করছি?
2: একদমই, আমরা সবসময় বলে থাকি যে কখনো কোনো কিছু স্কিপ করাটা আমাদের শরীরের জন্য ভালো না, সবার জন্যই, যাই অসুখ থাকুক না কেন আমাদের ব্যালেন্স নিউট্রিশন মেনটেন করতে হবে, আমরা অ্যামাউন্ট কতটা খাচ্ছি সেটা মেজার করতে হবে, বাট কোনো মিল আমাদের স্কিপ করলে সেটা কিন্তু অলরেডি আমাদের রিবাউন্ড এফেক্ট হয়, যার ফলে ওয়েট তো কমেই না, উল্টে আরো বেশি ফ্যাট ডিপোজিশন হতে থাকে, এবং ওয়েট লসের বদলে কিন্তু আরো বেশি ওয়েট গেইন হবে। সুতরাং ব্রেক

0: একদমই স্কিপ করা উচিত না।
1: আর আবার অনেকের আছে যে ধরো মানে ডায়েট করছি মানে খিদে পেয়েছে, দূর খাবো না, মুখে পুরো শ্যালোটে পাটকে রাখছি, যখন তখন খেলেই আমি বোধহয় মুটুসুটু হয়ে যাব, এটা কি ঠিক নাকি পুরো মানে কনসেপশনটাই ভুল? আর একটা কথা এর সঙ্গে একটু বলবে, আমরা অনেকে আছে আলু অ্যাভয়েড করি, আলুতে স্টার্চ রয়েছে যেহেতু, কার্বোহাইড্রেটের ব্যাপারটা এসে যাচ্ছে, স্টার্চটার জন্য মেইনলি আমরা আলুটা অ্যাভয়েড করি, আলু খেলেই আলু ভাতে মার্কা চেহারা হয়ে যাবে, এই ব্যাপারটাও যদি একটু আমাদেরকে সহজ করে একটু বলে দাও।
0: একদমই, যেরকম তুমি বললে যে কোনো খাবার আমরা স্কিপ করবো না, এবং কোনো খাবারের থেকে মানুষ আমরা কিটো ডায়েট ফলো করি, কার্বোহাইড্রেট পুরোপুরি বাদ দিয়ে দিলাম বা ফ্যাট পুরোপুরি বাদ দিয়ে দিলাম, এবার যে সময় আমরা বেশি উপোস করছি বা একদম স্ট্রিক্ট ডায়েটিং ফলো করছি, সেই সময় কি হচ্ছে আমাদের শরীরে খাবারটা স্টোর হচ্ছে এবং মেটাবলিজমটা কম হচ্ছে, তারপর যখন হয়তো আমাদের প্রচুর খিদে পাচ্ছে, আমাদের হাঙ্গারটা বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে এবং আমরা প্রচুর চিটমিল খেয়ে ফেলছি, যার ফলে কিন্তু আরো বেশি ওয়েট রিগেইন হচ্ছে, এবং সেই জন্য আমাদের কোনো মিল কোনোভাবেই স্কিপ করাটা একদমই ঠিক নয়, যেটা তোমাকে আমি আগেই বললাম।
1: আর আলুর ব্যাপারটা,
0: আলুর ব্যাপারটা হচ্ছে যে যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের ক্ষেত্রে আমরা বলি যে স্টার্চ কন্টেইনিং খাবারগুলো কম পরিমাণে খেতে, এরকমটা নয় যে আমি আলু খেতে খুব ভালোবাসি বলে ডায়েটিশিয়ান পুরোপুরি আলু বাদ দিয়েছে, নট লাইক দ্যাট, অনেক সময় আমরা বলি যে সেদ্ধ করে জলটাকে ফেলে দিয়ে স্টার্চ পোর্শনটা যাতে কিছুটা বেরিয়ে যায় সেইভাবে খেতে, আপনার যদি সুগার বা ডায়াবেটিস না থাকে আপনি স্বচ্ছন্দে আলু খেতে পারেন, কোনো অসুবিধা নেই।
1: আর আমরা ভাবি অনেকে যে ফ্যাট জাতীয় খাবার মানে ঘি মাখন এগুলো খাবোই না, বরং এয়ার ফ্রায়ারে আমরা অনেকে এখন রান্না করে খাচ্ছি, এটা কি শরীর সত্যি সুস্থ রাখে নাকি অসুস্থ হওয়ার দিকে আমরা এগিয়ে যাচ্ছি?
0: ঘি মাখনে কিন্তু অনেক বেশি ফ্যাট থাকে বলে আমরা সবসময় ভয় পাই যে রিজেবল ফ্যাটটা খেলে হয়তো সবসময় আমাদের ওয়েট গেইন হবে, আমরা হয়তো ঘি মাখনটাকে রেস্ট্রিক্ট করছি, অন্য জায়গায় হয়তো চিপস খাচ্ছি বা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, হাই সুগার কন্টেইনিং ফুড খাচ্ছি, ইটস অল অ্যাবাউট দ্য ব্যালেন্স নিউট্রিশন, আমি আবারও একই কথা বলবো, এমন নয় যে আপনার কোনো ফ্যাট রেস্ট্রিকশন আছে, স্পেসিফিক ডায়েট আছে, ডায়েটে আছেন, সেক্ষেত্রে আমরা ঘি মাখনের রেস্ট্রিকশন করি বা অ্যামাউন্টটাকে মেজার করে খাই, কিন্তু রিজেবল ফ্যাট পোর্শন যেহেতু আছে সেই কারণে, কিন্তু যদি কোনো রোগ না থাকে তাহলে অল্প পরিমাণে ঘি মাখন আপনি খেতেই পারেন, কিন্তু হ্যাঁ অনেক সময় আমরা যথেচ্ছ পরিমাণে খেতে থাকি, ভাতের সঙ্গে হয়তো ঘি মাখন দিয়ে খাচ্ছি সবসময় রেগুলারলি না আসে, একটু পরিমাণ মতো খাওয়া।
1: আর একটা কথা শুনেছি, এটা আর কি ঠিক না বেঠিক জানি না, যে ফ্রিজে রাখা খাবার বারবার গরম করে খেলে নাকি মোটা হয়ে যায়, পুষ্টিগুণ নাকি কমে যায়, এই ব্যাপারে একটু যদি তুমি আমাদের বলো।
0: একেবারেই নয়, আমরা একবার দুবার অনেক সময় বলা হয় যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেরকম স্টার্চ জাতীয় সেগুলো কিন্তু ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে ফ্রিজে রেখে খেলে সেটাতে একটা রেজিস্ট্যান্ট স্টার্চ গঠিত হয়, যার ফলে কিন্তু আমাদের কার্বোহাইড্রেট বা সুগার স্পাইকটা কম হয়, সুতরাং সেক্ষেত্রে সবসময় আমরা অনেকদিন ধরে স্টোর করছি সেক্ষেত্রে হয়তো ব্যাকটেরিয়া ফর্ম করছে, সেখানে আমরা বারণ করে থাকি, বাট একদিন কি দুদিন ম্যাক্সিমাম আমরা রেখে খেতেই পারি।
1: আর একটা কথা, এই যে ভরা পেটে ফল নাকি ভর পেট ফল, ফলের কথা যখন জানতে চাইছি মানে তুমি এর সঙ্গে একটু আমাদের বলে দাও যে আর মানে রাতে ফল খেলে সত্যি কি শরীরের হাল বেহাল হবে, এটা কি মিথ নাকি সত্যি?
0: একদমই, ফলে যেহেতু অ্যাসিডিক কন্টেন্ট থাকছে প্লাস ফ্রুক্টোজ যেহেতু থাকছে, তো ফলের আমাদের একদম আদর্শ সময় আমরা বলে থাকি যে কোনো একটা মিলের আধ ঘন্টা থেকে এক ঘন্টা পর, তাহলে আমরা ব্রেকফাস্ট খাচ্ছি তারপরে একটা মিড মর্নিং একটা ব্রেক নিচ্ছে, কারণ আমরা বলি 2 থেকে 2.5 ঘন্টার গ্যাপে কিছু না কিছু খাবার খেতে, তো 10টা 11টার দিকে আমরা একটা ফ্রুট খেলাম বা ফ্রুট সালাদ খেলাম, দ্যাটস উইল বি হেল্পফুল, রাতের দিকে ফলটা আমি একটু রেস্ট্রিক্টলি করবো, সেটাই আমরা স্যালাড খেতে পারি, গ্রিন স্যালাড খেতে পারি।
1: আর অনেকেই দেখেছি মিষ্টি খেতে বললেই বলে না এই খাও না ডায়াবেটিক হয়ে যদি যাই, মিষ্টি খেলে কি ডায়াবেটিক হয় যে কেউ নাকি ডায়াবেটিক পেশেন্টের মিষ্টি খাওয়া অবশ্যই রয়েছে হয়ে উচিত, একটু এই ব্যাপারটা আমাদের লিসনারদের জন্য একটু ভালো করে ক্লিয়ার করে দাও।
0: একদমই, তুমি খুব ইম্পর্টেন্ট একটা টপিক বললে, সেটা হচ্ছে যে মিষ্টি খেলে সুগার বাড়ে না, রাদার সুগার হলে মিষ্টি খাওয়াটা রেস্ট্রিক্ট করতে হয়, তো আমি মিষ্টি খাচ্ছি মানেই যে আমার সুগার হবে এরকমটা কোনো ব্যাপার নয়, হেরিডিটারি অনেক প্রবলেম থাকে বা আমার অলরেডি অনেকটা সুগার আছে, আমি ইনসুলিন নিচ্ছি সেক্ষেত্রে আমি কার্ব রেস্ট্রিক্ট করছি, বাট এমনটা হ্যাঁ, তবে আমরা অনেক সময়ই বলে থাকি যে এখন আমরা বিভিন্ন কাগজে বা পত্রিকায় পড়ছি যে চিনি কিন্তু আমাদের সবার জন্যই ক্ষতিকর, সুতরাং চিনিটাকে আমরা একটু রেস্ট্রিক্ট করে একটু অল্টারনেটিভ মিলতে লাইক গুড় খেলাম সেইভাবে আমরা খেতেই পারি, মধু খেলাম, চিনির সাবস্টিটিউট হিসেবে অন্য কিছু খেলাম, র সুগারটা এমটি ক্যালোরি যেটা আমাদের খুব একটা কাজে লাগছে না, শুধু কার্বোহাইড্রেট দিচ্ছে, তো সেটাকে একটু রেস্ট্রিক্ট করাই বোধহয় ভালো।
1: আর আমরা সবাই ছোটবেলা থেকে শুনে আসছি আর্লি টু বেড আর্লি টু রাইজ, আচ্ছা যদি তাড়াতাড়ি ঘুমোতে যাওয়ার জন্য কি তাড়াতাড়ি রাতের খাবারটা খাওয়াটা জরুরি? মানে প্রশ্ন এটাই যে তাড়াতাড়ি ডিনার সেরে নিলে সত্যি কি শরীরের উপকার হয়? তুমি ডায়েটিশিয়ান হিসেবে কি বলবে?
0: একেবারেই তাই, তাড়াতাড়ি ডিনার বলতে আমরা বলি যে ম্যাক্সিমাম 7টা থেকে 8টার মধ্যে ডিনারটা কমপ্লিট করা এবং সাথে সাথে ঘুমোতে না যাওয়া, 1 ঘন্টা আমরা একটু হাঁটাহাঁটি আস্তে আস্তে করলাম যাতে আমাদের মেটাবলিজমটা হয়, এবং সাথে সাথে কি হয় খাবার সাথে সাথে আমরা ঘুমিয়ে পড়ছি বা কিছু, আমাদের স্লিপ সাইকেল যদি ঠিক না হয় তো আবার 8

0: 9 ঘন্টা ঘুম যদি না হয় তাহলে কিন্তু অনেক মেডিসিনও কাজ করে না, ইভেন অনেক ডিজিজও কিন্তু কিওরেবল হয় না। স্লিপটা ভীষণই ইম্পর্টেন্ট। এবং হ্যাঁ, খাওয়ার 1 ঘন্টা 1 ঘন্টা পরে আমরা ঘুমোতে যাব।
1: একটা কোশ্চেন এর মধ্যে একটু তো আর কি জিজ্ঞেস করছি, ইন্টারাপ্টই করছি বলতে পারো, যে এই যে তুমি বললে 7-8টার মধ্যে আমাদের খেয়ে নেওয়াটা ঠিক আর কি উচিত, সেটা যে ঠিকঠাক হবে তাহলে। আচ্ছা, এরপরে ধরো আমি আজকে থেকে এই নিয়মটা চালু করতে শুরু করলাম, এরপরে যদি আমার রাত্রির আমি 12টা পর্যন্ত জেগে থাকি, আমার তো খিদে পাবে ডেফিনেটলি, তো সেই সময়টা কি আমি কিছু একটু খেতে পারি?
0: হ্যাঁ, আমরা হেলদি জিনিস অবশ্যই খেতে পারি। সেই সময় আমরা হয়তো ফ্রিজ খুলে যা পাচ্ছি জাঙ্ক ফুড কিছু খেয়ে নিলাম, সেটা
1: নয়।
0: হ্যাঁ, সেটা নয়। আমরা একটু হট মিল্ক খেতে পারি, যেটা আমাদের স্লিপ সাইকেলটাকে বেটার করবে, বা 1 কিউব অফ ডার্ক চকলেট খেতে পারি, যেটার মধ্যে সেরোটোনিন আছে, যেটা আমাদের ঘুমটাকে ভালো করবে, সেই জিনিসগুলো রাখতে পারি।
1: আর ডায়েট চার্ট যারা ফলো করছে তারা তো ওজন কমানোর জন্য চিনি মিষ্টি এ সমস্ত বাদ দিচ্ছে। আচ্ছা, যে যেখানে অনেকেই দুধে মধু দিয়ে খাচ্ছে, আবার চাতে অনেকে সুগার ফ্রি ইউজ করছে, সেক্ষেত্রে কি সত্যি সুগার ফ্রি থাকছে? যে সুগার ফ্রি গুলো আমরা বাজারে পাচ্ছি সেগুলো ইউজ যারা করছে তারা কি ঠিকঠাক খাচ্ছে?
0: না, বাজার চলতি সুগার ফ্রি আমরা সবসময় বারণ করি, কারণ যেটা স্যাকারিন থাকে যেটা কিন্তু কার্সিনোজেনিক, এবং এটা কিন্তু আমরা বিভিন্ন সমীক্ষায় দেখেছি যে এটার মধ্যে কিন্তু ক্যান্সার কার্সিনোজেনিক এফেক্ট থাকছে। তো সেই ক্ষেত্রে আমরা বলি স্টিভিয়া ইউজ করার জন্য, দ্যাট ইজ সেফ হসপিটালাইজড পেশেন্ট অলসো, যেটা আমরা মধু তুলসি বলে থাকি বাংলায়, তো সেটা আমাদের জন্য সেফ। আর এরকম নয় যে আমি চিনি মধু খাচ্ছি ওজন কমানোর জন্য সেগুলোকে রেস্ট্রিক্ট করছি, এরকম না। এরকম কিন্তু বিরিয়ানি, ঘরে তৈরি বানানো বিরিয়ানি খেয়েও আমরা ওজন কমাতে পারি। তো নট লাইক যে সমস্ত কিছু বাদ দিলাম, সবকিছু খেয়েও কিন্তু ডায়েট করা যায়,
1: করা যায়। আচ্ছা, সময় যেহেতু বাঁধা যেহেতু কম, যদি একেবারে শেষে একটু আমাদের বলে দাও, একটু টিপস দাও, পুষ্টিসম্মত খাওয়া দাওয়া কেমন হওয়া উচিত, মানে ফিট অ্যান্ড ফাইন থাকবার জন্য ডায়েট চার্টটা কেমন হলে, লাইফস্টাইলটা কেমন হলে সুস্থ স্বাভাবিক থাকা যায়, সুষম ডায়েট কেমন হওয়া উচিত একটু বলে দাও আমাদের।
0: আচ্ছা, আমাদের বডি ওজন এবং হাইট অনুযায়ী একদম ডায়েটিশিয়ানের পরামর্শ মেনে আপনার যেটুকুনি বডিতে রিকোয়ারমেন্ট আছে, একটা ব্যালেন্স ডায়েট, সুষম আহার, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এবং সমস্ত রকম নিউট্রিয়েন্টস তাতে বর্তমান থাকবে। এবং শুধুমাত্র খাবার নয়, একটা ব্যায়াম বা ওজন কমানোর জন্য যে আমরা এক্সারসাইজ করে থাকি সেটার একটা রুটিন থাকবে, এবং ঘুমানোরও একটা সময় থাকবে। এই সবটা যদি ব্যালেন্স ওয়েতে আমরা কমপ্লিট করতে পারি তাহলে অবশ্যই আমরা সুস্থ স্বাভাবিক থাকবো, এবং ওষুধের মাত্রা কমিয়ে আমরা
1: থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর করে তুমি আমাদেরকে বললে, বুঝিয়ে দিলে। আবারও কোনোদিন তোমার সঙ্গে কথা হবে, ডায়েট নিয়ে আরো অনেক কিছু আমাদের জানার বাকি রয়েছে, নিশ্চয়ই কথা বলবো, কিন্তু সময় বাঁধা। থ্যাংকস আ লট, আবারও তোমাকে বলছি, কথা হবে অন্যদিন।
2: হ্যালো ডক্টর,
1: আজ আমাদের সঙ্গে ছিল বিশিষ্ট ডায়েটিশিয়ান জয়িতা ব্রহ্ম। তো তার সঙ্গে আমরা কথা বললাম এবং আমাদের বেশ কিছু খাওয়া দাওয়া নিয়ে মিসকনসেপশন আছে সেগুলো কিন্তু ক্লিয়ার করলাম আমরা। এরই মধ্যে কথা বলতে বলতে দেখছি স্টুডিওর ঘড়ি, কিন্তু 9:49 অলরেডি হয়ে গেছে, আর রয়েছে বাকি প্রচুর মেসেজেস এখনও, যা কিনা আমি বলতে পারিনি সময়ের অভাবে। তাহলে চলে যাই একটু সোজাসুজি একদম মেসেজে, তারপরে আবার গান নিয়ে ফিরছি। সুপ্রভাত, আমি নিরঞ্জন সাউ বিশপুর থেকে বলছি। উত্তম কুমার না থাকলে মনে হয় সিনেমা জগৎ মানুষের কাছে এত প্রিয় হতো না। যাই হোক, একসঙ্গে একজন অপূর্ব বিশপুর হাসনাবাদ উত্তর 24 পরগনা থেকে মেসেজ করেছেন। আমার মনে হচ্ছে এটা একটু কোনোভাবে ওই ঘরের মেসেজটা, গোল্ডের মেসেজটা রেইনবোতে চলে এসেছে। যাই হোক, গৌতম দত্ত, গৌতম দা রুইধাসা কিষাণগঞ্জ বিহার থেকে কি বলছেন, গুড মর্নিং মৌমিতা, আজ অনেকদিন পর তোমার মধুর কণ্ঠস্বরে নানা কথা জানতে পেরে খুব খুশি হয়েছি। থ্যাংকস আ লর্ড দাদা, সকাল থেকে বাগানে আছি, 10টার মধ্যে অফিস পৌঁছতে হবে। ছোটবেলা থেকে স্বাস্থ্য সচেতন ছিলেন আমাদের গৌতমদা, তখন জানতে পারেন যে জল চিবিয়ে খেতে হয়। এই জ্ঞানটা যখন বিয়ের পর বউ বর্ণালী, ডাকনাম ডুমকিকে জানাই, সে খুব হাসাহাসি করেছিল, কিন্তু এখন আমার গিন্নি বিয়ের 26 বছর পরেও তাকে মানতে হয়েছে জলও কিন্তু চিবিয়ে খাওয়া মানেটা কি। শুরুতে সে রান্না ভালোই করতে পারতো না, কিন্তু এখন নানান রকমের রান্না তেল আর না মশলায় করতে পারে, আর বেশ সুস্বাদু রান্না হয়। বাহ, তাহলে কিন্তু একদিন যেতে হয় মনে হচ্ছে খাওয়ার জন্য। যে খায় সেই কিন্তু রান্নার প্রশংসা করে আমাদের বৌদির। তো যাই হোক, তোমাকেও আমাদের আই তো বলে দিয়েছেন, ইনভাইট করে দিয়েছেন, নিমন্ত্রণ করেছেন, সব সম্ভব হলে ইউটিউব আর সোশ্যাল মিডিয়ার দৌলতে এইগুলো শেখে এবং সেগুলো করে। আর মেয়েও খুব ভালো রান্না করতে পারে, তাই অনেক কিছু খাবার সে রিচ রিচ খাবার কিন্তু বানিয়ে ফেলে, সেই কথাগুলো বলেছেন। তো সেগুলো কিভাবে তিনি সেগুলোকে আর কি পছন্দ করেন এবং সেগুলোকে কি করে কি করেন সেটাও আমাদেরকে বলেছেন তিনি। এরপরে আমি যাচ্ছি কোথায়, এবার আমি যাচ্ছি হচ্ছে কমফোর্ট খাবার হচ্ছে ছোট মাছ আর তরকারি, বাংলাদেশ থেকে অনুষ্ঠান শুনছি, ওয়াও দারুণ ব্যাপার। কিন্তু কে? সেলিম রেজা।

সলিম রেজা আমাকে শুনছে বাংলাদেশ থেকে, এইভাবেই কিন্তু রোজ রোজ শুনতে থেকো তোমরা, কেমন? সকালবেলা শরীরচর্চা, মাঠে দৌড়োদৌড়ি, চিনি বাঁধেনি রক্তে বাসা, এটাই বাহাদুরি। তেল ঘি ভাজাভুজিকে আড়ি দিয়েছি কান মুলে, দিব্যি আছি মহানন্দে, রাধে রাধে বলে। অনুষ্ঠানে মাংস কিংবা বিরিয়ানি এলে জিভের জলকে করি দমন বিশেষ ধ্যানের কৌশলে, শান্তভাবে ধীরে ধীরে হাত বাড়াই নিরামিষে, হেলদি হয়ে আছি এখনও হেলদিকে ভালোবেসে। দুপাটি দাঁতের দুর্বলতায় বেদনায় প্রায়ই ভুগি, গিন্নি রাধে সাধের ডালিয়া আমি সেরা সুখী, বড় আরাম পাই মৌমিতা, ডালিয়া আমার সেরা, এই বয়সে পরম বন্ধু কেউ দেয় না ধরা। এত সুন্দর করে যিনি কিনা এই মেসেজ পাঠিয়েছেন তিনি আর কে হতে পারেন, অবশ্যই অবশ্যই তিনি হচ্ছেন আমাদের শ্যাম সুন্দর দা। নামে যার সুন্দর আছে সেই শ্যাম সুন্দর দাস নারকেল বাগান লস্করপুর গড়িয়া কলকাতা 153 থেকে পাঠিয়ে দিয়েছেন এই মেসেজ। খাওয়াতে একদম লাজুক নন, যখন টেস্টি খাবার পান ছাড়ি না, যাই হোক না কেন, সে লোভ সামলাতে পকেটে রাখি মৌরি, এইভাবেই নিত্য রুটিন চলছে চিত্তব্রতদার। চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে বলেছেন। এখনও কিন্তু বেশ কিছু মেসেজ রয়েছে বাকি, যা সময় বড্ড কম রয়েছে। ফলতা বকুলতলা থেকে শম্ভু দাস বলছে, সব সময় স্বাস্থ্যের কথা ভাবলে হবে না, জীবের কথাও ভাবতে হবে। জীব, হ্যাঁ, জীবে জল যখন বাঁধ মানে না তখনও কিন্তু তাকে বাঁধ দেওয়ার চেষ্টা সবসময় করতে হবে না। বিনোদনের জন্য এক আধবার ফাস্টফুড খাওয়া চলে, কিন্তু এটাকে অভ্যেসে পরিণত করলে চলবে না। কথায় তো বলেই যে স্বাস্থ্যই সম্পদ, ঠিক ঠিক একদম ঠিক, সেই কথাগুলোই কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে তোমাদের প্রত্যেকের মেসেজের মধ্যে রয়েছে। এখনও টেক্সট বেশ কিছু বাকি, তবে তার আগে যেটা করতে চলেছি সেটা হচ্ছে কি বলতো, আর কি হতে পারে বলতো, সেই গানটাই তো আসছে তোমার জন্য, বাঁচাও কে আছো আমাকে।

এই ব্যাপারটা কিন্তু রয়েছে, মানে ওই যখনই কিনা ইমোশনের সঙ্গে ফুড জুড়ে যায় তখনই কিন্তু তোমার আমার মধ্যে একটা কমফোর্ট ফুডের কিন্তু একটা ব্যাপার এসে যায়। মানে ওই যে প্রেম জমাতে যেমন লাগে চকলেট, তেমন আবার মন ভাঙাতে রাগ ভাঙাতেও লাগে বিরিয়ানি, বা প্রেম জমানোর জন্য আবার অনেক সময় ফুচকাও কাজ হয়। মানে কমফোর্ট ফুড কোনটা সেটা সমস্ত কথা তুমি আমাকে জানাচ্ছিলে এই মুহূর্তে। আমি কিন্তু স্টুডিওর ঘড়িটাও যেমন দেখছি 9:56 হয়ে গেছে, তেমনই কিন্তু দেখছি 9903653992 বহরু ঘোষপাড়া থেকে আমাকে কে মেসেজ করেছে সেটাই তো দেখছি আবারও। মানে মাদাইদার পরে এই মেসেজটা কে করেছেন, টেক্সট, জন্ম শতবর্ষে মহানায়ককে জানিয়েছেন সহস্র প্রণাম। তো পেট ভরে হেলদি খাবার খেতে হয় পেট ভরে, কারণ ডাক্তারবাবু খাবারের একটা তালিকা লিস্ট দিয়েছেন, সেই তালিকা মেনটেন করেই চলতে হয়। যদি আর কি আমাদের বৌদি বলছেন, যদি সারাদিনে একটা জিনিস খেতে বলা হয় তাহলে বেছে নেবেন অবশ্যই নিজের হাতে বানানো আটার রুটি, মাধাইদার বৌদি আমাদের বলছেন সে কথা, আর একটা সবজি। মন খারাপ বা রাগ হলে যে সেগুলো অবশ্যই ভুলতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্র রচনাবলী বইটা নিয়ে সেখান থেকে পড়তে শুরু করেন, তখন মন ভালো হয়ে যায়। উত্তরা দাস, উত্তরা বৌদি, বহরু ঘোষপাড়া থেকে এই মেসেজ, এই টেক্সট আমাদেরকে করেছেন। এরপরে কে এই মেসেজটা করেছে, তিনটে মানুষ ককেজি আলু খাবে সেটাই জানতে চাইছে। ওরে বাস না, এমন কোয়েশ্চেনের কিন্তু উত্তর আমরা জানতে পারিনি। তো যাই হোক, তোমরা আমাদের সঙ্গে ছিলে 9903653992। খুব ভালো লাগলো যে এই এতক্ষণ আমাদের সঙ্গে ছিলে, যে 10টা তো বাজতে চলেছে, রয়েছে বেশ কিছু মেসেজেস যেগুলো কিনা আমি আজকে সময়ের অভাবে বলতে পারলাম না, পড়তে পারলাম না। তো অফিস টাইম এগিয়ে আসছে, তার সঙ্গে বাইরে বেরুলে কিন্তু ছাতাটা অবশ্যই ক্যারি করো, কারণ আজকে সারাদিন ধরে বৃষ্টি ভেজাবে বলেই কিন্তু আপডেট রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে যেটা বলবো, যেতে যেতে তোমাকে বলছি সিটটা এবার ছাড়তে হবে, সময় তো আজকে শেষ। কথায় সুরে জার্নিটা কাটলো মজায় বেশ। আজকের মতো আর যে মৌমিতা বলছি টাটা অ্যান্ড বাই বাই, 7th September সোম সকালে আর যে মৌমিতার সঙ্গে তোমার থাকা চাই চাই চাই, আর যেতে যেতে আবারও সেই মহানায়কের হাত ধরে মহানায়ক উত্তম কুমারের ঠিক পাশে বসেই আর যে মৌমিতা চলে যাচ্ছে আজকের মতো বাড়িতে।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার আজ নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের সম্পর্কের পূর্ণাঙ্গ পরিসর সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা হবে। উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী ওয়েভারের এটি প্রথম ভারত সফর। স্কুল শিক্ষা সংস্কারের পরবর্তী পর্যায় নিয়ে আলোচনার জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী নতুন দিল্লিতে স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগ

সচিবের সঙ্গে গতকাল বৈঠক করেন। সমাজ মাধ্যমের এক পোস্টে শ্রী যোশী জানান, এই আলোচনায় শিক্ষার ভিত মজবুত করা, শ্রেণীকক্ষে উদ্ভাবনী প্রচেষ্টাকে উৎসাহিত করা সহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ পূর্ব মধ্যপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। এছাড়া আগামী তিন দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, বিদর্ভ এবং উত্তরপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার সীমিত করার লক্ষ্যে ট্রাম্প প্রশাসনের নেওয়া পদক্ষেপের ওপর প্রাথমিক নিষেধাজ্ঞা জারি করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জাজ ডেবোরা বোর্ডম্যান। এর আগে গত 30 জুন এ সংক্রান্ত ট্রাম্পের প্রাথমিক আদেশটি সংবিধানের 14তম সংশোধনের পরিপন্থী বলে মার্কিন সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল। রাজ্যে নতুন সরকারের প্রথম বছর দুর্গাপুজোকে স্মরণীয় করে রাখতে মহালয়ার বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। নবান্ন সূত্রে খবর, এই অনুষ্ঠানটি ইডেনের মাঠে আয়োজন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষে আজ নানা অনুষ্ঠানে তাকে স্মরণ করা হচ্ছে। এই উপলক্ষে রাজ্য সরকার আজ থেকে 6 তারিখ পর্যন্ত কলকাতা জুড়ে শতবর্ষে মহানায়ক শীর্ষক একগুচ্ছ কর্মসূচির আয়োজন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমে এক বার্তায় কিংবদন্তি অভিনেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। মহিলাদের টি-20 এশিয়া কাপে আজ সংযুক্ত আরব আমিরশাহের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গ্রুপের দ্বিতীয় ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে ভারত। ভারতীয় সময় রাত 8টায় শুরু হবে এই ম্যাচ। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। উচ্ছেদ, সিল বা কোনো নির্মাণ ভাঙার কাজে আইন শৃঙ্খলা রক্ষা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ছদফার নির্দেশিকা জারি করেছে লালবাজার। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ ওই নির্দেশিকায় জানিয়েছেন, কোনো এলাকায় উচ্ছেদ, সিল বা অবৈধ নির্মাণ ভাঙার ক্ষেত্রে আগাম পরিকল্পনা করে পুরসভার সঙ্গে সমন্বয় রেখে পুলিশ কর্মী মোতায়েন করলেই মসৃণভাবে কাজ হবে, পাশাপাশি কর্মীদের সুরক্ষাও নিশ্চিত করা যাবে। আরজি করে নির্যাতিতা চিকিৎসকের দেহ তড়িঘড়ি দাহ করার ঘটনায় অন্যতম অভিযুক্ত পানিহাটির পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দেকে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করেছে খর্দা থানার পুলিশ। গতকাল গভীর রাতে তাকে পাকড়াও করা হয়। ট্রানজিট রিমান্ডে তাকে এরাজ্যে আনা হচ্ছে। ঝাড়খণ্ড ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় টানা ভারী বৃষ্টির জেরে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। আজ সকাল ছটায় 1,23,225 কিউসেক হারে জল ছাড়া হয়েছে। মাইথন জলাধার থেকে গত সন্ধ্যায় 50,000 এবং পাঞ্চের থেকে 65,000 কিউসেক হারে জল ছাড়া হয়। মালদার ভূতনিতে নদীবাঁধ ভেঙে উত্তর চণ্ডীপুরের নদীর তীরবর্তী বেশ কয়েকটি গ্রামে জল ঢুকতে শুরু করেছে। 2024-25 সালে পরপর দুবার ভয়াবহ বন্যা পরিস্থিতি।

0: তৈরি হয়েছিল ভূতনিচুড়ে। ভূতনিচরের একদিকে ফুলোহার ও একদিকে গঙ্গা নদী। আজ ভোররাতে মূল বাঁধ নদী গর্ভে তলিয়ে যায়। এর জেরে আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ। কলকাতার ক্যামাক স্ট্রিটে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। আজ ভোরে কয়েকজন দুষ্কৃতী ওই দপ্তরে ঢুকে ভাঙচুর চালায় বলে তৃণমূলের অভিযোগ। দলের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানার্জি একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সমাজ মাধ্যমে শেয়ার করে বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন। যদিও বিজেপি নেতা সজল ঘোষ এটিকে সাজানো ঘটনা বলে দাবি করেছেন। রাজ্যে নতুন সরকারের প্রথম বছর দুর্গাপুজোকে স্মরণীয় করে রাখতে মহালয়ার দিন বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। নবান্ন সূত্রে খবর, এই অনুষ্ঠানটি ইডেনের মাঠে আয়োজন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আকাশবাণী কলকাতা, আপনি টিউন করেছেন 107 AIR FM রেইনবো। স্টুডিওর ঘড়িতে সময় এখন 11:03 হয়ে 5 সেকেন্ড। এখন একটি আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে যে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 30-40 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ জেলার কিছু অংশে আগামী 2-3 ঘন্টার মধ্যে। যারা বাড়ির বাইরে বার হবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। বিজ্ঞপ্তিটি শেষ হল।
3: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
4: কালো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
2: স্টুডিওর ঘড়ি জানান দিচ্ছে সময় এখন 11:04 হয়ে 48 সেকেন্ড। আর আজ বৃহস্পতিবার, বৃহস্পতিবার বেলা 11:00 যাওয়ার পরই, মানে প্রতিদিনই বেলা 11:00 যাওয়ার পর যে গান দরিয়ায় আমরা চলে আসি কথা বলতে, গান শোনাতে, এবং তার আলাদা আলাদা ভাগ আছে, এক একদিন এক এক ধরনের এক একটা ঘরানার গান আমরা শোনাই। তো আজ আমি সুদীপ্ত রায় আর আমার সাথে
5: নীলাঞ্জনা চক্রবর্তী, আমরা দুজনে চলে এসেছি। আর আজকে আমরা শুনব লোকগীতি, বাংলার মাটির গান, বাংলার শিকড়ের গান, সেই সমস্ত নিয়েই কিন্তু আজকে সুদীপ্ত আর নীলাঞ্জনা থাকবে আপনাদের সাথে দুপুর 1টা পর্যন্ত।
2: বেশ, শুরু করা যাক এই একটি গান দিয়ে, তারপর আবারও আমরা কথায় গানে আমাদের যাত্রা যে চলবে আমরা দেখব আমরা কোথায় পৌঁছাতে পারি। এখন আপনার জন্য এই গানটি সুনন্দার কণ্ঠে।

0: সুনন্দার কণ্ঠে গানটি আমরা শুনলাম, এবং আমরা যে কথা বলছিলাম যে লোকগান, লোকগান করতে নিয়ে কথা বলতে গেলে প্রতিবারই আমাদের আলোচনায় কিছু কমন বিষয়, কিছু খুব সহজাত বিষয় চলে আসে। আমাদের, আমরা যেহেতু মূলত বাংলার লোকগান নিয়ে কথা বলছি বা কথা বলবো, ফলত লোকগানের সঙ্গে যে লোক সংস্কৃতি, লোক পার্বণ, মাঠ ঘাট প্রকৃতি সবটা যেমন জড়িয়ে থাকে, ঠিক সেরকমভাবেই আমাদের কথা, আমাদের কথার যে প্রবহমানতা, আমাদের কথার যে স্রোত, আমাদের আজকের যে চিন্তাভাবনা, সবেতেই তার কিন্তু একটা প্রতিফলন, রিফ্লেকশন থাকবে,
1: থাকতে বাধ্য। কারণ দেখো, আমরা আমাদের চারপাশে যা দেখি এবং আমাদের চারপাশের মানুষজনের মধ্যে যেগুলো থাকে, সেগুলোর বেশিরভাগটাই কিন্তু এই লোকগানের মধ্যে সাবজেক্ট হিসেবে উঠে আসে এবং সেই সমস্ত গানই তো আমরা ঘুরে ফিরে শুনতে থাকি।
0: একদম।
1: কারণ গান বলো, কবিতা বলো, নাচ বলো, যাত্রা বলো, নাটক বলো, সেগুলো কোনোটাই তো আমাদের সমাজের বাইরে, আমাদের জীবনের বাইরে নয়। যা থাকে, যা ঘটে, তার সাথে কল্পনাকে মিশিয়ে সেগুলো তৈরি হয়। এবং যেহেতু আমরা বলি যে লোকগান মূলত মাটির গান, লোকগান মূলত আমাদের একেবারে
0: মাটির গান শুধু নয়, জল জঙ্গল মাটি জীবিকা সবের সঙ্গে লোকগান জড়িয়ে রয়েছে,
1: মানুষের সুখ দুঃখ
0: একদম,
1: হ্যাঁ সেই সবটা
0: তো।
1: সেই জন্য গ্রাম বাংলা খুব স্বভাবতই সেখানে আসবেই, এটাই এটাই নিয়ম বোধ হয়।
0: তো আমরা এই যে কথা বলছি, আমরা পূর্ণদাস বাউলের কণ্ঠে একটা গান শুনে নি।
1: হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই।

0: Team, building for resilience, innovation, cooperation and sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: Shari Kuti, Sarvabharatiya Shari o Tangail Sharir Prostutkarok o Bikreta, Shari Kuti, Proprietor Noni Gopal Das.
2: Abishwasya kom dame anubaddo Tangail Sharir Shera Sambhar Shari Kuti.
3: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

গানটি শুনলেন অমর পালের কণ্ঠে। আমরা কথা বলছিলাম বাংলার নদী মাঠ ঘাট পুজো পার্বণ নিয়ে। দেখো নদীর গান আমরা শুনলাম, মাটির গান শুনলাম। একটা কথা যেটা না বললেই নয় যে যেমন ধরো বিভিন্ন যে জীবিকা, বিভিন্ন রকম জীবিকা রয়েছে এবং প্রতিটা জীবিকার সঙ্গে লোকজীবনে এই লোকগান কিন্তু জড়িয়ে রয়েছে। কীরকম তোমাকে বলি, উত্তরবঙ্গে যদি তুমি যাও মাহুত বন্ধুর গান, যে সমস্ত মানুষ যারা হস্তি পালন করেন, হাতি পালন করেন, তাঁদের একটা যে নিজস্ব গান, তাঁদের যে প্রতিদিনের জীবন, তাদের যে সংগ্রাম, তাদের যে বেঁচে থাকা এবং তার সঙ্গে যেভাবে বন্য প্রাণ জড়িয়ে গেছে, সবাই মিলে একটা মাহুত বন্ধুর গান তৈরি হয়েছে। এই গান তেমনই সহজ,

0: তেমনই সরল, তেমনই অনাড়ম্বর, তেমনভাবে যেভাবে হাতি এগিয়ে চলে জলে জঙ্গলে বিভিন্ন বাধা, গাছের ডাল পালাকে সরিয়ে সরিয়ে, এই গানের মধ্যে অদ্ভুত, সেই সুরের মধ্যেও সেই রকম একটা কি বলবো, অদম্য জেদ, তার সঙ্গে এগিয়ে চলার একটা মনোবাঞ্ছা, তার সঙ্গে একটা ক্লান্তিহীন জার্নি, আর একটা এবং যেটা বলে তোমাকে শেষ করব, যেটা সেটা হচ্ছে একটা অপরিসীম শান্তি, এই সব কিন্তু জড়িয়ে রয়েছে মাহুত বন্ধুর সুরের মধ্যে, মাহুত বন্ধুর গানের মধ্যে। আবার ছাদ পেটানোর গান, ছাদ পেটানোর গানের একটা নিজস্ব থিম আছে, একটা নিজস্ব ধারা আছে, যখন সেই লম্বা একদম কি বলবো, দুপ্রান্তে দুটো ধরার জায়গা, আর সেই ছাদ পেটাই করার সেই দণ্ডটি নিয়ে দুজন মানুষ ছাদ পেটাচ্ছেন, নিজেদের মধ্যে গল্প করছেন, আর তারা তার সাথে গান গাইছেন, কি অসম্ভব সুন্দর, কি অনাবিল আনন্দ তার মধ্যে জড়িয়ে রয়েছে।
1: এবং তুমি যে মাহুত বন্ধুর কথা বলছিলে, মাহুত বন্ধুর গানের মধ্যে আরেকটা জিনিস খুব ভালো লাগে, দেখো একজন মাহুত বন্ধু, সে তো তার কাজে তার জীবিকাতে বেরিয়ে চলে গেল, কিন্তু তার বাড়ির লোক, তাদের যে সুখ দুঃখগুলো জড়িয়ে রয়েছে, আবার কতদিন পর তারা বাড়ি ফিরবে, তাদের যে বাধা বিপত্তি হতে পারে, কত সমস্যা হতে পারে, বাড়ির লোকের মনের মধ্যে যে উৎকণ্ঠা বা একটা প্রিয়জনের কে অনেক দিন না দেখার যে একটা ব্যাকুলতা, এই সমস্ত কিছুও কিন্তু ওই গানটার মধ্যে ফুটে ওঠে। ঠিক তেমন মৈশাল বন্ধুর গানও আছে, যারা মোষ চড়ান, সেই সমস্ত বন্ধুদের গান, তাদের কথা, সেগুলোও কিন্তু উঠে আসে। এই উত্তরবঙ্গের যে লোকসঙ্গীত, সেটা একটা বিরাট বিরাট
0: বিরাট বিরাট তার ব্যাপ্তি
1: ব্যাপ্তি এবং সেখানে অনেক ধারা রয়েছে। তো আমরা আজকে মূলত ওরকম উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এরকম বলে বলছি না, আমরা সমস্তটাকে নিয়েই বলছি, টোটালি গ্রাম বাংলার লোকজীবন, লোকসংস্কৃতি এবং তার সাথে আমাদের যে লোকগান, এগুলো না একেবারে মিলেমিশে রয়েছে, এগুলোকে আলাদা করা যায় না।
0: চলে যায় একটা গানে,
1: একদম একদম,
0: প্রতিমা বড়ুয়ার কণ্ঠে।

0: আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
1: হ্যাঁ, তো যে কথা আমরা বলছিলাম তার আগে বলিনি, গানটি শুনলেন প্রতিমা বড়ুয়ার কণ্ঠে। আর যে কথা বলছিলাম, কথা বলতে বলতে বেশ 11:30 হয়ে গেল। আচ্ছা বেশ, একটা কাজ করি, একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিই না? বিজ্ঞাপনের বিরতির পর আমরা ফিরে আসবো, ফিরে এসে আবার বেশ কিছু কথা বলবো, একটা গান নিয়ে ফিরে আসবো, তারপর আবার আমরা কথায় আসবো, গল্পে আসবো, লোকজীবনের কথায় আসবো।
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
3: হরে কৃষ্ণ। সকল ভক্তদের জানাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের সাদর আমন্ত্রণ। উৎসব স্থান ইসকন নিউ টাউন, কলকাতা, সাপুজি বাস স্ট্যান্ড, 2 সেপ্টেম্বর থেকে 5 সেপ্টেম্বর 2026।
0: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে।

0: গানটি শুনলেন দেবপ্রিয়ার কণ্ঠে।
1: এবং এই ধরনের গানটা শোনার পর না একটা অদ্ভুত রকমের তুমি দেখবে মানসিকতা বলো বা পরিবেশটা এমন একটা হয়ে যায়, তখন মনে হয় যেন চুপ করে বসে এই সমস্ত গানের যে ভেতরের অন্তর্নিহিত ভাবটা সেটা আরও বেশি বেশি করে শুনি। কিন্তু না, আমরা যেহেতু রয়েছি গানদরিয়ায়, বন্ধুদের সাথে আমরা কথা বলবো, বন্ধুদের সাথে গান তো শেয়ার করবই, তো সেই জন্য একটু আড্ডা দেওয়ার মতো ছলেই আজকে সুদীপ্ত নীলাঞ্জনা বসেছে। আর বিভিন্ন গ্রামীণ জীবনের কথা বলা হচ্ছে, গ্রামীণ লোকসংস্কৃতির কথা আসছে। সুদীপ্ত, তুমি বলছিলে না মাহুত বন্ধুদের কথা, ছাদ পেটানোর কথা, ঠিক তেমনভাবেই জারি গান বলো বা শাড়ি গান বলো, সেইগুলোতেও কিন্তু একেবারে মানুষের জীবন জীবিকার কথাই উঠে আসে। শাড়ি গানের ক্ষেত্রেও যখন একসাথে বাইচ নিয়ে নৌকো নিয়ে তারা যাচ্ছে, সেই তালে তালে বৈঠার তালে তালে কেমনভাবে সেই গানগুলো যেন ঠিক ওই ছন্দে ওই চলনে চলতে থাকে।
0: দেখো আরো কত গান রয়েছে, চিড়ে কোটার গান,
1: হলুদ কোটার গান,
0: নৌকা পাওয়ার গান,
1: এই যে বলছিলাম,
0: হ্যাঁ একদমই। তো এই যে আমি মনে করতে পারি, আমরাও ছোটবেলায় কিছুটা পেয়েছি। আমি আমার দেখেছি আমার ঠাকুমাকে, ঠাকুমা যে গায়িকা ছিলেন তা নয়, কিন্তু ঠাকুমা অদ্ভুত সুন্দর ভাদু গান গাইতেন। তো দেখেছি বাড়ির সামনের মন্দিরে ভাদু পুজো হচ্ছে এবং সেখানে ঠাকুমারা জেঠিমারা এমনি সব আরও অনেক পাড়ার যারা কাকিমা জেঠিমা রা রয়েছেন, তারা সবাই মিলে বসে আছেন এবং অদ্ভুত সে সুর, সে কথা এবং কার্যত আমি দেখেছি তখন ঠাকুমার বয়স প্রায় 90-এর কাছাকাছি, কিন্তু কি অনায়াস ভঙ্গিমায় স্মৃতি বিন্দুমাত্র কোথাও তার তাল খাচ্ছে না, কোথাও চ্যুত হচ্ছে না, অনায়াস ভঙ্গিমায় একের পর এক ভাদু গান গাইছে ঠাকুমা। তো এরকমভাবেই আমি জানি প্রতিটি গ্রামে কোথাও ভাদু, কোথাও টুসু, কোথাও শাড়ি, কোথাও জারি। আসলে এই যে লোকজীবনের বা লোকজীবন কেন বলবো, লোক সংস্কৃতি তো কোনো পৃথক সংস্কৃতি নয়, আমাদের সকলের জীবন জীবিকা, আমাদের চর্চা, আমাদের বেঁচে থাকা, আমাদের গড়ে ওঠা, আমাদের মাটির ঘ্রাণ পাওয়া, এসবের সঙ্গে যা যদি কারোর ওতপ্রোত যোগ থাকে, সে নিঃসন্দেহে সন্দেহাতীতভাবে সেটি লোকজীবন। এবং সেই জীবন থেকে যে গান উঠে আসে, সে গান আসলে মাটির গান, সেটাই লোকগান। আর লোকগানের সঙ্গে এতটা কেন কানেক্টেড থাকে মানুষ, যেটা আমার সঙ্গে আজকে এই অনুষ্ঠানে গানদরিয়া যারা শুনছেন তারা সকলেই একমত হবেন যে তার কারণ হচ্ছে তো মাটির গান। এই কথাগুলো, এই যে পুজো পার্বণ, জীবন জীবিকা, এই প্রতিটি বিষয় তো সঙ্গেই তো মানুষের নিজের একটা যোগ রয়েছে। তো যার সঙ্গে তোমার নারীর যোগ রয়েছে, তুমি সেটাকে অস্বীকার করবে কি করে?
1: একদমই তাই। এবং তুমি যে বলছো না যে ঠাকুমা, আমাদের ঠাকুমা দিদিমারা, বাড়ির যারা মেয়েরা রয়েছেন তারা না লোকগানের সাথে খুব বেশি বেশি করে যুক্ত। তুমি দেখবে আমাদের যখন বিয়ের অনুষ্ঠান হয় সেখানে প্রচুর গান থাকে, সেই গানগুলো কিন্তু এরকম নয় যে একদম প্রথাগতভাবে শিখতে হয়, যেমন জল সওয়ার গান, যেমন হলুদ কোটার গান, যেমন আরও যখন বাড়ির এও স্ত্রীরা মিলে কোনো স্ত্রী আচার করছেন সেই সমস্ত গান। এবং এই গানগুলো না প্রজন্মের পর প্রজন্ম, ধরো কারোর দিদিমা গাইতেন, তারপরে তার যে নাতনি তিনি গান, তিনি আবার তার বাড়ির মেয়েকে শিখিয়েছেন, এইভাবে চলে আসছে। হয়তো কোথাও একটু সুরের এদিক থেকে ওদিক হয়, কিন্তু গানের কথা, কে যে গানের কথা লিখেছে সেটা নিয়ে খুব একটা কিন্তু চর্চা হয় না বা সেটা খুব একটা জানাও যায় না অনেক সময়, কিন্তু গানগুলো ট্র্যাডিশনালি চলেই আসছে আর আমরা শুনছি। আর লোকগান এতটা প্রাসঙ্গিক, এতটা আমাদের মনের মধ্যে আনন্দ দেয়, সেই জন্যে বোধ হয় প্রজন্মের পর প্রজন্ম সেটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা, ভালো কি মন্দ সেই তর্কে যাচ্ছি না, কিন্তু লোকগানকে নিয়ে এখনও কিন্তু অনেক রকমের কাজ হয়। আর যে জিনিসটাকে মানে যে জিনিসটা মানুষকে বারবার নাড়া দেয়, মনে হয় যে সেটাকে নিয়ে আবারও আমরা পথ চলি, তার মানে তো সেটা অবসলিট হচ্ছে না, সেটা এখনও আমাদের কাছে সমানভাবে আদরণীয়।
0: সেটা ছাড়িয়ে যায় দেশ কালের সীমা। আমরা শুনে নেব রুনা লায়লার কণ্ঠে একটি গান।
1: আচ্ছা, রুনা লায়লার কণ্ঠে তো আমরা গান অবশ্যই শুনবো, কারণ আমাদের চিরকালীন ভালো লাগার শিল্পী, চিরকালীন ভালোবাসার শিল্পী। কিন্তু ওই যে মাঝে মাঝে আমাদের একটুখানি ছোট্ট ছোট্ট করে বিজ্ঞাপন বিরতি, সেটাও আমাদের অবশ্য কর্তব্য। সেই বিজ্ঞাপন বিরতিতে যাব, বিজ্ঞাপন বিরতি নিয়ে গান শুনে মন ভরে প্রাণ ভরে তারপরে আবার আমরা ফিরে আসব গান দরিয়াতে সুদীপ্ত এবং নীলাঞ্জনা। আর আমরা জানি আমাদের সাথে আমাদের আজকে যে কথাগুলো আমরা বলছি তার সাথে কিন্তু বন্ধুরা অবশ্যই একমত হবেন, কারণ প্রত্যেকেই বা এই যে ভাদ্র মাস এই সময়টাতেই গ্রাম বাংলাতে অনেক রকমের মেলা হয়, অনেক রকমের পার্বণ হয়, সেই সমস্ত কথাও ছোট ছোট করে শুনবো, কিন্তু তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপনের বিরতি।
2: এভরি গ্রেট জার্নি বিগিনস উইথ পিপল কামিং টুগেদার টু লিসেন, টু লার্ন, টু ইমাজিন হোয়াটস পসিবল। দিস ইজ দ্য ব্রিক্স 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.

আলো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: রাধারমণ দাসের কণ্ঠে গানটি শুনলেন। আমরা চেষ্টা করছি আজকে বিভিন্ন গানের মধ্যে যে লোকগানের যে বৈচিত্র্য, আসলে সবথেকে মূল যে বিষয়টি লোকগানের মধ্যে নিহিত আছে বা যে কোনো গানের মধ্যে নিহিত আছে সেটা হচ্ছে যে অঞ্চলগত। একটু আগে আমরা উত্তরবঙ্গের কথা বলছিলাম নীলাঞ্জনাদি, যে উত্তরবঙ্গে যে মাহুত বন্ধুর গান বা যে মহিশাল বন্ধুর গান যেগুলো কথা বলছিলাম, তার কারণ কি না, এখানে গ্রাম এবং বনজীবন যেটাকে ওয়াইল্ড লাইফ বলে তার সঙ্গে মানুষের জীবন সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে গানে। দেখো, ডুয়ার্স ছাড়িয়ে বা তরাই ডুয়ার্স ছাড়িয়ে আমরা যদি সমতলে আসি সেখানেও একটা নিজস্ব সংস্কৃতি আছে। আবার আমরা যদি রাঢ়ে যাই, ছোটনাগপুর মালভূমির একেবারে প্রান্ত দেশ রাঢ় বাংলা, আমাদের এ রাজ্যে যেটা পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই যে বিস্তীর্ণ অংশ রাঢ়, ছোটনাগপুর মালভূমির একেবারে তলদেশ বা প্রান্ত দেশ বলা যায়, এখানে একটা অসাধারণ সংস্কৃতি রয়েছে এবং লোকসংস্কৃতি খুব খুব বলিষ্ঠ লোকসংস্কৃতি রয়েছে। সেখানে যেমন পুরুলিয়ায় ছৌ রয়েছে, ঠিক সেরকমভাবেই ভাদু রয়েছে, টুসু রয়েছে বীরভূমে। ও আচ্ছা, বীরভূমের কথা ভুলে গেলাম, রাঢ়ের মধ্যে অন্যতম একটা সমৃদ্ধ জায়গা, বীরভূমের নিজস্ব বাউল রয়েছে। এই যে এত ভ্যারাইটি,
1: ঝুমুর গান রয়েছে,
0: ঝুমুর গান রয়েছে, এই যে অঞ্চলগত বৈশিষ্ট্যের সঙ্গে, এবং এবং আমার সৌভাগ্য হয়েছিল একটি সরকারি অনুষ্ঠানে যাওয়ার, অন দ্য ব্যাঙ্ক অফ কাঁসাই রিভার, মানে কাঁসাই নদীর কংসাবতীর তীরে, সেখানে যে ভাদু পরব, টুসু, টুসু পরব হচ্ছে, কি অদ্ভুত, মানে মানুষেরা সবাই মিলেমিশে রয়েছেন। টুসু পরবের সঙ্গে আমার পড়াশুনোর সূত্রে একটা যোগাযোগ রয়েছে।

0: বা যেহেতু আমার লোক সংস্কৃতির উপর আগ্রহ আছে, কিন্তু আমি তো কখনো সামনে থেকে সেভাবে দেখিনি, কিন্তু যখনই আমি সেই সংস্কৃতির সঙ্গে মানে সংস্পর্শে এলাম, অদ্ভুতভাবে তাদের ভালো লাগা ভালোবাসা আমাকে কিন্তু ছুঁয়ে ফেললো। তবে আমরা এই এই পর্বেই থাকব, কিন্তু আমাদের স্টুডিওর ঘড়ি বলছে 11:57 হয়ে 47 সেকেন্ড, মানে একটা ছোট্ট গান শুনে আমরা সংবাদ বিরতিতে চলে যাই, তারপরে সংবাদ বিরতি এবং বিজ্ঞাপনের বিরতির পর আবার
1: ফিরে আসি গান দরিয়া নিয়ে
0: স্বাগতর কণ্ঠে।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার আজ নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হচ্ছেন, আর কিছুক্ষণের মধ্যেই বৈঠক শুরু হতে চলেছে। বৈঠকে দুই দেশের সম্পর্কের পূর্ণাঙ্গ পরিসর সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা হবে। তিন দিনের ভারত সফরে বেলজিয়ামের প্রধানমন্ত্রী গতকাল রাতে রাজধানী দিল্লিতে এসে পৌঁছন। প্রধানমন্ত্রী ডি ওয়েভারের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্রাঙ্কেন। কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ মুম্বাইতে ব্যাংক এবং রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের প্রতিনিধিদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করবেন। স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ঋণ বিতরণের গড় পরিমাণ বৃদ্ধির বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। নেপালে হরপাপানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1250। উদ্ধারকারীরা বৃষ্টি উপেক্ষা করেই ভূতেকোশী নদীর গতিপথে সুড়ঙ্গ এবং ভূগর্ভস্থ বিদ্যুৎ কেন্দ্রে আটকে পড়া ব্যক্তিদের সন্ধানে তৎপর রয়েছেন। এদিকে গত সপ্তাহের বন্যায় নিখোঁজদের পরিবার তাদের প্রতীকী শেষকৃত্য সম্পন্ন করেছে। মস্কো ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের লক্ষ্যে কোনোরকম শান্তি চুক্তির বিষয়ে সম্মত হলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে প্রস্তুত বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। ট্রাম্প জানান, রাশিয়া ও ইউক্রেন উভয় দেশের সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। ওড়িশার বালেশ্বরের রাজঘাটে সুবর্ণরেখা নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় উত্তর ওড়িশার বন্যা পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। অন্যদিকে ঝাড়খণ্ডের গালুডি ব্যারেজ থেকে ছাড়া জল নদী প্রবাহকে আরও বাড়িয়ে দিয়েছে। ভোগরাই, বালিয়াপাল ও জলেশ্বর ব্লক

0: বেশ কয়েকটি গ্রামে বন্যার জল ঢুকে পড়েছে এবং অনেক এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ভারতের আবহাওয়া দপ্তর আজ পূর্ব মধ্যপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। পাশাপাশি ওই অঞ্চলে আগামী শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। এছাড়া আগামী দুদিনের মধ্যে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, চণ্ডীগড়, বিহার, ছত্তিশগড় এবং পশ্চিম মধ্যপ্রদেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
3: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন।

0: আকাশবাণী কলকাতা। একটি ঘোষণা, শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: বাপের ঘরে যে অংশুমান রায় তার বিখ্যাত ঝুমুর গান আমরা শুনে নিলাম। এই গানটা মানে আমরা ছোটবেলায় এই গান শুনে আমরা বড় হয়েছি,
1: একদমই তাই। এবং বলছিলাম আমরা ঝুমুর গানের প্রসঙ্গ এসেছিল, কারণ ঝুমুর গান এবং ঝুমুর গানের সঙ্গে যে একটা বিশেষ নৃত্য শৈলী, এটা কিন্তু একটা মানে কি বলবো আমাদের কাছে আইকন, আইকনিক একটা ব্যাপার।
0: দেখো এই যে ফোক আমরা কথা বলছি, লোকগান, লোকগানে যে সমস্ত বাদ্যযন্ত্রগুলো ব্যবহৃত হয়, যেমন ধরো ধামসা, মাদুল, সারিঙ্গা, বাঁশি, সারিঙ্গা বলে যে বাদ্যযন্ত্রটা ব্যবহার হয়, এই বাদ্যযন্ত্রটা মানে একটু রেয়ারেস্ট বাদ্যযন্ত্র এই মুহূর্তে, এখন এটা পাওয়া যায় না, খুব কম লোকগানের দল আছেন যারা এগুলো ব্যবহার করেন। আমি মনে করতে পারি, আমি একটা প্রসঙ্গে মনে পড়ে গেল কথা বলতে বলতে, এই যে বহু দিন আগে তখন আমরা স্টুডেন্ট বিশ্বভারতীতে শান্তিনিকেতনে, শান্তিনিকেতনের লোকসংস্কৃতি, তার একটা লোকজীবন রয়েছে, এবং সোনাঝুরির চারপাশে মানে যেটা শ্যামবাটি ক্যানেল বলে তার চারপাশে যে প্রচুর আদিবাসী গ্রাম রয়েছেন, সেখানে যে মানুষেরা রয়েছেন সেখানে, তো তাদের একটা নিজস্ব জীবন চর্চা রয়েছে, তাদের একটা নিজস্ব জীবনে অনুশীলন রয়েছে, সেখানে বাউল সম্প্রদায় তাদের একটা নিজস্ব বাউল বাউলানি মানে বাউল খেপা এবং বাউলানি খেপি, তাদের একটা নিজস্ব জীবন চর্চা, তার ইতিহাস, তার সংস্কৃতি, তাদের দিনযাপন, সব কিছু থেকে অত্যন্ত শিক্ষণীয় বিষয়। আমি মনে করতে পারি একটি দুর্গাপুজোর সম্ভবত পঞ্চমী কি ষষ্ঠীর দিনের সন্ধ্যা, তো আমরা বেশ কয়েকজন বন্ধু আমরা ঠিক করলাম, আমরা খবর পেয়েছিলাম যে খোয়াইতে একটা দুর্গাপুজো হয়, তো আমাদের যেতে হবে। তো সেই সময়কার খোয়াই বা সেই সময়কার কোপাইয়ের পাড়ে পাড়ে বা শ্যামবাটি ক্যানেলের পাড়ে যে পরিবেশ, যে পরিস্থিতি, তা এখনকার যারা রয়েছেন তারা মেলাতে পারবে না, কারণ এখন তো অনেকাংশে খোয়াই ধ্বংস হয়ে গেছে, সেখানে প্রচুর রিসর্ট গড়ে উঠেছে, তো সেটা ভিন্ন বিষয়, আমরা সেই বিষয়ে যাচ্ছি না। কিন্তু তখন খোয়াই বলতে একদম সে লাল মাটির পথ, হ্যাঁ, এবং লাল মাটির পথ ধরে যে বিস্তীর্ণ অংশ সেখানে কিচ্ছু নেই, শুধু ইউক্যালিপটাস, সোনাঝুরি গাছ, অদ্ভুত তার একটা মাদকতা, বিভিন্ন বুনো ফুল ফুটে আছে, পাশ দিয়ে শ্যামবাটি ক্যানেল চলেছে, বুড়ো কাশ গাছ, বুড়ো কাশ বলবো না, তখন শরৎকাল তো বেশ তাজা কাশ, খোয়াইয়ের যে অবিশ্রান্ত জলপ্রপাত মানে জলপতনের শব্দ সব কানে আসছে, আমরা হাঁটছি হাঁটছি চতুর্দিকে ঘুটঘুটে অন্ধকার, কোথাও কোনো পথ দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, আমরা একটা রানিং কমেন্ট্রি করছি, আর তুলনামূলক কম আপডেটেড একটা ভিডিও ক্যামেরা, হ্যাঁ, ছোট্ট হ্যান্ডিক্যাম যেটা তখন খুব চলতো, তখন তো এত মোবাইল আপডেটেড ছিল না, আমি যেটা বলছি সেটা হচ্ছে 2008 সালের কথা, তখন এত ভালো মোবাইল, এত অ্যান্ড্রয়েড সেট, তার এত ভালো রেজলিউশনকে, তো লাস্ট দু চার বছরের এত আপডেট হলো, কিন্তু আমি বলছি এটা বছর 10-15 বছর আগের কথা কি আরও একটু বেশি। তো ওই হাতে একটা ছোট্ট হ্যান্ডিক্যাম, আমরা রানিং কমেন্ট্রি করছি আর যাচ্ছি, অদূর থেকে একটা ধামসা মাদল, তার একটা শব্দ ভেসে আসছে, দিম দিম করে ভেসে আসছে, আমাদের কাছে ওই গাঢ় অন্ধকারে

0: পথ চেনার বলতে ওই একটি ধামসা মাদলের শব্দ যেটাকে শুনে আমরা রিলেট করছি, আমরা লোকেট করতে চাইছি যে আমরা কোথাও যাচ্ছি। আমাদের কাছে কিচ্ছু নেই, শুধু মাদলের আওয়াজ যেদিকে আসছে সেই আওয়াজ আমাদেরকে নিয়ে যাচ্ছে। হঠাৎ কিছু দূর গিয়ে দেখছি আমরা যে রাস্তাঘাটগুলো চুন দেওয়া আছে। আচ্ছা, বেশ, বিজ্ঞাপন তো, বিজ্ঞাপনটা শুনে নি, তারপর আমরা আসছি গল্পে। হ্যাঁ,
1: এভরি গ্রেট জার্নি বিগিনস উইথ পিপল কামিং টুগেদার টু লিসেন, টু লার্ন, টু ইমাজিন হোয়াটস পসিবল। দিস ইজ দ্য ব্রিক্স 2026, আ মোমেন্ট ওয়্যার লিডার্স, ইনোভেটর্স, বিজনেসেস অ্যান্ড কমিউনিটিস ফ্রম দ্য ব্রিক্স নেশনস কাম টুগেদার টু স্ট্রেংথেন পার্টনারশিপস। India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
0: বেশ, ফিরে এলাম
2: এবং সেই গল্পটা
0: যেটা বলছিলাম, তো গল্পে কোথায় ছিলাম আমরা?
2: ওই একটা দ্রিম দ্রিম শব্দ ভেসে আসছে,
0: ধামসা মাদলে সে শব্দ ভেসে আসছে। কিছু দূর যাওয়ার পরে আমরা নিজেরা বন্ধুরা মিলে আমরা কথাবার্তা বলছি, চার পাঁচজন বন্ধুরা মিলে, মানে সহপাঠী তারা। তো যে আচ্ছা, তাহলে কোন দিকে আমাদের সেটা প্রথম যাওয়া, মানে পুজো উপলক্ষে সেখানে প্রথম যাওয়া, রাস্তা পথঘাট আমাদের চেনা, কারণ আমাদের ছাত্রজীবনে আমাদের প্রেমে বিরহে আবেগে বিদ্রোহে সবসময় সেই পথটা আমাদেরকে পথ দেখাতো। আমাদের মন খারাপ হতো, আমরা চলে যেতাম খোয়াইয়ের ধারে, সেখানে তখন আকাশে পূর্ণ চাঁদ উঠেছে, আমরা সারা রাত বসে সেখানে গান গাইছি। মাঝে মাঝে যারা প্রশাসনের দায়িত্বে পুলিশ আসতেন, কী ব্যাপার তোমরা এখানে বসে, না আমরা গান গাইছি, আচ্ছা বেশ ঠিক আছে গান গাও, কিন্তু সাবধানে চলে যাবে বাড়ি, এই একটা সাবধান বাণী দিয়ে। যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ, তার সঙ্গে লোক সংস্কৃতির কোনো সম্পর্ক নেই। কিন্তু আমি বলছি, সেই চেনা পদঘাটের মধ্যে ওই যে আমরা শুধুমাত্র একটাই ক্লু, ওই যে শব্দটা আসছে, বেশ কিছু দূর যাওয়ার পর তখন আমরা মূল রাস্তা ছেড়ে ডান দিকের একটা রাস্তা নিলাম, সেখানে দেখলাম চুন দিয়ে একটা মার্ক করা আছে, বুঝলাম যে আমরা ঠিক পথে যাচ্ছি। এবার গাঢ় অন্ধকারে ওই ছোট্ট মোবাইলের মাথায় তখন টর্চ থাকতো, মনে আছে? ছোট্ট মতো টর্চ, তার খুব একটা এখনকার মতো এত ফ্ল্যাশ বাল্ব তো নয়, ওই ছোট্ট টর্চ জ্বেলে দেখলাম, হ্যাঁ, একটা চুন দিয়ে একটা মার্ক করে, যদি অন্ধকারের মধ্যে যদি সাদা মার্ক থাকে সেটা তুমি দেখতে পাবে, বুঝতে পারবে। সেটা ধরে ধরে ধরে ধরে যাচ্ছি, নিয়ে গিয়ে একটা দুর্গা দালানের সামনে গিয়ে পৌঁছে, দালান দুর্গা দালান বলা ভুল, অদ্ভুত সে প্রতিমার সাজ, অপূর্ব, তার থেকে চোখ ফেরানো যায় না, আদিবাসী সাজে সজ্জিত সেখানে সে প্রতিমা। তার সামনে বেশ কিছু শহুরে মানুষ রয়েছেন, বেশিরভাগ মানুষই যারা রয়েছেন তারা স্থানীয় আদিবাসী, এবং ধামসা মাদল সেখানে অনবরত বেজে চলেছে। সেই ধামসা মাদলের তালে কোমর দোলাচ্ছেন সেখানে আদিবাসী সম্প্রদায়ের যারা মহিলারা রয়েছেন, তাদের যে নৃত্য ভঙ্গিমা, তাদের যে কোমর দোলানো, একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি করছে। তার সঙ্গে প্রতিমার সাজ, প্রতিমার যে সাজ সেটা কিন্তু নর্মাল আমরা যেটা দেখি তা নয়, আবার ঠিক থিম পুজোও নয়। কেন থিম পুজো নয়, কারণ ব্যাপার হচ্ছে থিম পুজো তো একটা থিমকে তৈরি করতে হচ্ছে, কিন্তু এখানে তো থিম তৈরি হয়ে আছে প্রকৃতির মধ্যে, সে লোকসমাজের মধ্যে। তো আমি দেখলাম যে এই যে মাটি, মাটি তার সঙ্গে প্রকৃতি, তার যে তৈরি হওয়া বা তৈরি করার যে ক্ষমতা আবহকে, তার সঙ্গে কিন্তু লোকগান মিশে থাকে, লোকসংস্কৃতি মিশে থাকে। দেখো, এই যে গল্পটা বললাম, বেশ কিছুক্ষণ ধরে যে গল্পটা বলছি, আমার বলতে বেশ ভালোও লাগছে গল্পটা বলতে, কিন্তু এর সঙ্গে একটা বিষয় দেখো কমন, এইটাই, এই অ্যাডভেঞ্চারটাই, এই প্রতিমাটাই আমাদের মনে এত দীর্ঘ প্রভাব ফেলতো না যদি না সেটি সেই অবস্থায়, সেই প্রকৃতিতে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হতো।
2: একদমই তাই, একদমই তাই। এবং এই যে তুমি বলছো অন্ধকার, মানে চিড়ে বেরিয়ে আসছে সেই যে একটা দ্রিম দ্রিম শব্দ ধামসার, গিয়ে তুমি দেখছো একটা অদ্ভুত সুন্দর, একটা
0: অদ্ভুত সুন্দর, মানে সে আমার বর্ণনার অতীত, আমি বলে বলে বা দর্শক বন্ধুদের, মানে আমাদের যারা দর্শক বলছি, আমার শ্রোতা বন্ধু যারা রয়েছেন, সেই শ্রোতা বন্ধুদের কাছে আমি এই বিষয়ে একদম ক্ষমা চাই নিচ্ছি যে আমার এতটা বাকপটু আমরা নই যে সেই যে দর্শন সুখ সেটাকে আমরা ভাষায় প্রকাশ করব, এতটা ভাষা জ্ঞান বা এতটা প্রকাশ করার ক্ষমতা আমাদের কারোরই নেই,
2: আমাদের কারোরই নেই। কিন্তু এমনও অনেক মানুষ আছেন যারা হয়তো এরকম কোনো পরিবেশে সাথে পরিচিত আছে।
0: হ্যাঁ একদমই, তারা হয়তো রিলেট করতে পারলেন।
2: এই আসলে কিছু কিছু বিষয় থাকে না যেটাকে না প্রকাশ করা যায় না, শুধু অনুভূতি দিয়ে বুঝতে হয় এবং মনের ভেতরে নিয়ে নিতে হয় যতটা পারো যতটা পারো। তো এই এই রকম সিচুয়েশন হচ্ছে ঠিক তেমনটাই। আর যেটা আসল কথা বলার, যে এই যে ধামসা বলো বা তুমি সারিঙ্গার কথা বললে বা দোতারা বলো একতারা বলো, এই সমস্ত যন্ত্রগুলোর যে আওয়াজটা বেরিয়ে আসে না, যে সেইটা না বড্ড বেশি ভালো বলবো না মিঠে বলবো না, এগুলো এই শব্দগুলো আমরা আমাদের বড্ড বেশি চেনা জানা, এই এই আওয়াজগুলো না কোথাও যেন গিয়ে লাগে মনের মধ্যে এবং মনে হয় যে কেন, মানে এই এত রকমের সমস্যার মধ্যে লোকগানটাই বোধহয় বেঁচে থাকার অন্যতম রসদ। আবারও আমরা গানে চলে যাই।

জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া গানদরিয়া।

0: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: হরে কৃষ্ণ। সকল ভক্তদের জানাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের সাদর আমন্ত্রণ। উৎসব স্থান ইসকন নিউ টাউন কলকাতা শাপুরজি বাস স্ট্যান্ড, 2 সেপ্টেম্বর থেকে 5 সেপ্টেম্বর 2026।
2: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: ইমন চক্রবর্তীর কণ্ঠে গানটি শুনলেন।
1: বিভিন্ন আচার অনুষ্ঠান সমস্ত কিছুর সাথেই গান জড়িয়ে থাকে। তো এই যে বিয়ের সময় প্রচুর রকমের গান হয় এবং সেখানে যে সবসময় একদম খুব শিক্ষিত খুব প্রথাগতভাবে লোকগান না শিখলে গাওয়া যাবে না এমন নয়, কিন্তু ওই যে বাড়ির মেয়েরা তারা একসাথে মিলে বসে আনন্দ করছে গান গাইছে, এটাও কিন্তু একটা অদ্ভুত রকমের রীতি। আরেকটা জিনিস তুমি যেটা বলছিলে যে গ্রাম বাংলার বিভিন্ন আচার অনুষ্ঠানের সাথে, এই যে দেখো গোটা শ্রাবণ মাস জুড়ে কিন্তু তুমি দেখবে মনসা পুজো হয়, বিশেষ করে গ্রাম বাংলাতে এই রীতিটা খুব দেখা যায়, সেখানে মনসার গান হয়।
0: এবং মনসা পুজো সেটা খুব বিখ্যাত হচ্ছে তোমার এরিয়া ভিত্তিক, যেমন মনসা পুজোর জন্য সব থেকে বেশি যে জায়গায় হয় বাঁকুড়া পুরুলিয়া। এবছরও দেখেছো সরকারি বিজ্ঞপ্তিতে বাঁকুড়া পুরুলিয়া কিন্তু পূর্ণ দিবস ছুটি ছিল,
1: পূর্ণ দিবস ছুটি,
0: এবং তার সঙ্গে তোমার উত্তর চব্বিশ দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু অংশে এবং পশ্চিম বর্ধমানে।
1: এবং এই যে মনসা পুজো হয় না এখানে,
0: আবার মনসা পুজো কিন্তু দু রকম, আবার একটা মনসা পুজো হয়
1: ওই সেটাকে
0: একদম সেটা হচ্ছে ভাদ্র মনসা,
1: এবং সেটা হচ্ছে রান্না পুজো।
0: হ্যাঁ, এবং ওটা
1: সেখানে রান্না করে ভোগ দেওয়ার একটা বিরাট রীতি।
0: তো তোমার ওই ভাদ্র মনসা যেটাকে রাড়ে বলে, ভাদরে মনসা, একদম বিশ্বকর্মা পুজো যেদিন হয় অর্থাৎ 17th সেপ্টেম্বর, 17 সেপ্টেম্বর
1: 17 কি 18

0: 17 কি 18
1: হ্যাঁ ভেরি করে
0: তো ওইটা কিন্তু সেই দিনই পড়ে
1: এবং সেই দিন রাত্রিবেলা রান্না হয় পরের দিন খাওয়া হয় মানে বাসি খাওয়ার একটা রীতি রয়েছে এবং
0: এটা ওটাকে বলে পান্তপালা
1: হ্যাঁ এবং এই যে রান্না পুজো হয় সেখানে কিন্তু যে সমস্ত পদগুলো রান্না করা হয় একদম গ্রাম বাংলায় খুব সহজে যেগুলো পাওয়া যায় কচুর শাক ছোট মাছের টক বিভিন্ন রকমের শাক ভাজা সেগুলো নারকেল এগুলোকে দিয়ে ভোগ দেওয়া হয় তার মানেটা এটাই দাঁড়াচ্ছে যে গ্রাম বাংলায় মানুষ যাদের নিয়ে প্রতিদিন ঘর করে এবং সেখানে সাপের একটা তুমি দেবে দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এই জেলাগুলোতে জলা জঙ্গল যেহেতু বেশি আছে সেখানে একটা সাপের একটা প্রকোপ আছে তো সেইখানে এবং আমরা দেখেছি যেখানেই কিছু ভয়ের থাকে বা যেখানেই কিছু মানুষকে খুব ভালোভাবে বোঝাতে হয় একটা তার সাথে একটা ধর্মের একটা সংযোগ থাকে
0: তো আসলে দেখো মনসা পুজো শীতলা পুজো এগুলো বহুদিন ধরে চলে আসছে
1: একদম যুগ যুগ ধরে
0: এই যে অনার্য যে দেবীরা রয়েছেন বা লৌকিক দেবীরা যদি বলা হয় তো সেই সমস্ত একসময় মানুষ মেঘ দেখলে বা বিদ্যুৎ চমকালে তখন তো তার বৈজ্ঞানিক কারণ জানতেন না মানুষ ভয় পেতেন তো এমনি বিভিন্ন ভয় থেকে যেখানে সাপের উপদ্রব বেশি সেখানে মনসা পুজো শুরু হয় এবং তার সঙ্গে অদ্ভুতভাবে আমাদের যে সাহিত্য দেখো সাহিত্য কিন্তু এসে মিলে গেছে
1: হ্যাঁ
0: মনসা মঙ্গল চণ্ডী মঙ্গল ধর্মমঙ্গল এই যে ধর্ম ঠাকুর ধর্ম ঠাকুরও কিন্তু আদি বা লৌকিক দেবতা চণ্ডী পুজো চণ্ডী মঙ্গল এবং গ্রাম বাংলার যে প্রাচীন গ্রাম বাংলার যে তুমি ছড়াগুলো পাবে এই যে একটু আগে তুমি উল্লেখ করছিলে না যে একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে কমিউনিকেটেড হয়ে যাচ্ছে
1: এবং এই যে মনসার যে গান হয় সেখানে একটা পুঁথি ধরে গান করা হয় এবং বলা হয় ওই পুঁথি নাকি বংশানুক্রমিকভাবে কারোর কাছে থাকে এবং সেই পুঁথি সে তারপরে প্রজন্ম এরমভাবে পায় এবং মনসা পুজোর ওইখানে একদম পাড়ার মেয়েরা মিলে বউরা মিলে একসাথে হয়ে তাকে পুজো করে একটা অদ্ভুত গান হয় ওই যে চাঁদ সদাকরের পুরো উপাখ্যানটা সেটা সুরে সুরে গাওয়া হয় কিন্তু সেখানে কোনো বাদ্যযন্ত্র থাকে না সেখানে কোনো প্রফেশনাল লোকজনের দরকার নেই একেবারে সেই অঞ্চলের সাধারণ যারা বাড়ির বউ তারাই গান এবং সেই গানের একটা অদ্ভুত সুর অদ্ভুত ভাষা সেখানকার মানুষ যে ভাষায় কথা বলে সেইভাবেই কিন্তু এই ধরনের গানগুলো
0: একদম এবং তার আগে তুমি একটা বিবাহের গান বলছিলে তো পূর্ববঙ্গের একটা বিবাহের গান চলো শুনে নিই একটা
1: হ্যাঁ হ্যাঁ

0: উৎপলেন্দু চৌধুরী উত্তরা চৌধুরীর কণ্ঠে গানটি শুনলেন। আর এরই মধ্যে স্টুডিওর ঘড়ি জানাচ্ছে 12:48 হয়ে 50 সেকেন্ড। আরও একবার ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি, তারপরে আমাদেরই যে শেষাংশ কথা বলছি আমরা সেটা নিয়ে ফিরে আসব। তবে যে বিষয়ে যে কথা না বললেই নয় সেটি হচ্ছে যে আমরা এই যে লোকগানের যে সফরে রয়েছি আর আমরা গ্রামীণ জীবন, বাংলার যে গ্রামীণ জীবন নিয়ে কথা বলছিলাম, সেই গ্রামীণ জীবনের মধ্যে যে ঘাত প্রতিঘাত, আমাদের প্রতিদিনের যে জীবন চর্চা, তার সঙ্গে যেহেতু লোকগান ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, তার সঙ্গে যেহেতু লোকগানের যে সংস্কৃতি তার একটা অন্তর্নিহিত যোগ রয়েছে, তাই লোকগান ঠিক যেরকমভাবে আমাদের প্রতিদিন আমরা বেঁচে থাকি, আমাদের প্রতিদিনের সভ্যতা যেভাবে চলে লোকগানও কিন্তু ঠিক সেভাবেই বয়ে চলে সেই প্রবহমানতায়।
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.

0: স্টুডিওর ঘড়ি বলছে 12:55 হয়ে 37 সেকেন্ড, তাই আজকের মতো শেষ করব গান দরিয়ার এই লোকগানের পর্ব
1: একদম। এবং আবারও আমরা ফিরে আসব ঠিক এক ঘন্টা পরে দুপুরের নাটক নিয়ে, বাংলা নাটক নিয়ে, সুদীপ্ত নীলাঞ্জনা। আমি সুদীপ্ত রায় এবং আমার সঙ্গে নীলাঞ্জনা দিয়ে আমরা দুজন ছিলাম এতক্ষণ। ভালো থাকুন, শুনতে থাকুন, আবার অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো শো বা এই বিষয় নিয়েও আমরা ফিরে আসব এই অনুষ্ঠানে। শুনতে থাকুন 107 AIR FM Rainbow।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উপলক্ষে টালিগঞ্জে আজ সকালে তাঁর মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরে সেখানেই তিনি ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রীর মন কি বাতে উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উল্লেখ করা প্রসঙ্গে বলেন, এটা শুধু বাংলার নয়, সারা দেশের কাছে গর্বের বিষয়। কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষে আজ নানা অনুষ্ঠানে তাঁকে স্মরণ করা হচ্ছে। এই উপলক্ষে রাজ্য সরকার আজ থেকে ৬ তারিখ পর্যন্ত কলকাতা জুড়ে শতবর্ষে মহানায়ক শীর্ষক একগুচ্ছ কর্মসূচির আয়োজন করেছে। থাকছে চলচ্চিত্র চর্চা, প্রদর্শনী ও সঙ্গীতায়োজন। বিগত সরকারগুলি রাজ্যে আধুনিক শিক্ষার প্রসারে নানাভাবে অন্তরায় সৃষ্টি করেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। আজ গোলপার্ক রামকৃষ্ণ মিশনে বিদ্যাভারতীর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, বাম আমলে ইংরাজি শিক্ষা কার্যত বন্ধ করে দেওয়া হয়েছিল, মাতৃভাষায় শিক্ষাও কার্যত হারিয়ে যেতে বসেছিল। কেন্দ্রীয় সরকার ন্যাশনাল ইনস্টিটিউট অব হোমিওপ্যাথিকে সেন্টার অব এক্সেলেন্স হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। কলকাতায় আজ প্রতিষ্ঠানের সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে এক অনুষ্ঠানে আয়ুষ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব বলেন, এই প্রতিষ্ঠান দেশের মধ্যে অন্যতম সেরা হোমিওপ্যাথি ইনস্টিটিউট, এই প্রতিষ্ঠানকে আরও সেরা হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট দে ভেভারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। দুই নেতা ভারত বেলজিয়াম দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন। আরজি করে নির্যাতিতা চিকিৎসককে দেহ তড়িঘড়ি দাহ করার ঘটনায় অন্যতম অভিযুক্ত পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দেকে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করেছে খর্দা থানার পুলিশ। তাকে এরাজ্যে নিয়ে আসা হচ্ছে। সুন্দরবনে বাঘের আক্রমণে এক মৎস্যজীবী গুরুতর আহত হয়েছেন। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।

হরে কৃষ্ণ। সকল ভক্তদের জানাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবে সাদর আমন্ত্রণ। উৎসব স্থান ইসকন নিউ টাউন কলকাতা, সাপুজি বাস স্ট্যান্ড, 2 সেপ্টেম্বর থেকে 5 সেপ্টেম্বর 2026।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। ভারত ও বেলজিয়াম আজ বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক লেটার অফ ইন্টেন্ট এবং নবীকরণযোগ্য শক্তি, সাইবার অপরাধ ও কূটনৈতিক প্রশিক্ষণের ক্ষেত্রে সমঝোতা স্মারক। নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের জন্মশতবর্ষে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, মহানায়ক উত্তম কুমার ছিলেন এক কিংবদন্তি শিল্পী। তাঁর কালজয়ী অভিনয় আজও প্রজন্মের পর প্রজন্মের দর্শকের সঙ্গে সংযোগ স্থাপন করে চলেছে। কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষে আজ নানা অনুষ্ঠানে তাঁকে স্মরণ করা হচ্ছে। এই উপলক্ষে রাজ্য সরকার আজ থেকে ৬ তারিখ পর্যন্ত কলকাতা জুড়ে শতবর্ষে মহানায়ক শীর্ষক একগুচ্ছ কর্মসূচির আয়োজন করেছে। থাকছে চলচ্চিত্র চর্চা, প্রদর্শনী ও সঙ্গীত আয়োজন। এ উপলক্ষে টালিগঞ্জে আজ সকালে তাঁর মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরে সেখানেই তিনি ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রীর মন কি বাতে উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উল্লেখ করা প্রসঙ্গে বলেন, এটা শুধু বাংলার নয়, সারা বিশ্বের কাছে, সারা দেশের কাছে গর্বের বিষয়। বিগত সরকারগুলি রাজ্যে আধুনিক শিক্ষার প্রসারে নানাভাবে অন্তরায় সৃষ্টি করেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। আজ গোলপার্ক রামকৃষ্ণ মিশনে বিদ্যাভারতীর একটি অনুষ্ঠানে তিনি বাম ও তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করে বলেন, তাঁর সরকার রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল ফেরাতে নানা পদক্ষেপ করছে। কেন্দ্রীয় সরকার ন্যাশনাল ইনস্টিটিউট অব হোমিওপ্যাথিকে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। কলকাতায় আজ প্রতিষ্ঠানের সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে এক অনুষ্ঠানে আয়ুষ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব বলেন, এই প্রতিষ্ঠান দেশের মধ্যে অন্যতম সেরা হোমিওপ্যাথি ইনস্টিটিউট। এই প্রতিষ্ঠানকে আরও সেরা হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। পূর্ব বর্ধমানের রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক পলাশ চৌধুরী জাতীয় শিক্ষকের সম্মান পাচ্ছেন। প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত চলা এই বিদ্যালয়টি 100% পেপারলেস এবং ডিজিটালাইজড। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবো দিয়ে। নাটকের দুপুর, নাটকের দুপুর।
3: আজকের নাটক অলীক বাবু।

কাহিনী জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, নাট্যরূপ বৈদ্যনাথ মুখোপাধ্যায়, প্রযোজনা নির্মল গুহ, নাট্যানুষ্ঠান অলীক বাবু।

0: দরজা ঠেলে কে? ও ও মা, গদাদার বাবুজি, কি ভাগ্যি আজ যে এত সকাল সকাল।
1: মাইরি, আজকাল দেখছি তুই বেজায় রসিক হয়েছিস।
0: আমাকে আবার রসিক দেখলে কিসে? বলি বড় মানুষের মশাইব বলে কি আমাদের একেবারে ভুলে যেতে হয়?
1: না না, ও কথা বলো না, তোমাকে কি আমি ভুলতে পারি? যেই শুনেছি যে তুমি তোমার মনিবের সঙ্গে কাল কলকাতায় এসেছো, অমনি আমি আহার নিদ্রে ত্যাগ করে কখন দেখা হয় কখন দেখা হয় এই চিন্তাতেই আছি। আজ ভোর না হতে হতেই দেখো তোমার কাছে দৌড়ে এসেছি।
0: ও মা, তাই নাকি?
1: ভালো পিসনি, আমি যেই দশটি মাস ধৈর্য ধরে রয়েছি কারো পানে একবারও চক্ষে রাইনি, এর দরুন আমায় কি দিবি বল দেখি?
0: এতদিন আর কারো পানে তোমার মন যায়নি?
1: মায়েরই না, তোমার দিব্যি না, তা অত কথা কাজ কি? তোমা বিনা আর কারো পরে মন নেই বলে মশায় মহলে না আমার ভারী নিন্দে হয়েছে, তাদের কাছ থেকে ঠাট্টা খেতে খেতে আমার প্রাণটা গেল। ভালো পিসনি, তুমি সেদিন আমায় কি বলবে বলছিলে?
0: আমি বলছিলাম কি, আমাদের কর্তা বাবু তেনার মেয়ের বিয়ে দেবার জন্য কেষ্টনগর থেকে কলকাতায় এসেছেন। আমাদের দিদি ঠাকরুন গো মস্ত সমর্থ হয়ে উঠেছে, এখনো বিয়ে হলো না, কি ঘেন্নার কথা, কি ঘেন্নার কথা।
1: সে কি গো, অমন ডাগর ডগর মেয়ের এখনো বিয়ে হয়নি? তোমাদের কর্তাবাবু মতিচ্ছন্ন হয়েছে।
0: না অমন কথা বলো না, কর্তাবাবু এদিকে খুব ধর্মিষ্ঠ, তবে তেনার একটা বাতিক হয়েছে যে মনের মতন বর না পেলে তিনি কখনোই তেনার মেয়ের বিয়ে দেবেন না। এর মধ্যে যে কতবার এলো আর গেল তার ঠিক ঠিকানা নেই। শোন না, এইবার যার সঙ্গে বিয়ে হওয়ার কথা হচ্ছে না, সে খুব ভাগ্যিমন্ত, যে বাড়িতে এখন আমরা রয়েছি এটা তারই বাড়ি।
1: হ্যাঁ, এটা তো মস্ত বাড়ি দেখছি।
0: মস্ত বই কি, এর আবার দুই মহল, এক মহলে বরটি নিজে থাকে আর এক মহলে আমাদের কর্তাকে থাকতে দিয়েছে। এখন যার সঙ্গেই হোক দিদি ঠাকুরানের বিয়েটা হলেই হয়। দিদি ঠাকুরুন আমায় বলেছেন কি জানো, তেনার বিয়ে হলে না আমাকে গয়না দেবে, কাপড় দেবে, আর নগদ টাকা দেবে।
1: নগদ টাকা? তাহলে তো তোমার পোয়াবারও দেখছি কত কত টাকা পাবে।
0: হাজার টাকা।
1: হাজার? তা মুরুখে যাক, তা মুরুখে যাক, টাকাটা গেনা দিতে হবে। পিসনি, টাকার কথা জেনে কি লাভ বল, পীড়িত যে জিনিস সে কি টাকার ধার ধারে? ওই যে একটা ভালো গান আছে না, শুধু ধনে কি করে, শুধু ধনে কি করে, যে যারে সপেছে প্রাণ সে চায় তারে, শুধু ধনে কি করে, ধনে কি করে। হ্যাঁ গা, টাকাটা কি নগদ দেবে?
0: নগদ বই কি?
1: ভালো একটা কথা মনে পড়ে গেল, আমার বাবু জগদীশ বাবু আমায় বলেছেন যে আমি যদি বেধবা বিয়ে করতে পারি তাহলে তিনি আমাকে 5,000 টাকা পুরস্কার দেবেন। তিনি বলেন বেধবা বিয়ে চলতি না হলে দেশের কোনো ভালো হবে না, তাই এর জন্য তিনি বিস্তর টাকা খরচা করে যাচ্ছেন, এতে আমার দোকল লাভ হবে। মালিককে যদি রাজি করাতে পারি তাহলে ওর 1,000 টাকা গেঁড়া দেওয়া যাবে, আবার বাবুর 5,000 টাকাও হাতানো যাবে। ও বড় মজাই হয়েছে, এখন মালিককে রাজি করাতে পারলেই হয়, একটু চেষ্টা করি দেখা যাক না।
0: কি বীরবীর করছ?
1: ও কিছু কিছু কিছু না পিসনি, পিসনি তুই যদি সত্যি সত্যি আমাকে ভালোবাসিস তাহলে আমার একটা কথা শুনবি তো? বল, শুনবি তো?
0: ইস্তক নাগাদ, আমি তোমার কোন কথাটি শুনিনি যে তুমি আমাকে অমন করে বলছো।
1: না কোনো দুষ্টি কথা নয়, আমি বলছিলাম কি তুই আমাকে বিয়ে করবি। পণ্ডিতেরা বলেছে বেধবাদের বিয়ে হতে পারে, আবার বেধবাদের জন্য না নতুন নতুন আইনও হয়েছে। পিসনি তাহলে তুই রাজি তো?

0: হ্যালো পিশনি,
1: দিদিমণি আসছে। তুমি তুমি শিগগির করে লুকো।
2: কোথায় কোথায়
1: কোথায় লুকোবে? ওই ওই ওই আড়ালতে লুকো। শোনো শোনো, তুমি মাথা খাও, পালিও না কেন?
3: না না,
0: এই চলো, তুই এখানে আছিস দেখছি। হ্যালো, তিনি কি আজ বাবার সঙ্গে দেখা করতে এসেছিলেন?
4: কে গা
0: কে গা, যেন উনি কিছুই বুঝতে পারেননি, রঙ্গিনী আর কি।
4: ও বুঝেছি, তুমি ওই অলিক বাবুর কথা শুধাচ্ছ। কই না তো দিদি ঠাকুরন, তাকে তো আজ এখানে দেখতে পাইনি।
0: ওই লোকটি গেল যে এইমাত্র চলে গেল।
4: ও ও আমার দেশের একজন কুটুম্ব মানুষ দিদি ঠাকুরন। ও না,
0: আমার কাছে আবার ফাঁড়াচ্ছিস? ঠিক কথা না বললে দেখতে পাবি।
4: বলছি বলছি, মানে সত্যি কথাটাই বলবো দিদি ঠাকুরন, সে কেষ্টনগরে তোমার সাক্ষেতে যার কথা বলেছিলাম সেই মিনসেটি। মিনসে বলে কি দিদি ঠাকুরন যে তুই আমাকে বিয়ে কর? পণ্ডিতেরা নাকি বলেছে যে বিধবা বিয়েতে কোনো দোষ নেই। এই কথা কি সত্যি দিদি ঠাকুরন?
0: হলো, তুই বিধবা বিয়ে করবি? ওমা ওমা, আমি যাবো কোথায়? কিন্তু এইদিকে যে গোল মেঝে উঠলো লো, আমার বিয়েতে বাগড়া পড়েছে।
4: বাগড়া পড়লো কেন দিদি ঠাকুরন?
0: অলিক বাবুর সঙ্গে বাবা আমার বিয়ে দেবেন না, সম্বন্ধটা ভেঙে দেবেন।
2: এই রে, হাজার টাকা মাটি মারা গেল দেখছি।
4: কেন দিদি ঠাকুরন, বরটি তো বেশ দেখতে, শুনতে, কথায় বার্তায় কেমন, দু চারটে শৌখিন রকমের দোষ থাকলে কি আর এসে যায়?
0: দোষের কথা যদি বলিস পিসনি, তো তার আমি একটি মাত্র দোষ দেখেছি। সে দোষের কথা কাল বাবার কাছে কে একজন বলে দিয়েছে। সে বলেছে যে অলিক বাবু আর সকল রকমের লোক ভালো, কেবল দোষের মধ্যে ভুলেও তার মুখ দিয়ে একটি সত্যি কথা বের হয় না। কিন্তু বাস্তবিক তা তো নয়, তিনি একটু সাজিয়ে গুছিয়ে কথা বলেন আর লোকে মনে করে মিথ্যে কথা।
4: এই এতক্ষণে আমি কথাটা বুঝতে পারলেন দিদি ঠাকুরন, বোধ করি তিনি অনেক মূলক ভ্রমণ করেছেন।
0: না রে না, তা নয় পিসনি, আমার মনে হয় তিনি অনেক নভেল পড়েছেন। নভেল বলে এইরকম নতুন বই বেরিয়েছে, এতে যেমন জ্ঞানীর কথা থাকে এমন আর কোনো কিছুতে থাকে না। আগে রামায়ণ মহাভারত পড়তে কি ভালোই লাগতো, কিন্তু নভেল পড়তে শিখে অবধি সেগুলো আর ছুঁতেই ইচ্ছে করে না। আচ্ছা আচ্ছা, নভেল পড়তে কেমন লাগে শুনবি পিসনি?
4: আমি আমি দিদি ঠাকুরের মুখ্যসক্ষ মানুষ, আমিও সব কি বুঝব?
0: আহা শুন না শুন না শুন, ভালো করে শুন।
4: বল,
0: প্রথমে একটি পক্ষী ডাকিল, তারপর দুইটি পক্ষী ডাকিল, পরে তিনটি ডাকিল, শেষে সকল পক্ষী মিলিয়া কলরব করিতে লাগিল। এই দুই কলরব মিলিয়া এক অপূর্ব মধুর প্রভাত সঙ্গীত সৃজিত হইয়া প্রাভাতিক গগনে সমুত্থিত হইল। সকলে নিস্তব্ধ, কেবল একটিমাত্র অশ্বারোহী পুরুষ জনশূন্য পথ দিয়া চলিয়া যাইতেছেন। ক্রমে সেই অশ্বারোহী পুরুষ একটি গৃহদ্বারে উপনীত হইয়া দ্বার উদ্ঘাটন করিলেন।
4: কিরে
0: পিসনি, শুনছিস তো?
4: হ্যাঁ শুনছি, তুমি বলো।
0: শোন, দেখিলেন বংশীবদন ঘোষের বাড়ির গৃহস্থেরা সকলেই নেতৃত, কেবল একটিমাত্র বালিকা সম্মার্জনী হস্তে গৃহপ্রাঙ্গণ পরিষ্কার করিতেছিল। ঘুমলি পিসনি?
4: না কই, ঘুমাবো না।
0: শোন, সুন্দরী সুকুমার হস্তে ঝেঁটার যে কি শোভা, তাহা কি পাঠকগণ দেখিয়াছেন? কেহ যদি না দেখিয়া থাকেন তো আমি দেখিয়াছি। হে ঝাঁটে, হে শতমুখী, হে ধূমকেতু প্রতিরূপিণী সম্মার্জনী, হে শল্লক কণ্ঠকী নিন্দিত তীক্ষ্ণকর প্রসারিণী, কি বা তোমার অতুলনা মহিমা, তোমার মহিমার অন্ত কোথায়? প্রণাম করিস কাকু।
4: দিদি ঠাকুরন, ওই ঠাকুর দেবতার নাম শুনলি প্রণাম করতে হয়, ও তো ঠাকুরের মহিমার কথা খুব নিকেছে।
0: সে কি লো, ঠাকুর দেবতার কথা এতে কোথায় পেলি? আমি তো ঝেঁটার কথা বলছিলাম, তুই কি কিছুই বুঝতে পারিস নি? দেখছিস নে, একটা সামান্য কথা বাড়িয়ে বললে কেমন বেশ মিষ্টি লাগে। সেই জন্যে তো অলিক বাবুর কথা শুনতে আমার বড় ভালো লাগে, কিন্তু বাবা তো তা বোঝেন না, একটা কথা ভালো করে সাজিয়ে বললেই তিনি মনে করেন মিথ্যে কথা। বাবা বলেছেন যদি তিনি একবার একটা মিথ্যে কথা ধরতে পারেন তাহলে তার সঙ্গে আমার বিয়ে দেবেন না।
4: বলো কি দিদি ঠাকুরন, বাবু মানুষ, কাঁচা বয়স, শহরে বাস,

0: দু চারটে মিথ্যে কথা না বললে কি চলে?
1: সে যাক, এখন অলিক বাবুকে আগে থাকতে কি করে সাবধান করে দিই তাই ভেবে পাচ্ছি না।
0: তা দিদি ঠাকুরন, কর্তা বাবু যাতে আর বেফাস কথাগুলো না ধরতে পারে তার একটা ফন্দি করতে হবে। আমার এই মিনসেটাকে একবার বলে দেখি, যদি তার কোন রকম বুদ্ধি যোগায়। দিদি ঠাকুরন, আমি জানি তার মনে অনেক রকম ফন্দি আসে।
1: তবে তাই দেখ, তাই দেখ।

0: ভেতরে যাই?
1: ওগো ওগো শুনছো, তুমি একবার এদিকে এসো তো, এদিকে। দিদি ঠাকুরন যা বলছিল তা সব শুনেছ?
2: হ্যাঁ, আড়াল থেকে না আমি সব শুনেছি।
1: শুনেছ? পারবে?
2: পারবো না, হাজার টাকা তো বড় কম কথা নয়। আমি এর ভার নিলাম, আমি এমন ফন্দি করব যে এর মিথ্যে কথাগুলো স্বয়ং বেম্মায়েলও ধরতে পারবে না, অলিকবাবু আমায় দেখতে পাবে না। অথচ আড়াল থেকে ওকে আমায় দেখতে হবে, ওর সব কথা আমায় শুনতে হবে। কি রকম ধাঁচের লোকটা আগে থেকে একটু আঁচ করে নি।
1: দেখো ওনারা এলে তুমি ওই আড়ালটাই নুকি, ওখান থেকে তুমি সব দেখতে পাবে শুনতে পাবে, অথচ তোমাকে কেউ দেখতে পাবে না। আবার পেছনে সিঁড়ি দিয়ে পালানোর পথ আছে।
2: আরে আরে তোর কোনো ভয় নেই, দেখ না আমি কি করি।
1: ওনারা আসছেন, শিগগির করে লুকিয়ে পড়ো।
2: ঠিক আছে আমি লুকিয়ে পড়ছি।
3: সত্যি বলছি মশাই, ওই
4: বলো কি বাপু?
3: আগে ওই কামাখ্যা দেশের রাজকন্যা, রাজকন্যার নামটি হচ্ছে গিয়ে মনোরমা, আমাকে বিবাহ করবার জন্য তিনি তো একেবারে পাগল, কিন্তু আমি কিছুতেই রাজি হলেন না, কেননা আরেকজনের সঙ্গে আমার নাকি।
4: আচ্ছা বাপু, সে কি সত্যই রাজকন্যা?
3: আগে রাজা ক্রমাদিত্যের বংশ,
4: বনেদি ঘরের বটে।
3: আপনার সহিত সাক্ষাৎ হয়ে আমার যে কি আনন্দ হয়েছে আমি তো এক মুখে বলতে পারি না। সমস্ত গল্পটা মহাশয়ের কাছে বলছি, শুনুন।
4: ও গল্পটা এখন থাক বাপু, তুমি আর একটা গল্প বলো।
3: না না, এই গল্পটা সত্যি মশাই,
4: এই গল্পটা সত্যি, তবে কি অন্য গল্পগুলো মিথ্যে?
3: রাম, মানে সে কি কখনো হতে পারে? মানে সব গল্পগুলোই সত্যি, তবে কি না এটা
4: এটা আরো সত্যি?
3: না না না না না না, তা নয়, আমি সে কথা বলছি না। মানে আমি বল, আচ্ছা আচ্ছা, বিবাহের তো সমস্ত স্থির হয়ে গিয়েছিল, তবে আবার আপত্তি হচ্ছে কিসে মশাই?
4: দেখো বাপু, তাহলে তোমাকে সব কথা খুলেই বলি। আমার এই প্রতিজ্ঞা হয়েছে যে যতদিন না একটি ভালো বর খুঁজে পাই, ততদিন কখনোই আমার মেয়ের বিবাহ আমি দেব না। এতে আমার যা থাকুক আর নাই থাকুক, বিশেষ আমার মেয়েটিকে অনেক যত্নে লেখাপড়া শিখিয়েছি, উপযুক্ত বর না পেলে তাকে জলে ফেলে দেওয়া হয়
3: বটেই তো। তা কেন, ওই শেক্সপিয়ার তার ওই ওয়েবস্টার ডিকশনারি বলে একটা নভেলে তো স্পষ্টই লিখেছেন যে মেয়েদের লেখাপড়া না শেখালে তারা হয় একটা জন্তু। আবার চেম্বার্স অ্যাটলাসে বায়রন লিখেছে যে নথ নথ যেমন স্ত্রীলোকদের প্রধান অলঙ্কার, বিদ্যাও স্ত্রীলোকের পক্ষে তাদ্রুপ।
4: বিলক্ষণ বিলক্ষণ, তোমার ইংরেজি শাস্ত্রে যথেষ্ট উৎপত্তি আছে দেখছি, তা আমাদের শাস্ত্রেও তো এই বিষয়ের অনেক প্রসঙ্গ আছে।
3: আগে তা আছে বই কি, আমাদের শাস্ত্র হচ্ছে অগাধ জগদম্বা বিশেষ। তা কেন, এই তো কালিদাস, কালিদাসই তো মুগ্ধবোধে লিখে গেছে বিদ্যাহীন ন শোভন্তি বৈশাখে নর বাঁদরী।
4: তুমি বাপু সংস্কৃত জানো নাকি?
3: আগে আপনার আশীর্বাদে কিঞ্চিত জ্ঞান অর্জন করেছি আর কি, বললে অহংকার করা হয়। এই তো সেদিন ওই তারানাথ বাসপতি মহাশয়ের সঙ্গে এই ব্যাকরণ ঘটিত অনেক তক্র বিতক্র হলো,
4: তাই নাকি?
3: তা মশাই, ঝাড়া তিন ঘন্টা তক্রের পর তাকে তো মুক্ত কণ্ঠকে স্বীকার করতে হলো যে বাপু অলিক, তোমার মতো অদ্বিতীয় পণ্ডিত ভূভারতে নেই। হ
4: দেখো বাপু, আমার মেয়ের জন্য এ পর্যন্ত যে কটি বর এলো আর গেল তারা সংখ্যা নেই, কিন্তু তাদের কাকেও আমার ঠিক পছন্দ হয়নি। তাই আমি এই নিয়ম করেছি যে পরীক্ষা না করে আমি কারো সঙ্গে আমার মেয়ের বিবাহ দেব না।
3: কি উৎপাত, এত করে স্কুল থেকে এড়িয়ে বুড়ো বয়সে একজামিনের দায় পড়তে হলো নাকি? পরীক্ষা, কিসের পরীক্ষা মশাই?
4: এমন কিছু পরীক্ষা নয়, তোমার কথাবার্তাতেই তোমার যথেষ্ট পরীক্ষা হবে আর কি।
3: ও রাম, বলো বাঁচলে এমনি লম্বা চৌড়ো কথা শুনিয়ে দেব যে উনি একেবারে তাক হয়ে যাবেন। মশাই, ও পরীক্ষা আমি দিতে রাজি আছি। জানেন সেদিন একটা ভীষণ বিপদে পড়েছিলাম।
4: কি বিপদ বাবু?
2: আড়াল থেকে আমি সব শুনছি, এই দেখো আবার একটা কি আষাঢ়ে গপ্প বলে দেখো।
3: বিপদ মানে ওই ওপারে, ওপারে ওই বসেদের বাড়ি সেদিন আমার আর আমার এক বন্ধুর নিমন্ত্রণ ছিল।
4: ও আচ্ছা আচ্ছা।
3: তা মশাই, আমরা তো জগন্নাথ ঘাটে নৌকা করলাম,

0: উঁকোয় উঠে খানিক দূর গিয়েছি, তখন এই ঝিকিমিকি বেলা। উমা, অমনি কোন নগরের দিকে একখানা মেঘ দেখা দিলে। তারপরে মশাই ওই ফুরফুর ফুরফুর করে একটু বাতাস উঠল, তারপরে এই তত্তর করে কালো মেঘে একেবারে আকাশ ছেয়ে গেল আর ভয়ানক ঝড়। সেই সঙ্গে একেবারে ভয়ানক তুফান, এমন আমি কখনো দেখিনি জানেন। এই তাল গাছের মতো বড় বড় ঢেউ যেন চারিদিক থেকে গিলতে এলো।
1: সে কি
2: নৌকোটাও তো
0: ডোবে আর কি। এমন সময় আমি কোর বেঁধে গঙ্গায় ঝাঁপ দিয়ে পড়লাম। হ্যাঁ, আমি সেখান থেকে এক ডুব মারলেন আর এক ডুবেই একেবারে শালকের ঘাটে গিয়ে দাখিল। ঘাটের রানাটা আমার মাথায় একবারে ঠনাট করে লাগলো। তারপর দেখি পেটটাও জল খেয়ে ঢেঁকি হয়েছে। যাক বাবা, প্রাণটা তো বাঁচলো।
1: জল খেলে কি করে বাবু? যে ডুব সাঁতার ভালো জানে সে কি কখনো জল খায়?
0: কি মশাই, একটা ছোট পুষ্করিণী নাকি? একে গঙ্গা, তাই আবার তুফান। যেই এক একবার করে মাথা ওঠাচ্ছি, অমনি ঢকঢক করে এক এক ঘটি জল খেয়ে ফেলছি।
1: না, তবে ওই যে তুমি বাবু বললে যে এক ডুবেই তুমি গঙ্গা পার হলে,
0: তা তো বলেছিলাম, সেও কথার কথা বলেছিলাম আর কি। তারপর শুনুন না মশাই, সাঁতার দিয়ে তো ভয়ানক হাঁপিয়ে গেছি, কি করি কোথায় যাই? ভাগ্যিস কাছে একটা দোকান ছিল তাই রক্ষে, সেখানে গিয়ে ঢক ঢক করে এক ঘটি জল খেয়ে তবে বাঁচি।
1: তা তোমার সেই বন্ধুটি কি দশা হলো বাপু? হ্যাঁ, মোলো কি বাঁচলো তার কথা তো তুমি কিছুই বললে না।
0: বন্ধু?
1: হ্যাঁ,
0: বন্ধুকে মোচাই। ও ও, ওই বন্ধু, হ্যাঁ, সে তো তখনই অক্কা পেল। যেমনই নৌকো ডুবি হলো সেই সঙ্গে তারও কর্ম সাফ হয়ে গেল।
1: আরে, লোকটার খুব মুখ জোড়া আছে দেখছি। হ্যাঁ, গদাধরের চোখকে ফাঁকি দেওয়া সোজা নয়। আমি আড়াল থেকে সব দেখছি, সব শুনছি, দেখাচ্ছি মজা।

0: পেয়েছি, এই ছোকরাটাই তো বাড়ি ভাড়া করেছে। তার বিষয় আশয় কিছু আছে কিনা তা তো জানিনি, এখন বাড়ির টাকাটা আদায় করতে পারলে ভালো হয়।
1: সর্বনাশ করেছে সেই বেটা, এই বাড়ির ভাড়া আদায় করতে এসেছে। এটা যে আমার নিজের বাড়ি নয়, ভাড়াটে বাড়ি, এবার দেখছি সব প্রকাশ হয়ে পড়বে। বেটাকে এখন কি করে এখান থেকে তাড়ানো যায়?
0: এই যে বাবু, আমার হিসেবটা চুকিয়ে দিলে ভালো হয় না, অনেকদিন পড়ে আছে।
2: হিসেব এখানে কি? নিচে যাও, দপ্তরখানায় গিয়ে খাতাঞ্চির কাছ থেকে টাকা নিয়ে নাও, যাও বলছি।
0: ওরে বাবা, এই যাই বাবু। ওরে বাবা, এমন টেরিয়া মেজাজের বাবু তো আমি কখনো দেখিনি। মিষ্টি মুখে বললেই হয় যে দপ্তরখানায় গিয়ে খাতাঞ্চির কাছ থেকে বাড়ার টাকাটা চুকিয়ে নেবে, তা না, যেন একবার খেতে এলো।
2: যাও,
0: যাই বাবু।
3: বাবুর খাতাঞ্চি তো ঢের, কিন্তু ও ব্যাটা যদি ফের ওপরে উঠে আসে তাহলেই তো মিথ্যে কথাটা প্রকাশ হয়ে পড়বে। তা কখনো হতে দেবো না, নিচে গিয়ে ব্যাটাকে এমন ঠুকে দেব যে প্রাণান্তার এমুকো হবে না।
2: হ্যাঁ জানেন মশাই, ওই আমার সরকার, সরকারটা ভারী বিরক্ত করে।
0: হ্যাঁ,
2: এই সময় কিনা হিসেব নিয়ে এসে উপস্থিত। আচ্ছা, এটা কিনা হিসেব দেখবার মতো সময়, আপনি বলুন।
0: তা হিসেব টিসেব বুঝি তুমি নিজেই দেখো
2: আগে? হ্যাঁ, সব নিজেই দেখতে হয়।
0: ও, তাই এই কথা শুনে বাপু বড় খুশি হলেন। আর একটা বাপু, তোমাকে আমি উপদেশ দিই, শোনো। দেখো, ঘরে বসে কখনোই থেকো না, যদিও তোমার অতুল ঐশ্বর্য, তবু একটা কাজকর্ম নিয়ে থাকলে, মানে কি বলো, সারা দিন যদি কাজকর্মের মধ্যে নিজেকে ব্যস্ত রাখো তাহলে খারাপ দিকে মন যায় না। হ্যাঁ, গভর্নমেন্টে কাজ করে এমন কোন বড় লোকের সঙ্গে তোমার কি আলাপ নেই?
2: গভর্নমেন্ট?
0: হ্যাঁ, মানে মুরব্বির জোর না থাকলে তো বাপু আজকাল কোনো কাজ পাওয়া যায় না। আচ্ছা, তা অনারেবল জগদীশ বাবুর সঙ্গে কি তোমার আলাপ আছে?
2: বলেন কি মশাই, তার সঙ্গে আমার আলাপ নেই, বিলক্ষণ আলাপ আছে।
0: তার সঙ্গে তোমার সাক্ষাৎ হয়?
2: সাক্ষাৎ হয় না, প্রতিদিনই তো সাক্ষাৎ হয়। তার বাড়িটি বড় চমৎকার দেখতে মশাই।
3: এই দেখো, এই দেখো, আবার একটা মিথ্যে কথা কয়। আমি হলাম জগদীশ বাবুর মশাই, আমি তোকে কোনোদিন আমাদের বাড়িতে যেতে দেখিনি।
2: আরে জগদীশ বাবু আমার একজন মস্ত মুরব্বী। হ্যাঁ, তিনি তো দুটো কর্ম আমার জন্য রেখেই দিয়েছেন, হয় ওই বাঙ্গাল ব্যাংকের আর নয় ওই টাকশালের। দিওয়ানির পদটা তিনি সাহেব সুমোকে বলে আমাকেই করে দেবেন আর কি।
0: এই অতি সুখের বিষয়। তা বাপু, এমন সুবিধে পেয়েও চুপ করে বসে আছো কেন? হ্যাঁ এসো, এখনই তোমাকে আমার সঙ্গে জগদীশ বাবুর কাছে যেতে হবে। না না, এ দুটোর মধ্যে একটা কর্ম যাতে হয় তার জন্য তোমাকে বিশেষভাবে চেষ্টা করতে হবে।
2: এই সবে আপনি এখানে এসেছেন, এর মধ্যেই কাজকর্মের ঝঞ্ঝাটে যাবেন তা কি করে হয়? না না, আমি বলছি কি, আচ্ছা ভালো কথা, আমার এই বাড়িটা আপনি কেমন পছন্দ করেন? হ্যাঁ,
0: একটু ফাঁকা জায়গায় হলেই ভালো হতো আর।
2: আচ্ছা, এই কথা আমাকে আগে বললেন না কেন মশাই? ওই বিডিন স্কোয়ারের সামনে আমার একটা মস্ত বাড়ি আছে।
0: বলো কি, তোমার আর একটা বাড়ি আছে নাকি?
2: হ্যাঁ, সে বাড়িটা তৈরি করতে তো আমার বেশি খরচও পড়েনি, হদ্দ 5 লাখ টাকা।
0: সে কি সত্যি নাকি? তা বেশ হয়েছে, আমি সেই বাড়িতেই থাকবো বাপু। যদিও এ বাড়ির দুটো মহল আছে, তবু তোমাতে আমাকে এখন একসঙ্গে থাকাটা ঠিক ভালো দেখায় না, বুঝলে না?
2: কিন্তু আফসোস, আপনি যদি একটু আগে বলতেন তাহলে বড় ভালো হতো। মানে আমি তো ওই কাল তো বাড়িটা বিক্রি করে ফেলেছি।
0: এর মধ্যেই বিক্রি করে ফেলেছি?
2: হ্যাঁ।
0: বাড়িটা বিক্রি করেছো কাকে?
2: ওই তো যাকে বিক্রি করেছি, তার নাম নাটু ভাই, লোকটা খুব ধনী।
0: নাটু ভাই?
2: নাটু ভাই।
4: দেখ পিসনি, যার সঙ্গে ভালোবাসা হয় তাকে ভালোবাসার চিঠি গোপনে পাঠাতে হয়। তা দেখ, আমি না একটা চিঠি লিখেছি, শোন দেখি কেমন হয়েছে। বল শোন। স্বামীন, কি বলিলাম, আমি কি এখন আপনাকে এরূপ সম্বোধন করিতে পারি? কে বলে পারি না? অবশ্যই পারি। আমি জগতের সম্মুখে চন্দ্র সূর্যকে সাক্ষী করিয়া মুক্ত কণ্ঠে বলিব, তুমি আমার স্বামী। শতবার বলিব, সহস্রবার বলিব, লক্ষবার বলিব, তুমি আমার স্বামী। কত পত্র লিখিলাম, অশ্রুজলে মুছিয়া গেল। এইবার শেষ বিদায়, জন্মের মতো বিদায়। যদি এই নারী জন্মে বিধাতা এমন দিন লিখিয়া থাকেন, তবে একবার তোমার সেই মুখখানি দেখিব, নয়ন ভরিয়া দেখিব, দেখিতে দেখিতে মরিব। জীবনে আমার আর কোনো স্বাদ নাই, ইতি তোমারই হেন।
5: বালাই স্বাদ! দিদি ঠাকুরুন, দিদি ঠাকুরুন, তুমি মরবে কেন?
4: পিসনি, তুই পাগল হয়েছিস নাকি? আরে, আমি কি সত্যি সত্যি মরতে যাচ্ছি? ওরে, ভালোবাসার চিঠি তো ওরকম লিখতে হয়। দেখ পিসনি, তুই এই চিঠিটা কোনো রকমে অলিকবাবুর হাতে দিতে পারিস?
6: তা দিদি ঠাকুরুন, পারবো না কেন, আমি নুকিয়ে দিয়ে আসবো।
4: দেখিস, কেউ যেন টের না পায়।
6: না না, কেউ পাবে না। হ্যাঁ গো বাবু, তুমি কি কিছুতেই শোধরাবে না?
2: এই মাগি আবার কোত্থেকে এলো? কেডা বেরাস, কে তুই? হ্যাঁ, শোধরাবোটা কি?
6: আমি দিদি ঠাকুরনের দাসী, আমার নাম প্রসন্ন।
2: ও, তুমি প্রসন্ন? তোমার দিদি ঠাকুরন ভালো আছেন? আমি তোমার দিদি ঠাকুরনের কাছে কি দোষে অপরাধী যে তুমি আমাকে শোধরাবার কথা বলছো? তোমার দিদি ঠাকুরন বই আমি তো আর কাউকে জানি না।
6: এই কর্তা বাবু বলেছেন, আজ রাত্রির মধ্যে যদি তোমার একটা মিথ্যে কথা ধরা পড়ে, তাহলে তোমার সঙ্গে দিদি ঠাকুরনের আর দিয়ে দেবে না।
2: আমার মিথ্যে কথা? আমি মিথ্যে কথা কই? এ দোষ কে দিলে? আমার মতো মিথ্যেবাদী রাম বলো, সত্যিবাদী আর কি, আর একটি খুঁজে বের করো দেখিনি।
6: না না, তা বলছি না বাবু, মানে কথাগুলো ডাগর ডাগর না বলে একটু খাটো খাটো করে বলো। হ্যাঁ, আমাদের কথা ডাগর ডাগর কথা ভালোবাসেন না বাবু। দিদি ঠাকুরুন তোমাকে একটা চিঠি দিয়েছে।
2: চিঠি? দেখি দেখি দেখি কি লিখেছে দেখি। শামিন, শামিন, গাছে না উঠতেই এক কাঁদিয়া। তা হয়েছে ভালো, মেয়েটাও দেখতে মন্দ নয়, আর সত্য সিন্ধু টাকাও ঢের। না, মেয়েটার পেটে কিছু বিদ্যে আছে দেখছি, যেরকম লিখেছে আমার চোদ্দ পুরুষেও অমন লিখতে পারে না। লিখেছে,
4: দেখিয়া মুজিলাম, মুজিয়া চলিলাম, জ্বলিয়া মরিলাম না কেন।
2: বালাইশাট,

0: মরবে কেন? কিন্তু লিখে জবাব দেওয়া আমার কম্ম নয়। মুখেই জবাব দেওয়া যাক। দেখো প্রসন্ন, তোমার দিদি ঠাকুরুনকে বলো যে অবধি আমি তাঁর সেই পদ্মপলাশ লোচনবত চক্ষুযুগল, তাঁর সেই সেই সুক চঞ্চুবত ঠোঁট যুগল, আর তাঁর সেই অজাত লম্বা হাত যুগল, এবং এবং এবং এবং তার সেই গজেন্দ্র গমনবত শ্রীচরণ কমলেশু দর্শন করেছি, সেই অবধি আমিও মজেছি, মজেওছি বটে, মরেওছি বটে। দাঁড়াও দাঁড়াও প্রসন্ন, এখনো শেষ হয়নি। শোনো, আমি যখন বিছানায় শুই তখন যে সূর্যিকণ্ঠ কটা উপস্থিত হয় তার কি বলবো। কে বলে বিছানা, বিছানা কট কট করে ভীষণ কামড়ায়। এইসব যন্ত্রণার কথা তোমার দিদি ঠাকুরের কাছে নিবেদন করো। শোনো, তুমি তাকে বলো, বলো যে আমি, হ্যাঁ আমি তাঁর দর্শন পাবার জন্য আমি ওই তৃষিত তৃষিত চাতকিনীর ন্যায় উপেক্ষা করছি।
1: তাই বল,
0: বলো।
2: হ্যারে পিসনি, তিনি কি বললেন তাই বল না।
1: কত নেকা পড়ার কথা কইলেন, আমাকে বাছা বলে পেশন্য বলে কত ভালো ভালো কথা কইলেন, কিন্তু একবারও আমাকে পিসনি বলে ডাকেনি।
2: আমার ওই আল্লাহতেই উনি গেলেন। ভালো মানুষের ছেলে কত দুঃখ সুখ করতে নাগলো গো, বিছানার মধ্যে একটা বিছে ছিল তে নাকি কট কট করে কামড়ে দিয়েছে, তার জন্য রাতভর ঘুমুতে পারিনি।
3: আহারে, তা হ্যারে পিসনি, উনি কি আমার সঙ্গে দেখা করতে আসবেন?
1: আসবার জন্য তো পাগল, কিন্তু কর্তা বাবুর নজরে বন্দী হয়ে আছে যে।
3: উনি এলে আমি জগৎ সমক্ষে বলবো, ওই বন্দী আমার প্রাণেশ্বর।

0: এই যে অলিক প্রকাশ,
1: আগে
0: তুমি এইখানে? আমার একটা উপকার করতে হবে বাপু, আমার হাজার খানেক টাকার প্রয়োজন। তুমি যদি বাপু,
1: হাজার টাকা? আমি বলে ধারে দেনায় অকণ্ঠ ডুবে আছি, বিয়ের যৌতুকের ওপর ভরসা।
0: কি ভাবছো বাপু অলিক প্রকাশ?
1: আগে কত বললেন?
0: এই ধরো 1,000 টাকা।
1: ও, 1,000? কিন্তু এখন তো আমার কাছে অত টাকা নগদ নেই।
0: হ্যাঁ,
1: না নেই।
0: সে কি? সেই টাকাগুলো কোথায় গেল?
1: কোন টাকা?
0: ওই যে বাড়ি বিক্রি করে যে টাকা পেয়েছো।
1: কার বাড়ি?
0: আরে তোমার সেই বিডন স্কোয়ারের বাড়ি।
1: আমার বাড়ি?
0: হ্যাঁ
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি। তবে আসল বৃত্তান্তটা শুনবেন, মানে হয়েছে কি, ওই চুনিলাল নামে যে লোকটার কাছে আমি বাড়িটা বিক্রি করেছিলাম।
0: চুনিলাল?
1: হ্যাঁ।
0: আরে তুমি তো বলেছিলে তার নাম নাটু ভাই।
1: নাটু ভাই? হ্যাঁ হ্যাঁ, তাই তো, মানে তার নাম নাটু ভাই, মানে ওই চুনিলাল নাটু ভাই।
2: জয়রামজি কি মশাই, জয়রামজি কি, আমি আসিয়া গেছি।
1: আবার কে?
2: আমাকে চিনছেন না লিক বাবু? আমি চুনিলাল নাটু ভাই।
0: আপনি নাটু ভাই?
2: নাটু ভাই,
0: একেবারে হাতে নাতে প্রমাণ। হ্যাঁ, আমি তোমাকে সন্দেহ করেছিলাম বাপু অলিক প্রকাশ। আমার প্রত্যয় হয়েছিল যে বাড়ির গল্পটা সর্বৈব মিথ্যা, আর নাটু ভাই লোকটা তোমার কল্পনা বই কিছুই নয়।
1: আচ্ছা, তা কি কখনো হতে পারে? আপনি প্রিনিধান করে দেখুন, লোকটা সশরীরে হাজির।
2: মশা, আমাকে মাফ করতে হবে আপনাকে, আমি যারা দেখ করতে আসি আছি।
1: ইনি সত্যসিন্ধু বাবু, আমার ইয়ে
2: শ্বশুর হবে। আচ্ছা শ্বশুরজি, আপনি জানেন ইয়ে বাবু আমার কাছে বাড়ি বিক্রি করিয়েছে?
0: আহা, জানি বই কি চুনিলাল নাটু ভাই।
2: ভালা লিক বাবু, আমি তোমার কাছে যে লাখো রুপাইয়া পাবো তার কি করিলে?
1: এর মানে কি? বোধ হচ্ছে সব দমবাজি।
0: কি ভাবছো অলিক প্রকাশ?
1: না দাঁড়ান। আচ্ছা, তুমি 1,00,000 পাবে তো, আর বাড়ির দামটা কত? 1,50,000। হ্যাঁ, তাহলে বাকি 50,000 টাকা আমায় দিয়ে দাও।
2: ও, তোমার উকিলের পাশ আমি 50,000 রুপাইয়া জমা করিয়ে দিয়েছে, দেখো গে যাও। অলিক বাবু, এখন ও বাড়ি আমাকে দেখাল দিলাতে হবে। হ্যাঁ,
0: এ তোমার ভারী অন্যায় অলিক প্রকাশ। টাকা পয়সার লেনদেন যখন মিটে গেছে, বাড়ির দখল দিতে বিলম্ব করবে কেন?
2: বলেন তো, এখন তবে আমি আসি। জয়রামজি কি, জয়রামজি কি।
1: না, এ বেটা দেখছি আমাকেও হারিয়েছে। আমি জানতাম আমার আর জুড়ি নেই, কিন্তু এ যে দেখছি আমার ঠাকুর দাদা।
0: জগদীশ বাবুর সঙ্গে তুমি একবার আমার আলাপটা করিয়ে দাও বাপু অলিক প্রকাশ।

0: আজই চলো।
1: আজ আজ হলো গিয়ে রবিবার। ও হো, তাহলে তো হচ্ছে না।
0: কেন হচ্ছে না? কেন
1: না, মানে জগদীশবাবু আজকে তার ওই উল্টো ডিঙির বাগানে আছেন। সেই স্থানটি বড় চমৎকার জানেন, ঠিক একবারে গঙ্গার ওপর, আর কাছে একটা মস্ত কালো জামের গাছ। আচ্ছা মশাই, কালো জাম খেতে ভালোবাসেন? কালো জাম?
0: জাম?
1: আরে জগদীশবাবু বড় জাম ভক্ত। এই সেদিন তো দেখলেন আমার সামনে টপটপ টপটপ করে 200 জাম আপনি খেয়ে ফেললেন।
0: সে কি বাবু, পৌষ মাসে জাম?
1: কেন কেন পৌষ মাসে জাম হয় না বুঝি? বোধহয় ওই 12 মেশে জাম গাছ আর কি।
0: ও তা হবে, তাহলে চলো উল্টো ডিঙির বাগান বাড়িতেই যাই। তুমি চেনো তো?
1: হ্যাঁ, আমি তো হপ্তায় 2-3 বার করে যাই। কিন্তু আবার জগদীশবাবু খুব দাবা খেলতে ভালোবাসেন জানেন। এই সেদিন তার সঙ্গে 1 বাজি খেলা গেল, 1 চালেই মাত।
0: তবে আর কি, আজ জগদীশবাবুর কাছে তোমাকে নিয়ে যাবই। ওঠো ওঠো, দেরি করো না, দেরি করো না, ওঠো ওঠো।
1: না মা, আজ কেমন করে হয় মশাই?
0: কেন হবে না কেন, জগদীশবাবুর মতো একজন মুরব্বীর সঙ্গে দেখা করতে যেতে তোমার এত এত মানে অনাগ্রহ কেন আমি তো বুঝতে পারছি না।
1: আমার যে বাড়ি থেকে বেরোবার উপায় নেই।
0: না কেন?
1: মানে আপনাকে আগে বলিনি, আজ কয়েকজন ওই রাজা মহারাজা আমার এখানে খেতে আসবেন।
0: তাই নাকি? রাজা মহারাজা?
1: এতে আশ্চর্যের কি আছে, বর্ধমানের মহারাজা তো এ বাড়িতে প্রায়ই আসেন। অবশ্যই ওরা বেশি কিছু খান না, তবু ওই কালিয়া কোপ্তা কোরমা পোলাও ক্ষীর দই পায়েস মতিচুর এসবই করতে হয়, রাজভোগ বলে কথা।
0: আরে এ তো এলাহি ব্যাপার, হ্যাঁ এত সব করবে টাকি?
1: ও সব লোকজন আছে।
0: আমিও তাহলে তোমার এখানেই আসব।
1: হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। তবে রাজাদের সঙ্গে বসবেন নাকি এখনই খেয়ে নেবেন?
0: না না না, সে কি কথা, অতিথিরা আসুন আগে।
1: অতিথিরা তো আর আসবে বলে মনে হয় না, এত আয়োজন বৃথাই গেল।
2: কর্তাবাবু,
0: কি কি প্রসন্ন?
2: বিতর বাড়িতে আপনাকে খেতে দেওয়া হয়েছে, পোলাও কালিয়া কোপ্তা। চলুন, দেরি করলে আবার ঠান্ডা হয়ে যাবে।
0: সে কি, এসব তাহলে তো মিথ্যে নয়। চলো চলো আহার করে আসি, চলো চলো।
1: আমি তো কিছুই বুঝতে পাচ্ছি না, আমি যতই মিথ্যে কথা করছি ততই কিনা সব সত্যি হয়ে দাঁড়াচ্ছে। যা হোক, ঈশ্বর সহায়, বুড়ো সত্য সিন্ধু আমাকে নাকচ করতে পারবে না। ওর মেয়েটিকে বিয়ে করতে পারলেই বুড়োর সব টাকা আমার।
3: মহাশয়ের নাম বোধ করি সত্য সিন্ধু বাবু?
0: আগে হ্যাঁ
3: মহাশয়, অখিল প্রকাশের পুত্র অলিক প্রকাশ কে বাড়িতে থাকে?
0: মহাশয়ের নাম?
3: আমার নাম শ্রী জগদীশ চন্দ্র মুখোপাধ্যায়।
0: ও, আপনি জগদীশবাবু? হ্যাঁ, তাই আমার কি সৌভাগ্য। হ্যাঁ, অলিক প্রকাশের সঙ্গে আমার কন্যা হেমাঙ্গিনীর বিবাহের সমস্ত কথাবার্তা হচ্ছে। অলিক প্রকাশের উপর মহাশয়ের যেরূপ অনুগ্রহ।
3: অনুগ্রহ? আমি তো মশাই ছেলেটিকে চোখে দেখিনি।
0: সে কি, আপনি অলিক প্রকাশকে বাঙ্গাল ব্যাংকের দেওয়ানি পদ দেবেন বলে স্বীকার পাননি?
3: বলেন কি, আমার সঙ্গে তার মোটে দেখা শুনো নেই, আমি তাকে কর্ম করে দেব কি করে?
0: সে কি মশাই, অলিক প্রকাশ কি আপনার বাড়িতে সর্বদা যাতায়াত করে না?
3: আদৌ না।
0: আপনার বসত বাটির কথা আমি বলছি নে, আমি বাগান বাড়ির কথা বলছি, উল্টো ডিঙিতে।
3: সংবাদ তো মশাই আমার জানা নেই, আমার বাগান বাড়ি বালিগঞ্জে।
0: উল্টো ডিঙিতে তো একটা বাগান বাড়ি থাকতে পারে।
3: হ্যাঁ তা পারে, কিন্তু সেটা আমার নয় মশাই।
0: আপনার সেই বাগানে নাকি একটা প্রকাণ্ড 12 মেশে জাম গাছ আছে, আর আপনি নাকি জাম খেতে বড় ভালোবাসেন।
3: জাম খেতে ভালোবাসি আমি?
0: সেখানে নাকি অলিক প্রকাশের সঙ্গে প্রায় আপনি দাবা খেলেন।
3: আমি তো মশাই জীবনে দাবা খেলিনি।
0: হ্যাঁ, আপনি ওর 1 চালে মাত হয়ে যাননি?
3: ভালো চাল দিয়েছে অলিক প্রকাশ, মাত হয়েছেন আপনি মশাই, সত্য সিন্ধু বাবু আপনি মাত হয়েছেন। অলিক প্রকাশের দেখছি সবই অলিক।
0: এখন এখন তো তাই মনে হচ্ছে আমার, বাজি লক্ষ্মী ছাড়া আগাগোড়া মিথ্যে কথা বলেছে আমাকে। আর যাই হোক, ওর সঙ্গে তো আমার মেয়ের বিবাহ আমি দিচ্ছি না।
4: ওরে গোপাল নব, এই সুফল, কে কোথায় আছিস? কর্তাবাবুকে তামাক দে।
0: এই যে লক্ষ্মী ছাড়া এইদিকে আসছে, দেখুন।
3: শুনুন মশাই, আপনি এখন আমার কোনো পরিচয় দেবেন না।
0: বেশ,
3: কি করে দেখা যাক।
4: আপনি তো মশাই ওই রাজভোজ আহার করেই চলে এলেন, আর এদিকে আপনি?
0: ইনি
5: তোমার সঙ্গেই দেখা করতে এসেছেন আর কি।
4: আমাকে মার্জনা করবে না, আপনাকে পূর্বে দেখেছি বলে তো স্মরণ হচ্ছে না, বোধ করি কৃষ্ণনগর থেকে আসা হচ্ছে না?
3: ঠিক ঠাউরেছেন।
4: কৃষ্ণনগরের লোকদের দেখলেই চেনা যায়। যদি মশায় কলকাতায় বাস করবার ইচ্ছে থাকে তাহলে আমাকে বলবেন, আমি

0: সব ঠিকঠাক করে দেবো।
1: মশাই, দিব্যি পাত্রটি তো পেয়েছেন।
2: পাজি হতভাগা, লক্ষ্মী ছাড়া।
0: আপনার কি শরীরে কোনো উদ্বেগ হচ্ছে? অবশ্যই ওই পোলাও কালিয়া খেয়েছেন তো, হতেও পারে। তাহলে একমাত্র ওই নক্স ভূমিকা খান না।
2: সেটা আবার কি বাপু?
0: হোমিওপ্যাথি চিকিৎসায় এই ওষুধ চলিত, বড় চমৎকার ওষুধ। ওই হনুমানজি গন্ধমাদন থেকে যে ওষুধ এনে লক্ষণকে বাঁচিয়েছিলেন না, এ হলো সেই ওষুধ।
1: তাই বুঝি।
0: জানেন, আমাদের হনুমান একজন মস্ত চিকিৎসক ছিলেন। হনুমান পন্থী থেকেই এ শাস্ত্র হোমিওপ্যাথি হয়েছে।
1: দেখুন, যা বলছিলাম, আমি এখানে এসেছি কাজকর্মের চেষ্টায়। জগদীশ বাবুর সঙ্গে যদি আপনার আলাপ থাকে।
0: তার সঙ্গে আবার আমার আলাপ নেই।
2: অলিক প্রকাশ তার সঙ্গে দাবা খেলে, জাম খেতে ভালোবাসেন।
0: জগদীশ বাবু লোকটি দেখতে কিন্তু বড় ভালো নয়। যদিও
1: আমার মতন
0: না, না, একটু ওই কুঁজো মতো, আর নাকটা একটু খেঁদা, দাঁতগুলো উঁচু উঁচু, কিন্তু লোক খুব ভালো, খুব ভালো। ওই দোষও আছে, দোষের মধ্যে ওই একটা মিথ্যে কথা বলে।
2: জগদীশ বাবু মিথ্যেবাদী?
0: আরে তাতে কি, আজকালকার বাজারে ও দোষটি আর কার না আছে মশাই? কিন্তু আমার কেমন একটা বদ অভ্যেস হয়ে গেছে, ভুলেও ফস করে একটি মিথ্যে কথা কিছুতেই মুখ দিয়ে বেরোয় না।
1: তা তো বিলক্ষণ দেখা যাচ্ছে। তা মলিক বাবু, আমার একটা উপকার করতে হবে।
0: হ্যাঁ বলুন না, বলুন।
1: আপনার সাথে তো জগদীশ বাবুর যখন এত আলাপ, তখন তাকে বলে কয়ে আমার একটা কোনো কর্ম জুটিয়ে দিলে বড় বাধিত হই।
0: আরে অবশ্য অবশ্য, আমি নিজে তোমাকে নিয়ে গিয়ে তার সঙ্গে আলাপ করিয়ে দেবো। তার সঙ্গে আলাপ করে দেখবে কি তিনি চমৎকার লোক। হ্যাঁ, আবার বললে একটু অহংকার করা হয়। আমার সঙ্গে তার কিছু বিশেষ আত্মীয়তাও আছে, তাতে আবার লোকটা খুব ইয়ার। এই তো কাল তার বাড়িতে একত্রে আহার করলেন।
2: হ্যাঁ তার সঙ্গে একত্রে আহার করলে?
0: হ্যাঁ, আর কেউ ছিল না, কেবল আমি আর জগদীশ বাবু, দুজনে খাওয়া হচ্ছে আর খোশ গল্প চলছে।
2: তাহলে বলতে চাইছো যে কালকে হচ্ছে জগদীশ বাবু আজকে অনেক বদলে গেছেন, তাই না?
0: কি করে মশাই,
2: কি করে? তুমি কালের সঙ্গে একত্রে খেলে, খোশ গল্প করলে, আর আর চিনতে পারছো না
0: ইনি জগদীশ বাবু, মানে কলকাতার জগদীশ বাবু?
2: হ্যাঁ।
0: দুঃখের বিষয়, কি তো আমার স্মরণ হচ্ছে না।
2: ভালো করে স্মরণ করে দেখো, ইনি কি পৌষ মাসে একত্রে 200টি করে জাম খেয়ে থাকেন?
0: না।
2: এর সঙ্গে তুমি দাবা খেলেছো কোনোদিন?
0: না।
2: ইনি যে আদি এবং অকৃত্রিম জগদীশ বাবু, তাতে আর কোনো সন্দেহ নেই।
0: আমি তা অস্বীকার করছি না, কিন্তু আমার বলবার অভিপ্রায় এই যে, এর সঙ্গে তো আমি কাল আহার করিনি।
2: তাহলে কার সঙ্গে আহার করেছিলে?
0: সে আর এক জগদীশ বাবু, তবে এর নাম জগদীশ বাবু কি করে হলো তা আমি বলতে পারবো না। মানে আচ্ছা, এমনও তো হতে পারে ওর পরিবারের মধ্যে যদি অন্য কোনো জগদীশ বাবু থাকেন।
2: কত ভাগা ভাঙে তবু মচকায় না।
1: দেখো বাবু, শোনো, আমার নামে আমার পরিবারের মধ্যে তো কই আর কাউকে দেখতে পাইনি। তবে হ্যাঁ, আমার এক ভাগ্নে আছে, তার নাম জগদীশ বটে।
0: বটে, তার নামও জগদীশ তো? এই তবে ঠিক হয়েছে, ওই তার সঙ্গেই আমার আলাপ ছিল, ওই তার সঙ্গেই আমি কাল একত্রে আহার করেছি।
1: তার সঙ্গে তুমি কাল আহার করতে পারো না।
0: কেন মশাই, গোল বাজছে কিসে?
1: আমার সেই ভাগ্নেটি 3 বছর ধরে দেশে নেই, সে পশ্চিমে পালিয়েছে।
0: আপনি তবে জানেন না তিনি কালই কলকাতায় এসেছে?
1: না বাপু, সে আসেনি।
0: অবশ্য এসেছে, আমি বলছি এসেছে। আচ্ছা আপনি বাজি রাখুন, বাজি রাখুন, বাজি।
3: কর্তা বাবু, কর্তা বাবু, জগদীশ বাবু এসেছে।
4: নমস্কার, নমস্কার অলিক বাবু।
0: আসুন আসুন জগদীশ বাবু, আসতে আজ্ঞা হোক।
1: আমুল, এই যে আমার মশায়েব গদাধর দেখছি, একেবারে আমার মতো সেজে এসেছে। দেখাই যা কি করে, আমাকে এখনো চিনতে পারেনি। রসো একটু মুখটা ঘুরিয়ে বসি।
4: তারপর অলিক বাবু, ভালো আছেন তো?
0: যেমন রেখেছেন এখন এসেছেন, বাঁচা গেল। আসুন এদের সঙ্গে আলাপ করিয়ে দিই। এই যে মশাই দেখুন, ইনি হচ্ছেন আসল জগদীশ বাবু।
4: কি সর্বনাশ বাবু যে!
0: এই দেখুন মশাই, আমি সত্যি বলছিলাম কি মিথ্যে বলছিলাম? কাল উনি পশ্চিম থেকে কলকাতায় এসেছেন, কিন্তু ওই লুকিয়ে বেড়াচ্ছিলেন। আজ হঠাৎ মামার সঙ্গে দেখা হয়েছে তো, তাই লজ্জা হয়েছে, কেমন মুখ লুকিয়ে দাঁড়িয়ে আছে দেখুন না।
2: তাই তো, তবে তো অলিকের একটা কথাও মিথ্যে নয়।
1: সবই মিথ্যে।
2: কি বলছেন আপনি?
1: ঠিকই বলছি, ও আমার ভাগ্নে নয়।
0: মশাই উনি মিথ্যে বলছেন।
1: চুপ।
0: শুনুন শুনুন, আমার বোধ হয় ওর এই ভাগ্নে কোনো বদনামে।

0: কাজ করে পালিয়ে গিয়েছিল,
1: তাই এখন আমাদের সামনে পরিচয় দিতে ওর একটু লজ্জা হচ্ছে।
2: না দেখুন দেখুন, আমার কাছে মশাই লজ্জা করছেন কেন? আমি কোথাও প্রকাশ করব না।
3: কি আপদ কি আপদ! বেশ সত্য সিন্ধু বাবু, আপনি ওর কথা বিশ্বাস করলেন? আমি নিশ্চয়ই বলছি ও আমার ভাগ্নে নয়।
1: আমি বাজি রাখতে পারি ওই ওর ভাগ্নে।
2: না না, এরকম স্থলে নাম প্রকাশ করতে একটু লজ্জা হয় বটে, কিন্তু মিথ্যে কথা বলাটাও তো ঠিক ভদ্রলোকের উচিত নয়।
3: কি আপদে পড়লেন মশাই, আমার কথা অবিশ্বাস করছেন?
2: না না, তবে ওই লোকটিকে তবে কি আপনি আদপেই চেনেন না?
3: চিনব না কেন, ও তো আমার মশাই।
1: দেখুন, একটা মিথ্যে ঢাকতে আমার আর একটা মিথ্যে কথা।
3: আমার মিথ্যে কথা বলতে তোমার লজ্জা হচ্ছে না?
2: গদাধরবাবু,
3: আমার অনুমান তুমি নানা রকম সংসেজে অলিকের মিথ্যে কথাগুলোকে সত্যি করে দাঁড় করিয়েছো।
2: আগে আগে হ্যাঁ বাবু, প্রথমে উনি যখন নাটু ভাইয়ের কথা অবিশ্বাস করলেন, তখন আমি নিজেই নাটু ভাই সেজে এলাম। কিন্তু ধর্মবতার, আপনি যে এ সময় এখানে এসে উপস্থিত হবেন এ আমি স্বপ্নেও ভাবিনি। এমন কম আর কখনো করব না, আমায় মাফ
1: করে। ব্যাটা তো ভারী মিথ্যেবাদী।
2: কি, আমি মিথ্যেবাদী না তুই মিথ্যেবাদী?
1: আমি মিথ্যেবাদী? কোন সালের কোন আইনের কোন ধারায় কি কথা বললে কি হয় তা তুই জানিস? স্টুপিড, জানিস এ কোম্পানির মুলুক আমাকে বলে কিনা মিথ্যেবাদী? জানিস নে 10 সালের 8 আইনের 530 ধারায় কি বলে? হ্যাঁ, আমায় বলে কিনা মিথ্যেবাদী?
3: ছোকরার আইন জ্ঞান বিলক্ষণ আছে দেখছি।
1: ওকে জানে না, ওকে জানে না। আমি মনে করলে এখনই ওর নামে সার্জারি কেস এনে সমন জারি করে ডিগ্রি জারি করে শেষে একবারে গেরান জুরিতে ঠেলতে পারি। আমার বাড়িতে বসে আমার পৈতৃক ভিটিতে দাঁড়িয়ে আমাকে অপমান?
2: এই এই দেখুন, আর একটা মিথ্যে কথা বললে। এটা একটা ভাড়াটে বাড়ি, ব্যাটা বলে কিনা নিজের বাড়ি?
1: কি বললি বেল্লিক?
2: হ্যাঁ, আমি আমি প্রমাণ দিতে পারি যে এটা ভাড়াটে বাড়ি। হ্যাঁ, মাসের পর মাস ভাড়া বাকি আছে আমি জানি।
1: আমি রাখবো ভাড়া বাকি? শুনছেন শুনছেন, আপনারা কি বলছে শুনছেন?
2: তবে রে দেখাচ্ছি মজা। বাবুমশাইরা বাবুমশাইরা, আপনারা আপনারা একটু অপেক্ষা করুন, আমি সব সাক্ষী প্রমাণ এনে হাজির করছি। দেখবেন অলিক বাবু যেন পালাতে না পারে। আপনারা, আমি এক্ষুনি আসছি।
4: দিদি ঠাকুরুন, দিদি ঠাকুরুন!
5: কি দিদি, কি রে পিসনি?
4: আর বুঝি শেষ রক্ষা হলো না গো দিদি ঠাকুরুন।
5: কি হলো বলবি তো?
4: তোমার বেও হলো না, আমাদের বেধবা বেও হলো না। দেখো কে যাও, মিনসি আমার সেই ভাড়া আদায় করা লোকটাকে ডেকে এনেছে, সে আবার পেয়াদা নিয়েছে, ধরে নিয়ে যাবে অলিক বাবুকে। এতক্ষণে বোধ হয় রশি দিয়ে বেঁধেছে।
5: সে কি রে, উনি বন্দি? আমি দরবারে যাব।
4: কোথায় যাবে?
5: যেখানে উনি আছেন
4: সেখানে কর্তা বাবু আছেন, জগদীশ বাবু আছেন, আরো কত বাইরের লোক।
5: থাকুক, আমি পিতার সমক্ষে সমস্ত জগতের সমক্ষে মুক্ত কণ্ঠে বলবো, এই বন্দি আমার প্রাণেশ্বর, আমার কণ্ঠরত্ন, উনি ভিন্ন আর কাউকে আমি পতিত্বে বরণ করব না। যদি আমাদের বিবাহ না হয় স্বামীন, শুনতে পাচ্ছ, এই দণ্ডেই তোমার হেমাঙ্গিনী প্রাণ বিসর্জন করছে, পরলোকে যেন তোমাকে পাই। ও পিসনি, পিসনি কাঁদছিস কেন? আমি কি সত্যি সত্যি মরতে যাচ্ছি নাকি? নভেলে এমনি করে লেখে বললে কেমন ভালো লাগে না রে, গায়ে কাঁটা দেয়।
6: ও মা, দিদি ঠাকুর, তুমি তাহলে অলিক বাবুর কথা ভাবছ না? মিনসের কথা ভেবে ভেবে আমার তো বাকরত হয়ে গেল দিদি ঠাকুর। এ পুরা কপালে বেধবা বেনে।
7: এই বাবুটি আমাকে কম নাকাল করেছে, আজ একেবারে বেলিফের পেয়াদা নিয়ে এসেছি। হাই, বার করো গ্রেফতারি পরোয়ানা।
1: গ্রেফতারি পরোয়ানা?
7: হ্যাঁ হ্যাঁ, বকেয়া ভাড়া দাও নয়তো চলো আদালত।
1: বাবা
2: দেখো দেখো কাণ্ড দেখো দেখি। হ্যাঁ হ্যাঁ, আমাকে আমাকে বুঝিয়েছে যে এই দোমহলা বাড়িটা ওর। হ্যাঁ, এটা যে ভাড়া বাড়ি ঘুণাক করে বুঝতে দেয়নি আমাকে।
1: মানে যার জন্য করি চুরি সেই বলে চোর, আপনার জন্যই তো এই বাড়িটা ভাড়া করেছিলাম।
2: ফরজারি পারজারি সমনজারি ডিক্রি জারি সেসব জারি জিরি কারিকুরি কোথায় গেল বাবা? এখন বলো তো কোন সালের কোন আইনের কোন ধারায় ওয়ারেন্ট জারি হয়?
1: একটু ভেতর বাড়িতে যাব, জল খাবো।
7: পেয়াদা যাও তো, জল নিয়ে এসো।
2: আর বাড়ির ভেতরে খবর দিয়েছো যে বাবুটি গ্রেফতার হয়েছে।
3: আর কেন, আর কেন গদাধর, যথেষ্ট হয়েছে।
1: হ্যাঁ, আপনি আপনি মহানুভব জগদীশ বাবু।

0: এবারকার মতো আমাকে বাঁচান।
1: অলিক প্রকাশ, তুমি বলো এমন কর্ম আর করবে না?
0: না, আমি মিথ্যে বলতে চাই না, তবু কিরম ফস ফস করে মুখ দিয়ে বেরিয়ে যায়।
2: কে তোমার অলিক নাম রেখেছিল হে? ভবিষ্যৎ দ্রষ্টা পুরুষ তিনি, তুমিও সনাম ধন্য বাবা।
0: প্রশংসা করলেন না নিন্দা করলেন কিছুই তো বুঝতে পারলাম না। এই যে জল এনেছে, দাও দাও দাও দাও জল দাও।
2: মিথ্যের জাহাজ।
1: সত্য সিন্ধু বাবু, বলুন আপনি ভাড়ার টাকা কটা দিয়ে ওকে খালাস করে দিন।
3: আর আমার টাকাটা দিতে হবে, নইলে যে আমি ওকে ছাড়বো না।
0: তোমার আবার কিসের টাকা?
3: কেন, ওই পোলাও কোরমা কোপ্তার খুব গপ্প ফেঁদেছিলে, আমি তো হোটেল থেকে সব আনিয়ে সত্যসিন্ধু বাবুকে খাইয়েছি, সে টাকা কে দেবে?
0: যিনি খেয়েছেন তিনি দেবেন।
2: জোচ্চোর, হোটেলের খাবার খাইয়ে বড় লোকে দেখিয়েছো? হ্যাঁ,
3: আমার টাকাটা দিয়ে দিন।
2: হ্যাঁ, আমার 50 টাকা। আরো কত পাওনাদার আছে কে জানে?
1: বাপু অলিক প্রকাশ,
2: তুমি এরকম করতে গেলে কেন?
0: মানে স্থির বিশ্বাস ছিল এ বিবাহ হবেই, আর হলেই শ্বশুরের টাকা।
2: তোমার সঙ্গে আমি মেয়ের বিবাহ দেব?
0: দেবেন এই ভরসাতেই তো বড়লোকি করেছি। উপযুক্ত পাত্র মানে বাড়ি চাই, গাড়ি চাই, উচ্চ সমাজে ওঠা বসা চাই, সমাজে প্রতিপত্তি চাই, সবই সাজাতে হবে, পরে শ্বশুরের টাকায় শোধ করে দিতাম। এখন বিবাহ হলো না, শুধু পাওনাদারি রইল।
1: 1000, চিতপুরে 500, বন্ধুদের কাছে আরো 1000, বাড়িওয়ালা 250, মুদির দোকানে 300,
0: শালকরের দোকানে 100, 250, 300, 500, 500 আর 100, 600, হোটেলেরটা কত বললে? 50, 650, 650। ভুদে বাবা,
2: তোমার কি মাথা ঘুরছে নাকি?
0: আগে না, পা অস্থির করছে, এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারছি না।
2: বাহানা করে পালালো, অলিক বাবু পালাচ্ছে, ধরো।

0: অলীক বাবু নাটকটির অভিনয় এখানেই শেষ হল। কাহিনী জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, নাট্যরূপ বৈদ্যনাথ মুখোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গদাধর, বিমল দেব, সত্য সিন্ধু, সত্য বন্দ্যোপাধ্যায়, জগদীশ, গৌতম বসু, ভাড়া আদায়কারী পার্থ মুখোপাধ্যায়, অলীকবাবু দেবরাজ রায়, হেমাঙ্গিনী কাজল চৌধুরী ও পিশনি ইন্দ্রাণী লাহিড়ী। সম্পাদনা নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়, প্রযোজনা নির্মল গুহ।
1: নাটকটি শেষ হল। শুনছেন 107 মেগাহার্টজ FM রেনবো।
2: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
3: সকল ভক্তদের জানাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের সাদর আমন্ত্রণ। উৎসব স্থান ইসকন নিউ টাউন, কলকাতা, সাপুজি বাস স্ট্যান্ড, 2রা সেপ্টেম্বর থেকে 5ই সেপ্টেম্বর 2026।
1: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা এক

0: একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে, গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
1: এখন শুনবেন আধুনিক গান, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।
2: রানার গ্রামের ডাকর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুঁ।

0: জন পথে কত ভয় তবুও রানার ছোটে।
1: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। ভারত ও বেলজিয়াম আজ বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক লেটার অফ ইন্টেন্ট এবং নবীকরণযোগ্য শক্তি, সাইবার অপরাধ ও কূটনৈতিক প্রশিক্ষণের ক্ষেত্রে সমঝোতা স্মারক। নতুন দিল্লিতে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী মার্ক ডি ওয়েভারের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে প্রতিরক্ষা কূটনীতি বিষয়ক রক্ষা নথি প্রকাশ করেছেন। প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই বিস্তারিত নথিতে আগামী 10 বছরে বিশ্বজুড়ে প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ভারতের কৌশলগত রূপরেখা ও লক্ষ্য তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের জন্মশতবর্ষে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, মহানায়ক উত্তম কুমার ছিলেন এক কিংবদন্তি শিল্পী। তাঁর কালজয়ী অভিনয় আজও প্রজন্মের পর প্রজন্ম দর্শকের সঙ্গে সংযোগ স্থাপন করে চলেছে। বিহারে পাটনা সহ গঙ্গা তীরবর্তী বেশ কয়েকটি জেলায় গঙ্গার জলস্তর ক্রমাগত বাড়ছে। এর ফলে নতুন নতুন এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন, গঙ্গার জলস্তর বৃদ্ধির প্রেক্ষিতে রাজ্যের বিপর্যয় মোকাবেলা দপ্তর সতর্কতা জারি করেছে। দপ্তর সূত্রে জানানো হয়েছে, আজ রাতে পাটনার গান্ধীঘাটে এবং আগামীকাল দুপুরে মোকামার হাতিদহে গঙ্গার জলস্তর সর্বোচ্চ মাত্রা অতিক্রম করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা জানিয়েছেন, ভারতের অর্থনৈতিক বিকাশের ধারা অব্যাহত রয়েছে। 2026-27 অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিক অর্থাৎ এপ্রিল থেকে জুনে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন বেড়ে হয়েছে 7.8%। নিউ ইয়র্কে ন্যাসডাকের উদ্বোধনের পর তিনি বলেন, এর ফলে ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে তাঁর অবস্থান ধরে রেখেছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses, and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress. Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses, and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS

0: আকাশবাণী কলকাতা এফএম নিম্ন প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তরুণ প্রজন্মের মধ্যে শিক্ষার সঙ্গে সংস্কার, দেশপ্রেম ও জাতীয় চেতনার যোগসূত্র গড়ে তোলার উপর জোর দিয়েছেন। কলকাতার গোলপার্ক রামকৃষ্ণ মিশনে আজ বিদ্যাভারতীর এক অনুষ্ঠানে তিনি জানান, পূর্ববর্তী সরকারের শিক্ষানীতিতে বাংলার ঐতিহ্য ও জাতীয় চেতনা উপেক্ষিত হয়েছিল। সংস্কার ছাড়া দেশকে বাঁচানো সম্ভব নয়। বক্তব্যের শুরুতে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসী, বিদ্যাভারতীর শিক্ষক শিক্ষিকা ও সংগঠকদের প্রতি শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। শিক্ষাক্ষেত্রে সরকারের পদক্ষেপের উল্লেখ করে তিনি জানান, রাজ্যে জাতীয় শিক্ষানীতি এনইপি চালু হয়েছে এবং সব স্কুলে পূর্ণাঙ্গ বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। ঝাড়খণ্ডে বিদ্যুৎ কেন্দ্র তৈরির জন্য ঋণ প্রতারণার অভিযোগে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ কলকাতার 11টি স্থানে তল্লাশি চালাচ্ছে। মেসার্স কোহিনুর পাওয়ার প্রাইভেট লিমিটেড নামে ওই সংস্থাটি 290 কোটি টাকা ঋণ নিয়ে তা অন্য খাতে সরিয়ে ফেলে বলে অভিযোগ। রাজ্যে নতুন সরকারের প্রথম বছর দুর্গাপুজোকে স্মরণীয় করে রাখতে মহালয়ার দিন বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। নবান্ন সূত্রে জানা গেছে, এই অনুষ্ঠানটি ইডেন গার্ডেন্সে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আরজি করে নির্যাতিতা চিকিৎসকের দেহ তড়িঘড়ি দাহ করার ঘটনায় অন্যতম অভিযুক্ত পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দেকে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল গভীর রাতে তাকে পাকড়াও করা হয়। ট্রানজিট রিমান্ডে আজ তাকে রাজ্যে আনা হচ্ছে। উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ রেখা এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজও উত্তরবঙ্গে ভারী ও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় গতকাল দফায় দফায় বৃষ্টি হয়েছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
2: এভরি গ্রেট জার্নি বিগিনস উইথ পিপল কামিং টুগেদার টু লিসন, টু লার্ন, টু ইমাজিন হোয়াটস পসিবল। দিস ইজ দ্য ব্রিক্স 2026, আ মোমেন্ট ওয়্যার লিডার্স, ইনোভেটর্স, বিজনেসেস অ্যান্ড কমিউনিটিস ফ্রম দ্য ব্রিক্স নেশনস কাম টুগেদার টু স্ট্রেংথেন পার্টনারশিপস। India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress. Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: Shuncho 107 FM Rainbow, Shat Shure Sharadi.
3: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে, গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে, এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
1: শুনছো ক্যাফে কলকাতা,
4: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
4: ক্যাফে কলকাতা।
5: ইয়েস, 107 FM রেইনবো, আর সেখানে ক্যাফে কলকাতা নিয়ে আজকে হাজির মহুয়া আর দেব। স্টে টিউন, স্টে হুকড অ্যান্ড স্টে কানেক্টেড।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: Yes, 107 FM Rainbow, আর এই যে রাস্তাটা পেরিয়ে তোমার কাছে আসা, সেই রাস্তাটার মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে নানান রকমের গল্প। গল্প বলার জন্য তো আসি এবং সেই সাথে আসি আড্ডা দেওয়ার জন্য। হ্যাঁ, এখানে আজকের গল্পটা কিন্তু আর একটু আলাদাই বলতে পারো। যখন কুইন্সওয়ে দিয়ে ঢুকছি তখন একটা বিশাল বড় পোস্টার, ইয়াস, এবং সেখানে সেই পোস্টারে যেটা রয়েছে সেটা হচ্ছে একজন এমন মানুষ যাকে ছোটোবেলা থেকেই মায়ের কাছে তার গল্প শোনা এবং তারপরে তার অনেক অনেক ছবি সেলুলয়েডে দেখা এবং সেই সঙ্গে সঙ্গে বড় পর্দা, ছোট পর্দা, মেজো পর্দা, যা যা আছে তাতে দেখা উত্তম কুমার। আজকে তার জন্মদিন এবং দেখছিলাম একটা বিরাট বড় পোস্টার, তাতে শুধু লেখা আমি আছি তো। ইজন্ট দ্যাট এনাফ?
3: এক্স্যাক্টলি তাই, তিনি আছেন বলেই আমরাও আছি, বিকজ অফ 100 বছর পরে সেই মানুষটি আজকে জন্মদিনের 100 বছর, মহানায়ক উত্তম কুমারের। কিন্তু উত্তম কুমারকে নিয়ে কিছু কথা তো হবে, আজকে যেহেতু ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতায় ক্যাফেতে কফির কাপে ঝড় উঠবে না এমন তো নয়, কিন্তু তবুও এরই মাঝামাঝি কিন্তু আরও কিছু, অনেক কিছু নিয়ে কথা হবে দেব আর মহুয়ার সাথে।
2: অ্যাবসলিউটলি, তুমি ভাবো আজকের দিনটা তো স্পেশাল, কারণ মহুয়া আর দেবকে তোমরা মোটামুটি ওই চুপ কথাতে শুনতে একটু বেশি ভালোবাসো। নাও ইফ ইউ আর সার্ভড, আমাদের দুজনকে সার্ভ করা হচ্ছে কোথায়, একেবারে কফি, মানে ধোঁয়া ওটা কফি এবং সেখানে আমরা, আচ্ছা আমরা কফি নাও খেতে পারি, আমরা আজকে গ্রিন টি খেতে পারি, ব্ল্যাক টি খেতে পারি, আর যেটা খেতে পারি সেটা হচ্ছে যে একটা জলজিরা, যেটা বেশি পছন্দ করে দেব, সেটা হচ্ছে, হ্যাঁ ডেফিনেটলি সেটা ও আমার জন্য এনেছে। এবং ইউ নো হোয়াট, এরপরে যখন আমাদের শোটা শেষ হবে উই উইল গো আউটসাইড অ্যান্ড অনেক কিছু খাওয়া দাওয়া হবে, হবে না দেব?
3: এক্স্যাক্টলি তাই। সেই সঙ্গে এটাও বলে রাখি আজকে কিন্তু দারুণ কিছু টিপস দেবো তোমাদের এবং কোথায় কোথায় বেড়াতে যেতে পারো খানিকটা এটাও বলবো, কিন্তু সব মিলিয়ে এখনো ঢের সময় বাকি, অনেকটা সময় তোমাদের সঙ্গে থাকবো,
2: অনেকটা সময় জাস্ট ফু করে, মানে একেবারে ফুসমন্তরে কেটে যাবে। তার কারণ এরপরে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, তারপরে এই যে আমি সামনে যে ভদ্রলোক বসে রয়েছে না, তাকে আমি এক্স্যাক্টলি যেটা ভাবি আমি সেটা গানে গানে বুঝিয়ে দিয়েছি। অনিন্দ্যদা, মানে অনিন্দ্য চট্টোপাধ্যায় তার জন্য গান গেয়েছেন, মানে দেবের জন্য গান গেয়েছেন। আই এম ডেডিকেটেড দিস পার্টিকুলার সং টু দেব, সেটা নিশ্চয়ই সব্বার জন্য থাকবে। কিন্তু তার আগে তোমাকে এটাও বলে দিই, যদি তোমার জীবনে কোনো লাভ পকেট থাকে, যদি ধরো তোমার জীবনে ঘটে গেছে কোনো একটা ছোট্ট ভালোবাসার ঘটনা এবং সেটা তুমি 1500 শব্দের মধ্যে আমাদের লিখে জানিয়ে দিতে পারো, একটা হ্যাশট্যাগ দেবে এবং সেখানে লিখবে লাভ শর্টস, আর সেই লাভ শর্টসে 3-4 ক্যারেক্টার, 1500 শব্দ, আর সেটা পাঠিয়ে দাও আমাদের। আর তারপরে পুরো প্যাকেজটা করে যখন ক্যাপসুলটা রেডি হয়ে যাবে তোমার নাম সহ, আমরা কিন্তু সেটা লাভ জাংশনে শুনিয়ে দেবো।

0: তাকে দেখি আমি কখনোই থাকি না ওই আমার সিনিয়র বলে না বলতে খুব মানে কিরকম লাগে, হি ইজ ফ্রেন্ড অফকোর্স। দেব রয়েছে আজকে আমার সঙ্গে, মহুয়া আর দেব তোমার সঙ্গে বলবে কথা, কিন্তু তার আগে ইয়েস একটা বিজ্ঞাপন বিরতি, তারপরে গানটা ইয়েস দেবকে ডেডিকেট করা, কারণ এটা দেবের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট।
1: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননিগোপাল দাস।
2: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: পৃথিবীর নানান জায়গায় কত কিছুই না ঘটে। হ্যাঁ দেব, মোটামুটি রেডি হয়েছিল, প্লিজ প্লিজ বলো।
3: না না, সেটাই বলছিলাম যে আজকে দিনটা স্পেশাল এই কারণে, যখন শুরুতে জেনেছিলাম যে আমাদের 3rd of September আমাদের শো আছে, সেদিনই আমরা জানতাম আজকে মহানায়কের জন্মদিন। আর একটা মানুষ 100 বছর ধরে কি করে একটা পজিশনকে হোল্ড করে রাখতে হয় সেটা শিখিয়েছেন রাদার। এই কথাটা বলতে পারি যে আজকে মহানায়কের কথাই বলছি, যে অনেক নায়ক এসছেন, অনেক নায়ক গেছেন, অনেক অনেক অনেক নায়ক হয়েছেন, কিন্তু মহানায়ক একজনই ছিলেন। ইনফ্যাক্ট আরও একটা কথা বলতে হয়, সেটা হচ্ছে যে সে সময় যে সময় তিনি অভিনয় করছেন সে সময় বলিউডে সুপারস্টার কনসেপ্ট এসেছিল। বলিউডে প্রথম সুপারস্টার ছিলেন রাজেশ খান্না, কিন্তু মজার ব্যাপার তিনিও যখন মহানায়কের ছবিগুলো করতেন তিনি একটা কথাই বলতেন, 50%ও আমি আপনাদের মহানায়ককে ছুঁতে পারিনি। এটাই হচ্ছে সেই ক্যারিশমা, যে ক্যারিশমাটা আজকে 100 বছর পরেও, মানে সেই সময়ের ওই, আজকে তো আমরা বলছি জেনজি, এই জেনজিও কিন্তু ওই বুঁদ হয়ে আছে ওই হাসিতে, ওই চলায়, ওই অভিনয়।
2: ইয়েস, আজ 3rd of September আজকে মহানায়ক উত্তম কুমারের জন্মদিন। কিন্তু যদি বিশ্ব সংসারে সবটা দেখি তাহলে অনেক জায়গায় অনেক কিছু কিন্তু সেলিব্রেট করা হচ্ছে আজকে দিনটায়। আসলে স্কাই স্ক্রেপার ডে আজকে, মানে যারা বড় বড় বিল্ডিং তৈরি করেন, যাদের আমরা দেখি যে মাল্টি স্টোরের বিল্ডিংটা তো খাড়া হয়ে গেল, কিন্তু তার পেছনে যাদের অবদান সেই সমস্ত বিল্ডিং তৈরি করার ইঞ্জিনিয়ারদের কিন্তু আজকে স্যালিউট করার দিন। তবে একটা জিনিস মাঝে মাঝে আমার এই জোকটা খুব মানে ভালো লাগে রাদার, যারা দেখেছো যে ঋতুপর্ণ ঘোষের সাথে একটা কথা হচ্ছে চিত্রাঙ্গদার একটা ছোট্ট সংলাপ, সেখানে ঋতুপর্ণ ঘোষ বলছেন যে কেন বিল্ডিং নাম দেওয়া হয় যখন অলরেডি সেটা বিল্ড আপ হয়ে গেছে, কেন সেটা ING থাকবে। ইয়েস, দিস ইজ অলসো ভেরি ভেরি মানে কি বলবো, একটা ডিপ জোক, যদি তুমি বুঝতে পারলে ওয়াইজ অ্যান্ড দেন আদারওয়াইজ। এনিওয়ে, আজকে আমরা স্কাইস্ক্রেপারদের কথা, আজকে তাদের কথা বলছি যারা বিশাল বিশাল বিল্ডিং তৈরি করেছেন। আমার যেটা প্রশ্ন, মানে আমাদের যেটা প্রশ্ন, সেটা হচ্ছে 9903653992 ইয়েস, তুমি বলতেই পারো মনের মতো তৈরি হওয়া যে বাড়িটা সেটা তো তুমি সাজাবে, ডেফিনেটলি নিজের মনের মতো করে সাজাবে, কিন্তু কোন বিষয়টা জাস্ট বাড়ির বাইরে রেখে দেবে। ফর এক্সাম্পল, যদি আমার বাড়ি যদি নতুন করে আমি সাজাই বা নতুন বাড়িতে যদি শিফট করি, তাহলে সেখানে প্লাস্টিক রাখার জন্য আর একটা নতুন প্লাস্টিক আমি রাখবো না। থ্যাংক ইউ সো মাচ। এটা এইরকমই মজার জিনিস তুমি কিন্তু আমাকে জানাতেই পারো
3: 9903653992 জানাও কোন জিনিসটা জাস্ট তুমি বাড়ির বাইরে রাখতে চাও।
2: ইয়েস, আর এখন একটা বিজ্ঞাপন বেরোতে

0: আর তারপরে আরো একবার ফিরে আসবো শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: এভরি গ্রেট জার্নি বিগিনস উইথ পিপল কামিং টুগেদার টু লিসন, টু লার্ন, টু ইমাজিন হোয়াটস পসিবল। দিস ইজ দ্য ব্রিক্স 2026, আ মোমেন্ট ওয়্যার লিডার্স, ইনোভেটরস, বিজনেসেস অ্যান্ড কমিউনিটিস ফ্রম দ্য ব্রিক্স নেশনস কাম টুগেদার টু স্ট্রেংথেন পার্টনারশিপস। ইন্ডিয়া ওয়েলকামস দ্য ব্রিক্স কান্ট্রিজ as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: Shuncho 107 FM Rainbow. Shat Shure Sharade. Shat Shure Sharade.
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
3: শুনছো ক্যাফে কলকাতা,
4: ক্যাফে কলকাতা
3: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: What can I say? Carefully careless.
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
2: বাড়ি সাজিয়ে তুমি তাতে ডিস্কো লাইট লাগাতেই পারো ড্রয়িং রুমে, কিন্তু সেক্ষেত্রে সেটা আমাদের কিছু বলার নেই। কিন্তু যেটা হচ্ছে, তুমি বাড়িতে কি জিনিসটা রাখবে না। যেমন একজনের বাড়িতে আমি খুব সুন্দর করে দেখেছিলাম, একটা স্মাইলি দিয়ে সেখানে লেখা ছিল কিপ অফ ইয়োর শুজ অ্যান্ড ইগো আউটসাইড দিস রুম, অর্থাৎ বাড়ির বাইরে জুতো এবং ইগোটা রেখে আসতে বলা হয়েছিল। তো সুতরাং তুমি তোমার বাড়িতে কোন জিনিসটা রাখবে না সেটা তুমি ডেফিনেটলি আমাদেরকে জানাতে পারো। 9903653992, 9903653992, ক্যাফে কলকাতায় দেব আর মহুয়াকে।
0: আচ্ছা তুমি বলো দেব, আজকে তুমি আর আমি রয়েছি, অথচ আমরা দুজনে মানে হাত ধরাধরি করে নাই বা গেলাম, কিন্তু যেতে তো পারি, মানে কলকাতার আশপাশটা ধরো টুকটুক করে যদি ঘুরে নিই।
2: এই বৃষ্টিতে কোথায় যেতে পারি না? তোমার যদি হালকা করে, মানে আমাদের, আমরা যখন একটু ছোট ছিলাম আর কি, এখন এখন মোটামুটি বড় হয়েছি, তখন ছোট ছিলাম একটু, তখন কিন্তু আমরা ওই প্যান্ট গুটিয়ে যাওয়াটা আমাদের কাছে একটা খুব সেলিব্রেশন ছিল। মানে আমাদের কাছে কিন্তু বৃষ্টি পড়েছে মানে আমাদের কাছে তখন ওই প্যান্টটা গুটিয়ে আমরা একটু ছপাত ছপাত করে জলের মধ্যে দিয়ে যাচ্ছি, এখন যেটা অনেকটা আমাদের কাছে আর ভালো লাগে না।
0: এবার তুমি আস্ক মি যে তোমার কোনটা ছিল ওই রকম ভালো লাগা, ব্যাপারটা হচ্ছে যে আমি একদম ঠিক, মানে ঝপাত করবো সামনের লোকটা জাস্ট ভিজে যাবে ওই রকম একটা হবে, সেইটা হচ্ছে আমার কাছে বৃষ্টি।
2: তোমার ক্ষেত্রে সেটা অনেকটা বেটার ছিল, বিকজ অফ তুমি অনেকটা রিস্ক নিতে পারো, তোমাকে তিনি ঝপাত করে দেখলে তোমায় তিনি কিছু বলবেন না, খুব বড় জোর একটু কটমট করে দেখাতে পারেন। আমাদের ক্ষেত্রে দুই একটা তিনি কিন্তু একটু আমরা আহত হওয়ার সম্ভাবনা থেকে যায় আর কি, সুতরাং আমরা ঝপাত করতে পারিনি, কিন্তু আমরা সরাসরি ওই শুন্ডির রাজার মতো দু হাত দিয়ে আমরা কিন্তু সরাসরি চলে যেতে পারি কোথায় জানো, কুমারটুলিতে। কারণ পুজো আসছে, অলমোস্ট এখন প্রায় ফিনিশিং টাচ চলছে, যদিও বৃষ্টির মধ্যে প্রতিমাগুলো এখন একটু চাপে আছে, কারণ রোদ খুব একটা পাচ্ছে না, কিন্তু এখন তো অনেকেই মোটামুটি ঘরের ভেতরেই শুকানোর ব্যবস্থা করে ফেলেছেন।
0: দেখো এটা মোটামুটি না সিজন হয়ে গেছে, তাই না?
2: একদম,
0: মানে বৃষ্টি হবেই পুজোর আগে, এবং সেটা কোনো না কোনো ভাবে ওরাও রেডি থাকেন যে মায়ের মূর্তি কিভাবে তৈরি করে ফেলবো।
2: ঠিক, আর বৃষ্টি যেরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি যেভাবে মানে রেসে চলছে আর কি, মানে সেই রথের থেকে শুরু হয়েছে, আমি জানি না কোথায় গিয়ে থামবে আর কি। তো শুধু রথ নয়, অম্বাবুচি থেকে শুরু হয়েছে। হ্যাঁ, তো সুতরাং জুন মাস থেকে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর কমপ্লিট করে এখনো ঝোড়ো ব্যাটিং করে চলেছে আমাদের বৃষ্টি। সেই বৃষ্টির মাঝখানে কিন্তু তুমি কিন্তু সরাসরি একবার কুমারটুলি চলে যেতে পারো এই সময়, কারণ এখন কিন্তু প্রতিমাগুলোর ফিনিশিং টাচ চলছে, আমরা একবার একটু দেখেই নিতে পারি কোন প্রতিমা কেমন হচ্ছে, নতুন কোনো কিছু মানে কোনো ইন্ট্রোডিউস হচ্ছে কিনা, সব কিছু কিন্তু দেখার জন্য তুমি কুমারটুলি যেতে পারো।
0: যদি জেনজির কথা বলো, জেনজি, জেনএক্স, হুয়েভার, বিষয়টা হচ্ছে যে একটা জিনিস কিন্তু তখনও কমন ছিল, আজও কমন আছে, কি বলো তো? সেইখানে গিয়ে কিন্তু ফটো তুলতে হবে, মানে মাতৃমূর্তি সেখানে মাটির তৈরি হয়ে রয়েছেন, হাফ ওয়ার্ক ইজ ডান, এবং সেইখানে একটা ছবি না তুললে ডিএসএলআরটা কি করে মুক্তি পাবে নতুন করে? সুতরাং এই যে রিলিজ হওয়া নতুন ডিপি, সেটার জন্য কুমারটুলি ইজ মাস্ট। এই যে ডেস্টিনেশনের কথা, এটা দেব বলে দিয়েছে, আর দেব আর মহুয়া আজকে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই ধরো 5:30 নাগাদ তোমার সাথে ইয়েস কথা বলতে আসছে। কোথায়? ইনস্টা হ্যান্ডেলে। অ্যান্ড হোয়াট ইজ আওয়ার ইনস্টা হ্যান্ডেল? 107 এফএম রেইনবো কলকাতা ইজ আওয়ার অফিশিয়াল ইনস্টা হ্যান্ডেল, প্লিজ ডু কাম চেক অ্যান্ড ফলো। আর

0: যেখানে আমরা অনেক অনেক বক্তব্য রাখি, সেগুলো শুনতে বেশ ভালো লাগে। আর আমাদের এই স্টুডিওটাতে এক্স্যাক্টলি কি মানে দুষ্টুমিগুলো হয়, আমরা কেমন করে সেলেবদের ইন্টারভিউ নিই বা কোনো ধরো প্রেমিয়ারে গেলাম, সেই সমস্ত কিছুই জানানোর জন্য কিন্তু এইটা হচ্ছে আসল জায়গা। সুতরাং শুনতে হবে, দেখতে হবে এবং অফকোর্স গ্রুভ করতে হবে নিজেকে, নিজের কলারটা একটু তুলে দিয়ে বলতে হবে আজ অনেক কিছু শিখে গেছি। কিন্তু মনে রাখতে হবে, প্রশ্ন করেছিলাম একটা, যে তোমার যদি নতুন বাড়ি তৈরি হয় তাহলে সেখানে কোন এমন জিনিস আছে যেটা জাস্ট বাড়িটাতে রাখবে না। একটা বিজ্ঞাপনের ব্রেক, তারপরে গান পেরিয়ে আরও একবার ফিরে আসি শুধুমাত্র 107 FM রেইনবোতে। আজ মহুয়া অ্যান্ড দেব রয়েছে তোমার সঙ্গে।
1: হরে কৃষ্ণ। সকল ভক্তদের জানাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের সাদর আমন্ত্রণ। উৎসব স্থান ইসকন নিউ টাউন কলকাতা, সাপুজি বাস স্ট্যান্ড, 2 সেপ্টেম্বর থেকে 5ই সেপ্টেম্বর 2026।
2: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে। ক্যাফে কলকাতা।

0: ইট ওয়াজ দ্য ইয়ার 1994 যখন ম্যান খিলাড়ি তু আনাড়ি দিয়ে এই যে দুজন একদম যাকে বলা যায় ম্যান খিলাড়ি অ্যান্ড তু আনাড়ি, মানে অক্ষয় কুমার অ্যান্ড সাইফ আলী দুজনেই নিজেদের ক্যারিয়ার স্টার্ট করেছিলেন এবং তারপরে ইয়ে দিল লাগি 1994 তু চোর ম্যায় সিপাহি 1996 এবং তারপরে কিমত এটা হয়েছিল 1998 আর জু ফিল্মে তাদের আরও একবার দেখা গিয়েছিল 1999 এবং শেষমেশ তাদের দেখা গিয়েছিল 2008 তশন ফিল্মে। এবার তুমি যদি মহুয়া আর আমাদের এই যে সামনে বসে রয়েছে দেব আমাদের দুজনকে যদি জিজ্ঞাসা করো না ওয়াট এদের কি আবার নতুন করে পাওয়া যাচ্ছে, ইয়েস অফকোর্স বেব, তার কারণ হচ্ছে তাদের দুজনকেই আবার পাওয়া যাচ্ছে হ্যাভান ফিল্মে। তার ট্রেলার আউট হয়ে গেছে সুতরাং তুমি দেখতেই পারো সাইফ আলী খান আর অক্ষয় কুমার আরও একবার রিটার্নিং দেয়ার ভেঞ্চার্স, ওইভাবেই ফিরে আসেন হ্যাভান। এবার কে হ্যাভান সেটা তো জানার জন্য ওয়েট করতেই হচ্ছে।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
2: ঘুরিতে সময় 4:42। আর হ্যাঁ, অনেক সময় অনেক কিছু ঘটে যায়, যেমন অ্যাক্সিডেন্টালি অনেক কিছু করে ফেলে, যেমন ধরো কেউ অ্যাক্সিডেন্টালি হেসে ফেলে, কেউ অ্যাক্সিডেন্টালি কোনো কিছু খেয়ে ফেলে, যেমন অ্যাক্সিডেন্টালি আজকে হঠাৎ করে দেবার মহুয়া চলে এসছে, সেই রকম অ্যাক্সিডেন্টালি আজ থেকে 98 বছর আগে হঠাৎ করে আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিনটা আবিষ্কার করে ফেলেছিলেন ঠিক আজকের দিনে লন্ডনে বসে। কিন্তু না, লন্ডন নয়, এটা কলকাতা। আর কলকাতায় বসে আমরা কাফে কলকাতায় আমরা আজকে কি কি করছি, আমরা আজকে গল্প বলছি, গান শুনছি, আর সেই সঙ্গে তোমাদেরকে একটা টপিক দিয়েছিলাম, বাড়ি যদি সাজাতে চাও তাহলে বাড়ির কোন জিনিসটা জাস্ট বাড়ির ভেতরে রাখবে না বাইরে রাখবে। কেউ কেউ অনেক কিছু লিখেছো, ইমোশনস লিখেছো, দুঃখ লিখেছো, কষ্ট লিখেছো, আমি জানি না সেগুলো কি করে প্যাকেট বন্দি করে বাইরে পাঠানো যায়, কিন্তু তবুও তোমরা যেহেতু 9903653992 তে লিখেছো সেটা আমাকে পড়তেই হবে। বাড়ির বাইরে রাখতে চাই দুঃখ কষ্ট রাগ অভিমান, বাড়ি থেকে দূরে সরিয়ে রাখবো আমি, লিখেছে সৌভিক ঢাকুরিয়া থেকে। আর লিখেছে যে গুড ইভিনিং দেব অ্যান্ড মহুয়া, নিজের ঘর বাড়ি নতুন করে সাজালে বেশ কিছু জিনিসকে আলাদা করে রাখার জন্য গোডাউন লাগবে, প্লাস্টিক প্রোডাক্ট এবং নানান ইলেকট্রনিক ডিভাইসকে বিদায় জানাতে চাই। উত্তরবাওয়ালি থেকে সুভাষ চক্রবর্তী লিখেছেন সেটা না, বাড়ির সমস্ত ইলেকট্রনিক ডিভাইস যদি বাড়ির বাইরে পাঠিয়ে দেন তাহলে তো ঘরটা অন্ধকার হয়ে যাবে, সেটা করা যাবে না, কিছু কিছু জিনিস অবশ্যই বাইরে রাখতেই হবে। আর হ্যাঁ, নতুন বাড়ি
0: দেব যেগুলো আমাদের ই ওয়েস্ট সেগুলোকে বাইরে
2: নিশ্চয়ই, তবে হ্যাঁ আমার মনে হচ্ছে সেগুলোকে ডিস্ট্রয় করে দেওয়াই ভালো, কারণ হচ্ছে যে ওয়েস্ট জমতে জমতে একটা সময় কিন্তু গোডাউনটাও ভর্তি হয়ে যাবে, তখন কি করবে, তার চেয়ে বরং বেটার সেটাকে ওয়েস্টকে ওয়েস্ট ফেলে দেওয়া ভালো।
0: একদম, ইনফ্যাক্ট ই ওয়েস্ট নেওয়ার জন্য কিন্তু প্রচুর অর্গানাইজেশন রয়েছে যারা কিন্তু এই ই ওয়েস্ট গুলোকে এক্স্যাক্টলি কিভাবে মানে সেটাকে একেবারে ধ্বংস করে দেওয়া যাবে যাতে কোনোভাবে এনভায়রনমেন্ট তাতে এফেক্টেড না হয় সেটাও কিন্তু তারা দেখেন।
2: আরেক রজত বিশ্বাস লিখেছেন বানপুর নদিয়া থেকে, নতুন বাড়ি বানালে বাড়ির বাইরে আমি একটা ডাস্টবিন রাখবো, কারণ ঘর যতই সুন্দর হোক বাইরে যদি আবর্জনাটা পড়ে থাকে তাহলে পুরো সৌন্দর্যটাই নষ্ট, তাই ময়লা ঘরের বাইরে আর ঠিক জায়গায় ডাস্টবিনে। এরকম 9903653992 তে আমরা জিজ্ঞেস করেছিলাম তোমাকে যে তুমি যদি ঘর সাজাও তাহলে কোন জিনিসটা বাড়ির বাইরে।

0: রাখবে, জাস্ট ঘরে রাখতে চাও না। যেমন আমি যেমন ভেবেই ফেলেছি যে আমি নন ভেজ কিছু রাখবো না, বিকজ আই এম ভেজিটেরিয়ান, সো অফকোর্স আমার সমস্ত নন ভেজ আইটেম বাইরে, বাইরে একটা আলাদা করে জায়গা থাকবে, সেখানে মহুয়া গিয়ে খুব দুর্দান্ত রকমের চিকেন টিকেন রান্না করে বাইরে খেয়ে দিয়ে ভেতরে ঢুকে যাবে আর কি।
1: আচ্ছা আচ্ছা দিদি, লেট মি আস্ক ইউ ওয়ান থিং, সেটা হচ্ছে যে আর ইউ নট এগিটেরিয়ান, এগো খাও না?
0: না, কোনটাই নয়।
1: ও মাই গড, বেশ।
0: তো এইরকম তুমি কোন জিনিসটা বাড়ির বাইরে রাখতে চাও সেটা জানো, 9903653992, তাড়াতাড়ি বললাম, আস্তে আস্তে বলি, 9903653992। দেব আর মহুয়া তোমার সঙ্গে আজকে ক্যাফে কলকাতায়। ক্যাফে কলকাতাতে অনেকে ক্যাপে কলকাতা লিখছে, না টুপিতে কেউ কলকাতাতে লিখে রাখতেই পারো, আমাদের নো প্রবলেম, কিন্তু প্লিজ তোমার কফির কাপে যেন কলকাতাটা থাকে।
1: অ্যাবসলিউটলি। আর হ্যাঁ, আমরা রংবাজি করছি না ঠিক কথাই, কিন্তু অরিজিৎ সিং বলছেন যে সত্যি তো কি করে যে বলবো, ওয়েস্টগুলো যে কোথায় ফেলবো।

0: আছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: এখনো পর্যন্ত ঠিকই আছে, আপনার যাদবপুরে একটা মিছিল আছে, আইদার আপনার তারাতলা রোড, আমাদের গিয়েল রোড, ডিগেল রোড ঠিকই আছে।
2: FM Rainbow Tea.

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: ওয়েল, বম্বে ভাইকিংস শুনছিলাম, তাহলে মাঝখান থেকে যখন গানটা এই মুহূর্তে তোমাকে শোনাতে পারলাম না, তো ওয়াই নট আনাদার সং ফ্রম ইয়েস বম্বে ভাইকিংয়েরই বরঞ্চ একটা গান তোমাকে আরও একবার শোনাই, এবং আই থিঙ্ক তোমার এই গানটা ভীষণ রকম ভালো লাগবে। ইয়েস, কিশোর কুমার বহুদিন আগে এই গান গেয়ে গেছেন, কিন্তু তারপর বম্বে ভাইকিংসের হয়ে নীরজ শ্রীধর এই গান গেয়েছিলেন। প্লিজ এনজয় দিস ওয়ান্ডারফুল সাউন্ড ট্র্যাক 107 FM রেইনবোতে, মহুয়ার দেব, এনজয় ইট।

0: তোমার জন্য শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে। ক্যাফে কলকাতা
2: 5:00 এখনো 5 মিনিট বাকি, সুতরাং 5 মিনিট অনেক কিছু হয়ে যেতে পারে। 5 মিনিটে সারা পৃথিবীতে অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। 5 মিনিটে হঠাৎ করে প্রেম হতে পারে। 5 মিনিটে অনেক কিছু ঘটে যেতে পারে। কিন্তু 5 মিনিটে আমি কত তাড়াতাড়ি কটা টেক্সট পড়ে ফেলতে পারি সেটাও কিন্তু একটা চ্যালেঞ্জের মধ্যে আসতে পারে। যেমন মহু আর দেবকে শরতের বৃষ্টি ভেজা বিকেলের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। কে জানিয়েছেন লাস্টে বলছি, কিন্তু সত্যি কথা বলছি, বৃষ্টি ভেজা আর অভিনন্দন নিতে ইচ্ছে করছে না, কারণ এত বৃষ্টিতে ভিজেছি, ঠান্ডাও লেগে আছে অনেকটা। এনিওয়ে, শরৎকাল না বৃষ্টিকাল, মানে বর্ষাকাল বোঝার উপায় নেই। প্রতিদিন বৃষ্টি ভালো লাগছে না, শুনছি ক্যাফে কলকাতা ভালো লাগছে, পরিবেশিত গানগুলো আরও ভালো লাগছে, বাড়ি সাজাবো, বাড়ি সাজাতে গিয়ে বাড়ির বাইরে বের করে দেবো মনের জঞ্জাল। মনে যদি জঞ্জাল জমা থাকে, তবে যতই বাড়ি সুন্দর করে সাজাই না কেন, বাড়িতে কিন্তু আবর্জনাতেই ভর্তি থাকবে। মাধাই দাস ঘোষপাড়া বহুড়ু থেকে লিখছেন, কিন্তু এটা কিন্তু সত্যি কথা না
0: একেবারে। আর যারা এই মুহূর্তে এত অবধি লিখেছো বা তারপরে লেখার চেষ্টা করছো, প্লিজ হোল্ড অন ইয়োর পেন। তার কারণ হচ্ছে এরপরে আমরা ছড়াকাটিং এ যাব,
2: কিন্তু তার আগে ওই যে বললাম আমার কাছে ওটা একটা চ্যালেঞ্জ, কত তাড়াতাড়ি কত গুলো আমি টেক্সট পড়ে ফেলতে পারি। শুভ বিকেল লাভ জাংশন, না লাভ জাংশন নয় এটা, এটা ক্যাফে কলকাতা। লাভ জাংশনের জন্য লাভ শর্টস পাঠাতে বলেছি আমরা, সেটা অবশ্যই তুমি পাঠাবে 1500 শব্দের মধ্যে, যেটা মহু একটু আগে বলে দিয়েছে, সেটা লাভ জাংশনের জন্য। আপাতত ক্যাফে কলকাতায় দা ভাই অ্যান্ড দি ভাইকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা। আপনাদের কণ্ঠ ছাড়া বিকেলটা যেন অসম্পূর্ণ। ওহো, থ্যাংক ইউ। আজ বিশেষ একটা দিন, আমাদের সবার প্রিয় বাঙালির চিরকালের হিরো মহানায়ক উত্তম কুমারের 100তম জন্মদিন। মহানায়কের প্রতি আমাদের অবশ্যই সশ্রদ্ধ প্রণাম এবং ভালোবাসা। ঘরের সব জিনিসের মধ্যে কোন জিনিসটা বাইরে রাখা যায়, আমার মনে হয় ঘরের ভেতর যতই দামি আসবাবপত্র থাকুক না কেন, সবচেয়ে সুন্দর জিনিস যেটা বাইরে রাখা যায় সেটা হলো একটা ছোট্ট তুলসী গাছ বা একটা সুন্দর ফুলের টব। ওটা ঘরের শোভা বাড়ায়, আর বাইরে থেকে যে আসবে তার মনটাও ভালো করে দেয়। ঘরের ভালোবাসাটা যেন বাইরে থেকেই টের পাওয়া যায়। কলকাতা থেকে সুরজিৎ বর এবং মনিকা বর লিখেছেন,
0: তুমি যেমন গাছের কথা বললে তেমনটাই আমার যেটা মনে হয় যে অনেক সময় আমরা ছোট ছোট আলো দিয়ে ঘর সাজাই, যেটা কিন্তু কারণে অকারণে, মানে দীপাবলি হলেই দীপ জ্বালাতে হবে এমন নয়।
2: নিশ্চয়ই
0: মন খারাপ হলেও কিন্তু মাঝে ঘরের কোনাটা যদি একটু আলো ভরিয়ে দেওয়া যায় তাহলেও কিন্তু মানে দল গার্ডেন গার্ডেন হয়ে যায়। তো এই যে ব্যাপারটা, এটাও কিন্তু করে দেখা যেতে পারে, কারণ নানান ইন্টেরিয়ার ডিজাইনিং আমরা ছবি দেখি সেটা কিন্তু খুব একটা বেশি এক্সপেন্সিভ নয়, সুতরাং সেটা আমরা কিনে এনে বাড়ির যে ঘরের কোনটা সেটাকে সাজিয়ে রাখতে পারি। অনেকে যারা ঠাকুর ঘর বা যেখানে ধরো উপাসনালয় যেগুলো, সেখানে সেই জায়গাটাও কিন্তু খুব সুন্দর করে সাজান, তারা যে বইটা সকালবেলা পড়েন সেই বইটার আশপাশটাও এত সুন্দর করে সাজান। There are so many things যেগুলো দিয়ে কিন্তু এখন হাউসহোল্ডস দারুণ করে সাজানো যায়, সুতরাং সেগুলো রাখা যেতেই পারে। শুধু জিজ্ঞাসা করেছিলাম কোনগুলো রাখতে চাও না, সেটা বরঞ্চ তুমি আমাদের জানিয়ে দিতে পারো। আপাতত যেটা করতে পারি সেটা হচ্ছে ইয়েস একটা গান, যেখানে ইয়েস কাবারিয়া টুইস্ট হোগা অর অন্য কোথায় বরফি খেয়েছো আমি জানি না, দিস ওয়ান ইজ ফ্রম বরেলি, প্লিজ এনজয়। ইয়েস, সেখানে আমরা আয়ুষ্মান খোরানা আর কৃতি সানানকে দেখব, এনজয়। আর একটু পরে ঠিক 5:02 ফিরে আসবো 107 FM রেইনবোতে ক্যাফে কলকাতা নিয়ে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে খবর পড়ছি নমামি বসু রুদ্র। ভারত ও বেলজিয়াম প্রতিরক্ষা সহযোগিতা সহ একাধিক ক্ষেত্রে ইচ্ছাপত্র বা লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষর করেছে। একই সঙ্গে পুনর্নবীকরণযোগ্য শক্তি, সাইবার অপরাধ এবং কূটনৈতিক প্রশিক্ষণ ক্ষেত্রে স্বাক্ষরিত হয়েছে সমঝোতা স্মারকপত্র মৌ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট দ্য ওয়েভারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। দুই নেতা ভারত বেলজিয়াম সম্পর্কে সামগ্রিক দিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে দেশের 7.8% জিডিপি বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য জাতীয় ক্ষুদ্র মাঝারি শিল্প সংস্থাগুলির প্রশংসা করেছেন। নতুন দিল্লিতে আয়োজিত এক কর্মশালায় সভাপতিত্ব করে শ্রী গোয়েল বলেন, বিভিন্ন দেশের সঙ্গে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি ভারতকে বিশ্বের অন্যতম প্রধান রপ্তানিকারক দেশ হয়ে ওঠার পথে এগিয়ে দেবে। মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উপলক্ষে টালিগঞ্জে আজ সকালে তাঁর মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরে সেখানেই তিনি ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রীর মন কি বাতে উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উল্লেখ করা প্রসঙ্গে বলেন, এটি শুধু বাংলার নয়, সারা দেশের কাছে গর্বের বিষয়। উল্লেখ, অভিনেতা মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষে আজ নানা অনুষ্ঠানে তাকে স্মরণ করা হচ্ছে। এই উপলক্ষে রাজ্য সরকার আজ থেকে 6 তারিখ পর্যন্ত কলকাতা জুড়ে শতবর্ষে মহানায়ক শীর্ষক একগুচ্ছ কর্মসূচির আয়োজন করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তরুণ প্রজন্মের মধ্যে শিক্ষার সঙ্গে সংস্কার, দেশপ্রেম ও জাতীয় চেতনার যোগসূত্র গড়ে তোলার উপর জোর দিয়েছেন। কলকাতায় আজ বিদ্যাভারতীর এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, পূর্ববর্তী সরকারের শিক্ষানীতিতে বাংলার ঐতিহ্য, জাতীয় চেতনা উপেক্ষিত হয়েছিল। দুর্নীতি দমন কমিশন আজ কলকাতার নিউ আলিপুরের হাকিম কেমিক্যালস নামে একটি সংস্থার গোডাউন ও কার্যালয়ে তল্লাশি চালাচ্ছে। সংস্থাটি বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস নেতা তথা কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের নামে রয়েছে বলে জানা গেছে। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
3: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশু মহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
4: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: Yes, 2008 from the film Premier Kahini. সেখানে গানটি লিখেছেন, এত সুন্দর লিরিক লিখেছেন প্রিয়া চট্টোপাধ্যায়, আর এই গানের কম্পোজ করেছেন বা কম্পোজার ছিলেন none other than জিৎ গাঙ্গুলি।
1: শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা।
0: ওয়ান ইম্পর্টেন্ট প্রশ্ন দেব,
3: বলো,
0: যদি কখনো তোমাকে কোনো জিনিস দেওয়া হয় তাহলে কি সেটা তুমি কখনো ফেরত দিয়েছো?
3: কখনো কখনো দিয়েছি, কখনো কখনো রেখে দিয়েছি।
0: অ্যাবসলিউটলি। আচ্ছা, ধরো কোনো একটা সুন্দর বই যেটা ধরো তোমার কাছে নেই এবং তুমি জানো সেটা আউট অফ প্রিন্ট হয়ে গেছে, তো সেই বইটা কি জাস্ট রেখে দিয়েছো নিজের মতো করে?
3: না, আমি পরবর্তীকালে বলেছি তুমি আমাকে দিয়েছিলে বইটা,
0: দিয়েছিলে বইটা, না
3: না, তো জানি না তো,
0: তুমি কনফিউজ করে দিলে আগে। দিস ইজ গ্যাসলাইটিং। 5:11 হয়ে গেছে সময়, আর
3: যে কথা বলার ছিল সেটা হচ্ছে অনেক কিছু বলার ছিল আর কি। তো যারা যারা শুনছো, যারা যারা শুনছো না, সবাইকেই বলছি আর কি, যারা শুনছো তারা তো অবশ্যই টেক্সট করে পাঠিয়েছো, আর যারা শুনছো না তারা কিন্তু মিস করে গেছে অনেক কিছু। কারণ আজকে আমরা একটা কথা বলেছি, যেমন একটু আগে লিরিক্সের কথা বলছিল মহুয়া, সেই রকম আমি লিরিক্সের জন্য তোমাকে কোনো রকম প্ল্যাটফর্ম দিতে পারবো না, কিন্তু তুমি গল্প লেখার জন্য একটা ছোট্ট প্ল্যাটফর্ম দিতে পারি, সেটা হচ্ছে আমাদের লাভ জাংশনের জন্য। অবশ্যই সেই প্ল্যাটফর্মে 1500 শব্দের মধ্যে তুমি একটা ভালোবাসার গল্প লিখে পাঠাতে পারো, যার মাঝখানে ম্যাক্সিমাম 4-5 ক্যারেক্টার থাকতে পারে, এবং সেই গল্পটা যদি আমাদের পছন্দ হয় এবং সেই লেখাটা যদি পছন্দ হয়, লাভ জাংশনে তোমার নাম সহ সেই গল্পটা একদিন পড়া হবে এবং সেটা পড়বে আমাদের রেইনবোর সমস্ত আরজেরা।
0: ইয়েস, উই উইল শাউট আউট, তোমার নামটা সেই সময় ঘোষণা করা হবে, বলা হবে যে এই জায়গা থেকে এই এই বিষয়টা লিখেছে, এবং তারপর লোকজন বুঝতে পারবে যে তোমার অন্তরের অন্তঃস্থলে ভালোবাসাটা ঠিক কিভাবে রয়েছে। একটু বেশি বারবারই হয়ে যাচ্ছে, প্লিজ।
3: না, কিন্তু যারা যারা শুনছো তারা শুধুমাত্র যে কলকাতার কিংবা আশপাশ থেকে শুনছো এমনটা ভাবার কোনো কারণ নেই, দেশ পেরিয়ে বিদেশ থেকে অনেকে শুনছে, যেমন বাংলাদেশ থেকে অনেকে শুনছে। একজন লিখেছেন, আমি বাড়ির বাইরে রাখতে চাই সকল প্রকার অসুস্থতা, নামটা লিখেনি কিন্তু লিখেছে আমি বাংলাদেশ থেকে শুনছি। কি আবার, থ্যাংক ইউ সো মাচ। এক্স্যাক্টলি, আমরাও কিন্তু চাই যে অসুস্থতা যেন বাইরেই থাকে, তবে সেই অসুস্থতা যেন অন্য কারণ না হয়, বাড়িতে যেন একদম না ঢোকে, আর কারো বাড়িতেই যেন না ঢোকে।
0: হ্যাঁ, এবং যারা বাইরে ছিল তারাও চলে এসেছে, তারা কারা? হ্যাঁ, যেমনটা আমি বলে থাকি যে এগরোল খাওয়াতে পাঠিয়েছিলাম, একদম তাই, এগরোল টেগরোল খেয়ে একদম হাতের মাসলটাকে ভালো রকমের কসরত করিয়ে নিয়ে চলে এসেছে। ইয়েস, নেক্সট ওয়ান।
3: জাহির সর্দার লিখছে, ওল্ড টিভি, ওল্ড ফোন, ফোনের ওল্ড মেমোরিজ গুলোকে বাইরে রাখতে চাই। ফোনের ওল্ড মেমোরিজ
0: আমি আমি কখনো করতাম না দেব, তুমি এটা করতে?
3: করোনা, কারণ হচ্ছে ওল্ড মেমোরিজ যদি বাইরে রাখি তাহলে যখন আমার সঙ্গে কেউ থাকবে না তখন এই মেমোরিজ গুলোকে নিয়ে তো ঘাটাঘাটি হবে, তাই না? সুতরাং ওটাকে জমিয়ে রাখো, আপাতত কাউকে দেখি হাওড়া থেকে তিনি লিখছেন, এয়ার কুলার বাড়ির বাইরে রাখবো, যা গরম ওটা মনে হয় কোনো কাজে হয় না।
0: আসলে কি বলতো, এয়ার কুলারটা আমাদের কলকাতার ক্লাইমেটের জন্য একদম ঠিক নয়, তার কারণ আমাদের ভীষণ হিউমিড ক্লাইমেট, যাদের একটু ধরো ড্রাই এরিয়াতে থাকেন তাদের জন্য, যখন আমি কলকাতার বাইরে থাকতাম, পাঞ্জাব সাইডে থাকতাম, তখন কুলার কিন্তু এসির থেকে অনেক অনেক বেশি কাজ দিত, এবং সত্যি সত্যি সেটা ঘরটা ঠান্ডা রাখতো, বিকজ আমাদের এটা ভীষণ হিউমিড, আমরা এই আর্দ্রতার জন্য আমরা রাখতে পারি না।
3: প্রীতিপাল কৃষ্ণপুর থেকে লিখছে, আমি আজ সত্যি মিস করতাম যদি না শুনতাম, আজ দেব আর মহুয়া আছে ক্যাফে কলকাতায়, প্রায় এক বছর পর তোমাদেরকে পেলাম এফএম এ, জমিয়ে প্রোগ্রাম শুনছি, তোমরা বলছো ঘর সাজানোর কথা, আমি কিন্তু ঘর সাজাতে ভালোবাসি। না, আমরা শুধু ঘর সাজাতে বলিনি প্রীতি, আমরা বলেছিলাম ঘর সাজাবার পাশাপাশি কোন জিনিসটা বাড়ির বাইরে জাস্ট ঠেলে ফেলে দেবে, মানে বাড়ির বাইরেটা রাখবে, ঘরের ভেতরে একদম ঢুকতে দেবে না আর কি, সেটা কি, সেটা হলে আমাদেরকে জানিও। রূপকুমার আহমেদাবাদ গুজরাট থেকে লিখেছে, বলেছিলাম শুধু কলকাতার আশপাশে নয়,
0: আমরা সর্বত্র
3: আছি। আমি যদি আমার নতুন বাড়ি বানাই সেই বাড়িতে একটাও আলমারি রাখবো না, কারণ প্রথম একটি আলমারি ছিল, পরে আরো তিনটি বেড়েছে, তবুও কাপড় জামা রাখার জায়গা হচ্ছে না, ভাবছি এই পূজোয় সেল দিলে মন্দ হয় না।
0: রূপকুমার, হ্যাঁ, এটা যদি গিন্নি শুনে থাকেন তাহলে কিন্তু আজকে কপালে অশেষ দুর্ভোগ রয়েছে। আজ আমরা যেমন 100 বছর আমাদের আকাশবাণী রয়েছে, তেমনই আজকে 100 বছর উত্তম কুমার, মহানায়ক উত্তম কুমারের জন্মদিন, এমন একটা ভালো দিনে এমন কাজটা করবেন দাদা, না প্লিজ করবেন না। তারপরে আর বোধহয় আমাদের এই বিষয়ে কিছু আছে,
3: আছে, কিন্তু আমি বলতে চাইছি সবে মাত্র ঘড়িতে 5:15 আমরা ঠিক 5:30 আমাদের ছড়া কাটিং এ

0: কিন্তু ছড়া কাটিং এর আগে একটা গানের যে ব্রেক নেব, ব্রেক নিয়ে ফিরে এসে ফাইনালি তোমাদের যে টেক্সট গুলো আছে সেগুলো পড়বো। আর তাই বলছি 9903659992 তে এখনো যেটুকু সময় আছে তার মাঝখানে কোন জিনিসটা ঘরে রাখতে চাও না, জাস্ট বাড়ির বাইরে রাখতে চাও, আমাদেরকে লিখে জানাও।
1: যেমনটা দেব ফিসফিস করে বললো, আমিও তোমাকে ফিসফিস করে বলি, এই যে পরবর্তী গান, এখানে রয়েছেন ইয়েস অরিজিৎ সিং অ্যান্ড

0: হবে। উত্তেজনা তো বটেই, সেখানে কিন্তু বক্স অফিসও একেবারে মুখ থুবড়ে পড়েছিল। ফিল্মের নাম ইয়েস দিলওয়ালে, কেমন করে যেন শাহরুখ খানের নাম হয়ে গিয়েছিল কালি।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
2: তবে হ্যাঁ, কখনো কখনো আমাদের জীবনে থেকে অনেক কিছুকে আমরা স্কিপ করতে চাই। যেমন আমরা যারা শাহরুখ এবং কাজলের ফ্যান, তারা হয়তো অনেক সময় হয়তো দিলওয়ালেকে স্কিপ করে দেবো আর কি আমাদের ফিল্ম লিস্টের থেকে। কিন্তু যেমন একটা দিনকে পুরোপুরি স্কিপ করে দিয়েছিল ব্রিটেন, 1752 সালের ঠিক আজকের দিনটা, মানে এই 3rd September তারা স্কিপ করে দিয়েছিল, কারণ তারা সেদিন জুলিয়ান ক্যালেন্ডার থেকে গ্রেগরিয়ান ক্যালেন্ডার এসেছিল এবং তখন 3rd September তারা 13th September সঙ্গে তারা স্কিপ করে দিয়েছিল।
0: মানে এই যে ইনফরমেশনটা, অ্যাডেড ইনফরমেশনটা, আই ওয়াজ নট নোয়িং দিস ফ্যাক্ট, এন্ড থ্যাংক ইউ দে ফর অল দিস। অ্যাবসলিউটলি, আমরাও মাঝে মাঝে নিজেদের জন্য ইয়াস হাততালি বাজাই, এবং সেখানে হাততালি বাজাতে হচ্ছে আরও একজনের জন্য, সেটা হচ্ছে ইয়াস হিমবাহ, এই যে গ্লেশিয়ার্সগুলো হয় না, যেখানে আমাদের অনেক জিনিসপত্র হারিয়ে যায়, যারা পাহাড়ে চোট মানে পাহাড় চড়েন, যারা ট্রেকিং করেন, তাদের অনেক সময় জিনিসপত্র সেখানে হারিয়ে যায় বা সেখানে হয়তো ফেলে চলে আসছেন, বা হয়তো হিমবাহ এত স্রোত যে সেটা হয়তো তারা মানে ওখান থেকে আনতে পারেন না। কিন্তু সেটা জাস্ট থিঙ্ক দেব, 63 long years হিমবাহ আরও একবার সেটা তাকে ফেরত দিয়ে দিয়েছে। তুমি ভালো ভাবো, অস্ট্রেলিয়ার পশ্চিমের একটি জমাট বাঁধা হিমবাহ, সেখানে প্রচুর বহুদিন আগে একজন 83 বছর ভদ্রলোক, তিনি ভুলে গেছিলেন যে তার জিনিসপত্র সেইখানে রয়ে গেছে, পাহাড় চড়বার সময় একটা হিমবাহের ফাটলে তিনি গলে গিয়ে সেখান থেকে পড়ে গিয়েছিলেন, সেখানে তার জিনিসপত্র ব্যাকপ্যাক সব ওখানে পড়েছিল। তারপরে এই 63 বছর পরে পৃথিবী আরও একবার তাকে তার জিনিসটা ফিরিয়ে দিল। যারা বই নিয়েছেন তারা ফেরত দেবেন প্লিজ।
2: আর হ্যাঁ, ফিরিয়ে দেবো, আমরা যেমন ফিরিয়ে দিতে চাই তোমার ভালো মুহূর্তগুলোকে, আর সেই ভালো মুহূর্তটা কীভাবে ফিরিয়ে দিতে চাই, যেভাবে তুমি টেক্সটগুলো পাঠিয়েছো বা হোয়াটসঅ্যাপ পাঠিয়েছো, সেগুলো পড়লে তো ভালো মুহূর্তটা ফিরে আসে, তাই না বলো? যেমন মহুয়ার দেবকে হ্যালো বলেছে প্রকাশ দে কৈখালি সর্দারপাড়া থেকে, বলেছে আমি যদি আমার বাড়ি নতুন করে সাজাই তাহলে আমি আমার খারাপ চিন্তা হিংসার মন খারাপকে বাইরে রাখবো। আমি জানি না সেগুলোকে কি করে প্যাকেট করা যায়, যদি কখনো যেত আমি নিশ্চয়ই সেগুলোকে আমিও প্যাকেট করে বাইরে রেখে দিতাম। এই সময় দিদি ভাইকে বেশি শুনতে পাই, আজকে দেবদাকে শুনতে বেশি ভালো লাগছে। দেবদান মহুয়াদি, তোমাদের দুজনকে খুব ভালো লাগছে, আমি আজই শুনছি, রেডিও খুব কাছে। তবে হ্যাঁ, বাড়ির বাইরে থাকবে চিরনিয়া রায়না, মাথায় চুল যা পড়বে সব বাইরে।
0: অ্যাবসলিউটলি, এটা কিন্তু গুড, মানে মা সবসময়তেই বলেন যে এটা কি, মানে চুল কেন পড়েছে, আমি কিন্তু কোনোভাবে দায়ী ছিলাম না, মানে চুলটা আমি আঁচড়েছিলাম জাস্ট, তারপরে জাস্ট উড়ে উড়ে চলে গেছে, এটার জন্য তো আমরা বলতে পারি না, না না না, এর হিন্দি রূপান্তরও আমরা করতে পারি না প্লিজ।
2: আমার সাজানো ঘরে সবাইকে স্বাগত জানাবো, শুধুমাত্র অভাব অনটন দুঃখ কষ্ট অশান্তি রোগ ব্যাধিকে বাইরে রাখবো। রিন্টু লিখেছে নিউ আলিপুর থেকে। খুব ভালো। তারপরেরটা হচ্ছে মৌ দেব, আচ্ছা, যিনি তিনি মহুয়ার দেবকে হয়তো মৌ বলেছে, মৌ তুমি তো বেশি পরিচিত ভালোবাসার মানুষ, সেই জন্য তুমি মৌ রয়ে গেছো, ভালোবাসা হঠাৎ করে দিয়ে
0: গেছো। না দেখো, ভালোবাসার মানুষের কথা যদি বলতেই হয়, দেব ইউ আর দ্য ওয়ান, ইউ নো দ্যাট ভেরি ওয়েল, যে অ্যাকচুয়ালি দেব যখন মহুয়ার সঙ্গে মানে মহুয়ার একদম শো করে, বিশ্বাস করবে না, এত আমি জাস্ট তোমাদের কাছে একটা রাজ, একটা এই স্টুডিওতে হওয়া রাজ আমি জাস্ট এক্ষুনি ফাঁস করে দিচ্ছি। সেটা হচ্ছে কি যে আমরা দেবকে মোটামুটি রাত্রিরে শুনি, আজকে দেব ওয়াজ আ বিট কনফিউজড যে ঠিক আছে হবে, আচ্ছা আমি কি পারবো, এই যে একটা এই যে টাইম লাইনে, আমরা তো প্রত্যেকে নিজেদের টাইম লাইন একটা সময় নিজেদেরকে একদম অ্যাপ্ট করে ফেলি, কিন্তু তোমরা শুনলে অবাক হবে যে দেব যখন আকাশবাণী শুরু করেছিল, দেব কিন্তু এই ইভিনিং ড্রাইভ টাইম শো স্লটটাকেই পপুলার করে দিয়েছিল। সেই মানুষটা আমার উল্টো দিকে বসে বলছে, আসলে মহুয়া ব্যাপারটা হচ্ছে চুপ কথা ঠিক আছে, কিন্তু অ্যান্ড তারপরে তোমরাই বলো, ইজ ই নট ডুইং ফ্যাবুলাস ফ্যান্টাস্টিক তুরন্ত, মানে আমি জাস্ট বলছি প্লিজ এইটা বলো না যে তুমি এখানে এই এই টাইম লাইনে বা এই সময়টাতে তুমি শো জাস্ট করতে পারছো না, হি ইজ ফ্যান্টাস্টিক।
2: পরের টপিকে যাই, পরের বিষয়ে যাই, পরের টেক্সটে যাই। আমি যদি ঘর বানাই তাহলে আমার ঘরটাকে শুধু খেলার জিনিস দিয়ে সাজিয়ে রাখবো, আমতলা থেকে লিখেছে সুমন নস্কর। আরেকজন লিখেছেন মুঠো ফোনটা বাড়ির বাইরে একটা লকারে রেখে বাড়ির ভেতরে ঢুকতে চাই, আমার বেরোনোর সময় নিয়ে যেতে বেরোতে পারি। কিয়া বাত হ্যায় রিয়া, বারুইপুর থেকে লিখেছো, এক্স্যাক্টলি এইটাই কিন্তু আমি চেয়েছিলাম যে আমরা যদি এই যে আমাদের ভেতরকার আড্ডা টাড্ডাগুলো এখন প্রায় নষ্ট হয়ে গেছে, গল্প গল্প করা, একদম বাড়িতে সবাই মিলে একসঙ্গে বসে

0: কথা বলে সেগুলো সব নষ্ট হয়ে গেছে। আমরা বড় জোর আমরা যখন বাড়িতে ঢুকতাম, যখন আমাদের কাছে মুঠোফোন ছিল না, তখন আমরা কি করতাম, একসঙ্গে বড় জোর টিভিটা দেখতাম, কখনো কখনো রেডিওটা শুনতাম, আর হ্যাঁ ম্যাক্সিমাম সময়টা কিন্তু আমরা কথা বলতাম, গল্প করতাম। এখন কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে।
1: তুমি যেহেতু অ্যাডমিনে আছো বা ছিলে, হোয়াটএভার, এইবার তুমি বলো যে এই যে ওয়ার্ক ফ্রম হোম এর একটা গুপি ব্যাপার আছে, তো সেখানে তুমি কি করে নিজেকে ম্যানেজ করবে? ওই তোমার কাজগুলো তুমি বাইরে রেখে দিয়ে একদম ফুল অন নিজে একদম আয়েশ করে রয়েছো, কাজগুলো বাইরে পড়ে থাকতো, থাকতো কি থাকতো
0: না? সেটা তো থাকবে না, কিন্তু ওই আর কি, তাকেও বলে দিতে হবে আমি না ঘরে ঢুকবার সময় না ভেতরে নেটওয়ার্কটা থাকে না, বাড়ির ভেতরে নেটওয়ার্ক থাকে না।
1: বেশ বেশ,
0: পুরনো বাড়ি তো, নতুন বাড়ি বানানোর পর আমি বাড়ির সামনে ইন্ডিয়ান পতাকা রাখতে চাই, জাহির লিখেছে।
1: বাহ বাহ বাহ, ভেরি নাইস, very nice, you must have this.
0: Are finally arakta, oh
1: yes, har ghar tiranga, definitely 9 tarikh theke amra 17 tarikh obdi palon korechi, kintu why not every day har dil tiranga.
0: ফাইনালি একটা একটা যে আমাদের কাছে টেক্সট এসছে, সেটা হচ্ছে আমি আমার বাড়ির বাইরে একটা ছোট্ট বক্সের মধ্যে করে রেডিওটা রাখতে চাই, সেখানে যারাই আমার ঘরে ঢুকবে তারাই যেন রেডিও শুনতে শুনতে ঘরে ঢুকে
1: যায়।
0: তার জন্য তোমার একটা হাততালি পুরস্কার,
1: হাততালি তো তোমার জন্য থাকছেই, আমরা রেডিওতে, আর রেডিওকে তুমি এতটা ভালোবাসা দিয়েছো, ওয়াই নট একটা সুন্দর গান তোমার জন্য এই মুহূর্তে থাকছে। অ্যান্ড ইয়েস, আর এরপরে কিন্তু তিনেকে তিন থাকছে, সেই তিনেকে তিনের পর মানে তিনেকে তিনের মাঝেই আমরা একটু গ্রামে ঘুরতে যাব, অ্যাকচুয়ালি ইনস্টাগ্রাম একটুখানি যাব, তারপরে চলে আসব। যারা আমাদের সাথে আড্ডা টাড্ডা দিতে চাও তারা 107 FM রেইনবো কলকাতা, যেটা 107 FM রেইনবো কলকাতা ইজ আওয়ার অফিশিয়াল ইনস্টা হ্যান্ডেল, প্লিজ ডু ভিজিট অ্যান্ড নাও এনজয় জিৎ গাঙ্গুলি অ্যান্ড শ্রেয়া ঘোষাল। বেশ, করেছি প্রেম করেছি জিৎ অ্যান্ড কোয়েল, যারা দেখেছো তারা তো দেখেইছো, আর যারা এই গান থেকে চার পাঁচটা লাইন টুকে টুকে মানে অন্য কাউকে শুনিয়েছো, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট মাইন্ড।

0: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses, and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: Kaane Baju, Kone Radio. শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছো ক্যাফে কলকাতা,
3: ক্যাফে কলকাতা
2: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
3: ক্যাফে কলকাতা।
4: ছড়া কাটিং।
5: Yes, 107 FM Rainbow আর সেখানে ছড়া কাটিং নিয়ে মহুয়ার দেব, আর একটু পরে আমাদের দুজনকেই গ্রামে ঘুরতে দেখতে পাবে ইনস্টাগ্রামে। তো সেখানে ঘুরতে যাওয়ার আগে বরঞ্চ তোমাকে আমরা জানিয়ে দিই যে ছড়া কাটিংয়ের দুটো লাইন কি। সমুদ্রে নাও ভাসিয়ে ধরবো ইলিশ কাঁকড়া, আরও একবার, সমুদ্রে নাও ভাসিয়ে ধরবো ইলিশ কাঁকড়া। এটা বলার কারণ, তার কারণ হচ্ছে আজকে মার্চেন্ট নেভি ডে। যারা মোটামুটি তাদের বছরের অধিকাংশ সময় জলের ওপরে কাটিয়ে দেন, একটু তাদের কথা ভেবে ওই তাদের পাতে যেন একটু কাঁকড়া ইলিশ টিলিশ পড়ে, তাদের জন্য একটুখানি ভাবনা। সুতরাং আরও একবার বলে দিই, সমুদ্রে নাও ভাসিয়ে ধরবো ইলিশ কাঁকড়া। এরপরে দুটো লাইন তুমি আমাকে কিভাবে জানাবে
6: বলে দাও আমাদেরকে। 9903653992, 9903653992 তে ইনস্টাগ্রামে আমাদেরকে তো পাবেই। কীভাবে, আমরা এখন লাইভে আসবো, কিন্তু আপাতত এই 9903653992 তে টেক্সট করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো দেবার মহুয়াকে, সমুদ্রে নাও ভাসিয়ে ধরবো ইলিশ কাঁকড়া।
5: আপাতত তোমার জন্য থাকছে তিনটে পরপর গান, সেটাকেও কানে রাখতে পারো। এবং সেই সাথে আমাদের কিন্তু যদি লাইভ দেখতে চাও তাহলে দেখতেই পারো, 107 FM রেইনবো কলকাতা ইজ আওয়ার অফিসিয়াল Insta handle. Please stay tuned and stay grooved.
7: FM Rainbow Tea.

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: ছড়া কাটিং তো এই পর্বে আছেই, কিন্তু তার আগে বলে রাখি, এই যে একটু গানটা শুনছিলাম না, যে ঢোল ঢোল বাজছে, সবে ঢোল বাজছে, আর কয়েকটা দিন সময় দাও, তারপর

0: ঢাক বাজতে শুরু হবে এবং তারপরে ঢাক আর ঢোল যখন একসঙ্গে বাজবে না, তখন মনে হবে ইয়েস সেলিব্রেশনটা পুরো কলকাতায় চলে এসেছে, বেঙ্গলে চলে এসেছে, বিকজ বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব শারদীয় উৎসব কিন্তু আর জাস্ট কয়েকটা দিন বাকি, মানে সেপ্টেম্বরটা এসেই গেল, এই কাল বাদে কালকেই হচ্ছে তোমার জন্মাষ্টমী, তারপরেই হচ্ছে গণেশ পুজো, তারপরে বিশ্বকর্মা পুজো, তারপরেই দুর্গা পুজো।
1: 5:50 হয়ে গেছে অ্যান্ড তালির দা বড়া ইজ দ্য থিং, যেটা মনের মধ্যে একেবারে আকুপাকু করে নাচছে, মনে হচ্ছে যে এক্ষুনি বলি মা প্লিজ রেডি করো। কিন্তু এই যে মা রেডি করেন তালের এই পুরো যে যাকে বলা যায় তালের যে রসটা, তো সেই যে বিষয়টা সেটাকে রেডি করতে একটু হেল্পও তো করতে পারো, যদি তাই না পারো তাহলে ছড়া কাটিংটা বলতে পারো।
0: বলতে পারি তো, আর সেই জন্যই তো বলছি সমুদ্রে নাও ভাসিয়ে ধরবো ইলিশ কাঁকড়া, যেমন বলেছি আর কি, সমুদ্রে নাও ভাসিয়ে ধরবো ইলিশ কাঁকড়া। যারা আজকে একটু পরে রেডিও সেটটা টিউন করেছো তাদেরকে বলে রাখি এই লাইন দুটো আমরা দিয়েছি, সমুদ্রে নাও ভাসিয়ে ধরবো ইলিশ কাঁকড়া।
1: তার কারণটা কি, আজকে হচ্ছে মার্চেন্ট নেভি ডে, সুতরাং আমরা সেটাকে সেলিব্রেট করছি সেই সমস্ত মানুষের কথা ভেবে যাদের এই যে বছরের অনেকটা সময় শুধু জলের মধ্যে ভাসতে ভাসতেই কেটে যায়, তাদের নিয়ে আজকে সমুদ্রে নাও ভাসিয়ে ধরবো ইলিশ কাঁকড়া।
0: তাদের প্লেটে যাতে একটু করে কাঁকড়া এবং ইলিশ পড়ে, তোমার পাতেও যাতে পড়ে, সেই জন্যই আমরা বলেছি ধরবো ইলিশ কাঁকড়া। বাকি দুটো লাইন তো তোমাকেই সাজাতে হবে এবং সেটা সাজিয়েও ফেলেছে অনেকে, 9903653992 তে তুমি বাকি দুটো লাইন সাজিয়ে আমাদেরকে পাঠাবে এবং যারা অলরেডি পাঠিয়ে ফেলেছো তাদের ক্ষেত্রে আমি একটু বলে দিই। কেমন, সমুদ্রে নাও ভাসিয়ে ধরবো ইলিশ কাঁকড়া, খবর দেবে হাওয়া অফিস, ঝড় আসবে নাকি শুভ হবে যাত্রা। শাওন লিখেছে বারাসাত থেকে, কে আওয়াজ শাওন, থ্যাংক ইউ সো মাচ শাওনকে, মনে সমুদ্রে নাও ভাসিয়ে ধরবো ইলিশ কাঁকড়া, ভয় লাগছে আজকে যেতে কারণ আকাশ করেছে মেঘলা। ওয়াজুদ্দিন তরফদার সাকরাইল থেকে,
1: বেশ বেশ, এই যে এত প্যাতিভা, এই প্যাতিভাগুলো কোথায় রাখেন, বুক পকেটে যতগুলো অনিচ্ছে এবং ইচ্ছেগুলো রয়েছে প্লিজ আমাদের কাছে না পেন দিয়ে একটু লিখে ফিটে ফেলুন, হ্যাঁ তারপরে আমরা বুঝব।
0: আচ্ছা, তারপরে হচ্ছে দেব, একটা একটা চিহ্ন আছে, তারপরে মাঝখানে ছড়া কাটিং, তারপরে আবার সুন্দর ডিজাইন করে মহুয়া, দেব ছড়া কাটিং মহুয়া, আচ্ছা এটা তো মিলল না, আচ্ছা দেব ছড়া কাটিং মহুয়া,
1: ছড়া কাটিং মহুয়া,
0: সমুদ্রে নাও ভাসিয়ে ধরবো ইলিশ কাঁকড়া, কথা মতো ফিরে না এলে গিন্নির সাথে ঝগড়া। সুভাষ চক্রবর্তী বাওয়াল উত্তর বাওয়ালি থেকে লিখেছেন।
1: ওকে ওকে ওকে, এরপরে বোধ হয় আমরা একটা গান শুনি এবং তারপরে, ইয়েস আমরা বরঞ্চ জানি না, মানে এই এই সিনেমাটার আমার দুটো গান ভয়ঙ্কর ভালো লাগে, কিন্তু আমার অ্যাক্টিং করতে গিয়ে আমার বাংলার অ্যাকসেন্টটা দেখে একটুখানি হোঁচট খেতে হয়। এনিওয়ে আমি এই নিয়ে আর বিশেষ কথা বলবো না, শুধু গানটা শুনিয়ে দেবো, প্লিজ এনজয় ফ্রম দ্য ফিল্ম তুফান।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবো। আর সেখানে তোমাকে মনে করিয়ে দিই যে ইয়েস, এই যে সপ্তাহটা পেরিয়ে গেল, এই সপ্তাহটার মধ্যে কিন্তু অনেকগুলো নতুন রিলিজ হয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। এবং যারা মোটামুটি সিনেমা দেখতে পছন্দ করো তারা যদি আমাকে জিজ্ঞাসা করো, তাহলে বলবো যে ইয়েস, আই এম ওয়েটিং ফর মির্জাপুর, এবং সেটা বিগ স্ক্রিনের জন্য। কীভাবে তাকে ট্রিট করা হয়েছে, মানে সেই ট্রিটমেন্টটা কেমন হয়েছে, সেটা দেখার জন্য কিন্তু ইয়েস আই অ্যাম ওয়েটিং। অ্যাকচুয়ালি এই জন্যই বলা যে আমাদের এই ফ্রাইডের মানে সিনেমাটা দেখার জন্য একটু আগে থেকে মনকে রেডি করে নিতেই হয়। আর কালকে তো সবাই মোটামুটি রেডিই থাকবে, একটা সিনেমা গো, একটা সিনেমা, অনেক অফিসেই নিশ্চয়ই কালকে ছুটি রয়েছে, তালের দা বড়া হইবে। তবে মা একটু ওয়েট করে থাকেন যে তোমরাও যদি হেল্প করো, প্লিজ ডু হেল্প।
2: আমি হেল্প করতে পারি, এক্ষুনি তোমাকে কোথায় বেড়াতে যাবো সেটা বলতে পারি। মানে আমি তো ছড়া কাটিংয়ের কথা বলবই, কারণ ছড়া অনেকেই লিখে ফেলেছ, তোমাদের প্রতিভা তোমরা দেখিয়ে দিয়েছ। যারা যারা এখনও দেখাওনি তারা 9903653992 এখনও প্রতিভা বিকাশের সম্ভাবনা আছে, সেটা করে পাঠাতে পারো, মানে লিখে পাঠাতে পারো।
1: আচ্ছা দেব, আমরা একটা পড়ি এবং তারপরে কি করবো, একটা গান পেরিয়ে, কারণ আমাদের তো 6:40 ফিরতেই হবে, ঠিক আছে? তো আমরা 6:40 ফিরবো, তুমি একটা কি দুটো পড়ে ফেলো, ঠিক আছে?
2: আমি বরং ছোট্ট করে, কারণ পড়তে গেলে দেখো ওই ইমোশনটা রাখতেই হবে। হ্যাঁ, সুতরাং ওই রকম ইমোশনাল কথা আমি চট করে বলতে চাইছি না, বরং আমি বলতে পারি যেটা হচ্ছে যে আমরা একটু আগে কুমারটুলির কথা বলছিলাম, তাই না? কিন্তু তুমি যদি তরুণ হও এবং তোমার তুমি যদি অরণ্য ভালোবাসো, তাহলে তুমি তরণ্যতে যেতে পারো। কোথায় সেটা? কয়েক ঘন্টা, মানে শহরের বুকের মধ্যেই। এই নিউ টাউনের তরণ্য হচ্ছে এরকম একটা জায়গা, একটা ওই রকম একটা জলাধার মতো আছে, সেটাকে কেন্দ্র করে একটা ছোট্ট বাগান। সেখানে এজেন্সিরা যেটা পছন্দ করে সেটা হচ্ছে ছবি তুলতে পছন্দ করে। ছবি তোলার জায়গা আছে, একটা ঘোরার জায়গা আছে, একটা আধুনিক পার্ক আছে, বাচ্চাদের খেলার জায়গা আছে, বড়দের জন্য নীল আকাশ খোলা জায়গা আছে, এবং ঠিক তার বাইরে একটা ছোট্ট রকম কি আছে, ক্যাফেও আছে। সূর্যাস্ত দেখতে যেতে পারো, জলের পাশে যেতে পারো, ছবি তুলতে পারো। কিভাবে যাবে, খুব কাছে, মানে নিউ টাউনের ওই অ্যাকশন এরিয়া 2 যেটা আছে না, ওই 15 নম্বর জলের ট্যাঙ্ক, ওর উল্টো দিকে তৈরি হয়েছে। মানে ইকো পার্কের 2 নম্বর গেট থেকে একটা অটো ধরে সোজা চলে যাও তরণ্যতে।
1: ওকে, আর তোমার জন্য তুমি ভাবো একটা সিনেমা যার নাম কিক, আর সেখানে সলমান খানের নাম হয়েছিল দেবী প্রসাদ। আর সেখানে আজকে তোমাকে শোনাচ্ছি এমন একটা গান যেখানে সলমান খান আর দেবী প্রসাদ দুজনেই গান গাইছেন। প্লিজ লিসেন টু দিস সং, কিসি কা ভাই কিসি কি জান। আরো একবার ফিরে আসবো ঠিক 6:02 মক্কেল, মহুয়া আর দেব। প্লিজ এনজয়।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। ভারত ও বেলজিয়াম আজ বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারকপত্র আদান প্রদান করেছে। এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক লেটার অফ ইন্টেন্ট এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি, সাইবার অপরাধ সহ আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলা ও কূটনৈতিক প্রশিক্ষণের ক্ষেত্রে সমঝোতা স্মারক। এদিকে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার ভারতকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং দ্রুততম বৃদ্ধির অর্থনীতির দেশ হিসেবে অভিহিত করে দিল্লিকে গুরুত্বপূর্ণ মিত্র বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, বেলজিয়াম ও ভারত বিশ্বের অন্যতম উন্মুক্ত ও আন্তর্জাতিকভাবে সংযুক্ত অর্থনীতি। সুপ্রিম কোর্ট আগামীকাল নতুন দিল্লিতে ব্রিক্স প্রধান বিচারপতি ফোরামের আয়োজন করবে। বিচার ব্যবস্থা, আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি, প্রযুক্তি এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন সংক্রান্ত একাধিক বিষয়ে আলোচনা হবে এই বৈঠকে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, সক্ষম

আরে ছি ছি ছি, 6টা বেজে 7 হয়ে গেল আর এখনো আমাদের বলতে হবে কে তুই বল। আরে না না, এই মুহূর্তে দুই মক্কেল বসে রয়েছি, এবং কোথায় বসে রয়েছি আগে মক্কেলদের নাম শোনো, মহু আর দেব রয়েছি আর কোথায়।

0: রয়েছি।
1: শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা।
0: আরে যে একটা সন্নাটা, ইতনা সন্নাটা কিউ রে ভাই?
3: কারণ সন্নাটা এই কারণে তোমাদের প্রতিভাগুলো পড়ে, মানে প্রতিভাগুলো রীতিমতো আমি, আমার চোখে জল চলে আসছে যে এই যে একটা ছোট্ট প্ল্যাটফর্ম, তাতে আমরা মাত্র একটা লাইন দিয়েছি, তাতে কি কবিতা নয়, ছড়া নয়, বৃষ্টি নেমেছে, মানে সমুদ্রে নাও ভাসিয়ে ধরবো ইলিশ কাঁকড়া, তাতে এত ফ্যাকড়া আমি জানতাম না আর কি। মানে ফ্যাকড়া মানে হচ্ছে এই কারণে বলছি আর কি, যে মানে লেখায় এত মানে ছন্দ মিলিয়ে আমি আমি আমি এক এক করে পড়ার চেষ্টা করি। সমুদ্রে নাও ভাসিয়ে ধরবো ইলিশ কাঁকড়া, স্বপ্নের ভোরে ডুবতে ডুবতে নিজের কাঁধটাই আঁকড়া। রিয়া লিখেছে বারুইপুর থেকে।
0: বেশ,
3: আঁকড়ে ধরেছি রিয়া,
0: বাজিয়ে দিয়েছি রিয়া।
3: পরেরটা হচ্ছে যে সাগরেতে নাও ভাসিয়ে ধরবো ইলিশ কাঁকড়া, ছোট চিংড়ি পড়লে পরে জুড়ে দেব কান্না। না, কান্নার সঙ্গে কাঁকড়া ঠিক মিলল না আর কি। আপনাকে বলি আন্না, এরকম লিখবেন না, একটু অন্যরকম লিখুন আর কি। কেমন? পরেরটা হচ্ছে যে ধরবো ইলিশ কাঁকড়া লিখেছেন গোধুলি, শুভেচ্ছা লিখেছেন দিওদাকে। সেটা হচ্ছে সমুদ্রে নাও ভাসিয়ে ধরবো ইলিশ কাঁকড়া, এটা পার্শ্বগুলো কি বাঁচতে যাব, ইউএসএ রাশিয়া সেখান থেকে অনেক অনেক।
0: আমি একটা কথা বলি, হারিয়ে গেছে তো, আমি আমি এই জন্য আমি একটা বিধিসম্মত সতর্কীকরণ আজকে জাস্ট দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে প্লিজ, আমাদের গ্রামার বুকে একটা বিশেষ বিষয় ছিল, তাকে বলা হতো পাংচুয়েশন বা ছেদ যদি চিহ্ন প্রয়োগ। ডক্টর সিনীতি কুমার চট্টোপাধ্যায় লিখেছিলেন যে প্লিজ যেখানে দাঁড়ির দরকার সেখানে প্লিজ দাঁড়িয়ে দেবেন, যেখানে কমার দরকার প্লিজ কমা দেবেন, কমাটা কমিয়ে দেবেন না। খুব বাজে লাগে শুনতে, হাতের লেখা এত খারাপ কেন মশাই আপনার হোয়াটসঅ্যাপে?
3: সমুদ্রে নাও ভাসিয়ে ধরবো ইলিশ কাঁকড়া, শরৎকালেও বর্ষা এসে যদি না দেয় বাংড়া, কেয়া বাদ অভিজিৎ পাল চৌধুরী। নিশ্চয়ই
0: অভিজিৎ, এবার কিন্তু তুমি আমাকে বলতে পারবে না যে দেখো আমি কিন্তু পাঠিয়েছিলাম, তুমি কিন্তু পড়নি, না আমরা দুজনে মিলে পড়েছি, এন্ড তালিও বাজিয়েছি। অলরাইট,
3: তারপরে হচ্ছে ভালোবাসার রাধিকে। আচ্ছা
0: আচ্ছা, রাধিকে,
3: রাধিকে,
0: আচ্ছা রাইট,
3: সেটা লিখেছেন গুড ইভিনিং দেবদান মৌদি।
0: আচ্ছা,
3: এই ভালোবাসার মৌদি,
0: থ্যাংক ইউ।
3: সমুদ্রে দাও ভাসিয়ে, না নাও ভাসিয়ে বলেছিলাম, দাও ভাসিয়েছে, আচ্ছা ঠিক আছে বেশ। সমুদ্রে দাও ভাসিয়ে ধরবো ইলিশ কাঁকড়া, সমুদ্রে স্নান করে ঢেউয়ে ভাসিয়ে দেবো ভালোবাসার, কি রাধিকে নাকি
0: রাধিকে যদি ভেসে যায়, লাইফ বোট যদি না থাকে, কর্তৃপক্ষ কিন্তু কোনো মতে দায়ী থাকবে না। 6:10 হয়ে গেছে। আচ্ছা দেব, আমরা একটা গান শুনে ফেলি?
3: নিশ্চয়ই।
0: আর এই যে গানটা, টু বি অনেস্ট, আমি না দেব যে মুহূর্তে এসেছিল, আমার যদি কোনো রকম ব্যাকগ্রাউন্ড স্কোর মনের মধ্যে চলে থাকে, দেন দিস ইজ দ্য ওয়ান। সিরিয়াসলি, যতবার দেবকে দেখি না, এই এই ট্রাম্পেটটা বেজে ওঠে, তারপর মনে হয় ইয়াস ইজ দ্য ওয়ান। এরপরে এসে এরপরে বসবে হট সিটে, এবং তারপরে কার্পেট বম্বিং করবে কিসের, ভালো ভালো কথার, এবং তারপরে আমি জাস্ট ফ্ল্যাট হয়ে তাকিয়ে থাকবো, আর বেশি বললে লাভ নেই, এই মানুষটা যদি হাওয়ায় উড়বে। এবার প্লিজ এর গানটা শুনি, হ্যাঁ, লেটস এনজয় দিস সাউন্ড ট্র্যাক, পচনা এ হাসিনো।

0: দেব অ্যাকচুয়ালি ও ফিজিট করছিল এবং এতটাই উত্তেজিত যে আমরা জাস্ট এটা নিয়েই বলছিলাম যে এই স্মার্টনেস আর এই যে একটা হ্যান্ডসাম ব্যাপার কোথায়
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।

0: দেখতে দেবকে আমি জাস্ট ছুটি দিয়ে সাইডে বসিয়ে রেখেছি, এবং তারপরে দেব যে ফাটিয়ে শোটা করছে আমার কিছু বলার নেই। দেব
1: সমুদ্রে নাও ভাসিয়ে ধরবো ইলিশ কাঁকড়া, মনের সুখে রাঁধবো খাবো, মূল্য দেবে না বাগড়া, কি আবার। হ্যাঁ এটা কিন্তু ফ্যাক্ট, মূল্যটা সমুদ্রে নাও ভাসিয়ে ধরবো ইলিশ কাঁকড়া, যাচ্ছি সুন্দরবনে কেউ দিও না বাগড়া।
0: আচ্ছা কত কিছু ধরবো বলতো দেব, এই যে অঙ্কতে বলা থাকে এক্স ধরে কে ধরে, এই কত কিছু ধরে টোরে অঙ্ক কষতে হয়, সেই জন্য অঙ্কটা আমার কাছে চিরকালই ব্যাকগ্রাউন্ড জিনিস। এনিওয়ে
1: আপাতত ওনাকে ধরি যিনি লিখেছেন, তার নাম হচ্ছে সুধাময় ব্যানার্জি, পশ্চিম বর্ধমান উখড়া থেকে লিখেছেন।
0: আচ্ছা
1: পরেরটা হচ্ছে সমুদ্রে নাও ভাসিয়ে ধরবো ইলিশ কাঁকড়া, ইলিশটা আনবো বাড়িতে বিক্রি করব কাঁকড়া। সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে। আচ্ছা উনি কাঁকড়াটা খাবেন না, উনি ইলিশটা খাবেন, বাকিটা কাঁকড়াটা উনি বিক্রি করে দেবেন।
0: আচ্ছা আমরা বরং একটা কাজ করি, ওনাকে একটা গান শুনিয়ে দিই।
1: নিশ্চয়ই
0: ইয়েস, এবং আমরা এটা বলতে পারি শুক্রবার কাল তো ওয়াই নট জুমেকি রাত আজকে, এবং ওয়াই নট তালে বড়ার গন্ধ আজকে। দেব তুমি প্লিজ আজকে বাড়িতে যাওয়ার সময় আমাকে একটুখানি মিষ্টি দোকানে পাওয়া যায় আমরা খেতে পারি তো?
1: নিশ্চয়ই।
0: অলরাইট প্লিজ এনজয়।

0: জ্যাকলিন ফার্নান্ডেজ এন্ড হার স্কার্ট, ও মাই গড, কোথায় শুনছো সেটা? ইয়েস, সেটা তো জানতে হবে।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
2: কাপে যখন কফি নিয়েছিলাম তখন সেই ধোঁয়াটা উঠছিল, এখনো স্টিল ধোঁয়া উঠছে, কারণ হচ্ছে আমরা কাপের পর কাপ আমরা কফি খেয়ে ফেলেছি, কিন্তু আমাদের লেখা এখনো আমাদের শেষ করে উঠতে পারিনি। মানে তোমরা যে লেখাগুলো পাঠিয়েছো সেগুলো একটু ছোট্ট করে শেষ করি, কিন্তু তার আগে বলে দিই, অ্যান্ডি আমাদেরকে বেহালায় ও মালপো আর বিরিয়ানি খেতে ডেকেছে।
0: কবে যাচ্ছি?
2: যাবো যাবো, নিশ্চয়ই যাবো। আমার এই যে তুমি ইনভাইট করেছো এর জন্যই অ্যান্ডি তোমাকে অনেক ধন্যবাদ। রিন্টু লিখছে, নিউ আলিপুর থেকে সমুদ্রে নাও ভাসিয়ে ধরবো ইলিশ কাঁকড়া, ব্যাগে ভইরা লইয়া যামু শ্বশুর বাড়ি পাবনা।
0: ওফ ওফ ওফ, কোথায়, অনেক দূরে, ঠিক আছে মৈত্রীর বন্ধন থাক। বলো
2: পরেরটা হচ্ছে যে এবার হচ্ছে যে তোমাদের এই শো আজকে একদম অন্য রকম। আচ্ছা, আমাদেরকে ভালোবাসার কথা বলেছে, সুতরাং ভালোবাসা আমাদের নিশ্চয়ই মাথায় থাকলো, কিন্তু তার আগে আমাদের সময় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, আর সেই জন্য আমরা বলতে পারি যে সমুদ্রে নাও ভাসিয়ে ধরব ইলিশ কাঁকড়া, খাবো যত ইচ্ছে মনের খুশি, দেউকে দেবে না কেউ বাগড়া।
0: ওকে, এটা কে লিখছে ভাই?
2: নাম লেখেননি।
0: ও মা গো, এই অ্যানোনিমাস মানুষটির জন্য আমাদের তরফ থেকে ইয়েস প্লিজ জোরে বাজাও। সব কাঁকি চিরকি আর কান পর্যন্ত পৌঁছে রে পাগলা, তোর যে যা কিছু হয় সেটা হচ্ছে 107 এফএম রেইনবোতে আজকে মহুয়ার দেব। জাস্ট এন্টারটেনমেন্টের এই যে প্যাকেজটা তোমাকে দিয়ে দিল, আই গেস তোমার আরও একবার শুনতে ভালো লাগবে। সেপ্টেম্বর মাসের একেবারে তিন নম্বর দিনেই আমরা একেবারে ঝপাস করে চলে এসেছি, ইউ নেভার নো আবার কবে আমরা ব্যাক করছি, বাট ইয়েস আজকে দেব কেমন লাগলো?
2: অসাধারণ। ওই যে বললাম না, আমার সকালবেলায় হঠাৎ করে যে লোকটি দিনের পর দিন দুপুর ১২টায় ঘুম থেকে ওঠে, তাকে হঠাৎ করে আজকে সূর্যোদয় দেখানো হলো, সুতরাং তার যেমনটি লাগতে পারে তেমনই তার লাগবে, সবকিছুই কেমন যেন বদল বদল লাগছে আর কি, মনে হচ্ছে অন্য গ্রহে আছি আর কি।
0: মানে যে সমস্ত আমাদের ইঞ্জিনিয়ার দাদারা রয়েছেন, তাদের যাদের আমরা রাত্রির বেলা দেখি, তাদের আমরা দেখছি যে হ্যাঁ দুপুর বেলা তারা আসেন, কিন্তু দেব কি করে, ঘুম থেকে উঠতে চায় না। সুতরাং এই যে একটা মানে একটা ক্লক চেঞ্জ হয়ে গেছে দেবের, এই বডি ক্লকটাকে আমরা সবাই মিলে জাস্ট আবার রিডু করবো, ঠিক আছে? আবার যাতে সকালবেলা উঠে, আবার যাতে দুপুরবেলা আমাদের সাথে শো করতে আসে, এই যে হট সিটটা ধন্য করে দেয় এইভাবেই। সুতরাং এই একটা মনের বাসনা নিয়ে আজকে আমরা মোটামুটি টাটা বাই বাই বলবো, কিন্তু আর যদি কিছু বলার থাকে, কি চাইছো তুমি এই এই যারা লিসনার আজকে শুনছে তাদের কাছ থেকে?
2: একটাই কথা বলার আছে যে আবারও নিশ্চয়ই আসবো, ডেফিনেটলি আসতে হবে, কারণ মানে এই ক্যাফেতে কফির স্বাদটা সত্যি দারুণ লাগে, লেগে গেল আর কি। সুতরাং এই কফির স্বাদ যেখানে অমূল্য সেখানে আবার আসতেই হবে।
0: অ্যাবসলিউটলি, আর সেখানে আমি তোমাকে মনে করিয়ে দিই যে আজকে, হ্যাঁ আজকে তো শুক্রবারের আগের দিনটা, সুতরাং শুক্রবারের জন্য প্রস্তুতি আমাদের আলাদা রকমের।

আকাশবাণী কলকাতা, FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। ভারত ও বেলজিয়াম আজ প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক লেটার অফ ইন্টেন্ট এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি, সাইবার অপরাধসহ আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলা ও কূটনৈতিক প্রশিক্ষণের ক্ষেত্রে চুক্তি ও সমঝোতা স্মারক আদান প্রদান করেছে। আজ বিকেলে নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ক্ষেত্রের শীর্ষস্থানীয় সংস্থা জি এরোস্পেস হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডকে তিনটি নতুন F-404 IN-20 ইঞ্জিন হস্তান্তর করেছে। এর ফলে ভারতের নিজস্ব তেজস MK-1 যুদ্ধবিমান কর্মসূচিটি গুরুত্বপূর্ণ গতি পাবে বলে মনে করা হচ্ছে। বিহারের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পাটনা এবং আরও কয়েকটি জেলায় গঙ্গা নদীর জলস্তর ক্রমাগত বাড়ছে। আজ রাতে পাটনার গান্ধীঘাট এবং আগামীকাল বিকেলে মোকামার হাতিদাহ এলাকার নদীর জলস্তর সর্বোচ্চ বন্যা সীমা অতিক্রম করতে পারে। ভোজপুর, পাটনা, সারন, বৈশালী, নালন্দা, বেগুসরাই, লক্ষীসরাই এবং জাহানাবাদ জেলার নদী তীরবর্তী ও নিচু এলাকায় বসবাসকারী মানুষদের সতর্ক থাকতে এবং কোনো ঝুঁকি না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রাজ্য সরকার সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্তদের বেতন কাঠামো, ভাতা, পদোন্নতি, অবসরকালীন সুবিধে সহ বিভিন্ন পরিষেবা নিয়ে দাবি ও পরামর্শ সপ্তম বেতন কমিশনের কাছে জানাতে ওয়েবসাইট চালু করেছে। বিভিন্ন কর্মচারী সংগঠন, সংস্থা এবং দপ্তর আগামী 31 অক্টোবর পর্যন্ত এই ওয়েবসাইটে গিয়ে তাদের বক্তব্য জানাতে পারবেন বলে সরকারিভাবে জানানো হয়েছে। উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকায় অবস্থিত সুস্পষ্ট নিম্নচাপটি ক্রমশ আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এরই মধ্য দিয়ে দীঘা হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এছাড়া দক্ষিণ পশ্চিম বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় বাতাসের উপরিভাগে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এর ফলে রাজ্যে আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে ধৃতি সেন শর্মা। ভারত ও বেলজিয়াম আজ প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক লেটার অফ ইন্টেন্ট এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি, সাইবার অপরাধ সহ আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলা ও কূটনৈতিক প্রশিক্ষণের ক্ষেত্রে চুক্তি ও সমঝোতা স্মারক আদান প্রদান করেছে। বিকেলে নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ক্ষেত্রে শীর্ষ স্থানীয় সংস্থা জিই অ্যারোস্পেস হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেডকে তিনটি নতুন F404IN-20 ইঞ্জিন হস্তান্তর করেছে। এর ফলে ভারতের নিজস্ব তেজস MK-1 যুদ্ধবিমান কর্মসূচি গুরুত্বপূর্ণ গতি পাবে বলে মনে করা হচ্ছে। বিহারে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পাটনা ও আরও কয়েকটি জেলায় গঙ্গার জলস্তর ক্রমশ বাড়ছে। আজ রাতে পাটনার গান্ধীঘাট এবং আগামীকাল বিকেলে মোকামার হাতিদাহ এলাকায় নদীর জলস্তর সর্বোচ্চ সীমা অতিক্রম করতে পারে। উত্তর পূর্ব মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকায় অবস্থিত সুস্পষ্ট নিম্নচাপ, সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের ফলে আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা ও দক্ষিণ দিনাজপুরেও রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

this message, eh?

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। ভারত ও বেলজিয়াম আজ বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারকপত্র আদান প্রদান করেছে। এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক লেটার অফ ইন্টেন্ট এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি, সাইবার অপরাধ সহ আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলা ও কূটনৈতিক প্রশিক্ষণের ক্ষেত্রে সমঝোতা স্মারক। আজ বিকেলে নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট জি ওয়েভারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট জি ওয়েভার ভারতকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং দ্রুততম বৃদ্ধির অর্থনীতির দেশ হিসেবে অভিহিত করে দিল্লিকে গুরুত্বপূর্ণ মিত্র বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, বেলজিয়াম ও ভারত বিশ্বের অন্যতম উন্মুক্ত ও আন্তর্জাতিকভাবে সংযুক্ত অর্থনীতি। জন্মাষ্টমীর প্রাককালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণের জীবন ও শিক্ষা ভারতীয় সাংস্কৃতিক ও দার্শনিক ঐতিহ্যকে নতুন প্রাণশক্তি যোগায়। নেপাল ও তিব্বত সীমান্তে এলাকায় আঘাত হানা ভয়াবহ হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে 1252-তে দাঁড়িয়েছে। নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রকাশিত তথ্য অনুযায়ী এখনও 4216 জন নিখোঁজ। উত্তরপ্রদেশে ভারী বৃষ্টিপাত এবং ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে 23টি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বারাণসীর জেলা শাসক সত্যেন্দ্র কুমারের সঙ্গে টেলিফোনে কথা বলেন। প্রধানমন্ত্রী কাশীর নদীগুলির জলস্তর এবং ত্রাণ শিবিরগুলিতে গৃহীত ব্যবস্থা সম্পর্কে খোঁজ নেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ক্ষেত্রের শীর্ষস্থানীয় সংস্থা জিই এরোস্পেস হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডকে 3টি নতুন F-404IN-20 ইঞ্জিন হস্তান্তর করেছে। এর ফলে ভারতের নিজস্ব তেজাস MKA-1 যুদ্ধবিমান কর্মসূচিটি গুরুত্বপূর্ণ গতি পাবে বলে মনে করা হচ্ছে। ভারতের কিদাম্বি শ্রীকান্ত চীনা মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আজ কানাডার ভিক্টর লাইকে 21-18, 21-19 গেমে হারিয়ে শ্রীকান্ত শেষ আটে পৌঁছেছেন। সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটিও পুরুষদের ডাবলসে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের ম্যাচে ভারত হংকংয়ের মুখোমুখি হয়েছে। হংকং টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছে। এই মুহূর্তের খবর শেষ হল।
1: Great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.

0: কি অবস্থা রে, সিকটিউন বেজে গেল, ফিলার বেজে গেল, এখন এই মেটার আসার নাম নেই, মানে আমি কি যে করবো না আমি বুঝতে পারি না, মানে শেষ পর্যন্ত কি আমাকে একাই শুরু করতে হবে, আমি বুঝতে পারছি না। জানো
1: তো দেরি করলেও আমি তো এসেছি, এরম ভাবে বলার কি,
0: তুমি কোথা থেকে এলে?
1: হ্যাঁ সেই তো, আমি তো মানে তুমি কি, আমি কি মিস্টার এক্স নাকি যে দেখাই যাচ্ছে না আমাকে?
0: হঠাৎ করে তুমি এলে কি করে, কারণ তুমি তো লেট করেছো।
1: করার তাল আর কিছুই না।
0: আচ্ছা আমাকে বলো এবারে কারণটা, বলো লেটটা কেন করেছো?
1: আরে ভাই আমি কি বলবো, আজকে আমি যা করছি সবকিছুতে দেরি হচ্ছে। আমি বাসে উঠলাম দেরি হলো, মেট্রোতে মেট্রো আমি 3-4টা ছেড়ে তারপরে আমাকে আসতে হলো, মানে উফ কি বলবো, এই যে মানে কলকাতা শহর তার জ্যাম আর এই সব।

0: শুনিয়ে আমি মানে কি বলবো, আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি।
1: এইবারে সত্যি সত্যি বলতো অ্যাকচুয়ালি কেন দেরিটা হয়েছে? মানে ভাত গুনটা বিকেল বেরিয়ে মানে সন্ধ্যেতে সন্ধ্যে অব্দি পৌঁছে গেছিল, তাই তো?
0: মানে ভাত মানে ভাত মানে ঘুমটা আমার একটু খুব প্রিয়, কিন্তু তারপরে আজকে ভাত ঘুমের জন্য একেবারেই দেরি হয়নি। দেবজি তোরা আগের বারে শোতে হয়েছিল, ওসব তুমি ভুলে গেছো।
1: ওসব বেকার কথা বাদ দাও, এইসব অজুহাতের কথাও বাদ দাও। মানে হ্যাঁ, এইটা একটা ব্যাপার, এই যে সুন্দর করে গুছিয়ে একটা অজুহাত তুমি দিলে, এবং বন্ধুরা জানে অলরেডি যে আজকের অনুষ্ঠানের বিষয়টা অজুহাত।
0: জীবনে
1: প্রেম ভালোবাসা সব এসে গেছে, তাই তো? এটা আমার বেশ ভালোই লাগে।
0: না না, তুমি আজকে একেবারেই এরকম ভাবে আমাকে শোনাতে পারো না কথা, কিন্তু দেখো আমি একটা ব্যাপার বলছি, সেটা হচ্ছে যে অজুহাত দেওয়াটাও কিন্তু একটা আর্ট। মানে একটা মানুষের তো আমাদের তো দুটো হাত, কিন্তু আরেকটা হাত তো যেটা মানে দেখা যায় না আর কি, প্রচ্ছন্ন ব্যাপার। তো ওই অজুহাতটা একটুখানি গুছিয়ে ভালোবেসে ভদ্রভাবে ভালো করে ডেলিভার করাটা হচ্ছে একটা ব্যাপার, আর্ট।
1: এক্স্যাক্টলি, ওই জন্যই তুমি আজকে এত সুন্দর করে ক্রিয়েটিভ একটা অজুহাত বার করেছো, মেট্রো ছেড়ে দিয়েছো। মানে কলকাতা শহরে একটা মাত্র ভেহিকেল, একটা মাত্র পাবলিক ট্রান্সপোর্ট যেটা সব থেকে বেশি অন টাইম, সেটাও নাকি লেট করে দিয়েছে, সেটাও নাকি ওকে দু তিনটে ছাড়তে
0: হয়েছে। আমি কোনো এক্সপার্ট নই আর কি অজুহাত দিতে, আমি শিখছি তোমাদের থেকে শিখছি। আমি শিখে আপাতত একটা ঠিকঠাক জায়গায় চলে যেতে পারলে তোমরা আমাকে একটা নোবেল তারপর দিতে পারো, কোনো অসুবিধা নেই।
1: বাট এই যে ও একটা খুব ইম্পর্টেন্ট কথা বলে ফেলেছে অলরেডি, তোমরা যারা যারা শুনেছো বা মানে নোটিস করেছো কিনা আমি জানি না, সেটা হচ্ছে যে অজুহাত ব্যাপারটা কিন্তু বেশ ক্রিয়েটিভ, বেশ মজাদার। এবং সেই অজুহাতের যে ক্রিয়েটিভিটি, সেই অজুহাতের ভেতরের যে মজা এবং তার নেগেটিভ পজিটিভ সব দিকগুলো নিয়ে আজকের আড্ডায় তো ডেফিনেটলি রয়েছি আমি দেবজিৎ, আর আমার সঙ্গে রয়েছে লিটুরাম পৌলমি।
0: খুব সুন্দর, খুব হাসি পেয়েছে আমার একদম, মানে এর থেকে খারাপ জোকস আমি এই দশকে শুনিনি।
1: আমি তো তোমাকে হাসাতে বলিনি, আমি হাসাতে বলিনি তোমাকে।
0: ও আচ্ছা, তুমি কি বলেছো
1: তাই তোমাকে লিটুরাম পৌলমি।
0: মানে একটা এই যে এটা ক্রিয়েটিভিটি একেবারে নেই, ক্রিয়েটিভিটি শূন্য মানুষদের সঙ্গে এরকম ভাবে বসে কথা বলা খুব সমস্যা।
1: কারণ তো আমার অত কথায় কথায় অজুহাত দেওয়ার অভ্যাসটাও নেই না।
0: এটাই তো, সেটাই হচ্ছে কথা, এইটা অদ্ভুত না, যে ক্রিয়েটিভিটি নেই এটাই। কিন্তু একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে অজুহাত যারা দিতে না পারে তাদের ক্ষেত্রে যেটা হয়, যেমন আমি আর কি, আমি দিতে পারি না বলে আজকে ধরা পড়ে গেলাম। যারা দিতে পারে তারা ধরা পড়তো না। এই যেমন দেবজিৎ এত অজুহাত দেয়, ওটা কি ধরা পড়ে? কেউ পড়ে না, এরকম ব্যাপার। না না, একেবারে এক্সকিউজ মি জায়গা নেই। ব্যাপারটা হচ্ছে যে ধরো এই
1: আমরা কেন এক্সকিউজ মি বলবো, এক্সকিউজ মি তো শুনুনি কাম বলবে।
0: হ্যাঁ
1: হ্যাঁ, শুনুনি কাম বলবে
0: সত্যি।
1: হ্যাঁ,
0: তা তুমি যখন বলছো তখন হ্যাঁ সেটা তো হতেই পারে।
1: সোনু নিগম বলুক,
0: সোনু নিগমের সঙ্গে পিপাসা বাসুও বলবে ভাই, সেটাও তো বলো। ঠিক আছে চলো তাহলে,
1: হাউ ক্যান আই ফরগেট হার।
0: একেবারেই, সেটাই তো, অনেক বড় অন্যায় করেছো, অপরাধ হয়েছে তোমার।
1: ঠিক আছে চলো।

0: প্লিজ প্লিজ, এই যে অফ এয়ার তুমি যে আমাকে আরো গল্প শোনাচ্ছিলে তোমার এক্সকিউজের, মানে যেগুলো তুমি জেনারেলি দিয়ে থাকো ফ্যামিলিতে,
1: আমি একেবারেই এই সমস্ত কোনো গল্প শোনাইনি, মানে যা ইচ্ছে তাই আমার নামে আজকে বলছে। আমি জানি না, মানে ভগবান দেখছেন জানো তো দেবজি, এরকম বলো না,
0: হঠাৎ করে
1: এত মিথ্যে ধর্মে চলবে না, ঠিক আছে?
0: হঠাৎ করে ভগবানের ভয়টা আমাকে কেন দেখালে?
1: এটাই তো,
0: এইটা বলে চুপ করে যাবো তাই?
1: হ্যাঁ একদমই তাই। যাই হোক,
0: আচ্ছা আমাকে একটা কথা বলো।
1: হ্যাঁ বলো।
0: সেটা হচ্ছে যে অজুহাতটা একটা বিষয়, মানে বাঙালির জীবনে অজুহাত একটা বিষয়,
1: বাঙালির জীবনে না সবার জীবনে,
0: মানুষের জীবনে,
1: মানুষের জীবনে অজুহাত একটা বিষয়। অজুহাত না দিলে তাহলে আর কি হলো?
0: কিন্তু
1: ওইটা তো দিতেই হবে।
0: কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে অফিসে কখনো কখনো আমরা খুব মানে মন থেকে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি যে হ্যাঁ অ্যাকচুয়ালি কেন সমস্যাটা হয়েছিল।
1: আমি কিছু মারাত্মক এক্সকিউজ এটার জন্য দিতে পারি যে অফিসে যদি তোমার সমস্যা হয় তাহলে তুমি কি কি অজুহাত দিতে পারো, মানে তুমি যদি অফিসে লেট হয়ে যাও সেটার জন্য একটা আলাদা সার্কেল অফ এক্সকিউজ।
0: ফিরে আসছে বন্ধুগণ, ফিরে আসছে, এই শুরুতে বলেছিল না এক্সকিউজ দিতে পারে না,
1: এবারে
0: আমাকে এক্সকিউজ শেখাচ্ছে।
1: একেবারেই না, আমি আমার পাশের মানুষটাকে দেখেছি এক্সকিউজ দিতে। আমি জনগণের স্বার্থে জানাতে চাই যে এই যে মানুষটা আমার পাশে বসে এত কিছু বলছে যে অজুহাত দিচ্ছ তুমি এই করছো সেই করছো, সেই মানুষটি এক বছর যখন আমরা পিকনিক করতে গেছিলাম এবং ওনার বাবুর অফিস ছিল,
0: আচ্ছা
1: তো উনি অফিসে কি অজুহাত দেবে, উনি বলেছিলেন যে ওনার নাকি ভীষণ শরীর খারাপ, উনি বিছানা থেকে উঠতে পারছেন না।
0: বাহ বাহ বাহ বাহ, এইখানে না একটা ব্যাপার চলেই আসছে, মানে যেটা আমি বলেছিলাম সেটা সত্যি ছিল, কারণ ওটা এক্সপ্লেনেশন ছিল। এই এক্সকিউজ আর এক্সপ্লেনেশনের একটা পার্থক্য আছে।
1: না এটা একেবারে এক্সপ্লেনেশন ছিল না, কারণ ও অসুস্থ ছিল না, ঠিক আছে?
0: ব্যাপারটা বোঝার চেষ্টা করো,
1: এটা এক্সপ্লেনেশন হয় না কোনোদিন।
0: ও আচ্ছা,
1: হ্যাঁ এটা একটা চরম মিথ্যে কথা যে তুমি হচ্ছে তোমার শরীর খারাপ, কিন্তু তোমার তো শরীর খারাপ ছিল না, তুমি তো এক্সকিউজ দিচ্ছিলে।
0: আচ্ছা ফাইন।

0: এবার আমরা এবার আমরা বাকি প্রোগ্রামটার জন্য আর কি একে অপরকে টার্গেট করাটা বন্ধ করি,
1: একদম ঠিক আছে চলো
0: ফাইন। আচ্ছা আমাকে এটা বলো, এই যে এক্সকিউজ আর এক্সপ্লেনেশন দুটো তার পার্থক্য আছে?
1: নিশ্চয়ই আছে। এক্সকিউজের মধ্যে সবসময় একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে যে এক্সকিউজের মধ্যে হালকা করে একটা ছোট্ট করে একটা ওই ঢপ আর কি মানে একটা মেশানো থাকে, কিন্তু আমি যে এই যে এত কিছু শিখেছি, আমার যে গুরুদেবরা রয়েছেন তাদের নাম যদি আমি এখন এক এক করে বলি সেটা কিন্তু তোমাদের চাপ হয়ে যাবে।
0: আচ্ছা ওকে ওকে। আচ্ছা আমাকে এবারে এটা বলো, এই এক্সকিউজ আর এক্সপ্লেনেশন এটাকে ডিফারেন্সিয়েট করবো কি করে? মানে যারা শুনছে তাদেরও বোঝা দরকার যে এক্সকিউজ তো মানে আমরা সবসময়তেই ধরে নিই যে কোনো একটা প্রবলেম যদি সামনে রাখে আমার সামনের মানুষটা, কোনো একটা কারণের জন্য সে হয়তো আমার বাড়ির একটা নিমন্ত্রণ অ্যাটেন্ড করতে পারেনি বা আমার একটা কোনো কাজ করে দিতে পারেনি, সেই কারণটা যখনই সে এসে বলে না মানে আমরা সবসময় ইন জেনারেল আমরা ধরে নিই যে সেটা একটা এক্সকিউজ, বাট
1: সেখানে যখন আমি দেখেছি যে দু তিনজন আমাকে এক্সকিউজ দিচ্ছে, তখন একটা সার্কেলে যদি 10 জন আসে তাহলে ওই সার্কেল অফ শাক মে আমার তখন মনে হবে যে সবাই এক্সকিউজই দিচ্ছে। হ্যাঁ, এবার তার মধ্যে হতে পারে যে একজন সত্যি কথাই বলছে, সে এক্সপ্লেনেশনই দিচ্ছে। এক্সপ্লেনেশন বেসিক্যালি যে তুমি যেটা বলছো তুমি পুরো ঘটনাটাই বলছো এবং সেটা সত্যি বলছো, তুমি এক্সপ্লেন করছো যেটা হয়েছে তোমার সাথে। আর এক্সকিউজ হচ্ছে তুমি সেটাও এক্সপ্লেনই করছো, কিন্তু এটা তুমি ভেবেছো যে কোনটা এক্সপ্লেন করবে সেটা তুমি এক্সপ্লেন করছো।
0: মানে যেমন যখন মানে অজুহাত হলো যখন তোমার ভুলের জন্য তুমি মশা মাছি আবহাওয়া ট্রাফিক নেটওয়ার্ক মেট্রো এই সব কিছুকে দায়ী করে দাও অফিস,
1: একদমই। এবং সেই যে এক্সকিউজ গুলো সেগুলো কিন্তু তোমরাও আমাদের সঙ্গে শেয়ার করতে পারো, মানে তোমাদের জীবনে দেওয়া বা শোনা সেরা যে সমস্ত অজুহাত রয়েছে সেইগুলো নিয়ে তোমরা কিন্তু আমাদের সঙ্গে আড্ডা দিতে পারো। কিভাবে আড্ডা দেবে? তোমরা আসবে আমাদের ফোন লাইনে, আমাদের ফোন নাম্বার 0332213 1341, এবং আরো একটা নাম্বার বলে দিই 0332243 7912।
0: আর যদি বাই এনি চান্স আমাদেরকে কলে ব্যস্ত পাও তাহলে কোনো অজুহাত দিও না যে কলে ব্যস্ত পেয়েছি বলে অজুহাতের গল্প শোনাতে পারিনি, ডিরেক্টলি চলে আসতে পারো আমাদের ফেসবুক পেজে যুবমানি কলকাতা YUVAVANIKOLKATA, সেখানে এসে আজকে আমাদের এই যে অনুষ্ঠানটা হচ্ছে অলরেডি সেটার পোস্টের নিচে কমেন্ট করে জানাতে পারো তোমাদের অজুহাত, তোমাদের শোনা প্রিয় অজুহাত এবং তোমাদের দেওয়া বাল প্রিয় অজুহাতটা।
1: একেবারেই, আর অজুহাত দিতে না পারলে জীবনটা যেরকম হয় মানে অজুহাত দিতে গিয়ে একেবারে ছড়িয়ে যদি তুমি ফেলো তাহলে বিষয়টা হয়
0: যেমন আজকে পলুমি ছড়ালো।
1: হ্যাঁ, যেরকম আমি ছড়িয়েছি তো আমার সঙ্গে আর কি এটা হয়েছে, এটা তোমাদের সঙ্গেও।

0: না, এভরিথিং ইজ নট গোনা বি গোলমাল যদি তুমি ঢপটা ঠিকঠাক দিতে পারো।
1: একেবারেই, আর সেইটার জন্যই মাঝে মাঝে আমার মনে হয় যে একটু আধটু ঢপ দেওয়া প্র্যাকটিসও করা উচিত। মানে আমি মিথ্যে বলাটা প্রমোট করছি না, কিন্তু ওই মানে অজুহাতটা একটু আধটু দেওয়া একটু ছোট করে একটু প্র্যাকটিস করা যেতেই পারে। এবং এই যে মানে ক্রিয়েটিভিটি, আমরা তো বছরের পর বছর এই যে আমরা অজুহাত দেওয়া শিখেছি, এগুলো কার থেকে শিখেছি? এরকম তো না যে আমরা হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠে ভাবলাম যে আজকে আমি একটা অজুহাত দেবো, এরকম তো হয় না। এটা বংশ পরম্পরায় চলে আসছে। হ্যাঁ, আমরা আমাদের সিনিয়রদের দেখেছি অজুহাত দিতে, সেটা স্কুলে হোক, কলেজে হোক, অফিসে হোক।
0: এবং অফিসে মনে পড়লো, মানে আমরা কিন্তু অ্যাকচুয়ালি লাইফের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের এক্সকিউজ দিয়ে থাকি যেগুলো বেশ ক্রিয়েটিভ। মানে মানে শুরু থেকে আমরা বলছি অজুহাত ক্রিয়েটিভ হয়, কিন্তু একটা জিনিস খুব মানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লাইফের বিভিন্ন পর্যায়ে গিয়ে না অজুহাতগুলো বদলে যায় কিরম। মানে যদি স্কুলের অজুহাত দেখি, এই মানে আমি ধরো ছোটবেলা থেকে ওই আর কি একটু থিয়েটার ইত্যাদি এগুলোর সঙ্গে যুক্ত ছিলাম বলে, মানে স্কুলের যত প্রোগ্রাম হতো, যত কালচারাল প্রোগ্রাম, সেখানে ওই আর কি আমার নামটা কেউ না কেউ ঠিক দিয়েই দিত, আর আমি এই কালচারাল প্রোগ্রামের নাম করে ক্লাস বাঙ্ক করতাম।
1: এইটা আমার সাথেও হয়েছে। মানে আমার ভূগোল ক্লাস করতে খুব সমস্যা হতো, এবং

0: এর একটা অসম্ভব রিজন হচ্ছে যে আমার যিনি আর কি সেই সময় ভূগোলের টিচার ছিলেন তিনি একটু বেশি আর কি স্ট্রিক্ট ছিলেন, তো পড়া না পারলে কান ধরে বাইরে বের করে দিতেন। আর এটা আমি বলছি, আর এটা আমি বলছি ক্লাস 9 10 এর গল্প, মানে তখন যথেষ্ট ওই আত্মসম্মান বোধ আর কি জেগে
1: উঠেছে।
0: তো মোস্ট অফ দা টাইম এটা হতো যে ক্লাসে দুজন বসে থাকতো, বাকি সবাই বাইরে ইনক্লুডিং মি। তো এইটা থেকে বাঁচার জন্য আমি বের করেছিলাম কি একটা উপায়, সেটা হচ্ছে যে যখনই স্কুলে কোনো একটা অনুষ্ঠান হতো সেটার মানে অনুষ্ঠানটা হয়তো এক ঘন্টার কিন্তু সেটা রিহার্সাল এক মাস ধরে হতে হবে, কিছু করার নেই, খুব ব্যাপারটা মানে মেনটেন করতে হবে আর কি।
1: সেই এক মাসের জন্য তো অ্যাটলিস্ট ছুটিটা পেলে তুমি
0: ক্লাসটা, সেই এক মাসের জন্য আর কোনো সমস্যা নেই। আর ওই ক্লাসটা সবসময় থাকতো লাস্ট পিরিয়ডে, যাতে সেটা করতে না হয় তাহলে আমি সবসময় এই এক্সকিউজই দিতাম যে আমার তো রিহার্সাল আছে। খুব সহজ এটা পড়ে যে কি সুন্দর একটা ওটা হুডি একদম মাথায় তুলে নেওয়া যায়, আমি কি বলবো, একটা শাহরুখ খান মোড আর কি,
1: কলারটা একটু উঁচু হয়ে যায় তাই তো। হ্যাঁ বুঝতে পারছি,
0: আমার কাজ আছে
1: আমি বড় শান্ত ছেলে বেসিক্যালি। আমি যেটা করতাম, যেদিনকে আমার স্কুল একদম যেতে ইচ্ছে করতো না সেদিনকে আমি খুব শরীর খারাপ, মানে খুব শরীর খারাপ, কি হয়েছে কিছু কেউ জানে না কিন্তু শরীর প্রচন্ড খারাপ,
0: খুব শরীর খারাপ, একদম
1: শরীর খারাপ, পেটে ব্যথা, মাথায় ব্যথা, মানে লুজ মোশন হচ্ছে ইত্যাদি ইত্যাদি নানান রকম কারণ দেখিয়ে স্কুলে যাওয়াটা বন্ধ। আর এটার একটা মজার ব্যাপার, সেটা হচ্ছে যে এই স্কুলে যাওয়া বন্ধর যে মজাটা, এই মজাটা সব থেকে বেশি পেতাম বর্ষাকালে, কারণ আমার স্কুলের সামনে প্রচুর জল জমতো আর আমি যখন তখন এই বর্ষার দোহাই দিয়ে স্কুলটা কামাই করে দিতাম, মানে আমার ওই ওই যে স্কুল থেকে যে ডায়েরিটা দেয় না,
0: মানে দেবজিৎ যদি স্কুলে পড়তো তাহলে, মানে এই সময় যদি স্কুলে পড়তো তাহলে এই বছর ওকে আর স্কুলে দেখা যেত না, কারণ এই বছর যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাহলে দেবজিৎ তো কোনোদিনই স্কুলে যেতে পারতো না যেটা মনে হয়
1: না। এবারে সেই কারণে আমি আসছি, ধরো আমি যদি এবারে স্কুল লাইফ থেকে একটু এগোই কলেজ লাইফে,
0: কিরকম
1: ক্রিয়েটিভ ঢপ দিয়েছো তুমি
0: কলেজ লাইফের? ক্রিয়েটিভ ঢপ হচ্ছে যে প্রত্যেকবারই আমি বাড়ি থেকে দেরিতে বেরোই, এবং যদি
1: কলেজটা সব থেকে কাছে ছিল, মানে আমার বন্ধুদের মধ্যে সব থেকে কাছে আমার কলেজ।
0: আচ্ছা, আমার কলেজ খুবই দূরে ছিল, আমার বাড়ি থেকে কলেজ যেতে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগতো।
1: ওকে,
0: কিন্তু যেটা আমি মজার ব্যাপার, আমি আইডিয়াটা বের করেছিলাম যে আমি যেহেতু লেট করে বেরোতাম, মানে 1.5 ঘন্টা আমার কলেজ যেতে লাগবে, আমি বেরোতামই বাড়ি থেকে 1.5 ঘন্টা আগে। এবার গাড়ি পাওয়াটাও তো ধরতে হবে না, ওই ক্যালকুলেশন আমার ওই বাড়ির যেখানে দূরে, এখানে তো জ্যাম হলো বুঝতে পেরে যাবে না, যে জ্যাম হলো ভাই সবাই এলো তুমি কি করে আসতে না পারলে। আমি সবসময় বলতাম রাস্তার কাজ হচ্ছে, তো রাস্তার কাজ হচ্ছে, গাড়ি খারাপ হয়ে গেছে, গাড়ি এসে বন্ধ হয়ে গেছে, মানে বিভিন্ন ধরনের এইগুলো বলে বলে মোটামুটি আমি অনেক পার পেয়ে গেছি। একবার তো আমি বলেছিলাম আমি কলকাতার রাস্তা চিনি না, আমি ভুল স্টেশনে চলে গেছিলাম, আমি বলেছি আমি কলেজ পেরিয়ে চলে গেছিলাম, আমি ফেরত এসেছি।
1: স্লো ক্ল্যাপ,
0: একদমই তাই।
1: আরেকটা ব্যাপার আছে কলেজ লাইফে, জানো তো আমি একটা জিনিস লক্ষ্য করেছি, এটা হচ্ছে ভিডিও কলে যখন ক্লাস নেওয়া হতো আমাদের করোনার টাইমে, এক্স্যাক্টলি ওই টাইমটাতে, সেটা হচ্ছে যে মানে ওই ক্যামেরাটা অন করে, বা কখনো কখনো নেটওয়ার্ক ইস্যুর জন্য ক্যামেরাটা অফ করে দেওয়া, মানে ভয়েস গ্লিচ করছে বলে কল থেকে বেরিয়ে আসা, নেটওয়ার্কের ইস্যু বলে কল থেকে বেরিয়ে আসা, এরকম বিভিন্ন কারণের জন্য কল থেকে বারবার বেরিয়ে আসা
0: একেবারে,
1: এবং ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে, নয় পাবজি নয় ইনস্টাগ্রামে রিল।
0: হ্যাঁ সে যাই হোক, কিন্তু আমরা কিন্তু বন্ধুদেরকে এখন এক্সকিউজ দিতে পারবো না।
1: কেন কেন দিতে পারবো না?
0: কারণ বন্ধু চলে এসেছে ফোন লাইনে।
1: ওকে আচ্ছা,
0: হ্যালো, কে বলছো কোথা থেকে?
2: হ্যালো, নমস্কার ম্যাম।
0: নমস্কার, বলুন।
2: হ্যাঁ, আমি আমি ত্রিপুরা থেকে নয়ন বলছি।
0: হ্যাঁ বলুন
1: বলুন
2: ম্যাম, আজকে আজকে কি মানে গানের রিকোয়েস্ট আছে?
0: আচ্ছা, কিন্তু আজকে তো গানের রিকোয়েস্ট নিয়ে অনুষ্ঠান হচ্ছে না, আমরা অনুষ্ঠান করছি অজুহাত।
1: ম্যাম বলে কত রিকোয়েস্ট করলো তাও গানটা বাজাবে না,
0: ওই যে আজকে অজুহাতটা দিতেই হবে, কিছু করার নেই।
1: হ্যাঁ সেটাই দেখছি, এখানে অজুহাতটাও দিয়ে দিল। আর আমি আরেকটা জিনিস লক্ষ্য করলাম,
0: কি
1: স্যারের কোনো পাত্তাই নেই,
0: ছোটখাটো তোমরা দিতেই পারো, কোনো অসুবিধা নেই। আর দিতে যদি একটুখানি গল্প করতে আমাদের সঙ্গে ফোন লাইনে এসে যাও তাহলে তো আরো বেশি ভালো লাগবে। তোমরা আসতে পারো, আমাদের ফোন নাম্বারটা আরেকবার বলে দিই, 0332211।

0: 031341 অথবা তোমরা আসতে পারো 0332247912।
1: তোমরা ফেসবুকেও কিন্তু চোখ রাখছি, হ্যাঁ
0: একেবারে আমরা ফেসবুকেও চোখ রাখছি, আর তোমরা আসতে থাকো। আর ততক্ষণ অরিজিৎ সিং এর কণ্ঠে এই গানটা রইল তোমাদের জন্য, একটু আধটু ভুলচুক মাফ।

0: হ্যাঁ, অনেক কোন মিস্টেক ফিস্টেক হয়েছে
1: একেবারেই। আর এইটা সত্যি, এটাই বয়স, একটুখানি টুকটাক অজুহাত, টুকটাক মিস্টেক, এগুলো করাই যায়। এবার কিছু কিছু মিস্টেক এমন হয়ে যায় যেটা আবার কিছু করার থাকে না। মানে যেমন ধরুন, আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম যে কি, যে এই স্কুলে কলেজে আমরা যেরকম ধরনের আর কি আর কি এই ধরনের অজুহাত দিতে থাকি যে আমার শরীর খারাপ ছিল সেই জন্য আমি আসতে পারিনি, যখন ক্লাস টিচার জিজ্ঞেস করে তখন কি বলবে, তখন এটাই বলতে হয় যে আমার শরীর তো খুব খারাপ, আমার তো জ্বর হয়েছে, আমি তো আসতে পারিনি, এটাই হচ্ছে ব্যাপার। আর না, আরেকটা জিনিস, এক্সকিউজ আবার শুধুমাত্র ওই স্কুল কলেজ লাইফে, স্কুলে দিলে চলে না, ওটা আবার এক্সকিউজটা বাড়িতেও দিতে হয়। মানে দুপক্ষকে শান্ত রাখার জন্য আলাদা আলাদা রকমের এক্সকিউজ। ওই
0: বলছিলাম না, শরীর খারাপ,
1: শরীর খারাপ একদম,
0: এমন শরীর খারাপ করো যাতে মা দেখে একদম গলে যায়, আরে আমার বাবাটার কি হয়েছে, বাবা বুঝতে পারে।
1: আমার আরেকটা জিনিসও মনে হয়, এই যে ধরো মানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে, এবং বাংলা ইন্ডাস্ট্রিতে শুধু বলবো না, আমাদের ইন্ডাস্ট্রি থেকে যারা বলিউডে গেছেন এবং সারা ভারতব্যাপী যারা নাম করেছেন অভিনেতা অভিনেত্রীরা, আমার যেটা মনে হয় যে এই যে মানে এই যে কলা, মানে এই যে শিল্প, আর্ট, অভিনয়ের, সেটা আমাদের কাছে এটা মানে জন্মগত, মানে ছোটবেলা থেকে এটা ক্রিয়েটেড। মানে আমি যেরকম অভিনয়ের দক্ষতা রাখি, আমার মাও সেরকম অভিনয়ের দক্ষতা রাখে, আমি বলবো আমার শরীর খারাপ, আমার মা বলবে আমার মন খারাপ, ঠিক আছে। এই যে একটা মেলবন্ধন, এইটা থেকে কিন্তু আমাদের এই অজুহাত দেওয়ার যে
0: শুরু করেছিল এটা বলে যে সিনিয়রদের কাছ থেকে শিখেছে,
1: একদম।
0: যাই হোক, আমরা এবারে কিন্তু ফেসবুকে লাইভ আছি, সুতরাং তোমরা তোমাদের অজুহাতের গল্প ফেসবুকে আমাদেরকে লাইভে কমেন্ট করে জানাতে পারো,
1: একেবারে
0: যদি কলে না পাও। আমি দেখতে পাচ্ছি কলটা ব্লিঙ্ক করছে,
1: দেখেনি কে রয়েছে আমাদের সঙ্গে। হ্যালো, কে বলছো, কোথা থেকে?
0: হ্যালো,
1: না বন্ধুকে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, আমরা বরং পরবর্তী বিষয়ের দিকে এগিয়ে যাই। সেটা হচ্ছে যে আমরা যখন এই অজুহাত ব্যাপারটা যখন আমাদের দিতে হয়, তখন একটুখানি বুক গুরু গুরু কিন্তু সবার করে যে মানে ঠিক হচ্ছে তো ব্যাপারটা, মানে যেটা বলছি সেটার মানে মানেটা দাঁড়াচ্ছে তো,
0: আর এই ক্ষেত্রে
1: সঙ্গত তো,
0: একদম। আর এই ক্ষেত্রে কনফিডেন্সটা সব থেকে বেশি জরুরি হয়ে যায় যখন আমরা অফিস লাইফে গিয়ে পৌঁছাই,
1: একেবারেই। আর সেই মানে ছোটবেলাটা
0: কিন্তু অফিস লাইফে, অফিস লাইফে কিন্তু অজুহাত আরো ক্রিয়েটিভ হয়ে যায়, কারণ ততদিনে ওই আর কি ওই পেকে যাওয়া ব্যাপারটা যেটা বলে সেটা হয়ে গেছে,
1: একদম। আর অফিসের অজুহাত গুলো হচ্ছে সবচেয়ে ইউনিক, সবচেয়ে সুন্দর, আর সবচেয়ে একেবারে ইনোভেটিভ একটা অজুহাত, কারণ ওই অজুহাত দেওয়ার উপরে ডিপেন্ড করছে যে তুমি তোমার বন্ধুদের সঙ্গে বেড়াতে যেতে পারবে কিনা, তুমি তোমার বউয়ের সঙ্গে ডিনারে যেতে পারবে কিনা,
0: তোমার ফ্যামিলি ফাংশনটা অ্যাটেন্ড করতে পারবে,
1: তুমি তোমার ফ্যামিলি ফাংশন অ্যাটেন্ড করতে পারবে কিনা, বা তুমি বাড়ি গিয়ে ঘুমাতে পারবে কিনা। আমার কাছে লাস্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো সেই জন্য এই এক্সকিউজ দেওয়ার যে আর্টটা, সেটা সবচেয়ে বেশি দরকার লাগে, সেটা হচ্ছে যখন আমরা অফিসে পৌঁছই।
0: এক্স্যাক্টলি, বাট ও যেমন বললো যে খুব নতুন নতুন ইনোভেটিভ ক্রিয়েটিভ অজুহাতের কথা, বাট আমার আর একটা জিনিস মনে হলো, সেটা হচ্ছে যে কিছু কিছু না ট্র্যাডিশনাল, মানে একদম পারম্পরিক কিছু অজুহাত রয়েছে। মানে ধরো আমার যেমন মনে হয় ফুড পয়জনিং,
1: হ্যাঁ,
0: এই যে শব্দটা,
1: হ্যাঁ,
0: এটা ইনভেন্টই হয়েছে এই কারণে যে স্যাটারডে সানডে লেট নাইট পার্টি করার পর সোমবারে অফিসে একটা ক্যাজুয়াল লিভ নিতে হবে,
1: একদম একদম সেটাই, এটা মানে হাতিয়ে নিতেই হবে। আমার যেটা মনে হয় যে ধরো এই যে এক্সকিউজ দেওয়ার যে বিষয়টা, সেটা হচ্ছে তোমার আমরা এত বেশি রপ্ত করে ফেলেছি যে এখন না বসেরাও বুঝতে পেরে গেছে যে এটা এক্সকিউজই দিচ্ছে, মানে এখন বললে বলবে যে ক্যা হুয়া হ্যায় তুমে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে।
0: যেমন আমরা এটা বলি না যে মেলটা করেছিলাম বাট ইয়েতে আউটবক্স আটকে গেছে,
1: হ্যাঁ
0: গেল না,
1: না আমার তো কোনোদিনই, আমার ইন্টারনেট থাকে না, আমার ফোনে চার্জ থাকে না, আমার হচ্ছে বাড়ি অনেক দূরে, আমার শরীর খারাপ, আমার
0: বাড়ি অনেক দূরের সঙ্গে মেলের কি সম্পর্ক,
1: আরে বাড়ি অনেক দূরে, বাড়িতে ফোনে চার্জ নেই, বাড়ি পৌঁছতে দেরি হয়ে গেছে, তাই মেল দিতে পারিনি, এই তো সহজ ব্যাপার। এটা জলের মতো হিসেব, এই হিসেবগুলো যদি বুঝতে না পারে দেবজিৎ, তাহলে ও কি করে হবে এ প্রজন্মের হিরো?
0: আশা করছি মানে দেবজিৎ আলাদাভাবে হিরো, আমি তো হিরো নই,
1: সেটাই তো, সেই দেবজিৎকে একসঙ্গে নিয়েও যদি দেবজিৎ হিরো না হতে পারে, তাহলে এর থেকে দুঃখের বোধ হয় আর কিছু হবে না। তবে আমার একটা জিনিস মনে হয় যে যদি দেবজিৎ আরেকটু মানে এই যে সুন্দর করে একটা অজুহাত দেওয়ার যে ব্যাপারটা, এটা যদি আরেকটু তোমাদের থেকে আর কি জেনে টেনে রপ্ত করে নিতে পারে, তাহলে কিন্তু ও হয়ে যাবে কি বলতো,
0: কি
1: এই যে আমি বলবো না, মিকা সিং আর আকৃতি কাক্কর বলবে যে ও কি হবে আর কার হবে।
0: ফাইন,

0: যে পরিমাণ ভাট দেবজিৎ আজকে বকছে সেই পরিমাণ যদি ও এইভাবে লাইভে বকতে থাকে তাহলে ও আর কোনোদিনই কারোর হিরো হয়ে উঠতে পারবে বলে মনে হচ্ছে না। এখনই আমাকে বসে বলছিল যে আমার তো কোনো রানী নেই, এটাও অজুহাত,
1: আমার তো রাজা আছে।
0: মানে
2: এবার একটা কল নিতেই হয় কারণ অলরেডি বন্ধু ফোন লাইনে, দেখি কি বলছে। হ্যালো হ্যালো
0: না শোনা যাচ্ছে না।
2: ওকে, বাট কল করা থামিও না, মানে সেটার ক্ষেত্রে কোনো অজুহাত দিও না যে কল করার পরে শুনতে পাচ্ছিলাম না তাই জন্য কেটে দিয়েছি বা কিছু,
0: একেবারেই। আর আমাদের,
2: আমরা কিন্তু মানে মোটামুটি চেষ্টা করি তোমাদের সঙ্গে আড্ডাটা দেওয়ার, এটা কিন্তু মানে আমরা আমরা চাই যে তোমরাও আমাদের সঙ্গে খুব প্রোঅ্যাক্টিভ একটা ইন্টারঅ্যাক্টিভ আড্ডা দাও। তো হ্যাঁ, আজকে যেমনটা আলোচনা হচ্ছে খুব ক্রিয়েটিভ অজুহাত, তো সেটাও যদি তোমাদের কিছু মাথায় থেকে থাকে, মানে তোমাদের শোনা, তোমাদের বলা এরকম কোনো অজুহাত যেটা খুব ইউনিক ছিল, সেই অজুহাতগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে পারো। আর পৌলুমে একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছে, ও তোমাদের থেকে অজুহাত দেওয়াটা শিখতেও চায় না। আমিও চাই, মানে এরকম নয় যে আমি শিখবো না, শেখার তো কোনো শেষ নেই, অজুহাত এতদিন যা দিয়ে এসছি দিয়ে এসছি, আর তোমাদের থেকেও শিখি, অনেক কিছু শেখার তো রয়েছে। বাট যেমনটা বলছিলাম আর কি, অফিস লাইফে না মানে অজুহাতগুলো কীরকম একটু অন্যরকম হয়ে যায়,
0: মনির
2: উদ্দিন লস্কর আর একটা কমেন্ট করেছে, সেটা হচ্ছে যে মনের ব্যথা দেখা যায় না।
0: মনের ব্যথা তো আর আমার নেই, মনের ব্যথা যার আছে সে দেখাবে কি না দেখাবে তার ব্যাপার, আমি কি বলবো,
2: এক্সকিউজ মি,
0: ছাড়ো।
2: মানে হঠাৎ করে আমি কেন এই মনের ব্যথা সিনারিওতে এলাম?
0: আচ্ছা,
2: শো অফ করছে, রাজা আছে তো,
0: যার রানী নেই সেই কথা বলবে, আমি কি বলবো, যাই হোক। এই এই যাওয়ার এটা হচ্ছে, এটাও একটা অজুহাত, ঠিক আছে। মানে সবকিছুতেই ওই একটা দুঃখ দুঃখ মুখ নিয়ে যে আমার তো কিছুই হলো না, আসলে
2: না না আমি সব মনে করি না, আমি একদম এসব মনে করি না, আমি আই এম ভেরি হ্যাপি। মানে আমি মানে মোদ্দা ব্যাপারটা হচ্ছে যে আমি যদি কোথাও না যেতে পারি তাহলে আমি পরিষ্কার বলে দিই আমি যেতে পারি,
0: একেবারেই একেবারেই তাই। যেমন আমাদের, যদি তোমাদের মনে থাকে বন্ধুগণ, এই যে একটা বহুদিন আগে, প্রায় দুবছর আগে আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম যুববাণীর পেজে, সেটা হচ্ছে যে বন্ধুরা ঘুরতে যাওয়ার সময় কি কি অজুহাত দেয়।
2: ওকে,
0: এইটা কিন্তু ইন্সপায়ার্ড, মানে আমরা সবাই ইন্সপায়ার হয়েছে দেবজিতের থেকে, কারণ আজ অব্দি একটা বন্ধু মিটআপেও আমরা দেবজিৎকে পাইনি।
2: ওকে,
0: কারণ সবসময় ওর কাজ থাকে।
2: ঠিক আছে, মেনে নিলাম তখন আমি।

0: ব্যস্ত ছিলাম, এখন ইনিও ব্যস্ত। এখন
1: আমি তাও যাই আমি অজুহাতটা অফিসে দিই, আমি বন্ধুদের দিই না। ও অজুহাতটা বন্ধুদের দিত, অফিসে দিত না।
0: এইটা থেকে আসতে বাধ্য হচ্ছে ওই টপিকটাতে, এই যে বন্ধুদের মধ্যে যে অজুহাতের ব্যাপারটা না, সেইটা খুব আবার অন্যরকম। মানে ভালো বন্ধুরা বুঝতে পেরে যায়, এই যেমন আজকে আমি বুঝতে পেরে গেছি যে ওর কেন দেরি হয়েছে। তো এরকম ভালো বন্ধুরা আমাদের অজুহাতগুলো বুঝতে পেরে যায়, কিন্তু ইন জেনারেল এই যে অজুহাত, মানে বন্ধুদের মাঝখানে অজুহাত, সেটা খুব ইউনিক হয়। মানে যে কোনো একটা প্ল্যান, সেটা দীপুদা হোক, মানে দীঘা পুরী দার্জিলিং হোক, কিংবা গোয়া হোক, কিংবা মানালি হোক, সব জায়গাতেই দেখবে এক, মানে প্রতিটা গ্রুপে একটা না একটা বন্ধু এমন বেরিয়ে আসে যার উত্তরটা থাকে হচ্ছে যে, ভাই পকেটে একদম টাকা নেই, ভাই বাবা মা ছাড়বে না। মানে এটা কি একটা কারণ হতে পারে? সিরিয়াসলি
1: না, এটা এটা একটা কারণ হয় না।
0: মানে কারণ তো হয় পৌলমি, হঠাৎ করে বললেই তুমি তোমাকে ছেড়ে দেবে নাকি তোমার বাবা মা?
1: না না,
0: তাহলে কারণ কারোর কারোর জন্য সত্যি সত্যি হয়, কিন্তু ম্যাক্সিমাম টাইমে কিন্তু এটা মানে অজুহাতই থাকে।
1: যে কিছু লোকজন থাকে যারা প্রথমেই বলে দেয় যে আমার হবে না, আমার খুব ভালো লাগে, আই ডু রেসপেক্ট,
0: আমিও তো তাই বলতাম
1: একেবারে। কিন্তু কিছু লোকজন থাকে যারা প্রথম থেকে বলে যে আমি যাব, যেমন আমি, এবং তারপরে শেষে গিয়ে আমি বলি যে আমি নিজেকে রেসপেক্ট করতে পারছি না সেই জন্য এখন হঠাৎ করে। কিন্তু না, আমার কাছে জেনুইন রিজন থাকে, আমি সেই জন্যই কাটাই। এরকম নয় যে আমি সবকিছুতে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়াতে কোনো অজুহাত আমি দিই না, কারণ সেটা
0: তাহলে তাহলে তোমায় বলতে হতো সেই জন্যই আমি ওখান থেকে বেরিয়ে আসি। তুমি বললে কাটাই, তার মানে কাটিয়ে দেওয়ার সঙ্গে একটা অজুহাত তো সম্পর্ক থাকে।
1: হ্যাঁ ওইটাই, মানে ঠিক আছে, মানে ঠিক আছে,
0: নিজের ভাবে নিজেই পড়েছে না। বাট এটাও ঘটনা যে এই রাজা রানী নিয়ে কথা হচ্ছিল, তো আর সময়টা দেখছি আমি ঘড়িতে, প্রায় মোটামুটি ওই আর কি লাস্ট সেগমেন্টটা বাকি আছে। আর অজুহাত নিয়ে যখন কথা হচ্ছে আর যখন আড্ডাটা প্রায় শেষের দিকেই, তখন কিন্তু একটা বিষয় নিয়ে কথা না বললেই নয়।
1: কি?
0: প্রেমেতে অজুহাত।
1: প্রেমে অজুহাত নিয়ে আসবো, কিন্তু প্রেমে অজুহাতে ঢোকার আগে একটা গান রইল তোমাদের জন্য, কেন বলতো?
0: এই যে প্রেমেতেই হয়েছে, কি দেই ছ্যাকাটা প্রেমেতেই খেয়েছে,
1: একেবারেই তাই। আর সেই ছ্যাকাটা যে কি ছ্যাকা, কি যে চরম ছ্যাকা, সেটা এই গানে যে ভালো করে বোঝা গেছে, আমি কি বলবো। শুনে তোমাদের মনে হতে পারে এটা তো খুব আনন্দের গান, কিন্তু ভালো করে শোনো।
0: মেনে খেতো মেতু, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, গানটাই চালাই আমরা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে,
1: কিছু বলার নেই আমার। যাই হোক, ওর থেকে পবন সিং অনেক অনেক বেটার গায়, অনেক অনেক বেটার। তো সেই জন্য
0: আমি এখানে পবন সিং ওখানে,
1: একদমই। সেই জন্যই আমরা দেবজিতের কথায় পাত্তা না দিয়ে আমরা পবন সিং এর গলায় শুনবো।

0: কাটি রাত মানে খেতো মে তু আই নেই, আমি কত অপেক্ষা করলাম তাও পোলমি আজকে দেরি করলো, আই নেইটা বলতে পারবো না
1: বাবা। এইসব খেতো টেতোর কথা আবার আমার সাথে জুড়ে দিও না গো, তুমি এসব বললে এ কি বলছো?
0: আচ্ছা পোলমি আমাকে একটা কথা বল।
1: হ্যাঁ বল।
0: এই তো অনেকক্ষণ আমরা একে অপরকে
1: টার্গেট, একটা কথা বলবো বলবো করে আমাকে যে কত কথা বলে নিল তখন থেকে,
0: মানে
1: আর আমি সবকিছুই বলছি ওকে, উত্তরও দিচ্ছি, মানে
0: গোটা একটা ঘন্টা যে আমরা আড্ডা দেব বন্ধুদের সাথে,
1: হ্যাঁ
0: তাতে যে কত রকমের আলোচনা হবে সবকে আমি একাই বলে যাব
1: না? না অবশ্যই না,
0: ঠিক তো?
1: নিশ্চয় নিশ্চয়, ঠিক কথা।
0: তাহলে আমাকে একটা কথা বলো, একটা কথা বলো বললাম। আচ্ছা বিষয়টা এরকম যে এই যে ধরো তোমার তো রাজা আছে, মানে যাই হোক, মানে যাই হোক না কেন আমার বক্তব্য এটাই যে প্রেম এই যে বিষয়টা, এটা তো অজুহাত ছাড়া কখনোই চলতে পারে না।
1: না না সত্যি কথা বলতে প্রেমে অজুহাত অনেক মানুষই দেয়, মানে আমরাও দিয়েইছি হয়তো কখনো না কখনো।
0: ফ্যামিলি তো অজুহাত একটা খুব ইম্পর্টেন্ট মেম্বার,
1: নিশ্চয়ই
0: যে কোনো ফ্যামিলি ফাংশনে কাজ আছে আর শরীর খারাপ হয়েছে বলে কাটিয়ে দিই আমরা।
1: একদম একদম, যেগুলোতে যাওয়ার ইচ্ছে নেই সেগুলোতে যেও না, সেগুলোতে বলে দাও যে কাজ আছে, ইজি ব্যাপার। আর যেগুলোতে যেতে যাও সেগুলোতে অফিসে অজুহাত, মানে অজুহাতটা সবসময় আমাদের কোথাও না কোথাও একটা দিতেই হয়। ধরো তোমার প্রোগ্রাম আছে, মানে তোমার অনুষ্ঠান আছে, কোথাও একটা যাওয়ার আছে, আর তোমার অফিস আছে, তোমার যেটাতে থাকার ইচ্ছে নেই তুমি সেটাকে অজুহাত দিয়ে দাও,
0: দিয়ে কাটাও। এটা খুব সহজ, কিন্তু আমার বক্তব্যটা এরকম, ধরো ধরো এই যে ফ্যামিলিতে আমরা প্রথমে পড়াশোনার একটা অজুহাত দিই আর তারপরে চলে যাই হচ্ছে অফিসের কাজের অজুহাতে। এবারে এক্সটেন্ডেড ফ্যামিলি মানে উড বি ফ্যামিলি, মানে হবু পরিবার আর কি, এই যে প্রেমিক বা প্রেমিকা, তাদের মাঝখানে তো একটা অভিযোগের খেলা চলে।
1: নিশ্চয়ই তাই।
0: সেইটা কিরকম হয়? নিশ্চয়ই তাই।
1: সেটা কেমন হয় সেটা তো দেবজিতের থেকে বেটার আর কেউ বলতেই পারবে না। তার কারণ হচ্ছে তারা যাদের সম্পর্ক আর কি টিকে আছে, মানে চলছে চলছে চলবে সমস্ত কিছুই ব্যাপার, তারা অজুহাত কমই দেয়, আর অজুহাত যারা কাটাতে চায়, তাই না? তো সেইটা তো দেবজিৎ সবচেয়ে বেটার বলতে পারবে, সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়। যেমন অনেক কিছু অজুহাত হয় যে আমার বাড়িতে মানবে না তুমি বাবা, আমার হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠে মনে হলো যে না সম্পর্কটা তো এগোচ্ছে না, মানে যেটা চলছে সেটা তো খুব একটা ভালো চলছে না, আমার মনে হচ্ছে যে আমরা বোধহয় একে অপরের জন্য নই। আচ্ছা ঠিক আছে, মনে হলো
0: ইটস নট ইউ ইটস মি,
1: ইটস নট ইউ ইটস মি। এবার সেইটা হচ্ছে তোমাকে তো কোনো একটা ভাবে বলতে হবে, বোঝাতে হবে মানুষটাকে, কি করে বোঝাবে? তখন তুমি বলতে পারো যে এটা দেবজিৎ বলুক, কি বলতে পারো?
0: এই তো আমি বললাম ইটস নট ইউ ইটস মি, আমার বাড়িতে সমস্যা আছে, মানবে না, ইত্যাদি ইত্যাদি নানা রকম অজুহাত থাকে। বাট মানে আমি এখানে একটু ক্ল্যারিফাই করে দিই, সেটা হচ্ছে যে এই ধরনের অজুহাতগুলো না কখনো কখনো ভীষণভাবে ইমোশনাল স্ক্যাম, নট অ্যাকচুয়ালি এক্সকিউজ। বাট আরও একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে সম্পর্ক থেকে বেরোবার জন্য সবাই সবসময় তো এক্সকিউজই ব্যবহার করে না পৌলমি, কখনো কখনো জেনুইন এক্সপ্লেনেশনসও থাকে, ঠিক আছে?
1: সেটা কিছু কিছু মানুষ দেয়, দেবজিৎ সেই মানুষদের মধ্যে পড়ে কিনা সেটা আমার ধারণা নেই খুব একটা।
0: আচ্ছা ওকে, আমরা আমরা
1: দেবজিৎ খুব ভালো ছেলে,
0: ওকে আমরা এই পার্সোনাল অ্যাটাকগুলো থেকে একটুখানি বেরিয়ে আসি।
1: হ্যাঁ ঠিক আছে,
0: রাইট। তো ব্যাপারটা ওটাই যেটা আমি বলছিলাম যে কখনো কখনো কিন্তু প্রেমেতে অ্যাকচুয়ালি মানে ইম্পর্টেন্ট কিছু কিছু এক্সপ্লেনেশনস থাকে যে কারণের জন্য মানুষ বেরিয়ে আসে, আর যারা মানে অজুহাত দেয় তাদের না একটা স্বভাবই থাকে, মানে তারা অজুহাত দিতেই থাকে। এবং যেই মুহূর্তে তোমরা বুঝতে পারছো যে তুমি যাকে অ্যাকচুয়ালি পার্টনার বলছো বা তোমার সঙ্গে যে রয়েছে সম্পর্কে সে তোমাকে অজুহাত দিচ্ছে, সেটা যখন তোমার কাছে ক্লিয়ার হচ্ছে, ভাই প্লিজ প্লিজ স্টে অ্যাওয়ে,
1: মানে
0: কখনোই ওই ইমোশনাল ড্যামেজটার দিকে এগিয়েও না, ঠিক আছে?
1: নিশ্চয় নিশ্চয়। এবং সত্যি কথা বলতে অজুহাত বলতে আমরা খুব ছোট ছোট জিনিসগুলোকে বোঝাই, যে মানে খুবই সামান্য একদম, যে যেটা আমাদের বন্ধুরাও বললো যে হ্যাঁ আমি বাজারে গেছিলাম দেরিতে তো সেই জন্য আমি জিনিসটা পাইনি, এখন আমি বলে দিয়েছি যে দোকান বন্ধ, দ্যাট ইজ আ ভেরি ক্যাজুয়াল অজুহাত, মানে সেগুলো নিয়ে কোনো হার্মফুল অজুহাত এগুলো নয়।
0: একদম।
1: কিন্তু যেখানে তুমি দেখছো যে তোমাকে দিনের পর দিন একটা মানুষ টাইম দিচ্ছে না, সময় দিচ্ছে না, এবং সেটা দিনের পর দিন অজুহাতে দিয়ে যাচ্ছে যে আমি তো খুব ব্যস্ত, তুমি কি কাজটা করো, আমি তো অনেক ব্যস্ত, তো সেইটা যদি আসে তাহলে সেটা একটা সিরিয়াস কনসার্ন। এবার এখানেই আমাদের বোঝার দরকার।

0: কাছে যে কোনটা একটা ক্যাজুয়াল অজুহাত আর কোনটা সে দিচ্ছে
1: একটা সিরিয়াস মানে মানে ওই মানে স্ক্যামটা করবার জন্য, ওই ইমোশনাল স্ক্যামটার জন্য
0: একদম
1: সে।
0: এবার ওইটাই বুঝতে হবে, মানে মরবে মরো ছড়িও না এরকম একটা ব্যাপার আর কি। যখন ওটা বুঝতে পারবে তখন সেখান থেকে আর কি তুমি অজুহাতটা আগে দিয়ে বেরিয়ে এসো, এটা আমি বলতে পারি।
1: এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জায়গা। এবং সত্যি সত্যি আবার ওই একটা পয়েন্ট আমার মনে হয় যে আমাদের আরেকটু বলা উচিত। অলরেডি বন্ধুরা প্রচুর প্রচুর প্রচুর কমেন্ট করেছে আমাদেরকে।
0: আচ্ছা কি বলছে,
1: অজুহাত কি কি অজুহাত কি মিথ্যা মিথ্যা বলা চলে? অজুহাতে কি মিথ্যা? হ্যাঁ ডেফিনেটলি অজুহাতে তো আমরা মিথ্যাই বলে থাকি, মোস্ট অফ দা টাইম আমরা মিথ্যাই বলে থাকি,
0: কিন্তু সেগুলো হার্মফুল মিথ্যে না, মানে সেগুলো হচ্ছে খুবই ছোট
1: সিরিয়াস মিথ্যে নয়,
0: সিলি মিথ্যে কথা, মানে যেগুলো বলাই যায় না। যেমন আমার মা একটা কাজের জন্য আমাকে ফোন করেছিল কিছুদিন আগে, আমি তখন আকাশবাণীতেই বসেছিলাম আমার মনে আছে, তো আমার পরীক্ষাও ছিল, আমি পরীক্ষা দিয়ে এখানে এসেছি, তো মা বলেছে গ্যাসটা বুক করেছিস, আমি বলেছি যে আমি তো পরীক্ষা দিচ্ছি আমি পরে ফোন করছি। এবার মা বুঝতেই পারলো না যে আমি পরীক্ষাই যদি দিচ্ছি আমি
1: রান্না বন্ধ। হ্যাঁ এটাও একটা ঘটনা, আন্টি বুঝতেও পারলেন না যে ও পরীক্ষা দিতে দিতে কি করে ফোনটা রিসিভ করতে পারলো, ভাবা যায়? মানে এই যে মায়েরা চোখ বন্ধ করে বিশ্বাস করে না কখনো কখনো, এটা কিন্তু বেশ ভাল লাগে।
0: এইটার
1: এইটার সুযোগ নিয়ে যদি তোমরা দিনের পর দিন মিথ্যে কথা বলো এবং যদি প্রতারণার পথটা বেছে নাও,
0: তাহলে
1: ওই জায়গাটা দিয়ে আসছিলাম যে প্রতারণার পথটা যদি বেছে নাও তাহলে তোমরা কিন্তু আর অজুহাত দিচ্ছ না
0: একেবারেই,
1: তোমরা বেসিক্যালি ওই মিথ্যার পথটা বেছে নিচ্ছ যেখানে তোমরা নিজেদেরকে ডিফেন্স করতে পারো। তো সেটা করো না, মানে সেটা অবভিয়াসলি করো না, সেটা বন্ধু বান্ধব ফ্যামিলি বাবা মা প্রেমিক মানে প্রেমিক প্রেমিকা যার সঙ্গে সম্পর্কে আছো সব ক্ষেত্রেই, অফিসটাকে আমি বাদ রাখছি।
0: হ্যাঁ তো এই ডিসক্লেমারটা ছিল তোমাদের জন্য। আর আমরাও আর বেশিক্ষণ অজুহাত দিয়ে আর কি থাকতে পারবো না, যে আমাদের তো এখনো বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া অনেক বাকি আছে, কারণ কিছু কিছু জায়গায় অজুহাত চলে না জানো তো। যেমন হচ্ছে আমাদের
1: ঘড়ির সামনে,
0: এরকম ঘড়ি
1: ঘড়ির সামনে কোনো অজুহাত চলে না,
0: বয়স এই কোনো কিছুর সঙ্গে অজুহাতের কোনো সম্পর্ক নেই, তো সেই জন্য ঘড়ির কাঁটা যেভাবে আমাদেরকে চোখ রাঙাচ্ছে তাতে আমাদেরকে বিদায় নিতেই হবে। আর তোমরা তোমরা নিশ্চয়ই অজুহাত একটুখানি ক্রিয়েটিভ যদি দিতে পারো ছোটখাটো মাঝে মধ্যে সেটা দিতে পারো, অসুবিধা নেই, তাতে জীবনটা অনেক মজার লাগে, সুন্দর লাগে।
1: ট্রু ট্রু ট্রু। চলো আজকের শেষ গানটা তোমাদের জন্য রেখে আমরা আপাতত বিদায় নেব, আজকের মতো আড্ডা এখানেই শেষ করছি। তবে ডেফিনেটলি আমাদের আড্ডা তো চলতেই থাকবে, কারণ তোমাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য তো আমাদের অজুহাতের প্রয়োজন পড়ে না, শুধু ভালোবাসা।
0: একদম, চলো টাটা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses, and communities from the BRICS nations

0: সংবাদ সফর। রণজয় কৃষ্ণা রয়েছে এই বৃহস্পতিবার, যেমনটা আমরা জানি যে সংবাদ সফরে আমরা যে সফর করি সেই সফরে আপনারাও আমাদের সঙ্গে থাকেন, তাই ঠিক রাত্রি ১২টা পর্যন্ত সংবাদ সফরে রণজয় কৃষ্ণা সঙ্গে অবশ্যই আপনারাও।
1: অনেক কিছু রয়েছে আজকে, প্রত্যেকটা বৃহস্পতিবারের মতো তোমাদের অনেক কিছু ইচ্ছে অনিচ্ছে, আমাদের ভালো লাগা ভালো না লাগা অনেক বিষয়গুলো, সেগুলো আমাদের অবধারিতভাবে ধরতে হয় এই সংবাদ সফরে। তোমরা জানো এবং গত বৃহস্পতিবার এমন একটা সময় আমরা সংবাদ সফর করেছিলাম যেই সময় আমাদের শত শত মানুষ সেই সময় নিখোঁজ ছিল। আমি কথা বলছি নেপালের, আশা করছি যারা গত বৃহস্পতিবার তোমরা শুনেছো তোমরা জানো, অত্যন্ত মন ভারাক্রান্ত অবস্থায় আজকে ৭ দিন আমাদের অতিবাহিত হলো। পরের সংবাদ সফরে আমরা চলে এলাম, কিন্তু অত্যন্ত দুঃখের যে বিষয়টা, এখনও নেপালে মানুষ খোঁজার কাজ চলছে, প্রচুর মানুষ অনেক বুকের বেদনা কষ্ট নিয়ে নিকটাত্মীয়কে খুঁজতে নেপাল চীন সীমান্তে বিভিন্ন জায়গায় তারা ঘোরাঘুরি করছেন। সপ্তাহ চলে গেল, সময় অনেকটা অতিবাহিত হলো, কিন্তু এখনো পর্যন্ত আমাদের বুকের কষ্টগুলো রয়ে গেছে। আমাদের একটাই আশা কামনা, নিকটাত্মীয় পরিবার পরিজন যাদের মুখ চেয়ে অপেক্ষা করে রয়েছে তারা ঘরে ফিরে আসুক। আর এই ইচ্ছেটুকু নিয়েই আজকের সংবাদ সফরে তোমাদের সকলকে স্বাগত কৃষ্ণা এবং রণজয়ের তরফে।

0: এই ছুটি, এই অবসরের সময়টাকেই তো কাজে লাগাতে চায় মানুষ, বাঙালি থেকে শুরু করে যারা ঘুরতে ভালোবাসেন, যারা একটু যদি ছুটি ছাটা পাওয়া যায় বাইরে বেরিয়ে পড়তে পছন্দ করেন, কেউ একাকী, আবার অনেকেই পরিবারের সকলের সঙ্গে। তারপরে ফিরে আসা, কয়েকদিনের ভ্রমণ, খাওয়া দাওয়া, বাইরে থাকার যে একটা অন্য যে আনন্দ, একটা ইন্সপিরেশন, একটা অনুপ্রেরণা যেটা পাওয়া যায় পরবর্তী সময়ে কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য, ঠিক সেই জায়গাটা আজকে 107 FM রেনবোর যারা লিসনার তারা আজকে প্রসারভারতী নিউজ অন এয়ার অ্যাপেই শুনছেন আজ রাতে সংবাদ সফরে কৃষ্ণা এবং রণজয়ের সঙ্গে। কিন্তু যে কথাটা বলছিলাম না, যে এই যে বেড়াতে যাওয়ার যে আনন্দ, আমরা যখন বাড়িতে ফিরে আসি বা ফিরে আসার জন্য বাড়িতে পরিবার পরিজনেরা যারা অপেক্ষা করে থাকেন কবে তারা ফিরে আসবেন, তাদের হাসি মুখটা দেখতে পাবে, সেই একটা এক্সপেকটেশন থাকে এ প্রান্তে যারা রয়েছেন বা যাদেরকে আমরা ছেড়ে গেলাম বেড়াতে। কিন্তু তারপরে যদি হঠাৎ করে কোনো দুর্যোগ আসে, হঠাৎ করে যদি নেপাল থেকে কেদারনাথের মতো অবস্থা হয়, যেটা আমরা কখনো মনে কল্পনা করতে চাই না, কিন্তু সেটাই হয়তো বাস্তব। আর যে ঘটনা আজকেও আমাদের প্রত্যেকের মনে, প্রত্যেকটা ভারতবাসীর মনের মধ্যে একটা দগদগে ঘা তৈরি করেছে, প্রায় দিন দশেক হতে চলল নেপালের বিপর্যয়, এখনও আমরা শিহরিত, আমরা কম্পিত, আমরা উদ্বিগ্ন।
1: আসলে ব্যাপারটা এমনই হয় যে আমাদের সংবাদ সফরের কিছু কিছু বিষয় থাকে, জানেন, যে বিষয়গুলো সংবাদ তো বটে, আমরা হয়তো চাই না, হয়তো সেটা নিয়ে বিশেষ তেমন আলোচনাও করতে চাই না, আলোচনা কি কথাই বলতে ভালো লাগে না, কিন্তু বলতে হয়। নেপালের এই সাম্প্রতিক বিপর্যয়টাই বোধহয় কোথাও একটা সেরকমই একটা গোত্রের মধ্যে পড়ে। আমরা গত কয়েকদিনে

0: একটি চোখে আমরা দেখেছি যে অবিশ্বাস্য ধ্বংসলীলা নেপাল চীন সীমান্ত লাগোয়া একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বারবার আমরা সংবাদ মাধ্যমে দেখেছি, সমাজ মাধ্যমে দেখেছি, এবং সেটা দেখে আতঙ্কের সঙ্গে বোধহয় একটা প্রবল, মানে বলতে পারেন অনিরাপত্তা, একটা নিরাপত্তাহীনতার একটা অনুভূতি আমাদের মধ্যে জেগেছে। ভাবুন দেখি, অভিবাসন দপ্তরটির কাছাকাছি জড়ো হয়েছিলেন যারা, কয়েক মুহূর্ত পরে কেউ হয়তো যাবেন স্বপ্নের ভ্রমণপত্রিতে, কেউ হয়তো চেনা আশ্রয়ের দিকে পাড়া দেবেন, কেউ হয়তো দৈনন্দিন কাজে মন দেবেন। হঠাৎ হঠাৎ একটা বিশাল ঢেউয়ে তারা সকলে স্রেফ নেই হয়ে গেলেন। হ্যাঁ, একদম নেই হয়ে গেলেন। এরকম একটা বাস্তবকে বিশ্বাস করাটাই বেশ কঠিন। তাই শুধুমাত্র কজন নিখোঁজ হয়েছেন, কজন মারা গেছেন, সেই সংখ্যাটা দিয়ে এই ঘটনাটাকে বিচার করা চলে না। একটা সাধারণ ঝকঝকে দিনেও যে কোনো মুহূর্তে একটা আস্ত নদী হুড়মুড়িয়ে নেমে আসতে পারে মাথার উপর, এরকম একটা আতঙ্ক বহু দিন তাড়িয়ে বেড়াবে পাহাড়ের মানুষকে, বিশেষ করে আমাদের মতো মানুষ যারা আমরা পাহাড়কে ভালোবাসি, প্রতি বছর সেখানে ছুটে যাই, তাদের মধ্যেও কিন্তু এই ভয়টা থাকবে। এই ভয় কেন, কেন এটা ঘটলো, এখন সেটা নিয়ে অনেক চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, কিন্তু এই বিশ্লেষণের পরে যেটা উঠে আসবে, কারণ হিসেবে যেটা উঠে আসবে, সেগুলোকে কিভাবে যাতে আর তার মানে রিপিটেশন না হয়, সেই কারণগুলোকে সাথে সরিয়ে দেওয়া যায়, পাহাড়কে যাতে বলা যায় যে তুমি যেরকমভাবে আছো সেখান থেকে আমরা তোমাকে ডিস্টার্ব করবো না, হ্যাঁ কোট আনকোট ডিস্টার্ব করবো না, সেই জায়গাটা থেকে আমরা পৌঁছবো, বোধ হয় না।
1: আমার মনে পড়ছে আজ থেকে ঠিক 13 বছর আগে এরকমই ঘটনা ঘটেছিল। আশা করছি যারা উপরান্তে রয়েছেন কৃষ্ণা এবং রণজয়ের সঙ্গে আজ রাতে, তারা বুঝতে পারছেন আমি কোন ঘটনার কথা বলছি। 2013 সালের ঘটনা, ঠিক ধরেছেন, কেদারনাথ। কেদারনাথের কথা বলছি, যেখানে কয়েক হাজার মানুষ নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। কি হয়েছিল সেখানে? হিমবাহুর থেকে হ্রদ ফেটে গিয়ে বন্যা যে কতটা মারাত্মক রূপ নিতে পারে সেটা দেখেছিল সারা পৃথিবীর মানুষ। কিন্তু বলুন তো, বুকে হাত দিয়ে সেই ঘটনা, সেই অভিজ্ঞতা থেকে আমরা কতটা শিক্ষা নিয়েছি 13 বছর পরেও? এখন যারা নেপালের যে দুর্যোগ, সেই দুর্যোগের পাশে দাঁড়িয়ে বিভিন্ন রকমের বার্তা দিচ্ছেন, তারা কি আদৌ জানেন এদেশের হিমালয় সংলগ্ন অঞ্চলগুলো কতটা ভয়ঙ্কর বিপদ মাথায় নিয়ে প্রতিটা মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে? 2013 সালের 16 আর 17 জুনে প্রবল বৃষ্টিপাত হয়েছিল, চোরাবাড়ি হিমবাহের একাংশের গলে যাওয়া, হিমবাহ থেকে যে হ্রদ সৃষ্টি হয়েছিল সেটিকে ফাটিয়ে দিয়েছিল, এবং তারপরে ওই বিধ্বংসী ঘটনা, হাজার হাজার মানুষ হারিয়ে গিয়েছিল, বিপুল পরিমাণে জলরাশি নেমে বৃষ্টিতে ফুলে ফেঁপে ওঠা মন্দাকিনীতে নেমে আসে, এবং তারপরে মর্মান্তিক পরিণতিটি আজকে সকলেরই জানা। আমরা টেলিভিশনের পর্দায় দেখেছি, আমরা সংবাদপত্রের পাতায় দেখেছি, বড় বড় করে খবর হয়েছিল, এবং সেই সময়ে যে অভিযোগ উঠেছিল, আজকেও বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগ বা এই ধরনের ঘটনায় একই অভিযোগ কিন্তু তারপরে আমরা উঠতে শুনছি। কি অভিযোগ উঠেছিল সেই সময় একটু মনে করিয়ে দিই। ভূপ্রকৃতিগতভাবে অত্যন্ত সংবেদনশীল ওই অঞ্চলে কেদারনাথ মন্দিরকে ঘিরে যে অপরিকল্পিতভাবে পর্যটন কেন্দ্রগুলো ফুলে ফেঁপে উঠেছিল, এই অসংখ্য প্রাণহানি তার প্রত্যক্ষ ফল। আজ থেকে 13 বছর আগের একটি স্ট্যাটিস্টিক্স রিপোর্ট আপনাদেরকে শোনালাম, 13 বছর পরেও কিন্তু এই ঘটনা চলছে। আর ঠিক তারপরে কেদারনাথে কি হয়েছিল? তারপরের কয়েক বছরে আমরা দেখেছি নতুন করে সেজে ওঠা মন্দির চত্বরকে প্রস্তুত করা হয়েছে, আরও বেশি যাতে ট্যুরিস্ট আসতে পারে তার ব্যবস্থা করা হয়েছে, ভূপ্রকৃতিগতভাবে স্পর্শকাতর অঞ্চল জুড়ে রাস্তা তৈরি হয়েছে, জলবিদ্যুৎ প্রকল্প হয়েছে, হেলিকপ্টার ট্যুরিজম হয়েছে, বহুতল তৈরি হয়েছে যেখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। কোনটা বাদ থেকেছে বলতে পারেন?

0: ভাবুন তো, একটু ভাবুন, একটু ভাবুন, ভাবার সময় এসেছে। আর কত মানুষকে এভাবে হারিয়ে যেতে দেখব আমরা আগামী সময়ে, একটু ভাবুন।
1: এই যে নেপাল চীন সীমান্তবর্তী যে অভিবাসন দপ্তর, তার সংলগ্ন অঞ্চলটির যদি বিপর্যয় পূর্ব এবং বিপর্যয় পরবর্তী এই দুটো ছবি যদি দেখা যায় স্পষ্ট।

0: যে এই ক্ষীণকায়া নদী কতখানি ফুঁসে উঠে এক মুহূর্তে সব কিছু তছনছ করে দিতে পারে। হ্যাঁ, বিশ্বের উষ্ণায়ন এটা একটা কারণ বটে, কিন্তু উষ্ণায়নের বিশ্বে এবার এই অকল্পনীয় যেটা, সেটাকে কল্পনায় আনার কাজটা করতে হবে। নতুন করে ভাবতে হবে যে নদীকে তার জায়গা সসম্মানে ছেড়ে দিতে হবে। আমরা যদি বিভিন্ন ভিডিওগুলো দেখি তাহলে দেখবেন যে নদীর প্রবল স্রোত কিন্তু তার নির্দিষ্ট খাদ দিয়েই গেছে, শুধু যেটা মুছে দিয়েছে সেটা হচ্ছে তার গলা টিপে ধরতে চাওয়া সভ্যতার চিহ্নগুলো। একটু যদি আমরা একটু আগের দিকে যাই, গত একটা অগস্ট মাসেই উত্তরকাশীর ধারালি, আপনাদের হয়তো এখনও ভালো মতো মনে আছে, প্রায় মুছে গিয়েছিল একটা প্রবল হরপা বানে। জল, পাথর, কাদার, সেই যে ভয়ঙ্কর স্রোত, তার কারণ কিন্তু কোনো মেঘভাঙা বৃষ্টি ছিল না। ঠিক যেরকম এবারে যে নেপালের হরপা বান, তার পিছনেও রেকর্ড পরিমাণ বৃষ্টির কোনো হদিশ মেলেনি। 2021 সাল চামোলিতে ঋষিগঙ্গা জলবিদ্যুৎ প্রকল্পটি যে ভয়াবহ বন্যায় প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল, তার কারণ হিসেবেও উঠে এসেছিল যে হিমবাহের একটা বিশাল অংশ ভেঙে পড়েছে। বস্তুত ঋষিগঙ্গার হরপাবান হিমালয় বিপর্যয় বিষয়ে প্রচলিত ধারণার গোড়ায় একেবারে সজোরে আঘাত করেছিল, প্রমাণ করে দিয়েছিল যে এই বিরাট মাপের আকস্মিক বন্যার উৎপত্তির জন্য যে শুধুমাত্র মেঘভাঙা বৃষ্টি সেটাই দায়ী নাও হতে পারে। বরফ পাথরের বিশাল চাঙর খসে পড়া, তার সঙ্গে মাটি পাথরের ধ্বংসাবশেষ বয়ে এনে কোনো পাহাড়ি নদীর স্রোতকে আটকে সাময়িকভাবে একটা হ্রদের সৃষ্টি এবং শেষ পর্যন্ত বহতা নদীর স্রোতের ধাক্কায় ভঙ্গুর সেই প্রাকৃতিক বাঁধ ভেঙে সমস্ত জল, পাথর, বরফ, কাদামাটি সমেত তীব্র বেগে নিচে নেমে আসা, ঠিক এই পথেই কিন্তু নেপালের হরপা বানও নেমে এসেছিল। আসলে এই যে ধ্বংসলীলা, এটা আমরা দেখছি, বিশ্ব উষ্ণায়ন একটা কারণ, অবশ্যই একটা কারণ, কিন্তু তার সঙ্গে আরও একটা বিরাট বড় কারণ হচ্ছে নির্বিচার উন্নয়নযোগ্য। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, যেমনটা রণজয় বলল, একটা নির্বিচার উন্নয়নযোগ্য। ভূপ্রকৃতিগতভাবে যেসব স্পর্শকাতর অঞ্চল, সেসব জায়গায় রাস্তা নির্মাণ, সেসব জায়গায় হেলিকপ্টার ট্যুরিজম, সেখানে জলবিদ্যুৎ প্রকল্প, সেখানে বহুতল বাড়ি এবং তার সঙ্গে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, এবং আমরা পর্যটকরা সেই জায়গাগুলোতেই যাচ্ছি যেখান থেকে আমরা আবারও সেই কোট আনকোট ভিউটা দারুণ, সেই ভিউটা দারুণ বলতে গিয়ে আমরা পাহাড়কে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি এবং বিপদ আসছে আমাদের কাছে।
1: প্রকৃতিকে বোধহয় চ্যালেঞ্জ ছোড়া যায় না কোনোভাবে। প্রকৃতি সঙ্গে সঙ্গে না হলেও তার উত্তর ঠিক দিয়ে দেয়, প্রকৃতি ঠিক বুঝে নেয়। তাই প্রকৃতিকে কোনোরকমভাবে ডিস্টার্ব করা, বিরক্ত করা ঠিক নয়। আমরা স্যাটেলাইট ছবিতে কী দেখেছি, নেপাল চীন সীমান্তবর্তী অভিবাসন দপ্তর সংলগ্ন যে অঞ্চলটি বারবার আমরা দেখছি টেলিভিশনের পর্দায় বা বিভিন্ন মাধ্যমে, সেখানে আমরা দেখেছি যে যখন ডিজাস্টার হয়েছে, যখন হরপা বান এসেছে, ঠিক তার আগের অভিবাসন দপ্তরের ছবি এবং বিপর্যয় পরবর্তী সময়ের ছবি, এবং সেখানে যেটা আমরা দেখেছি, যেটা আবারও বলতে হয়, আসলে কেন বলছি, সব থেকে বড় বিষয়টা হচ্ছে যে আমরা শুধু সতর্ক করতে পারি, আমরা শুধু সেই কথা বলতে পারি যে এটা কেন হচ্ছে, এই হওয়াটা কি খুব দরকার, এই হওয়াটা কি খুব বাঞ্ছনীয়, এখান থেকে কি সমস্ত রকমের ডেভেলপমেন্ট দরকার। আমাদের স্পেসের ক্ষেত্রে অনেক আমরা ডেভেলপ করতে পারি, আমরা রাস্তাঘাট সম্প্রসারণের ক্ষেত্রে অনেক বেশি ডেভেলপ করতে পারি, আমরা প্রযুক্তিতে গতি আনতে পারি, কিন্তু যেই জায়গাগুলো আমাদের প্রযুক্তিকে, আমাদের প্রযুক্তি এমন কোনো জায়গায় আমরা নিয়ে যাব না, বা এমন কিছু সম্ভাবনাময় পর্যটন থেকে আমাদের যে লভ্যাংশের কথা আমরা ভাবব না, যেখানে আমার যুদ্ধ করতে হচ্ছে প্রকৃতির সঙ্গে, এটা মাথায় রাখতে হবে। আমরা যে ছবি দেখেছি নেপালের, সেখানে খুব স্পষ্ট দেখা যাচ্ছে, হয়তো অনেকে দেখেছেন, অনেকে অনুধাবন করেছেন, আবার হয়তো অনেকে দেখেও হয়তো বুঝতে পারেননি। সেটাই আরও একবার যেটা বলার সেটা হচ্ছে, আমরা দেখেছি যখন নদীর খাদ, সেখানেই

0: কিন্তু তৈরি হয়েছে কংক্রিটের কাঠামো, সেতু, গাড়ি পার্কিংয়ের জায়গা। শুধু অনুমান করা যায়নি যে একটা ছোট্ট নদী, সংকীর্ণ নদী, কতটা ফুঁসে উঠতে পারে, এক মুহূর্তে সব কিছু ওলট পালট করে দিতে পারে, কেউ ভাবতে পারেনি।
1: আসলে ব্যাপারটা কি জানো, এই যে এইরকম ধরনের যে বিপর্যয়, সেগুলো এত দ্রুত ঘটে যে সেটাকে মানে সতর্ক করার যেটুকু সময় সেটুকু পাওয়া যায় না। এবারে যেটা আমরা দেখলাম যে নেপালের সরকারি সতর্কবার্তাটা যতক্ষণে মানুষের কাছে পৌঁছেছে ততক্ষণে অনেকটা জায়গায়
0: ডিজাস্টার হয়ে গিয়েছে,
1: একেবারে জায়গা জলের তলায় তলিয়ে গেছে। সুতরাং যেটা বলার সেটা হলো যে ঘটনা ঘটার বহু আগে থেকে আমাদেরকে পদক্ষেপ করতে হবে, এবং সেই পদক্ষেপটা হলো আমাদের নিজেদের, আমাদের মানুষের সচেতন হওয়া, লোভটাকে সম্বরণ করা, উন্নয়নের যোগ্যে অন্তত পাহাড়কে সামিল না করা, আমরা সেই জায়গাটাই করতে।
0: আমি তোমার সঙ্গে একটু যুক্ত করি, শুধুমাত্র পাহাড় নয়, প্রকৃতিকে কোনোরকমভাবে ডিস্টার্ব না করা। এই কথাটা বোধহয় আজকে আমি আর তুমি বেশ কয়েকবার বললাম, এই শব্দবন্ধ ব্যবহার করলাম, অত্যন্ত সচেতনভাবেই শব্দবন্ধ ব্যবহার করলাম, কারণ আমরা আজকে যতই এগোই না কেন, আমরা প্রযুক্তিকে সঙ্গে করে যতটাই এগোই, কখনও কোনোরকমভাবে যদি আমরা প্রকৃতিকে অগ্রাহ্য করি, তাকে যদি ডিস্টার্ব করি, বিরক্ত করি, সে হয়তো স্পন্টেনিয়াস অ্যাকশান নাই নিতে পারে, কিন্তু একটা না একটা সময় আসবে যখন প্রকৃতি বুঝে নেবে, আছাড় দেবে। আমার বলতে ইচ্ছে করছে সিকিমের কথা। আমরা প্রায়শই সিকিমে যাই, পাহাড় নিয়ে আমাদের ভালো লাগার অন্ত নেই, এবং অত্যন্ত জনপ্রিয় সিকিমের যে দুটো জায়গা, লাচুং এবং লাচেন, সেখানে যে পাহাড়ি নদী রয়েছে, এবং সেটাও কিন্তু দিনের পর দিন যত সময় যাচ্ছে, শহরের নগরায়ণ বাড়ছে, পাহাড়েও বাড়ছে ডেভেলপমেন্টের জায়গা, পর্যটন কেন্দ্র, হোটেল, রেস্টুরেন্ট মাথা চাড়া দিয়ে উঠছে এখন পাহাড়ে মাত্রাতিরিক্ত হারে, এবং সেখান থেকেই কিন্তু এই যে লাচুং এবং লাচেন, এই দুটো জায়গা, দুটো নদী অনেকটা ছোট হয়ে যাচ্ছে, সংকীর্ণ হয়ে যাচ্ছে। উত্তর সিকিমের পরিকাঠামো এখনও যথেষ্ট নড়বড়ে রয়েছে, তার উপর এই অঞ্চলটি ভূমিকম্প প্রবণ, ইতিমধ্যেই বহুবার বিপর্যয়ের সম্মুখীন হয়েছে এই এলাকায়। আমি বলতে পারি বছর তিনেক আগে 2023 সাল নাগাদ সিকিমের সাউথ লোনাক হ্রদের দেওয়াল ভেঙে উত্তর সিকিম এবং পশ্চিমবঙ্গের একাংশে অনেক মানুষের মৃত্যু হয়েছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক ছিল সেই মৃত্যু। চুংখাংয়ের জলবিদ্যুৎ প্রকল্পের প্রচণ্ড ক্ষতি হয়েছিল, কিন্তু তারপরেও পর্যটকরা সেদিকে কিন্তু ফিরে তাকাননি। প্রত্যেক বছর পর্যটকের ঢল নামছে সেখানে, এবং আরও একটা স্ট্যাটিস্টিক্স পর্যটন দপ্তর সূত্রে পাওয়া, প্রত্যেক বছর পর্যটক সংখ্যা ছাপিয়ে যাচ্ছে পরবর্তী বছরে। তাহলে তুমি এটাকে কি বলবে? সব কিছু যদি তুমি প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশনের উপরই নির্ভর করো, সেটা তো নয়। আমরা যারা বেড়াতে ভালোবাসি, আমরা যারা পর্যটক, আমরা ছোট্ট ছুটি পেলে বা বড় ছুটি পেলে আমরা যখন সাজাই, আমাদের ট্যুর প্ল্যান করি, তখন কি আমরা এই বিষয়গুলো একটু ভাবনা চিন্তা করি? আমি কোথায় যাচ্ছি, কোন জায়গায় যাচ্ছি, সেখানে কতটা প্রকৃতি ধ্বংস হয়ে কতটা সেখানে হোটেল রেস্টুরেন্ট তৈরি হয়েছে, ব্রিজ তৈরি হয়েছে, সেতু তৈরি হয়েছে, এই যে জায়গাগুলো, এগুলো কি আমরা একটু কখনো সার্চ করে দেখি?
1: না না, আমরা হোটেলে যাই বা যে সমস্ত আমরা সেই ধরনের হোটেল খুঁজি যে হোটেলগুলো একদম পাহাড়ের কোলে, সেই হোটেল খুঁজি যে হোটেলের মানে ওপরের অনেকটা বেশ উঁচু হোটেল, এবং যে হোটেলের উপর থেকে আমি পুরো সুন্দর,
0: একটু আগে তুমি যে কথাটা বললে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিউ পয়েন্ট, মানে আমরা ভিউ পয়েন্টে পৌঁছবো একদম বেস্ট অপশন যেখানে, এবং সেই জায়গাটা যে কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে, সেটা কতটা লাইফ রিস্কি হতে পারে, সেটা কিন্তু আমরা একবারও ভুলেও ভাবব না।
1: যেহেতু ডিমান্ড আছে তাই সাপ্লাই আছে, আমরা চাইছি, সেই জন্য সেই হিসাবে সেগুলো তৈরি হচ্ছে,
0: যে কারণেই তো স্ট্যাটিস্টিক্স বলছে পর্যটন দপ্তরের প্রত্যেক বছর লাফিয়ে লাফিয়ে বাড়ছে সিকিমের এই জায়গাগুলো পর্যটকদের আসা যাওয়ার ব্যাপারটা।
1: আসলে দেখো, যেটা আমরা আমাদের মানুষের ক্ষেত্রে বলি যে প্রত্যেকটার একটা থ্রেশহোল্ড ভ্যালু আছে, মানে কোনো মানুষকে যদি আপনি ইরিটেট করেন, সে হয়তো কিছুক্ষণ সহ্য করবে, কিন্তু একেবারে শান্ত মানুষও কিন্তু সে তার প্রতিবাদ করে, সে ঘুরে দাঁড়ায়। ঠিক সেরকম প্রকৃতিকে আমরা প্রতি মুহূর্তে তাকে আমরা বিরক্ত করছি, তাকে আমরা তার উপর অত্যাচার করছি। একটা সময় তো একটা সময় আসবেই সে সেটা রিভেঞ্জ নেবে, উল্টো দিক থেকে আমরা তাকে ফেস

0: করবো, আমাদের করতে হবে, এটা আমাদের মেনে নিতেই হবে। তাই সবচেয়ে ভালো দিক হচ্ছে আমাদের এই প্রকৃতির ওপর অত্যাচারের জায়গাটাকে নিয়ে ভাবতে হবে, এই জায়গাটাকে বন্ধ করতে হবে।
1: আমাদের অনেক সহনাগরিককে আমরা হারিয়েছি, আর এখনও আশা করে রয়েছি আমরা, আমাদের আরও বেশ কিছু সহনাগরিক নিশ্চয়ই ফিরে আসবেন তাদের পরিবারের কাছে, তাদের বাড়িতে। কত মানুষ তাদের জন্য পথে অপেক্ষা করছেন। আর যদি এই কথাটাই বলবো, এতগুলো কথা হয়তো আজকে কৃষ্ণা রণজয় বলতো না, আজ রাতে সংবাদ সফরে তোমরা যারা রয়েছো আমাদের সঙ্গে নিউজ অন এয়ার অ্যাপে, এই কথাগুলো আমরা বললাম কারণ আমরা ভালোবাসি। আমাদের যারা লিসনার রয়েছেন, আমাদের যারা পারিপার্শ্বিক প্রতিবেশী রয়েছেন, নেবার্স রয়েছেন, আত্মীয় স্বজন পরিজন বন্ধুবান্ধব, আমরা ভালোবাসি। আমরা চাই যাতে একটি প্রাণও পৃথিবী থেকে না চলে যাক, এভাবে অযাচিতভাবে বিপদে দুর্যোগে। তাই কিছুটা হলেও আজকের এই অনুষ্ঠান থেকে যদি কয়েকজনও যদি আমরা নিজেদের মতো করে শিক্ষা নিই, প্রশাসন সরকার তারা রয়েছে, তারা তাদের কাজ করবে, কোথায় ডেভেলপমেন্ট হবে, কীভাবে হবে, তার জন্য এক্সপার্টসরা রয়েছে, তার জন্য এনভায়রনমেন্টাল যারা স্পেশালিস্ট তারা রয়েছেন, টেকনোলজিস্ট তারা রয়েছেন, তারা তাদের কাজ করবেন। কিন্তু আমরা যদি আমাদের দিকটা যদি একটু বুঝি, একটু যদি ফিরে তাকাই, আর একটু যদি না হয় নিজেদেরকে সচেতন একটুই না হয় বেশি করলাম, করার চেষ্টা করলাম, তাহলে হয়তো আমরা অচিরেই অনেক অনেক দুঃখ আমরা এড়িয়ে যেতে পারবো, অনেক দুর্যোগের হাত থেকে নিজেদের এবং নিজেদের পরিবারকে রক্ষা করতে পারবো।

উত্তরবঙ্গের সঙ্গে বিচ্ছিন্ন দক্ষিণবঙ্গ। পূর্ব রেলের হাওড়া মালদা ডিভিশনের অধীনে নিউ ফারাক্কা স্টেশনের কাছে রেল লাইনে ধস নামার জেরে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। উত্তরবঙ্গের সমস্ত ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে আজকের জন্য। সকাল থেকে দূরপাল্লার ট্রেনগুলি দেরিতে চলছিল, 5-6 ঘন্টা লেটে চলছিল প্রায় সমস্ত ট্রেনই। সন্ধে গড়াতেই পূর্ব রেলের তরফে জানানো হয় উত্তরবঙ্গগামী সমস্ত ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে, শুধুমাত্র উত্তরবঙ্গ এক্সপ্রেস চলবে। হঠাৎ ট্রেন বাতিল হওয়ায় স্বাভাবিকভাবেই যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। যাদের আজ রাতের ট্রেনের টিকিট কাটা ছিল তারা এখন বিকল্প রুটের খোঁজ করছেন। ট্রেন না চললে উত্তরবঙ্গ যাওয়ার অন্যতম ভরসা অবশ্যই বাস। নিউ জলপাইগুড়ির বাস বুকিং অ্যাপ রেড বাসে দেখাচ্ছে আজ রাতে কলকাতা থেকে নিউ জলপাইগুড়িগামী 3টি বাস রয়েছে। আয়ুষ লাক্সারি বাস ছাড়বে সন্ধে 7:30 নাগাদ, যেটা অলরেডি ছেড়ে চলে গেছে। এবং এই শিলিগুড়ি যাওয়ারও বেশ কয়েকটি বাস রয়েছে, তার মধ্যে

কয়েকটি হয়তো রাত 8টায় ছেড়ে চলে গেছে, কোনোটি রাত 8:10 ছেড়েছে, এরকম বিভিন্ন বাসগুলো চড়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে নজিরবিহীনভাবে মানে সমস্ত ট্রেনগুলো বাতিল করে দেওয়া হলো, এবং তার মধ্যে ট্রেন বাতিলের কারণ বলা হলো যে যেহেতু ওই নিউ ফারাক্কা রেল স্টেশনের কাছে রেল লাইনে ধস নেমেছে বলে। যেটা শিয়ালদা আলিপুর দুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস, শিয়ালদা মালদা টাউন গৌড় এক্সপ্রেস, শিয়ালদা হলদিবাড়ি দার্জিলিং মেল, শিয়ালদা নিউ জলপাইগুড়ি পদাতিক এক্সপ্রেস বাতিল হয়েছে। বাতিল হয়েছে গৌড় এক্সপ্রেস, দার্জিলিং মেল, মানে কাঞ্চনকন্যা এক্সপ্রেস, এই এক্সপ্রেসগুলো যেগুলো আগামীকালের জন্য, আগামীকালের জন্য কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সাহিবগঞ্জ মালদা টাউন মেমু এবং মালদা টাউন সাহিবগঞ্জ মেমু, এই ট্রেনগুলো আজকের জন্য বাতিল করে দেওয়া হয়েছে। একমাত্র বলা হচ্ছে চলবে উত্তরবঙ্গ এক্সপ্রেস। তো সকাল থেকেই যে তোমরা যেরকম বললাম যে উত্তরবঙ্গমুখী দূরপাল্লার ট্রেনগুলো বিকল্প রুট দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু তারপর দেখা গেল যে এতগুলো ট্রেন বিকল্প রুট দিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই সমস্ত ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

0: যখন আমরা বৃষ্টিতে বৃষ্টিতে একেবারে জেরবার বলতে পারেন, কলকাতার বিভিন্ন অঞ্চলে যারা থাকেন তারা জানেন যে কালকে মোটামুটি রাস্তাঘাট সাগরে পরিণত হয়েছিল। ঘন্টার পর ঘন্টা বাসের মধ্যে দাঁড়িয়ে থেকে বা অটোর মধ্যে থেকে রীতিমতো ঘর্মাক্ত কলেবর। এরকম একটা সময় আরও কতগুলো খবর, যারা ধরুন হাওড়া, হুগলি, বর্ধমান এই সব জায়গাগুলো থেকেও কিন্তু খবর আসছে যে মাটির বাঁধ ভেঙে পড়েছে এবং বেশ কিছুটা অংশ জলের তলায় তলিয়েছে। ভারী বর্ষায় স্বাভাবিকভাবেই আবার আতঙ্কে দামোদর নদের তীরবর্তী জেলাগুলো। এর কারণ হচ্ছে বুধবার সকাল থেকে পাঞ্চেত এবং মাইথন জলাধারে জল ছাড়া শুরু করেছে। ডিবিসি সূত্রে জানিয়েছে, মাইথন জলাধার থেকে 55,000 কিউসেক এবং পাঞ্চেত জলাধার থেকে 65,000 কিউসেক জল বুধবার ছাড়া হয়েছে। দুই জলাধার মিলিয়ে 1,20,000 কিউসেক জল দামোদর নদ হয়ে দুর্গাপুর ব্যারেজের দিকে যাচ্ছে। প্রসঙ্গত, যে দামোদরের মাধ্যমে বাড়তি জল দুর্গাপুর ব্যারেজ হয়ে প্রবাহিত হয় পূর্ব বর্ধমান, হুগলি এবং হাওড়া জেলার দিকে, ফলে ডিভিসির জল ছাড়া মানেই দামোদরের তীরবর্তী এলাকাগুলোতে বন্যার আশঙ্কা দেখা দিতেই পারে। ডিভিসি কর্তৃপক্ষ বলছেন যে ঝাড়খণ্ড এবং বিহারে নিম্নচাপের বৃষ্টির জেরে এই দুটি জলাধার থেকে জল ছাড়া হচ্ছে, কারণ উচ্চ দামোদর উপত্যকায় টানা বৃষ্টির কারণে পাঞ্চেত ও মাইথন জলাধারে জলস্তর বেড়েছে। আর এই অতিরিক্ত জল নিয়ন্ত্রণের জন্যই তারা সিদ্ধান্ত নিয়েছেন জল ছাড়ার, আবহাওয়ার উন্নতি হলে এই জল ছাড়া কমানো হবে। তো এরকম একটা অবস্থায় কালকে যারা, আমি যদি আমাদের এখানকার কথাই বলি, কালকে যারা রাস্তায় বেরিয়েছেন তারা জানেন যে কীরকম, মানে সমস্ত জায়গাগুলোতে একেবারে জল থই থই করছে, সেটা দেশপ্রিয় পার্কই বলুন বা যারা একেবারে নর্থের দিকে থাকেন সেই জায়গাগুলোতে, উত্তর চব্বিশ পরগনার যারা পানিহাটি বা ওই দিকগুলোতে রীতিমতো জলে একেবারে বন্যা বয়ে যাওয়ার মতো অবস্থা। আমরা যদি একটু অন্যান্য জেলাগুলোর দিকেও তাকাই তাহলেও হুগলিতে আরামবাগ মহকুমার ওপর দিয়ে বয়ে যাওয়া নদীগুলোর জলস্তর ক্রমশ বাড়তে শুরু করেছে, সেখানেও জল জমা একটা সমস্যা। বীরভূমে গত কয়েকদিনের বৃষ্টিতে কোপাই নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছে এবং তার জেরে এবার জলমগ্ন হয়ে পড়েছে কঙ্কালীতলা মন্দির। মালদা, সেখানেও কেশরপুর কালাটন তোলার বাঁধ, সেটা ভেঙে পড়েছে, প্রায় 20 মিটার অংশ ভেঙে গেছে। সেখান থেকে ভূতনিতে জল ঢুকতে শুরু করেছে, তার জেরে এবছর মানিকচক ব্লকের ভূতনিচর প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সুতরাং হুগলি বলুন, বীরভূম বলুন, অথবা আমরা যেটা বললাম বর্ধমান, বর্ধমানের ক্ষেত্র পশ্চিম বর্ধমানে সেখানেও একটা সাংঘাতিকভাবে, আমরা একটু আগে বললাম দুর্গাপুর ব্যারেজে জল আসায় সেখানে একটা সমস্যা তৈরি হচ্ছে। সব জায়গাতেই, উত্তর চব্বিশ পরগনার একটু আগে দমদম, পানিহাটি, বারাসাত, এই সমস্ত জায়গাগুলোতে জল জমার খবর মিলেছে। নিচু জায়গাগুলোতে জল জমছে এবং অবশ্যই সেই জল সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুরসভা এবং কর্পোরেশন, কিন্তু তাহলেও জমা জলের যে অসুবিধা সেগুলোকে তো নাগরিকদের সম্মুখীন হতেই হচ্ছে।
1: এবারে একটু যেটা বলার সেটা হচ্ছে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স বা GII 2025 প্রকাশ করেছে বিশ্ব বৌদ্ধিক সম্পত্তি সংস্থা বা WIPO। এবারের সূচকে দশকের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন দেখা গিয়েছে, অর্থাৎ প্রথম 10 বছরে এবার সবথেকে বড় পরিবর্তন। সেটা কি? প্রথমবারের মতো চীন শীর্ষ 10-এ উঠে এসেছে এবং জার্মানি পিছিয়ে 11তম স্থানে নেমেছে। আন্তর্জাতিক উদ্ভাবনের ক্ষমতা ধীরে ধীরে পশ্চিমের একাধিপত্যের বাইরে সরে যাচ্ছে, এটাই কিন্তু এবারের সব থেকে বড় বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে এই ইন্ডেক্সে। আমাদের দেশ কী করেছে? গত 3 বছর ধরে 38তম স্থানে রয়েছে। নিম্ন মধ্যম আয়ের অর্থনীতির মধ্যে ভারত এখনও সেরা পারফরম্যান্স, কিন্তু অবস্থান না বদলানো দেখা, বিশ্বের সেরা উদ্ভাবন কেন্দ্র হিসেবে প্রথম স্থানে রয়েছে, এমনকি সিলিকন ভ্যালিকেও পেছনে ফেলে দিয়েছে, ভীষণ উল্লেখযোগ্য। অন্যদিকে জার্মানির পতন ব্যাখ্যা করার জন্য বলা হচ্ছে শিল্পখাতে গবেষণায় স্থবিরতা, ডিজিটাল পরিবর্তনে দেরি এবং সামগ্রিক অর্থনৈতিক মন্থরতা, এই তিনটে কারণ বড় ভূমিকা রেখেছে। ভারত ICT সেবা রপ্তানি, জ্ঞান বিনিময় এবং স্টার্ট আপ ইকোসিস্টেমে খুব ভালো পারফর্ম করেছে। বিশ্বের শীর্ষ 100 উদ্ভাবন ক্লাস্টারের মধ্যে ভারতের 4টি শহর রয়েছে, বেঙ্গালুরু

বেঙ্গালুরু, দিল্লি, মুম্বাই এবং চেন্নাই। এদের প্রত্যেকের অবস্থান গত বছরের চেয়ে উন্নত হয়েছে, কিন্তু ভারতের মোট গবেষণা ব্যয় জিডিপির মাত্র 0.7%, যেখানে চীনে 2.4% এবং দক্ষিণ কোরিয়ায় 4.9%। আর একটা বড় দুর্বলতা হচ্ছে শিল্প খাতে গবেষণায় বিনিয়োগ। ভারতে মোট জাতীয় গবেষণা ব্যয়ের 35% আসে কর্পোরেট সেক্টর থেকে, অথচ উন্নত উদ্ভাবনশীল দেশগুলোতে এই হার 70%-এর বেশি। তুরস্ক, ভিয়েতনাম, ফিলিপাইন, মরক্কো এবং ইরানের পাশাপাশি আফ্রিকার রুয়ান্ডা, তিউনিসিয়া, সেনেগাল এবং মালাউইয়ের অগ্রগতি দেখাচ্ছে যে উদ্ভাবনের ক্ষমতা এখন আর কেবল ধনী দেশেরই সম্পত্তি নয়, আন্তর্জাতিক উদ্ভাবন ক্ষমতা আরও বহুকেন্দ্রিক হচ্ছে। WIPO-র মতে উদ্ভাবন থামেনি, বরং নতুনভাবে তা সাজানো হচ্ছে। ব্যাটারি প্রযুক্তির খরচ কমছে, সুপার কম্পিউটিং আরও কার্যকর হচ্ছে এবং জিনোম বিশ্লেষণ দ্রুত সুলভ হয়ে উঠছে, কিন্তু এগুলোর বাস্তব প্রয়োগ এবং সম্প্রসারণ অসম গতিতে এগোচ্ছে। সারস্বত জানিয়েছেন, ভারতের উচিত আগামী 5 বছরে গবেষণা খাতে বিনিয়োগ জিডিপির কমপক্ষে 1.5% উন্নীত করা, নয়তো ভবিষ্যতের প্রযুক্তি নেতৃত্বের প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে দেশের পক্ষে। একই সঙ্গে সতর্কবার্তা, সময় কম আর শুধু ধাপে ধাপে নয়, কাঠামোগত পরিবর্তন ছাড়া ভারত আন্তর্জাতিক উদ্ভাবনের নতুন মানচিত্রে নিজের অবস্থান প্রতিষ্ঠিত করতে পারবে না। অর্থাৎ বিশ্ব প্রযুক্তির নেতৃত্বের ভূগোল পাল্টে যাচ্ছে, যতই সময় যাচ্ছে বলা যেতে পারে। ভারত সম্ভাবনার জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কিন্তু সম্ভাবনা থেকে নেতৃত্বে উঠে আসতে এখনই পরিকল্পিত এবং সাহসী বিনিয়োগ দরকার। আমাদের ভারতবর্ষের যে অবস্থান সারা বিশ্বের ক্ষেত্রে, সেটা গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে যেটা ধরা পড়েছে, সে কথাই জানালাম।

0: আপনি শুনছেন সংবাদ সফর 107 FM রেইনবোতে। সংবাদ সফর, সংবাদ সফর।
1: ঘড়িতে সময় বলছে রাত 11টা বেজে 44 সেকেন্ড। তোমরা শুনছ প্রসার ভারতী নিউজ অন এয়ার অ্যাপে আজ রাতে সংবাদ সফরে। তোমাদের সঙ্গে স্টুডিওতে কৃষ্ণা, রণজয়।

0: কিন্তু তিনিই হয়ে রয়েছেন উত্তম কুমার, বাঙালির মনের মানুষ উত্তম কুমার।
1: আজ 3রা সেপ্টেম্বর বাঙালির কাছে অত্যন্ত আবেগের একটা দিন, কারণ আজই মহানায়ক উত্তম কুমারের 100তম জন্মবার্ষিকী। 1926 সালের এই দিনে জন্মেছিলেন বাংলা চলচ্চিত্রের সেই কিংবদন্তি, যার অভিনয়, যার ব্যক্তিত্ব এবং অবশ্যই পর্দার উপস্থিতি কয়েক দশক পেরিয়েও দর্শকের মনে সমানভাবে জীবন্ত। জন্মশতবর্ষ ঘিরে, তাকে ঘিরে তাই শুধু স্মৃতিচারণ নয়, গোটা বাংলা জুড়ে তৈরি হয়েছে উৎসবের আবহ। রাজ্য সরকারের উদ্যোগেও শুরু হয়েছে বিশেষ অনুষ্ঠানমালা, এবং এই প্রজন্মের তারকা যারা, তারাও কিন্তু সোশ্যাল মিডিয়ায় মহানায়কের জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছেন। কারণ উত্তম কুমার যে শুধু বাংলা চলচ্চিত্রের একজন মহানায়ক তাই তো নন, তিনি বাংলার মানে বাংলার সঙ্গে সঙ্গে বাঙালির আবেগ এবং ভালোবাসার চিরন্তন প্রতীক। বাংলা সিনেমার ইতিহাসে উত্তম কুমার একটি অবিস্মরণীয় অধ্যায়। মহানায়ককে ঘিরে তার তাকে ভালোবাসা একই রকম অটুট রয়েছে প্রজন্ম বদলে গেলেও।
0: এই উত্তম কুমার একদিনে তো উত্তম কুমার হয়ে ওঠেননি, বরঞ্চ যদি তার প্রথম দিকটার কথা বলি, সেই সময় কিন্তু উত্তম কুমারকে অনেকটাই কটূক্তি শুনতে হয়েছিল। এমনকি সেই সময় ফ্লপ মাস্টার কথাটাও তাকে শুনতে হয়েছে।

করেছিল আজকের এই মহান অভিনেতা উত্তম কুমারকেও, কেননা পরপর সাত সাতটি ছবি তার ফ্লপ হয়েছিল। ইন্ডাস্ট্রি সেই কারণেই তাকে ফ্লপ মাস্টার এই নামে ডাকত। 1948 সালে প্রথম ছবি হয়েছিল দৃষ্টিদান, কিন্তু সেই ছবি সফল হয়নি। তারপরে একদম 1948 পরে চারটি বছর শুধুমাত্র পর্দায় নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য কঠিন কঠোর প্রয়াস চালিয়ে গিয়েছিলেন উত্তম কুমার। অবশেষে এলো সেই দিনটা, চার বছর পর 1952 সাল, বসু পরিবার সুপারহিট। এরপরেই এলো দু বছর পরে অগ্নি পরীক্ষা 1954-তে সুচিত্রা সেনের সাথে সুপারহিট। আর এখান থেকেই শুরু হলো বাংলা সিনেমার ইতিহাসের সবচেয়ে বড় জুটি উত্তম সুচিত্রা। একের পর এক সুপারহিট, 75, হারানো সুর, সপ্তপদী, চাওয়া পাওয়া, সাগরিকা, পথে হলো দেরেই, অ্যান্টনি ফিরিঙ্গি, এই সমস্ত ছবি একের পর এক উত্তম কুমারকে সাফল্য এনে দিয়েছে। এখন বিখ্যাত ছবি অ্যান্টনি ফিরিঙ্গি, কণ্ঠে মান্না দে।

0: the spirit of humanity first. Because when we work together, possibilities become progress. Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses, and communities humanity first. Because when we work together, possibilities become progress.
1: Gaane Baju, Onir Radio, Shuncho, 107 FM Rainbow, Shat Shure Sharadi, Shat Shure Sharadi.
2: আজকে আজ রাতে সংবাদ সফরে উত্তম কুমারের জন্মশতবর্ষে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি বাংলা জুড়ে বিভিন্ন জায়গায়। আজকে সারা দিন ধরে মহানায়কের জন্মদিবসে শ্রদ্ধা জানানো হয়েছে, রাজ্য সরকারের তরফ থেকেও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়েছে। তিনটে দশক ধরে রাজত্ব করে গিয়েছেন এই বাংলায় শহর কলকাতায় উত্তম কুমার। 202টি ছবিতে অভিনয় করেছেন, তার মধ্যে 15টি হিন্দি ছবিতেও অভিনয় করেছেন। 1967 সালে চিড়িয়াখানা আর অ্যান্টনি ফিরিঙ্গির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন ভারতের প্রথম নায়ক হিসেবে। উত্তম কুমারের ছবি মানেই ম্যাটিনি শো হাউসফুল। মেয়েরা তার ছবির পোস্টার এলেই উচ্ছ্বসিত হয়ে যেত সেই সময়, কবে আসবে ফার্স্ট শো দেখবার জন্য হুড়োহুড়ি পড়ে যেত।
3: হ্যাঁ, আপনারা হয়তো একটা জিনিস জানলে অবাক হবেন যে উত্তম কুমারের জন্ম শতবার্ষিকী পালন করা হচ্ছে আজ, কিন্তু সেই উত্তম কুমার নিজে নিজের জন্মদিন কিন্তু পালন করতেন অন্যদিন। কেন 3রা সেপ্টেম্বর উত্তম কুমারের জন্মদিন পালন করা হতো না? কারণ পালন করা হতো কবে জানেন? 27 সেপ্টেম্বর। এটা কেন? আসলে 3রা সেপ্টেম্বর উত্তম কুমারের জন্মদিন, 7ই সেপ্টেম্বর উত্তম কুমারের ছেলে গৌতমের জন্মদিন, 27শে সেপ্টেম্বর গৌরী দেবীর জন্মদিন। একই মাসে যেহেতু তিনজনের জন্মদিন থাকতো, তাই আলাদা আলাদা করে জন্মদিন উদযাপন না করে স্ত্রীর জন্মদিন অর্থাৎ 27শে সেপ্টেম্বর তিনজনের একসঙ্গে জন্মদিন পালন করতেন উত্তম কুমার। 27শে সেপ্টেম্বর উত্তম কুমারের বাড়ি একেবারে আলোয় সেজে উঠত, শুধুমাত্র টালিগঞ্জের নয়, মুম্বাই থেকেও একাধিক তাবড়ো তাবড়ো অভিনেতা অভিনেত্রী আসতেন উত্তম কুমারের জন্মদিন উপলক্ষে। তবে উত্তম কুমারের প্রয়াণের পর প্রতি বছর নিয়ম করে 3রা সেপ্টেম্বর সেজে ওঠে মহানায়কের ভবানীপুরের বাড়ি।
2: স্ত্রী ছবি থেকে 1000 টাকার ঝাড় বাতিটা, মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়।

0: মেরিন্ডা জন্মগ্রহণ করেছেন, আজকে তার 100 বছর পূর্ণ হয়ে গেল। কিন্তু মনে হয় কি, এই তো সেদিন, এরকম একটা মনে হয়, তাই না? বাঙালির মধ্যে তিনি একটা আবেগ বলা যেতে পারে।
1: ওই বলছিলাম না একদম প্রথমে, যে তিনি কারোর প্রেমিক, কারোর পাশের বাড়ির ছেলে, পাশের বাড়ির দাদা, এভাবেই উত্তম কুমার বাঙালির জীবনে থেকে গিয়েছেন, রয়ে গিয়েছেন, থেকে যাবেন চিরদিন চির সময়ের জন্য। মাত্র 53 বছর বয়সে ছবির সেটেই অভিনয় করতে করতেই তার মৃত্যু হয়েছিল, অগ্নবধূ সুন্দরী এই ছবির সেটে। আজকে তিনি নেই, তিনি চলে গিয়েছেন, কিন্তু আপামর বাঙালির মনে আজও তিনিই ম্যাটিনি আইডল, মহানায়ক উত্তম কুমার।

0: উত্তম সুচিত্রা, সপ্তপদী, হেমন্ত সন্ধ্যা বলার অপেক্ষা রাখে না, তবু বলতে হয়।
1: আজ তাঁর জন্মশতবর্ষে আমাদেরও শ্রদ্ধার করইল।

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: আপনি শুনছেন সংবাদ সফর 107 FM রেইনবোতে সংবাদ সফর

0: প্রসার ভারতী নিউজ অন এয়ার অ্যাপে তোমরা শুনছো আজ রাতে সংবাদ সফরে তোমাদের সঙ্গে স্টুডিওতে কৃষ্ণা এবং রণজয়। ইতিমধ্যে আমরা প্রায় দেড় ঘন্টা অতিক্রম করতে চলেছি আর মাত্র আধ ঘন্টার মতো সময় রয়েছে। আমরা নেপালের যে ভয়াবহতা, যে দুর্যোগ, সেই দুর্যোগ দিয়ে আমরা শুরু করেছিলাম। তারপরে একে একে পথ পেরিয়ে দেড় ঘন্টা অতিক্রমের দিকে আমরা চলেছি। তোমরা থাকো আর আধ ঘন্টা সময় রাত ১২টা পর্যন্ত কৃষ্ণা এবং রণজয়ের সঙ্গে।
1: রাজ্যের বিভিন্ন রেস্তোরাঁ, হোটেল এবং অন্যান্য খাবারের দোকানে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান চলছে। দুদিনের মধ্যেই মোট ১৭৩০টি ফুড সেন্টার স্বাস্থ্য ভবনের আতসকাচের নিচে চলে এসেছে। বড়সড় অনিয়ম ধরা পড়েছে অন্তত ১৫২৫টিতে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। রাজ্যে খাবারের দোকানগুলির মধ্যে সবচেয়ে বেশি অনিয়ম হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায়, তার মধ্যে শীর্ষে ডায়মন্ড হারবার। এছাড়াও বিভিন্ন জেলায় অনিয়ম ধরা পড়েছে রেস্তোরাঁ, খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র, পানীয় জলের দোকানগুলির বিরুদ্ধে পদক্ষেপ করেছে সরকার।

0: জনগণ এবং দোকানের মালিকদের সচেতনতা বৃদ্ধির ওপর স্বাস্থ্যমন্ত্রী জোর দিয়েছেন। তিনি জানিয়েছেন, খাদ্য সুরক্ষা অভিযানের প্রথম দিনে মোট 906টি এবং দ্বিতীয় দিনে 824টি ফুড সেন্টারে হানা দিয়েছেন আধিকারিকরা। 1517টি জায়গায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে এবং সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে। 11টি দোকানে বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে, লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে 5টি দোকানের। এছাড়াও মোট 13টি দোকান সিল করে দিয়েছে সরকার, আরও 17টির বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করার প্রক্রিয়া চলছে। দুদিনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট 901টি নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য দপ্তর।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress. Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: গানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
3: আপনি শুনছেন সংবাদ সফর 107 FM রেইনবোতে। সংবাদ সফর, সংবাদ সফর,
0: সংবাদ সফরে রণজয় কৃষ্ণা আপনাদের সঙ্গে রয়েছে এবং থাকবে অবশ্যই রাত্রি 12টা পর্যন্ত নিউজ অন এয়ার অ্যাপে।

0: 107 FM Rainbow. Shat Shure Sharadi. Shat Shure Sharadi.
1: আপনি শুনছেন সংবাদ সফর 107 FM রেইনবোতে সংবাদ সফর সংবাদ সফর

প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী এটা পর্যন্ত কোনো পড়ুয়াকে ব্যবহার করতে দেওয়া যাবে না জেনারেটিভ এআই। আগামী এক বছরের জন্য সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে নিউ ইয়র্কে। আমেরিকার সব থেকে বেশি স্কুল রয়েছে নিউ ইয়র্ক সিটিতে এবং সেখানেই এই সিদ্ধান্ত নিয়েছেন মেয়র জোহরান মামদানি এবং স্কুল চ্যান্সেলর কামার স্যামুয়েল। তারা স্থির করেছেন যে আপাতত এক বছর প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের পঠন পাঠনে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা যাবে না, পাশাপাশি তাদের স্ক্রিন টাইম কমানোর দিকে নজর দিতে হবে। আগামী 10ই সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে নিউ ইয়র্কে নতুন শিক্ষাবর্ষ, তার আগে এই নীতি চালু করলেন মেয়র। এর ফলে প্রায় 6 লক্ষ পড়ুয়ার পঠন পাঠনে প্রভাব পড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। কিন্তু এই সিদ্ধান্তটা শুধুমাত্র যে প্রশাসনিকভাবে নেওয়া হয়েছে তাই নয়, এর আগে কৃত্রিম বুদ্ধিমত্তার অতিরিক্ত ব্যবহার নিয়ে অভিভাবক যারা তারাও আপত্তি তুলেছিলেন। জানা গিয়েছে সব শ্রেণীর পড়ুয়াদের জন্য সহায়ক চ্যাটবটও নিষিদ্ধ করা হচ্ছে নিউ ইয়র্কে। মামদানি বলেছেন, প্রযুক্তি শিল্প আমাদের বোঝানোর চেষ্টা করছে এআই নির্ভর

0: প্রাথমিক শিক্ষা অনিবার্য, কিন্তু আমরা বিষয়টিকে এভাবে দেখছি না। তাই প্রাক প্রাথমিক শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের জন্য জেনারেটিভ এআই ব্যবহার এক বছরের জন্য স্থগিত করা হচ্ছে। এই প্রযুক্তির প্রভাব পড়ুয়াদের ওপর কী প্রভাব পড়ছে সেটা নিয়ে আরও পর্যালোচনার প্রয়োজন। আমেরিকার শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি এবং স্কুল থেকে দেওয়া ডিভাইসের ব্যবহার নিয়ে গত কয়েকদিন ধরেই অভিভাবকদের মধ্যে আপত্তি উঠছিল। বিশেষত পড়ুয়াদের শিক্ষণ কৌশল এবং বৌদ্ধিক বিকাশের ওপর এআই এবং অতিরিক্ত মোবাইল বা ল্যাপটপ ব্যবহার প্রভাব নিয়ে একটা উদ্বেগ তৈরি হচ্ছিল। চিকিৎসকদের একাংশ এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। নিউ ইয়র্কের এই সিদ্ধান্তের আগে লস অ্যাঞ্জেলস ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্টও শ্রেণীকক্ষে স্ক্রিন টাইম কমানো এবং প্রি স্কুল, কিন্ডারগার্টেন ও প্রথম শ্রেণীতে ডিভাইসের ব্যবহার সীমিত করার নীতি চালু করেছে। নিউ ইয়র্কের নতুন নীতিতে দ্বিতীয় শ্রেণী এবং তার নিচের পড়ুয়াদের জন্য স্কুলে একসঙ্গে ব্যবহারযোগ্য ডিভাইসে পড়ার সময় সীমিত করা হয়েছে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর পড়ুয়াদের ক্ষেত্রে দিনে সর্বোচ্চ 30 মিনিট এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ক্ষেত্রে সর্বোচ্চ 45 মিনিট স্ক্রিন টাইম রাখার সুপারিশ করা হয়েছে। তবে কিছু ক্ষেত্রে ছাড় থাকছে। উচ্চ মাধ্যমিক স্তরের পড়ুয়াদের জন্য সারা বছর কয়েকটি এআই পরীক্ষামূলক কর্মসূচি চালানো হবে বলে মামদানি জানিয়েছেন। বিশেষভাবে সক্ষম পড়ুয়া, বহুভাষী শিক্ষার্থী এবং পেশাভিত্তিক পড়াশুনোর ক্ষেত্রে এআই ব্যবহারের অনুমতি থাকবে বলে জানানো হয়েছে। শিক্ষকেরা পাঠ পরিকল্পনা এবং প্রশাসনিক কাজেও এআই ব্যবহার চালিয়ে যেতে পারবেন।
1: এবারে যেটা বলার খুব ইন্টারেস্টিং বিষয়, আসলে গাড়ির যে নাম্বার থাকে, ফোর হুইলারের কথা বলছি, সেই নাম্বার একটা স্পেশাল নাম্বার নেবে, ভিআইপি নাম্বার নেবে, এটা অনেকেরই একটা আগ্রহ থাকে, অবশ্যই পকেট পারমিট করলে, কারণ ইচ্ছে থাকলেই তো উপায় হয় না, তাই পকেটটাকে বুঝে তারপরে তার ইচ্ছেটাকে সেই অনুযায়ী করে চালাতে হয়। তো সেই জায়গায় একটা নাম্বার প্লেট বিক্রি 1 কোটি টাকার উপরে ভাবতে পারছেন? একদম সত্যি কথা, গাড়ির দামের থেকেও বেশি টাকায় একটা নাম্বার প্লেট বিক্রি হয় শুধুমাত্র শখের জন্য। ভারতীয় গাড়ির রেজিস্ট্রেশন প্লেটে ইতিহাস তৈরি করেছে একটি রেকর্ড। অনলাইন নিলামে একটি নাম্বার প্লেট বিক্রি হয়েছে, সেই নাম্বার প্লেটের দাম কত এগিয়ে সেটেলড হয়েছে জানেন? 1,17,00,000 টাকাতে। এই মুহূর্তে সেটা রেকর্ড, দেশে সর্বাধিক মূল্যে বিক্রি হওয়া নাম্বার প্লেট। নাম্বার প্লেটটা, নাম্বারটা এবারে বলি, HR88B8888। আরও একবার বলছি নাম্বারটা, HR হিউম্যান রিসোর্স বলতে পারেন, এই ক্ষেত্রে হরিয়ানা, HR88, তারপরে বি, তারপরে 4টে 8, এটাই হচ্ছে নাম্বার প্লেট। হরিয়ানার নিয়মিত ভিআইপি বা ফ্যান্সি নাম্বার নিলামের অংশ হিসেবেই এই নিলামটি হয়েছে। মাত্র 50,000 টাকা বেস প্রাইস ছিল, সেখান থেকে শুরু হয়ে বিডের সংখ্যা পৌঁছে যায় 88 লক্ষে, এবং তারপরেও সেটা বাড়তে বাড়তে গিয়ে থামে 1,17,00,000 টাকায়। ভাবতে পারছেন, অবাক লাগছে না? এমনই সমস্ত অবাক করা ঘটনা একমাত্র পাবেন যেটা, সেটা হচ্ছে সংবাদ সফরে। হরিয়ানার পরিবহন দপ্তরের fancy.parivahan.gov.in এই পোর্টালে নিয়মিতভাবে ভিআইপি নাম্বারের নিলাম হয়। সাম্প্রতিক সময়ে এই অনলাইন পোর্টালটি সবথেকে বেশি মূল্যের প্লেট বিক্রির দিক থেকে বিশেষ জনপ্রিয় হয়ে উঠেছে, এবং সেখান থেকেই কিন্তু এই নাম্বার বিক্রি হয়েছে। এর আগে আরও একটি নাম্বার বিক্রি হয়েছে, সেটা প্রায় 38 লক্ষ টাকায়। সে নাম্বারটা কী ছিল জানেন? জানতে ইচ্ছে করছে নিশ্চয়ই। HR মানে হরিয়ানা, HR22W, তারপরে 2222 মানে শেষে 4টে 2, এটা বিক্রি হয়েছিল 38 লক্ষ টাকায়, এবং সেটাই ছিল সর্বোচ্চ। কিন্তু সব কিছু রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে HR88B8888 এর মূল্য 1,17,00,000 টাকা। আসলে এই যে নাম্বার, এই নাম্বারের জনপ্রিয়তা বা চাহিদা যাই বলুন না কেন দিনকে দিন বাড়ছে। এবং প্রথমেই যেটা বললাম, পকেট পারমিট করলে তবেই তো চাহিদা। তার মানে চাহিদা যখন রয়েছে, তার মানে বুঝতেই পাচ্ছেন যারা সম্ভ্রান্ত ভীষণভাবে ধনী ব্যক্তি তাদের কতটুকু ইন্টারেস্ট রয়েছে এই ভিআইপি নাম্বার প্লেট কেনার। এবং এই প্লেটগুলোর দাম কিন্তু অনেক সময়

0: গাড়ির দামের কাছাকাছি বা গাড়ির দামের থেকেও বেশি হয়ে যায়। বিলাসবহুল গাড়ির মালিকদের কাছে এই সমস্ত নাম্বার হয়ে উঠছে স্টাইল, স্টেটাস সিম্বল এবং একটা ইউনিকনেসের প্রতীক বলা যেতে পারে। এর আগে আরও একজন প্রযুক্তিবিদের কথা বলছি, কেরালার প্রযুক্তিবিদ এবং বিলিয়নিয়ার ভেনু গোপালকৃষ্ণন। তিনি যে গাড়ি ইউজ করতেন, ল্যাম্বরগিনি ইউরাস পারফরমেন্ট, এই গাড়ির জন্য তিনি একটি নাম্বার প্লেট কিনেছিলেন। সেই নাম্বার প্লেটটা কি জানেন? KL07DG0007। মানে বুঝতে পাচ্ছেন শেষের যে 0007, 007-এর কথা মনে পড়ছে না? এই নাম্বারটা কিন্তু তিনি কিনেছিলেন 46 লক্ষ টাকা দিয়ে। বিখ্যাত 0007 জেমস বন্ড কোডের প্রতি শ্রদ্ধা থেকেই তিনি এই নম্বরটি নিয়েছিলেন এবং বিলাসবহুল গাড়ির মহলে বিশেষভাবে আলোড়ন ফেলেছিল। বুঝতেই পাচ্ছেন আপনার যদি শখ থাকে তাহলে কিন্তু আপনি সেই শখের দিকে এগোতেই পারেন।
1: আসলে শখ মানুষের বিভিন্ন রকম হয়। গাড়ি কেনা যেমন একটা শখ, সেই গাড়ির নাম্বার প্লেট কীরকম হবে সেইটাও কিন্তু একটা বিরাট শখের মধ্যে পড়ে।
0: একদম।

0: কণ্ঠ থামলেও সুর থামে না। অসমের মানুষের মনে জুবিন গার্গের সেই সুরই এখনও বয়ে চলেছে গায়কের প্রথম মৃত্যুবার্ষিকীতে। তাই শুধু স্মরণসভা নয়, গান, সংস্কৃতি, প্রার্থনা এবং নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রিয় শিল্পীকে ফিরে দেখার আয়োজন করছে অসম। জুবিনের মৃত্যুর পরে তার স্মৃতির উদ্দেশ্যে যে সৌধ তৈরি করা হয় সেখানেই হবে অনুষ্ঠান। আগামী 17ই সেপ্টেম্বর থেকে জুবিন ক্ষেত্রতে শুরু হবে 3 দিনের বিশেষ অনুষ্ঠান।
1: জুবিন গার্গের এই গানের রেশ নিয়ে আজকের মতো তোমাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজ রাতে সংবাদ সফর থেকে কৃষ্ণা রণজয়,
0: নমস্কার।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: 9932365992 এই নাম্বারে তুমি মেসেজ করছো মহুলকে, আর জানিয়ে দিচ্ছ কোন গানটা তোমার এই মুহূর্তে শুনতে ইচ্ছে করছে, বা সেই গানটা যদি কাউকে ডেডিকেট করতে ইচ্ছে হয় তাহলে তার নামও জানিয়ে দাও। ততক্ষণ তোমার কানে থাক অনুপম রায়ের গলায় বৃষ্টি থেমে গেলে।

0: 7 FM Rainbow. শুনতে কি চাও? শুনতে কি চাও?
1: ও নেই আনে वाली।
2: স্ট্রিট ওয়ে সাউন্ডট্র্যাক থেকে আজকের প্রথম রিকোয়েস্ট করেছে হেমাল টালিগঞ্জ থেকে।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও? Only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও?
1: সেদিন দেখা হয়েছিল টাইটেল ট্র্যাক কুনাল গাঞ্জাওয়ালার গলায় শোনার জন্য, রিকোয়েস্ট করেছে দেব ফ্রম হাওড়া আন্দুল। তুমিও তোমার পছন্দের গান শুনতে চাইলে চটপট জানিয়ে দাও মহুল কে 9903659 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: পরের গান অনুরাধা পাড়ওয়াল আর কুমার শানুর গলায়, এই গানটা শোনার জন্য রিকোয়েস্ট করেছে সঞ্জিত মজুমদার ফ্রম হুগলি।

তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও? শুনতে কি চাও? Only on 107 FM Rainbow. শুনতে কি চাও? শুনতে কি চাও?
1: স্টুডিও ক্লোকে 12:22 তুমি রয়েছ শুনতে কি চাও এই মহুলের সঙ্গে। আর এই মুহূর্তে মেসেজ করেছে সোনালী, কালীঘাট রোড থেকে শুনতে চেয়েছে কোড়া কাগজের সন্ট্র্যাক থেকে কিশোর কুমারের গলায় কোড়া কাগজের

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও? শুনতে কি চাও? Only on 107 FM Rainbow. শুনতে কি চাও? শুনতে কি চাও?
1: আজ অর্ধাঙ্গিনী থেকে পরের গানের জন্য রিকোয়েস্ট করেছে তন্ময় ভবানীপুর থেকে।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: আর জন্মাষ্টমী, আর সেই কারণেই প্রচুর রাধাকৃষ্ণের গানের রিকোয়েস্ট আসছে। সেরকমই একটা রিকোয়েস্ট সৌভিক সরকার কসবাহালতো থেকে শুনতে চেয়েছে কলোনিয়াল ব্রাদার্সের কৃষ্ণা বলে এই গানটা।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: নচিকেতার গলায় পরের গান শোনার জন্য রিকোয়েস্ট করেছেন আলাউল মল্লিক ফ্রম আমতা.

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: এরপর আরো একটা রাধাকৃষ্ণের গান লাগানো সাউন্ডট্র্যাক থেকে, রাধা কেসে না জালে। আর এই গানটা শোনার জন্য রিকোয়েস্ট করেছে ঢাকুরিয়া থেকে সৌভিক।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: ক্যানন থেকে বাপি মেসেজ করেছে, রিকোয়েস্ট করেছে প্রেমের কাহিনী থেকে এই গানটা শোনার জন্য.

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: দমদম ক্যান্টনমেন্ট থেকে ত্রিপর্ণা মেসেজ করে সাইয়ারার রিপ্রাইজ ভার্সনটা শ্রেয়া ঘোষালের গলায় শুনতে চেয়েছে।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও? শুনতে কি চাও? Only on 107 FM Rainbow. শুনতে কি চাও? শুনতে কি চাও?
1: আজকে শুনতে কি চাও এর শেষ গানের রিকোয়েস্ট করেছে ঐশিকা কাকুরগাছি থেকে, শুনতে চেয়েছে আমার নিশিথ রাতের বাদল ধারা। এতক্ষণ তুমি ছিলে বহুলের সঙ্গে, আবারও তোমার সঙ্গে কথা হবে ঠিক রাত দুটোয় আপকে লিয়েতে।

0: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ঘড়িতে সময় 1:03, আপনি শুনছেন সুররঞ্জনী। সুররঞ্জনীতে আজ আপনি প্রথমেই শুনবেন খেয়াল, পরিবেশনায় দেবাশিস অধিকারী, রাগ শঙ্করা। দেবাশিস অধিকারীর পরিবেশনায় খেয়াল শুনবেন শঙ্করা রাগে।

সুররঞ্জনীতে এতক্ষণ আপনি শুনলেন খেয়াল, পরিবেশনায় ছিলেন দেবাশিস অধিকারী, শঙ্কর আরাগে। এখন শুনবেন সন্তুর বাদন, পরিবেশনায় চিরদীপ সরকার, রাগ কৌশিক ধ্বনি।

0: সুররঞ্জনীতে এতক্ষণ আপনি শুনলেন সন্তুর বাদন, পরিবেশনায় ছিলেন চিরদীপ সরকার কৌশিক ধ্বনির আগে। এরই সঙ্গে শেষ হল সুররঞ্জনী।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

ভাগ মিলখা ভাগ থেকে এতক্ষণ তুমি শুনছিলে শ্রেয়া ঘোষাল আর জাভেদ বশিরের গলায় ওরাংরেজের পর যে গানটা তোমার জন্য অপেক্ষা করছে অরিজিৎ সিং এর গলায় জব হ্যারি মিট সেজলের সাউন্ডট্র্যাক থেকে হাওয়াই।

2:17 তুমি রয়েছো আফকিলিত মহলের সঙ্গে, আর এই মুহূর্তে তোমার কানে শাফকাত আমানত আলী আর সুনীতি চৌহানের গলায় আই হেট লাভ স্টোরি সাউন্ড ট্র্যাক থেকে বিনতে রে।

হাজারো খোয়াইশে আইসির সন্ট্রাক থেকে সোয়ানন্দ কিরকিরের গলায়, এতক্ষণ তোমার কানে ছিল বাওরামান, আর এরপর রোজার সন্ট্রাক থেকে চিত্রা আর হরিহরণের গলায় ইয়ে হাসি ওয়াদিয়া।

শকিন্স থেকে এতক্ষণ তুমি শুনছিলে জুবিন নটিয়ালের গলায় মেহরবানি, আর এরপর কবি অলবিদা না কেনার টাইটেল ট্র্যাক থাকছে তোমার কানে সোনু নিগম আর আলকা ইয়াগনিকের গলায়।

মৈলম ভেতে গিয়ে তখন তোমার কানে ছিল জাওয়াদ আহমেদের গলায় বিনতে রে, আর এরপর বাউ রহমান, জুবিন নটিয়াল আর নীতিমোহনের গলায় জলিয়াল এল বিট্টু সাউন্ড ট্র্যাক থেকে থাকছে তোমার জন্য। তুমি শুনছো আপকে লিয়ে, তোমার সঙ্গে রয়েছি মহুল।

2:51 পরপর দুটো গান থাকছে তোমার জন্য। প্রথমে সরিন্দা সিটি সাউন্ডট্র্যাক থেকে শ্রেয়া ঘোষাল আর তুচি রায়নার গলায় সাইবো, আর তারপর থাকছে অরিজিৎ সিং আর শ্রেয়া ঘোষালের গলায় হামটি শর্মাকে দুলানিয়া অন্তর থেকে সমঝাওয়া।

নির্ধারিত সময় 2:58 আর সেই কারণেই মহুলকে এই হটসিট ছেড়ে চলে যেতে হবে। তবে স্টুডিও এন্ডে চলে এসেছে উজ্জ্বল, আর উজ্জ্বলের সঙ্গেই তোমার এই রাত জায়গাটা কন্টিনিউ হবে আপকে লিয়েতে। যেতে যেতে তোমার জন্য রাখছি এয়ার অ্যামনের গলায় হাইওয়ে সাউন্ডট্র্যাক থেকে মাহিবে।

107 FM 레인보의 오늘탄 춘천 এই মুহূর্তে অলক ইয়াগনিক এবং অরিজিৎ সিং এর কণ্ঠে তামাশা ফিল্ম থেকে এই গানটি

টাইগার জিন্দা হ্যায় ফিল্ম থেকে পরের গান আতিফ ইসলামের কণ্ঠে। অনুষ্ঠান শুনছেন 107 FM রেনবোয়ে। আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল, আপকে লিয়ে হিন্দি ছায়াছবির গান।

শুনছি আপকে হিন্দি চিবড়ি গানের অনুষ্ঠান। আমার এই আধুরি কাহানি ফিল্ম থেকে আরেকটি গান অরিজিৎ সিং এর কণ্ঠে।

আপকে লিয়ে আজ এই পর্যন্তই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। ঠিক ভোর চারটে আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রভাতী, শাস্ত্রীয় সঙ্গীত। ভোর পাঁচটায় চিরন্তনী। স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন ভোর চারটে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে এই মুহূর্তে সেতার বাদন, রাগ রামকেলি, শিল্পী কল্যাণ মজুমদার, তবলায় রূপক মিত্র।

সেতারে শুনলেন রাগ রাম কেলি। শিল্পী ছিলেন কল্যাণ মজুমদার। তবলায় রূপক মিত্র। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। এখন তবলায় লহড়া শিল্পী অনুব্রত চ্যাটার্জি। ঝাপতাল তালে হারমোনিয়ামে হিরণময় মিত্র।

এতক্ষণ ঝাঁপতালে তবলা লহড়া শোনালেন অনুব্রত চ্যাটার্জি, হারমোনিয়ামে ছিলেন হিরণময় মিত্র। প্রভাতি আজ এই পর্যন্তই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রিনবোয়ে। ভোর ঠিক 5টায় আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, 107 FM রেইনবোতে।
1: কিছু কথা আছে চিরকালীন, যা আমাদের মনের মধ্যে নতুন করে ভাব তৈরি করে। সেই কথাগুলোকে নিয়েই কিন্তু আজকের চিরন্তনী সাজানো। আজকের চিরন্তনীটা একটু অন্যভাবে কেন বললাম তার কারণটা আপনারা বুঝতে পারবেন। কারণ আজকে চিরন্তনী সাজিয়েছি যেভাবে, সেটা কিন্তু প্রতিদিনের গতানুগতিক ফরম্যাটে নয়। আর এই কারণেই আজকের চিরন্তনী প্রথমে আমি কিছু কথা বলছি না, একদম সরাসরি গানেই চলে যাই। আর গানের পরে দেখা যাক কি হয় ব্যাপারটা। কারণ এটুকু বলতে পারি আজকের চিরন্তনী একটু অন্যরকম, চিরদিনের এই চিরন্তনী।

চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।

গতকাল ছিল আমার জন্মদিন। আজ থেকে 100 বছর আগে আমার জন্ম হয়েছিল এই কলকাতায়। আপনারা আমাকে ভালোবেসেছেন, ভালোবেসেছেন আমার কাজকে, আমি জানি আজও ভালোবাসেন। আপনাদের সেই ভালোবাসার টানেই আজ আমি উজ্জ্বলের অনুরোধে চিরন্তনী অনুষ্ঠানের আমন্ত্রণ উপেক্ষা করতে পারলাম না। আপনাদের শোনাবো আমার জীবনের কিছু গল্প। অভিনেতা হিসেবে বাইরে থেকে আমাদের জীবনটা হয়তো বেশ আরামের, আনন্দের মনে হয়, ক্যামেরার সামনে সামান্য কয়েকটা মিনিটের জন্য দাঁড়ানো। দাঁড়ালে বোঝা যায় অভিনয় শুধু মুখের বা কণ্ঠের অভিব্যক্তি নয়। শুটিংয়ে কখনো একটা ছোট্ট দৃশ্যের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়, অধৈর্য হলে চলে না। সেটের ছোট্ট পরিসর, চড়া লাইট, মেকআপ, আশেপাশের লোকজন সব কিছু উপেক্ষা করে নিজেকে সম্পূর্ণভাবে মিশিয়ে চরিত্র হয়ে উঠতে হয়। আবার কখনো নিজের মন খারাপ, তবু ক্যামেরার সামনে এসে হেসে অভিনয় করতে হয়, কিংবা কখনো দুটো শিফটে দুটো রকম, ভিন্ন রকম চরিত্র। তাই বুঝেছি অভিনয় ছেলে খেলা নয়। তখন মনে হয় আমার শরীরের পেছনে যে মনটা আছে সেই মনটাই আসল অভিনেতা। মনের মধ্যে যত অস্থিরতা থাকে সব ভুলে যেতে হয়, কারণ ক্যামেরার সামনে তখন আমি নই, আমি যে চরিত্রটি করছি সেই মানুষটাই সত্যি।

হয়তো সেই কারণেই অভিনয় শেষ করেও অনেক সময় চরিত্রটা মন থেকে বেরোতে চায় না। আমি জানি সেই ছবিগুলো দেখার পর আপনাদের মন থেকে অনেক সময় সেসব চরিত্রগুলো বেরোতে চায় না। লিখতে পারেন আজকে আমার করা আপনার প্রিয় চরিত্রটির কথা। আমার গল্পের পর উজ্জ্বল না হয় সেসব আপনাদের শুনিয়ে দেবে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: একদিন সন্ধ্যেবেলায় বুড়ো জানলায় জানালো যে বাবার বসবার ঘরে আমার ডাক পড়েছে। ভয় ভয়ে গিয়ে দেখি বাবার বাল্যবন্ধু পুলিনবাবু বসে রয়েছেন। আমাকে দেখে বললেন,
2: আমি একটা ছবি করছি, নামবে নাকি আমার ছবিতে?
1: আমার ভেতরে রক্তটা যেন সলাৎ করে উঠল। পুলিনবাবু জানালেন,
2: ওরে যাত্রী বলে একটা ছবি তুলছি, তোমাকে সেকেন্ড হিরোর পার্ট করতে হবে, রাজি আছো?
1: আমি মনে মনে ভাবছিলাম সেই কথা আছে না, ভাত খাবি আয় না হাত ধোব কোথায়। আমতা আমতা করে বললাম, ছবিটা পরিচালনা করবেন কে?
2: রাজেন চৌধুরী। হিরোর পার্ট করতে পারলে বড় খুশি হতে না? দেখো, বই যদি ভালো চলে তাহলে আমার নেক্সট ছবিটা তোমাকে হিরো করতে আপত্তি থাকবে না, অবশ্য দর্শক যদি তোমাকে নেয়।
1: সেদিন প্রবীণ প্রযোজকের মুখের কথার অর্থ বুঝতে পারিনি। ভেবেছিলাম নেওয়া বা না নেওয়ার ব্যাপারটা তো পরিচালক প্রযোজকের হাতে। সে কথার অর্থ বুঝেছিলাম আরো বেশ কিছুদিন বাদে। আমাকে চুপ করে থাকতে দেখে পুলিনবাবু বললেন,
2: একদিন এসো আমার ধর্মতলার অফিসে, চুক্তিপত্রটা সেখানেই সই করে দেবে।
1: বাবা তখন বললেন,
2: ছেলেটার বড় শখ ফিল্মে নামবে, দেখো শিখিয়ে পড়িয়ে যদি নিতে পারো তারপরে ওর ভাগ্য। হ্যাঁ,
1: এই ভাগ্যের কথায় মনে হলো স্টুডিওর দরজায় দরজায় ঘুরেছি, পরিচালক প্রযোজকদের সঙ্গে দেখা হওয়া তো দূরের কথা, স্টুডিওর গেট পর্যন্ত পার হতে পারিনি। ছবিতে নাম্বার আসা আমার কেবল স্বপ্নই থেকে গেছে। তখন বোধ হয় শীতকাল, গঙ্গাসাগর বা ওই ধরনের কোনো একটা মেলা উপলক্ষে হঠাৎই রাস্তায় এক সাধুর সঙ্গে দেখা হয়েছিল। সে বলেছিল,
3: একদিন যে বড় অভিনেতা হবে সেই ভাবছে কি করে ফিল্মে চান্স পাওয়া যায়, সংসারে যদি আঘাত আসে জানবে পেছনেই থাকবে তোমার সফলতা। দিন আর রাত্রি যেমন পরপর যাওয়া আসা করে, ঠিক তেমনি আশা আর নিরাশা মানুষের জীবনেও আসে ঘুরে ঘুরে। নিরাশায় ভেঙে পড়ো না, এগিয়ে চলো।
1: তখন পোর্ট কমিশনের অফিসে সামান্য কেরানির চাকরি করি। আমাদের অফিসের বড়বাবু আর দু একজনের সহযোগিতায় ছুটি ম্যানেজ করে শুটিং করতে গেলাম পুলিনবাবুর সেই ওরে যাত্রী ফিল্মে। অভিনেতা উত্তম কুমারকে

হয়তো আপনারা কোনোদিনই দেখতে পেতেন না যদি সেদিন অফিস থেকে এরা আমাকে সাহায্য না করতেন। তাদের অকৃত্রিম স্নেহ আর বন্ধুত্বের কথা জীবনে কখনোই ভুলতে পারবো না।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: ইন্দ্রপুরী স্টুডিও, তখন স্টুডিওর পরিবেশ আজকের মতন নয়। একদল লোক সর্বদাই সেটের মধ্যে থাকত, তারা শিল্পীও নয়, টেকনিশিয়ানও নয়, অথচ সব পরিচালক প্রযোজক থেকে শুরু করে বড় বড় সমস্ত শিল্পীদের সঙ্গেও তাদের ঘনিষ্ঠ পরিচয়। নবাগত কোনো ছেলে বা মেয়েকে দেখলেই তারা পত্রপাঠ বুঝিয়ে দিতেন এর দ্বারা কিচ্ছু হবে না। রমা মানে সুচিত্রা সেন থেকে শুরু করে আমার সঙ্গেও এর কোনো ব্যতিক্রম হয়নি। সেদিন ছিল আমার একটা ডাক্তারের পার্ট, স্টেথিস্কোপ গলায় জড়ানো। আমার রোগিণী সেজেছেন মঞ্চ পর্দার বিখ্যাত অভিনেত্রী প্রভা দেবী। তখন আমি খুবই রোগা ছিলাম, মুখে আলো পড়তেই ওই অবাঞ্ছিত দলের একজন কেউ বলে উঠলেন,
2: হ্যাঁ রাজেন্দা, এই কলির ভীমকে কোথায় পেলেন? পায়ে পাথর বেঁধে না রাখলে তো ঝড়ে উড়ে যাবে।
1: আর একজন মন্তব্য করলেন,
3: একেবারে নতুন আমদানি, গা থেকে এসেছে গো।
1: একই নার্ভাসনেস আর উত্তেজনায় আমার গলা শুকিয়ে যাচ্ছে। তারপরে এই ধরনের মন্তব্য শুনে তো হাত পা একদম ঠান্ডা হয়ে যেতে থাকলো। মনে হলো থাক আমার অভিনয়, থাক আমার সব কিছু পড়ে আমি ফিরে যাই আমার সেই পোর্ট কমিশনার্সের অফিসে। কিন্তু যাব বলে তো আসিনি। অভিনয়ের আগে বুঝলাম পারিপার্শ্বিক পরিস্থিতি আমাকে জয় করতে হবে, তাই মনে মনে বিরক্ত হয়েও মুখে হাসির ভাব নিয়ে তাদেরকে ক্যান্টিনে চা পানের জন্য আপ্যায়ন করলাম। পরের শুটিং থেকে দেখলাম একদম ভোল বদল। যদিও আমার দুর্ভাগ্য এই ছবিটাও দর্শকরা সেভাবে নিল না, মন খারাপ। আবার যাই অফিসে, মন বসাবার চেষ্টা করি, কিন্তু মন আর বসে কই, মনই তো বসে নেই। দুপুরবেলায় কাজ করতে করতে অলস মুহূর্তে নিজের কানে যেন হঠাৎই শুনতে পাই,
2: লাইট সাউন্ড অ্যাকশন।
1: চমকে উঠে সামনের দিকে চেয়ে দেখি কোথায় কি, বেয়ারা এসে ডাকছে,
2: অরুণ বাবু, হে অরুণ বাবু।
1: মুহূর্তের মধ্যে স্টুডিওর উত্তম কুমার হয়ে যাই পোর্ট কমিশনার্সের অরুণ চট্টোপাধ্যায়। মাঝে মাঝে মনে পড়ে সেই ছোটবেলাকার কথা। আমার জ্যাঠামশায় ছিল সুহৃদ সমাজ বলে একটা যাত্রা ক্লাব, আর তার আদরের ভাইপো বলে বোধ হয় রিহার্সালে যাওয়ার অধিকারটুকু ছিল আমার। সেই সমস্ত যাত্রার বিভিন্ন ভঙ্গি, পার্ট, আবৃত্তি, গান আমাকে মুগ্ধ করত। ছোট থেকে ভাবতাম কবে বড় হব, কবে আমি যাত্রা করার সুযোগ পাব। যাত্রা দেখতে দেখতে কতদিন যে ক্লাব ঘরে ঘুমিয়ে পড়েছি তারই অত্যা নেই। এরপরই আমার জীবনের সুযোগ আসে পরিচালক শ্রী নব্যেন্দু সুন্দর ব্যানার্জির সহযোগিতায় কামনা ছবিতে শ্রীমতী ছবি রায়ের বিপরীতে একেবারে নায়কের পার্ট। ছবিতে পারিশ্রমিক পেলাম 1500 টাকা, কিন্তু দর্শক ছবি নিল না। নায়ক সেজে আমার অভিনয় করার স্বপ্ন স্বপ্ন হয়েই মিলিয়ে গেল। মনে হতে লাগলো দর্শকের মনে যদি রেখাপাত নাই করতে পারলাম, তাহলে আর আমার অভিনয় করে লাভ কি?
4: জীবন খাতার প্রতি পাতায়

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: একটা কথা আছে, স্বভাব যায় না মূলে, তাই বারবার আঘাত পেলেও মনের ইচ্ছে বোধ হয় ম্লান হয় না। কেবলই মনে হয় একটা ভালো ছবিতে যদি কাজ করতে পারতাম, কিন্তু তেমন ভালো ছবি পাই কোথায়? তাছাড়া যারা ছবি তুলবেন তাদেরও তো আমাকে পছন্দ হওয়া চাই। অভিনেতা প্রদীপ কুমার অন্য একটা ছবিতে আটকে যাওয়ায় তার পরিবর্তে প্রযোজক পরিচালক সরোজ মুখার্জির নতুন ছবি মর্যাদাতে নায়ক চরিত্রে আমি অভিনয়ের সুযোগ পেলাম। এই ছবিতে আমার নামকরণ হলো অরূপ কুমার। এমপি স্টুডিওর ম্যানেজার বিমল ঘোষ মশাই একদিন আমার অজান্তেই স্টুডিওয়ে এসে আমার কাজ দেখে গিয়েছিলেন। ছবিতে ছিলেন পাহাড়িদা, পাহাড়ি সান্যাল। তাকে আমার অসাক্ষাতে জিজ্ঞেস করেছিলেন,
2: ছেলেটি কেমন অভিনয় করে, চলতে পারে কি?
1: উত্তরে সেদিন নাকি পাহাড়িদা বলেছিলেন, আমার তো মনে হয় ঘষলে মাজলে ভালোই হতে পারে। সরোজবাবুর মর্যাদা ছবির কাজও শেষ হল। ভাগ্যে আমার সেই একই ফল, ছবি ফ্লপ করল, দর্শক নিল না। মন যখন চরম হতাশায় ভেঙে পড়েছে এমন সময় হঠাৎ এলো শ্রী মুরলীধর চট্টোপাধ্যায়ের এমপি প্রোডাকশন থেকে একখানা চিঠি। তাদের ধর্মতলা অফিসে গিয়ে আমাকে দেখা করতে বলা হয়েছে। বারবার একই ইতিহাসের পুনরাবৃত্তি, তাই মনে জোর পাচ্ছিলাম না। ভাই বুড়ো আর বন্ধু তারাপদর জোড়াজুড়িতে গেলাম এমপির অফিসে একদিন দুপুরবেলা, অফিস ছুটি নিয়ে। গিয়ে দেখি একটি ঘরের মধ্যে একদম গোল হয়ে একদল ছেলে মেয়ে বসে, মাঝখানে একজন ভদ্রলোক দাঁড়িয়ে উচ্চস্বরে তাদের কি যেন বলছেন। পরে বুঝলাম এমপির নতুন ছবি সহযাত্রীর রিহার্সাল চলছে। রিহার্সাল দেওয়া ছিলেন বিখ্যাত অভিনেতা সন্তোষ সিংহ মহাশয়। ম্যানেজার বিমলবাবু বললেন,
2: সন্তোষবাবু দেখুন তো এই ছেলেটাকে দিয়ে কিছু হবে কিনা, ওপরের চেহারাটা তো মন্দ নয়, তবে মাকাল ফল না হলেই হয়।
1: সন্তোষবাবু আমাকে পরীক্ষা করতে শুরু করলেন। বুকের মধ্যে শেকরার ঠুকঠাক যেন কামারের হাতুড়ির ঘা হয়ে উঠল। বুড়োটার উপর প্রচণ্ড রাগ হতে শুরু করল। পাড়াতে শখের দলে যাত্রা থিয়েটার করতাম, পরপর ফ্লপের জন্যে ফিল্মের অভিনয় তো ছেড়েই দেব ভেবেছিলাম। এখানে এত লোকের সামনে না অপমানিত হতে হয়। সোনার হরিণ চেয়েছিলাম,

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কান্নার পার্ট, হাসির পার্ট, রোমান্টিক পার্ট, বিভিন্ন ধরনের দৃশ্য আমাকে পড়তে দিচ্ছেন সন্তোষবাবু। আবেগের সঙ্গে পড়ে ফেললাম দৃশ্যগুলো। প্রবীণ অভিনেতা সন্তোষবাবু বিমলবাবুকে বললেন,
2: মনে হচ্ছে ঘোষলে মাজলে চলে যাবে।
1: সেদিনই বিমলবাবু আমার হাতে একটা চুক্তিপত্র তুলে দিলেন, এমপির নিজস্ব অভিনেতা হিসেবে 3 বছরের জন্য। প্রথম বছর আমাকে দেওয়া হবে 400 টাকা, দ্বিতীয় বছর 600 টাকা করে, আর তৃতীয় বছরে প্রতি মাসে পাব 700 টাকা করে। জিমটিকে দেখতে ইচ্ছে করলো, স্বপ্ন দেখছি না তো। সহযাত্রী ছবিতে নায়ক মনোনীত হয়েছিলেন অসিত বরণ, কিন্তু আর একটা ছবির কাজের জন্য করতে পারলেন না। শিখেছিল আমার ভাগ্যে বিপরীতে তখনকার প্রখ্যাত অভিনেত্রী ভারতী দেবী। অভিনয় হলো, ছবিও তৈরি হলো, নানান প্রেক্ষাগৃহে দেখানো হলো, কিন্তু এবারেও সেই আমার একই ভাগ্য, ছবি চলল না। কোনো অভিনেতার জীবনে ছবি না চলা যে কতখানি দুঃখের তা বলে কেউ বোঝাতে পারবে না। তখনকার দিনের একটা বিখ্যাত সাপ্তাহিক পত্রিকায় আমার একটা কার্টুন বেরোলো, বাংলার নায়ক নামকরণে। একটি মেয়ের কোলের ওপরে একটি 6 মাসের শিশু দুহাত তুলে মেয়েটিকে বলছে, আমি তোমায় ভালোবাসি। হায় রে, আমার চেয়ে বয়সে বড় সব নায়িকার সঙ্গে অভিনয়ের দোষ কি আমার? মনটা ভেঙে গেল।